প্রশ্ন বললেন, কতগুলো চিঠি আছে? ডাক্তারনি এরপর স্পষ্ট করিয়া বলিলেন, টাকা কত আনলে? তারা প্রসন্ন বলিলেন, বিধুভূষণের কাছে 5 টাকা হাওলাত করে এনেছি। অবশেষে দ্রাক্ষায়ণী যখন সমস্ত বৃত্তান্ত শুনিলেন, তখন পৃথিবীর সাধুতা সম্বন্ধে তাহার সমস্ত বিশ্বাস বিপর্যস্ত হইয়া গেল। নিশ্চয়ই দোকানদার তাহার স্বামীকে ঠকাইয়াছে এবং বাংলাদেশের সমস্ত ক্রেতা ষড়যন্ত্র করিয়া দোকানদারদের ঠকাইয়াছে। অবশেষে সহসা মনে হইল, যাহাকে নিজের প্রতিনিধি করিয়া স্বামীর সহিত পাঠাইয়াছিলেন, সেই বিধুভূষণ দোকানদারদের সহিত তলে তলে যোগ দিয়াছেন এবং যত বেলা যাইতে লাগিল ততই তিনি পরিষ্কার বুঝিতে পারিলেন, ওপাড়ার বিশ্বম্ভর চাটুর্যে তাহার স্বামীর পরম শত্রু, নিশ্চয়ই ওই সমস্ত তাহারই চক্রান্তে ঘটিয়াছে। তাই বটে, যেদিন তাহার স্বামী কলিকাতায় যাত্রা করেন, তাহার দিন দুই পরেই বিশ্বম্ভরকে বটতলায় দাঁড়াইয়া কানাইপালের সহিত কথা কহিতে দেখা গিয়াছিল। কিন্তু বিশ্বম্ভর মাঝে মাঝে এই কানাইপালের সহিত কথাবার্তা কয় নাকি কয় না, এই জন্যে তখন কিছু মনে হয় নাই, এখন সমস্ত জলের মতো বোঝা যাইতেছে। আমাদের সবাইই কিন্তু এরকম হয়, যখন কোনো অসাফল্য আসে বা অবাঞ্ছিত ঘটনা ঘটে, তখন আমরা তার দায়ভার কার উপর চাপাবো বোঝার জন্য চারপাশ দেখতে আরম্ভ করি। ডাকায়নিও তার থেকে কোন রকম ব্যতিক্রম কিছু নন। যাই হোক, এদিকে দ্রাক্ষায়ণীর সাংসারিক দুর্ভাবনা ক্রমেই বাড়িতে লাগিল। যখন অর্থ সংগ্রহের এই একমাত্র সহজ উপায় নিষ্ফল হইল, তখন আপনার কন্যা প্রসবের অপরাধ তাহার চতুর্গুণ দগ্ধ করিতে লাগিল। বিশ্বম্ভর, বিধুভূষণ অথবা বাংলাদেশের অধিবাসী দিগকে এই অপরাধের জন্য দায়ী করিতে পারিলেন না, সমস্তই একলা নিজের স্কন্ধে তুলিয়া লইতে হইল। কেবল যে মেয়েরা জন্মিয়াছে এবং জন্মিবে, তাহাদিগকেও কিঞ্চিত কিঞ্চিত অংশ দিলেন। অহরাত্র মুহূর্তের জন্য তাহার মনে আর শান্তি রহিল না। আসন্ন প্রসবকালে দাক্ষায়ণীর শারীরিক অবস্থা এমন হইল যে সকলের বিশেষ আশঙ্কার কারণ হইয়া দাঁড়াইল। নিরুপায় তারা প্রসন্ন পাগলের মতো যাইয়া বিশ্বম্ভরের কাছে গিয়া বলিল, দাদা দাদা, আমার এই খান 50-এক বই বাঁধা রাখিয়া যদি কিছু টাকা দাও তো আমি শহরিতে ভালো দায় আনাই। বিশ্বম্ভর বলিল, ভাই সেজন্যে ভাবনা নাই, টাকা যাহা লাগে আমি দিব, তুমি বই লইয়া যাও। এই বলিয়া কানাইপালের সহিত অনেক কথা বলা কওয়া করিয়া কিঞ্চিৎ টাকা সংগ্রহ করিয়া আনিল এবং বিধুভূষণ স্বয়ং গিয়া নিজে হইতে পাথেয় দিয়া কলিকাতা হইতে ধাত্রি আনিল। যাদের সম্বন্ধে এরকম ভেবেছিল দ্রাক্ষায়ণী, তাদের কিন্তু কাজ সম্পূর্ণ উল্টো। সুতরাং মানুষের মনের দুঃখগুলো, মনের জ্বালাগুলো অন্য লোককে সম্বন্ধে নেতিবাচক চিন্তা তৈরি করায়। রবীন্দ্রনাথের এই ছোট ছোট কাজগুলো লেখার মধ্যে দ্রাক্ষায়ণী কি মনে করিয়া স্বামীকে ঘরে ডাকাইয়া আনিল এবং মাথা দিব্য দিয়া বলিলেন, যখনই তোমার সেই বেদনার উপক্রম হইবে, স্বপ্নলব্ধ ওষুধটা কিন্তু খাইতে ভুলিও না, আর সেই সন্ন্যাসীর মাদুলিটা কিন্তু কখনোই খুলিয়া রাখিও না। আর এমন ছোটখাটো সহস্র বিষয়ে স্বামীর দুটি হাত ধরিয়া অঙ্গীকার করাইয়া লইলেন আর বলিলেন, বিধুভূষণের ওপর কিচ্ছু বিশ্বাস নাই, সেই তাহার সর্বনাশ করিয়াছে, নতুবা ওষুধ মাদুলি মাথার দিব্য সমেত সমস্তটা স্বামীকে দিয়াও তিনি এই সাফল্য পান নাই। তারপর মহাদেবের মতো তাহার বিশ্বাসপ্রবণ ভোলানাথ স্বামীটিকে পৃথিবীর নির্মম কুটিল বুদ্ধি চক্রান্তকারীদের সম্বন্ধে বারে বারে সতর্ক করিয়া বলিলেন, চুপি চুপি দেখো, আমার যে মেয়েটি হবে সে যদি বাঁচে তাহার নাম রাখিও বেদান্ত প্রভা, তারপরে তাকে শুধু প্রভা বলিয়া ডাকিলেই চলিবে। এই বলিয়া স্বামীর পায়ের ধুলো মাথায় লইলেন, মনে মনে কহিলেন, কেবল কন্যা জন্ম দিবার জন্যে স্বামীর ঘরে আসিয়াছিলাম, এবার বোধ হয় সে আপদ ঘুচিল। ধাত্রী যখন বলিলেন, মা একবার দেখো মেয়েটি কি সুন্দর হয়েছে, মা একবার চাহিয়া নেত্র নিমিলন করিলেন,

মৃদুস্বরে বলিলেন, বেদান্ত প্রভা। রবীন্দ্রনাথের এই তারা প্রসন্নের কীর্তি গল্পটি গল্পগুচ্ছে থেকে নেওয়া। আসলে রবীন্দ্রনাথের মজার ধরনটা একদম অন্যরকম, কিন্তু পরতে পরতে জীবনের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম জিনিসগুলোকেও কি সুন্দর করে তুলে এনেছেন রবীন্দ্রনাথ তার লেখার মধ্যে। আগামী রবিবার আমি আবার আসবো আপনাদের কাছে রবীন্দ্রনাথের অন্য একটা গল্প নিয়ে। আর বলেছিলাম রবীন্দ্রনাথের একটা কবিতা শোনাবো, তবে তার আগে আপনারা যারা বার্তা পাঠিয়েছেন সেই বার্তাগুলোকে চট করে পড়ে দেওয়ার চেষ্টা করি, কারণ আপনারা অনেক ভাবনা চিন্তা করে অনেক সকালে উঠে অনুষ্ঠান শুনে এই বার্তাগুলো পাঠান। সুতরাং এটা কিন্তু আমার একটা ভালো লাগা আপনাদের বার্তাগুলো পড়া, এবং অবশ্যই একটা আমার নৈতিক দায়িত্বও বটে। যারা যারা পাঠিয়েছেন একটু চট করে পড়তে শুরু করি, কারণ সময় তো দৌড়ই আমাদের সঙ্গে না। শুভ সকাল দাদা ভাই, গল্প শোনার জন্য অপেক্ষা করে আছি। শর্মিষ্ঠা মুখার্জী সাঁকড়াইল হাওড়া থেকে পাঁচটার সময় লিখেছেন, ধন্যবাদ। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, তাই রবি কিরণে হৃদয় মাঝে সদা আলোর বেনু বাজে। গল্প গানে আজও ভালো লাগে প্রভাতী চিরন্তনী, আরও ভালো লাগে গান গল্পের মোড়কে শাশ্বত বাণী। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী শুরু হল রবীন্দ্রনাথের গান আর গল্প, মন ছুঁয়ে যাওয়া গল্পের অপেক্ষায় রইলাম। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী সেজ্যোতি বিবেকনগরতে মাথানী সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, উজ্জ্বল সাথে হচ্ছে উজ্জ্বল চিরন্তনী আসরে বিশ্ব রেড ক্রস দিবসেতে শুক্রবারের বাসরে, ঋষি কবির জন্মদিনের ঠিক আগের ভোরে বিশ্বকবির কথা গান আনলে সবার দোরে, সপ্তাহের প্রথম চিরন্তনীতে আলোয় ভরার কথন নিত্য নব সুধা পেতেই তোমাতে করি যাপন। বিশ্বকবির শ্রেষ্ঠ সৃষ্টি চিরকালের কৃষ্টি, কবির কথা ও গানে স্বচ্ছ হয় কো দৃষ্টি। জীবন মানে ওঠা পড়া তা তো সবাই জানি, ব্যথা ভরা যাপনেতেই হৃদয়ের কথন মানি। উদাত্ত কণ্ঠে পেলেম গল্পগুচ্ছের পঠন, জীবনের হরেক দ্বন্দ্ব যোঝার পথেই যাপন। নতুন পাওয়ার ধারা আজও পেলাম তোমার থেকে, তারা প্রসন্নের কীর্তি তুমি শোনালে বৈচিত্র্য রেখে। আসুন সবে সাপ্তাহিক এই মধুর যাপন সাথে সপ্তাহের শেষ তিনটি দিনের ভোরবেলাকার প্রাতে। অরিজিৎ দাস অধিকারী সেজ্যোতি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে, প্রতিদিনই খুব সুন্দর করে লেখেন আপনি ছন্দে বেঁধে। এরপর লিখছেন প্রবাল শর্মা অধিকারী বিলাসপুর ছত্তিশগড় থেকে, প্রিয় উজ্জ্বলদা আপনাকে ও সকল শ্রোতা বন্ধুদের জন্য জানাই সুপ্রভাত। চিরন্তনী একটা এমন অনুষ্ঠান আজকের এই ডিজিটাল যুগেও প্রাসঙ্গিক ও সফল, যা আপনাদের অসামান্য উপস্থাপনার সবচেয়ে বড় কারণ, সাথে অসাধারণ সঙ্গীত চয়ন অনুষ্ঠানকে শ্রুতিমধুর করে তোলে। এভাবেই আপনাদের পরিবেশন উপভোগ করতে চাইব, কিন্তু সপ্তাহে তিন দিন মাত্র, তবে ভালো জিনিস কমই সই। আজকেও ভালো গল্প গান শোনার জন্য অপেক্ষাতে আছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন। প্রবাল শর্মা অধিকারী, অনেক ধন্যবাদ প্রবাল আপনাকে। এরপরে লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আমি প্রবাসী বাঙালি, সপ্তাহের প্রতি তিনটি দিনের অপেক্ষায় থাকি চিরন্তনীর গল্প শুনতে, আমার খুব ভালো লাগে। আমি মর্নিং ওয়াকার সাথে এটা শুনি, ভালো থাকবেন। হ্যাঁ, যারা সকালে ওঠেন তাদেরকে আমরা সবাই বলি যে আপনারা একদিন শুনুন চিরন্তনী, তারপরে আমরা চেষ্টা করব এমনভাবে আপনাদের বেঁধে রাখতে যেন আপনারা কোথাও না যান। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বলদা, আকাশ আমায় ভরল আলোয়, শুরু হয়ে গেল আজ চিরন্তনী রবীন্দ্রনাথ, শুনছি দাদা এগিয়ে চলুন সাথে আছি, সুখে দুঃখে আমার ভরসা রবীন্দ্রনাথ, প্রণাম জানাই। আমরা সবাই প্রণাম জানাই আমাদের সেই চিরকালের সখাকে, তাই নাই?
নিবেদিতা সেন শাহরাবলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ শুক্রবার চিরন্তনীতে শুনছি গান নতুন গল্প। গল্প আমাদের শিক্ষা দেয়, অনুপ্রেরণা যোগায় এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখে। গল্প পড়া বা শোনা আমাদের মানসিক মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়। তাই চিরন্তনী আমাদের অনেক কিছু দেয়, সত্যি একথা ঠিক। এমন অনেক মানুষ আছেন মুখচোরা, যারা সঙ্গে সঙ্গে কথার উত্তর দিতে পারেন না। আজ এই মজার গল্প শুনছি, জীবনের কথা, আমাদের পারিপার্শ্বিক সব মানুষের কথা। হয়তো লেখার ধরনটা সেই সময়ের মতো করে, কিন্তু ঘটনাগুলো এখনো প্রাসঙ্গিক, তাই না? এরপরে লিখছেন সুপ্রভাত উজ্জ্বল ভাই, লিখছেন কে, বিদ্যুৎ রায়, নিউ টাউন জলপাইগুড়ি থেকে। আমাদের এখানে আকাশ মেঘে ভরে আছে, বৃষ্টি হচ্ছে। আজ গানের ডালিও কথার চয়ন খুব ভালো লাগছে। জলপাইগুড়ি শহরের বুক চিরে চলেছে করলা নদী, তাই নিয়ে দু লাইন। FDI কে বাঁ পাশে রেখে একটু এগিয়ে গেলে শহরের বুকে শান্ত শীতল করলা নদীকে পেলে। সেখানে নদীর দুই পারে দেখো ফুল গাছ সারি সারি, পাখির কূজন গন্ধে মাতানো নানা বিধ গাছগাছালি। ক্লাব রোডে আজ ইউরোপিয়ান সভাঘর এক আছে, তার খুব কাছে বটপাকুড়ার কৃষ্ণচূড়ার মাঝে কিং সাহেবের নাম লেখা এক ঘাটে পারাপার হতো নোঙর ফেলতো নৌকো যে কত শত। বহু যুগ আগে চরের ট্যাক্স নিয়ে তিস্তায় বুকে ধুলোবালি মেখে বাহি চরেতে যেত। নদী ছিল বটে তন্নি করলা, শান্ত ও ধীর গতি, কুলুকুলু রবে স্রোতের টানেতে ভেসে যেত নিরবধি। বাহ, খুব সুন্দর একটা ছবি তুলে ধরেছেন এই কবিতার মধ্যে বিদ্যুৎ রায়, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন রামকৃষ্ণ দাস, দেবী পারুলিয়া, খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে। খুব সুন্দর একটা সকাল শুরু করলাম আপনার কথন শৈলীর জাদু দিয়ে। ভাষার যোগান পাবার অনুশীলন কিভাবে করা যায় তার দিকে যদি আলোকপাত করেন ভালো থাকবেন। আসলে দেখুন, ভালোভাবে কথা বলার একটাই উপায়, অন্তত আমি নিজে খুব একটা সময় অসম্ভব ছোটবেলায় মুখ চোরা ছিলাম। একটা কথার পর কি কথা বলা বলবো জানতাম না। এই নিয়ে কখনো একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্যে কিছু রাখবো, দেখা যাক, মানে এই রবীন্দ্র পর্বটা মিটে যাক নিশ্চয়ই। কারণ এটা শুধু একটা মানুষের সাইকোলজিক্যাল চেঞ্জ না, একটা ফিলোসফিক্যাল চেঞ্জ, সে কথাটাই জীবনের মধ্যে আসে যে ফিরে ফিরে। সুখেন্দু ঘোষ লিখছেন গুরুপল্লী থেকে, শান্তিনিকেতন থেকে। সুপ্রভাত, ব্যস্ত উঠে ভোরবেলাতে জল খেয়েছি এবার চা, ঠেলে ফেললে মহাসমুদ্রে, যা এবার সাঁতার কেটেই যা মহাসাগর। ইচ্ছে করে কখনো সাঁতার কাটতে নামিনি, শুনতে গিয়ে রবির কথা জীবনে কখনো থামিনি। লুটে পুটে নিচ্ছে সবাই আজ রবির গল্প কথা গান, ধন্য সকাল, ধন্য দিবস রাত, ধন্য সব তার দান। গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন সুখেন্দু ঘোষ। সুতরাং সত্যি সত্যি তো গুরুদেবের প্রতি আপনার এই শ্রদ্ধার্ঘ, আমরা সবাই কিন্তু সেই শ্রদ্ধার্ঘে মাথা প্রণত করলাম। ধন্যবাদ সুখেন্দুবাবু। এরপর লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, আজকের গল্পটা খুব ভালো লাগলো। আমরা সবাই যখন অসাফল্য আসে তখনই অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে অভ্যাসে পরিণত করি, অথচ নিজেদের পেছনের ভুলগুলো ব্যাখ্যা করি না। খুব সুন্দর একটা পয়েন্ট আপনি কিন্তু রেস করেছেন। এভাবেই আমাদের জীবনটা কিন্তু আমরা যদি ভাবতে পারি, যে যে কথাগুলো আমরা ভাবি অন্যের সম্বন্ধে, আয়নাটাতে যদি দেখি নিজেকে, নিজের কিছু পরিবর্তন তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমার বাঞ্ছিত কাঙ্ক্ষিত যে গন্তব্য সেখানে আমরা পৌঁছতে পারি। এখানে তারাপ্রসন্ন পৌঁছতে পারেনি, তার লেখার যে সহজলভ্যতা কিংবা অন্যের কাছে বোঝার যে অক্ষমতার কারণে যেটা আমরা বুঝতে পারি না, সেটাকে আমরা হ্যাঁ খুব ভালো বলে এড়িয়ে যাই, সেটাকেও সে বুঝে উঠতে পারেনি, সেটা মানুষের এড়িয়ে যাওয়া। যাই হোক, এরপরে কে লিখছেন, শুভ সকাল শ্রবণ বন্ধু উজ্জ্বল দাদা, রবীন্দ্রসঙ্গীত আমার বরাবরই ভালো লাগে, আজও অন্যথা হয়নি, আর গল্পটা আমার হৃদয় স্পর্শ করলো, জয়গুরু, সকলে ভালো থাকবেন, নমস্কার ও ধন্যবাদ। অজিত কুমার আদক, উত্তর বাওয়ালি, আদকপাড়া, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখেছেন কে, বৃষ্টি ধোয়া সকালের শুভেচ্ছা জানিয়েছেন তরুণ কাড়া, তরুণ কাড়ার ডানকুনি থেকে, লিখেছেন অসাধারণ, অনেক ধন্যবাদ আপনার এই ছোট্ট কথাটুকু। তারা প্রসন্নর গল্পখানি শুনলাম, ভালো লাগলো। এক্ষুনি বৃষ্টি শুরু হবে, গত 36 ঘন্টায় হয়নি আমাদের, তাই এলাকার পশ্চিম দিকে মেঘ করেছে ঘন কালো। রাখি দাদা ভাই, দণ্ডবাদ। প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে। হ্যাঁ, ওখানে তো বৃষ্টি হবে, কারণ বেশ মেঘ জমেছে, অন্তত ম্যাপে তো তাই দেখলাম আমরা। এরপরে লিখছেন উৎপল মাইতি বেহালা থেকে, হাই উজ্জ্বলদা, আজ এক অন্যরকমের চিরন্তনী শুনলাম, 25শে বৈশাখ আগাম শুভেচ্ছা, গল্প এগিয়ে নিয়ে চলো, সঙ্গে আছি রাধে রাধে।
সত্যি তাই চেষ্টা করি প্রতিবার প্রতিদিন অন্যরকমভাবে রাখতে। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখেছেন, শুভ সকাল দাদাভাই, গল্প খুব ভালো লাগলো, ধন্যবাদ চিরন্তনীকে। অনেক ধন্যবাদ আপনাকেও। আজম আলী বেথুয়াডাহরি নদিয়া থেকে লিখেছেন, শুভ সকাল, আজকের

গল্পটি খুব সুন্দর, যা জীবনের কথা বলে। রবীন্দ্রনাথ যুগে যুগে যে প্রাসঙ্গিক এই গল্পটাই তা প্রমাণ করে। সত্যি তাই, আমাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুর মধ্যে জড়িয়ে আছেন সেই মানুষটা, যাকে নিয়ে আমরা কথা বলতে আরম্ভ করলে সত্যি সত্যি শেষ হবে না। সোনালি ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে লিখেছেন, গুড মর্নিং দাদা ভাই, চিরন্তনীর গল্প আমার খুব ভালো লাগে, আর ভালো লাগে আপনার সুন্দর উপস্থাপনা। ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন মনে হচ্ছে।

ইউনিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসুনা। অনেক ধন্যবাদ রাজবন্ধুকে। এরপরে শুভ কবিপক্ষের শুভ শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র লিখছেন, সবাইকে জানাই প্রভাতী শুভেচ্ছা। উজ্জ্বল ভাই, রবীন্দ্র কাবুহের রবীন্দ্রনাথের গান, ডালি আর গল্পের নাটকীয় উপস্থাপনা খুব ভালো হচ্ছে। আজ ওয়ার্ল্ড রেড ক্রস ডে, আজ আবার ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। মনের যদি অসুখ করে হাকিম কোথায় পাই, হাত বাড়ালেই মুশকিল আসান, অসুখ বলে পালাই পালাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চিরন্তনীর আসরে অবশ্যই আসুন শুক্র শনি ও রবির ভোরে। কেমন? নিশ্চয়ই আমরা সবাই মিলিত একটা বৃহত্তর পরিবার, সবাই না থাকলে কি ভালো লাগে? এরপরে লিখছেন পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে, সপ্তাহের প্রথম চিরন্তনী অনুষ্ঠানে শুভ সকালে শুভেচ্ছা অভিনন্দন। গানে গল্পে চিরন্তনী আজ খুব ভালো লাগছে, জমে উঠেছে, অনেক ধন্যবাদ আপনাকেও। আজ চিরন্তনীতে রবীন্দ্রনাথের তারাপ্রসন্নের গল্প গানে উজ্জ্বলার উপস্থাপনা অসাধারণ। মৌলি লিখছেন ঠাকুরিয়া থেকে, রবি ঠাকুরের চরণে জানাই আমার ভক্তি শ্রদ্ধা ভালোবাসায় ভরা শতকোটি প্রণাম। রবি ঠাকুরকে বলি, তোমার চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে বেদন জাগে গো, না চিনিতেই ভালোবেসেছি, এত ভালোবাসি এত জারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই, কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, মিলনের উৎসবে তাই ফিরাই দিও আনি। গঙ্গা চলে গঙ্গা পুজো করলাম, রবি ঠাকুরের জন্মদিন আমার কাছে প্রতিটি দিন এবং প্রতিটি মুহূর্ত। খুব সুন্দর করে প্রতিটি গানগুলোকে এত সুন্দর সুন্দর করে বেঁধেছেন, গেঁথে খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ মৌলি আপনাকে। এরপরে লিখছেন কে, শিখা গুপ্ত, লেক গার্ডেন্স পোস্ট অফিস থেকে, শুভ সকাল ভাই, ভোরবেলায় উঠেই চিরন্তনী শুনে মনটা ভালো হয়ে যায়, কাজে এনার্জি আসে, বেশি করে রবীন্দ্রনাথের গান শোনাও, শোনালে আরও যেন ভালো লাগে। ভালো থাকবেন সকলে, আপনার কথা ও গল্প সত্যি খুব ভালো লাগলো, ভালো থাকুন। আমরাও বলি ভালো থাকুন, খুব ভালো থাকুন। এরপরে লিখছেন প্রিয় উজ্জ্বল ভাই, সুপ্রভাত, চিরন্তনী সবাইকে জানাই সুপ্রভাত। কবিগুরুর জন্মদিনের পুণ্য লগ্নে তার হৃদয় স্পর্শ করা গল্প খুব ভালো লাগলো, সেই সঙ্গে তোমার উপস্থাপনা। গঙ্গা বিষ্ণু বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে কে কে লিখেছেন একটু চট করে দেখে নিই, আর কেউ পাঠিয়েছেন। সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিদি হিলমটর থেকে লিখছি, আজ সুন্দর পাঠের মধ্যে দিয়ে চিরন্তনী শুরু হলো, গল্পের সাথে গানের আবহ খুব ভালো, সবাই খুব ভালো থাকবেন। আপাতত আর কোনো বার্তা এই মুহূর্তে নেই, আমি জানি না, যিনি খুব রাগ করে বলেছিলেন তিনি অনেকদিন লিখছেন না, তিনি শোনেন কি না অনুষ্ঠান। আসলে এই বার্তাগুলো তো শুধু বার্তা নয়, এগুলো মনের কথা, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেই বার্তার সঙ্গে সঙ্গে অনেক কথা উত্থাপিত হয়, সে কথাগুলো আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বলি, কারণ জীবনের ভালো লাগার জিনিসগুলো খোঁজাই তো আমরা সবাই একসঙ্গে করি, তাই না? তবে বলেছিলাম গানের কথায়, প্রথম গানের কথায় যখন আমরা গানটা চালিয়েছিলাম যে আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে, সেই গানের কথা দিয়ে রবীন্দ্রনাথের একটি কবিতা শোনাব। তুমি যখন গান গাহিতে বলো, গর্বে আমার ভরে ওঠে বুক, দুই আঁখি মোর করে ছল ছল, নিমে সারা চেয়ে তোমার মুখে, কঠিন কটু যা আছে মোর প্রাণে, গলিতে চায় অমৃতময় গানে, সব সাধনা রাধনা মম উড়িতে চায় পাখির মতো সুখে, তৃপ্ত তুমি আমার গীত রাগে, ভালো লাগে তোমার ভালো লাগে, জানি আমি এই গানেরই বলে বসে গিয়ে তোমারই সম্মুখে। কি সুন্দর লাইনটা দেখুন, জানি আমি এই গানেরই বলে বসে গিয়ে তোমারই সম্মুখে, আমার তো আর কিছু নেই, শুধু এই গান আছে, এই গানের ভরসাতেই তোমার সামনে যাওয়ার ক্ষমতা অর্জন করেছি আমি। মন দিয়ে যার নাগাল নাহি পাই, গান দিয়ে সেই চরণ ছুঁয়ে যাই, ঘুমের ঘোরে আপনাকে যাই ভুলে, বন্ধু বলে ডাকি মোর প্রভুকে।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:33, বাংলাদেশের সময় সকাল 6:32। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে।

আকাশবাণী মৈত্রী, আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে মৎস্যজীবীদের জন্য আজ কোনো সতর্কবার্তা নেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন বিপিন চন্দ্রপালের রচনা থেকে পাঠ।

বিপিনচন্দ্র পালের রচনা। বাংলার চিরদিনের বৈশিষ্ট্য স্বাধীনতা ও মানবতা। বর্তমান যুগে ব্রাহ্ম সমাজ যে পরিমাণে এই স্বাধীনতা এবং মানবতার আদর্শকে একদিন আঁকড়াইয়া ধরিয়াছিলেন এবং সর্বস্ব পণ করিয়া জীবনে ও চরিত্রে এই আদর্শকে প্রত্যক্ষ ও প্রতিষ্ঠিত করিবার চেষ্টা করিয়াছিলেন, আর কেহ সেরূপ করেন নাই। ব্রাহ্ম সমাজ সত্য প্রতিষ্ঠায় শাস্ত্রগুরু বর্জন করিয়া প্রত্যেক মানুষের সহজ বিচার বুদ্ধিকেই একমাত্র প্রামাণ্য বলিয়া প্রচার করিলেন। যাহা আমার বিচার বুদ্ধিতে সত্য বলিয়া বোধ হয়, কেবল তাহাই সত্য বলিয়া গ্রহণ করিব। যাহা নিজের কাছে সত্য বলিয়া বোধ হয় না, তাহাকে কাহারও কথায় সত্য বলিয়া মানিয়া লইব না। শাস্ত্রের কথায়ও নহে, গুরুর কথায়ও নহে। যাহা নিজের ধর্মবুদ্ধিতে সাধু এবং সঙ্গত বলিয়া মনে হয়, কেবল তাহারই অনুসরণ করিয়া চলিব। যে পথ নিজের ধর্মবুদ্ধির নিকটে আত্মপ্রকাশ না করে, কল্যাণের পথ বলিয়া তাহাকে কখনোই আশ্রয় করিব না। গুরুজনের আদেশেও নহে, সমাজের শাসনের ভয়ও নহে। সত্যাসত্যের এবং ধর্মাধর্মের কষ্টিপাথর আমার নিজের ভিতরেই আছে। সত্য এবং ধর্মকে এই কষ্টিপাথরে যাচাই করিয়া লইব। কাহারও কথায় না বুঝিয়া সত্য বা ধর্মকে গ্রহণ করিব না। যাহা সত্য বুঝিব, তাহা জীবনের সর্ববিধ ব্যাপারে মানিয়া চলিব। অন্তরের ধর্মবুদ্ধি বা বিবেক বা কনসেন্স অনুযায়ী সমস্ত জীবনকে গড়িয়া তুলিতে হইবে। ইহাই ব্রাহ্মধর্মের সত্য আদর্শ। যেখানেই জাতীয় স্বাধীনতার প্রচেষ্টা হইয়াছে, সেইখানেই তাহার গোড়ায় একটা ধর্মের প্রেরণা জাগিয়াছে এবং এই ধর্মের প্রেরণায় মানুষ আগে ভিতরের বাঁধন কাটিয়াছে, নিজের চিন্তা ও চিত্তকে বাহিরের বন্ধনমুক্ত করিয়াছে। পরিবারে ও সমাজে এই স্বাধীনতার আদর্শকে গড়িয়া তুলিতে গিয়াছে এবং পরিণামে এই ব্যক্তিগত স্বাধীনতার সুদৃঢ় ভিত্তির উপরেই নিজের রাষ্ট্রের স্বাধীনতা প্রতিষ্ঠা করিবার জন্য অগ্রসর হইয়াছে। ভিতরে যে দাস, বাহিরে সে স্বাধীন হইতে পারে না। পরিবারে এবং সমাজে যে আপনার বিচার বুদ্ধি এবং বিশ্বাস অনুসারে চলিতে ভয় পায়, সে কখনো নির্ভীক হইয়া একতন্ত্র রাজশক্তির সম্মুখীন হইতে পারে না। কেবল সাংসারিক সুখ সুবিধা যেখানে জাতীয় বা রাষ্ট্রীয় স্বাধীনতার মূল প্রেরণা হইয়া রহে, সেখানে এই স্বাধীনতা সংগ্রাম কদাপি জয়যুক্ত হইতে পারে না।

0: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন বিপিন চন্দ্র পালের রচনা থেকে পাঠ।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: আকাশবাণী মৈত্রী, প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ শুনবেন রাগ ছায়াভৈরব ও রাগ গান্ধারীতে খেয়াল, শিল্পী রাকা মুখোপাধ্যায়।

আরো নিবিড় করতে সহমত হয়েছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস গত রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদের ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল আর এন রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। এদিকে রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে জোরদার। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। এই পরিষদীয় দলনেতার নেতৃত্বেই নতুন সরকার গঠিত হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী শনিবার 9 মে সকালে শপথ নেবেন নতুন সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বিজেপির প্রবীণ নেতৃবৃন্দ এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা যোগ দেবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। প্রায় 4,000 পুলিশকর্মী ওই দিন মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। এলাকার বিভিন্ন বহুতল থেকেও নজরদারি চালানো হবে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে 2 মাস ধরে জারি থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ায় অবিলম্বে আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রের 144 নম্বর আসনে পুনর্ভোটের নির্দেশ থাকায় সেখানে আপাতত আচরণবিধি বহাল থাকবে। আসামে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী 12 মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যে সরকার গড়বে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী সাইকিয়া জানান, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তিনি জানান, আগামী রবিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। পরিষদীয় দলের নেতা নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নব সিং সাইনি বৈঠকে যোগ দেবেন। তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি রয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার টিভিকে সভাপতি সি জোসেফ বিজয়কে চেন্নাই লোকভবনে ডেকে পাঠিয়েছেন। লোকভবনের পক্ষ থেকে জারি করা এক প্রেস বার্তায় জানানো হয়েছে, তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সমর্থন জোগাড় করা যে অপরিহার্য তা রাজ্যপাল বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে টিভিকে 108 আসনে জয়লাভ করার পর দলের প্রবীণ নেতা কে এ সেঙ্গত্তায়ান, এন আনন্দ এবং আদেব অর্জুনা সহ অন্য প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিজয় সরকার গঠনের দাবি পেশ করেন। বিজয় 2টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়। নিয়ম অনুযায়ী তাকে 1টি আসন থেকে ইস্তফা দিতে হবে। এদিকে পুদুচেরিতেও চলছে সরকার গঠনের জোরদার প্রস্তুতি। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নির্বাচনের জন্য তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কদের সঙ্গে আলোচনা হয়েছে। দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছ থেকে মতামত জানার পরই কংগ্রেসের জাতীয় নেতৃত্ব এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে। দেশজুড়ে গতকাল অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হয়। গত বছর 7 মে ভারত, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে পাক মদতপুষ্ট কমপক্ষে 100 জন সন্ত্রাসবাদী নিহত হয়। উল্লেখ্য, গত বছর 22 এপ্রিল কাশ্মীরের পহলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় 25 জন নিরীহ পর্যটক সহ 26 জনের মৃত্যু হয়েছিল। এই বর্বরোচিত হামলার জবাবেই ভারত অপারেশন সিন্দুরের সূচনা করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিনটি উপলক্ষে এক বার্তায় বলেছেন, ভারতের সার্বভৌমত্ব এবং নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিতকারী শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সুদৃঢ় অবস্থান অপারেশন সিন্দুরের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। শ্রীমতী মুর্মু সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, অসাধারণ সাহস ও তাদের দৃঢ়তা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাফল্য এনে দিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন অপারেশন সিন্দুরকে শান্তি বিঘ্নকারী সন্ত্রাসবাদী ও জঙ্গি কার্যকলাপে মদত যোগানকারী দেশের বিরুদ্ধে জয়ের এক মুহূর্ত বলে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উপলক্ষে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেছেন। শ্রী মোদি বলেন, অপারেশন সিন্দুরে ভারতের সেনাবাহিনীর অতুলনীয় সাহস এবং দক্ষতা প্রমাণিত হয়েছে। পহেলগাঁওয়ে নিরীহ

0: ভারতীয় নাগরিকদের হত্যার বিরুদ্ধে সেনাবাহিনী সন্ত্রাসবাদের উপযুক্ত জবাব দিয়েছিল। সমগ্র জাতি সন্ত্রাসবাহিনীকে তাদের সাহস ও শৌর্যের জন্য কুর্নিশ জানাচ্ছে।
1: टेरर और टॉक एक साथ नहीं हो सकते, टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता।
0: खबर सुनछेन आकाशवाणी थेके। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুত 6.4 কোটি টন ছাড়িয়ে গেছে। বাধ্যতামূলক মজুতের চেয়ে এই পরিমাণ প্রায় 3 গুণ বেশি। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, গম ও চালের যথেষ্ট পরিমাণ মজুত দেশজুড়ে জনকল্যাণমূলক প্রকল্প এবং গণবণ্টন ব্যবস্থায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। ফলে একদিকে যেমন বাড়ছে খাদ্য নিরাপত্তা, তেমনি একটি স্থিতিশীল ও শক্তিশালী দেশ গঠনও বাস্তবায়িত হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া এআই এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ আইসিএমআর নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই অংশীদারিত্ব স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইন্ডিয়া এআই এর প্রযুক্তিগত পরিকাঠামো ব্যবহার করে আইসিএমআর এর বায়োমেডিক্যাল গবেষণা ও জনস্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান, প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ফ্রান্সের উচ্চশিক্ষা, গবেষণা ও মহাকাশমন্ত্রী অধ্যাপক ফিলিপস ব্যাপটিস্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। ডক্টর সিং বলেন, বিজ্ঞান ও মহাকাশ ক্ষেত্রে দুদেশের সম্পর্ক একটি শক্তিশালী স্তম্ভে পরিণত হয়েছে। 2026 সালকে ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। মন্ত্রী ইসরো এবং ন্যাশনাল সেন্টার ফর স্পেস স্টাডিজের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস তুলে ধরেন। ভারতের গগনযান মিশনেও ফ্রান্সের ভূমিকা রয়েছে। ফিলিপ ব্যাপটিস্টও মহাকাশ গবেষণায় ভারতকে একটি গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা সহ মহাকাশে মানুষ পাঠানোর ক্ষেত্রেও ফ্রান্সের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। আগামী সেপ্টেম্বরে প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভারতকে অংশগ্রহণ করার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আকাশবাণীর 90তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ নতুন দিল্লিতে একটি ম্যারাথনের আয়োজন করা হবে। প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনটি আকাশবাণী ভবন থেকে শুরু হয়ে কৃষি ভবন, রেলভবন এবং আরবিআই ভবনের পাশ দিয়ে পুনরায় আকাশবাণী ভবনে শেষ হবে। এই ম্যারাথনে আকাশবাণী, দূরদর্শন এবং প্রসার ভারতীর কর্মচারীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, 1936 সালে আকাশবাণী প্রতিষ্ঠিত হয়েছিল, সেই থেকে এখনও আকাশবাণী দেশের অন্যতম বিশ্বস্ত সম্প্রচার মাধ্যম হিসেবে পরিচিত। কলকাতা নাইট রাইডার্স আজ আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 7:30। অন্যদিকে লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একানা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লখনউ সুপার জায়ান্টস গত রাতে 9 রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 213 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেঙ্গালুরু নির্ধারিত 19 ওভারে 6 উইকেটে 203 রান করে। এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে লখনউ 19 ওভারে 3 উইকেটে 209 রান করেছিল। একাধিকবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচটি 19 ওভারের করা হয় এবং ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে বেঙ্গালুরুর সামনে 213 রানের লক্ষ্য নির্ধারণ করা হয়। লখনউর হয়ে মিচেল মার্শ 56 বলে 111 রান। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম সহ 5 রাজ্যে সরকার গঠনের তোড়জোড় চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুত 6.4 কোটি টন ছাড়িয়ে গেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর 7:25।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন দীনবন্ধু মিত্রের জীবন কথা।

0: দেশে তখন ইংরেজ শাসন। নীলকর সাহেবরা শুরু করলেন নীলচাষ। শুরু হল নীলচাষীদের ওপর অকথ্য অত্যাচার। ঘরে আগুন লাগিয়ে দেওয়া, মেয়েদের ওপর অত্যাচার, কোনো কিছুই বাদ ছিল না। কর্মসূত্রে দীনবন্ধু মিত্র তখন ঢাকায়, নীলচাষীদের অমানসিক লাঞ্ছনা প্রত্যক্ষ করছিলেন তিনি। সেই প্রত্যক্ষ অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই রচিত হল নীলদর্পণ নাটক। 1860 খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয় নীলদর্পণ। লেখকের নাম ছিল কদাচিৎ পথিকর্ষ, কারণ দীনবন্ধু তখন ডাকবিভাগের সুপারিনটেন্ডেন্ট, ফলে নিজের নামে নাটকটি প্রকাশ করা সম্ভব ছিল না তাঁর পক্ষে। 1830 খ্রিস্টাব্দে নদিয়া জেলার চৌবেড়িয়া গ্রামে জন্ম হয় দীনবন্ধু মিত্রের। পিতৃদত্ত নাম ছিল গন্ধর্ব নারায়ণ। এ নাম নিয়ে ছেলেবেলায় সহপাঠীদের হাতে হেনস্থা হতে হয়েছিল দীনবন্ধুকে, ফলে কলকাতায় স্কুলে ভর্তি হওয়ার সময় তিনি নিজেই নিজের নাম পাল্টে করেন দীনবন্ধু মিত্র। 1846 খ্রিস্টাব্দে প্রথমে লং সাহেবের স্কুলে এবং পরে হেয়ার সাহেবের কুলুটোলা ব্রাঞ্চ স্কুলে ভর্তি হন। আর্থিক অসচ্ছলতার জন্য এ সময় তিনি বাসন মাজার কাজও করেছেন। 1850 খ্রিস্টাব্দে বিদ্যালয়ের শেষ পরীক্ষার বৃত্তি পেয়ে দীনবন্ধু ভর্তি হন হিন্দু কলেজে। কলেজের সব পরীক্ষাতেই বৃত্তি পেতেন তিনি, কিন্তু সাংসারিক দুর্দশার জন্য কলেজের পড়া শেষ করতে পারলেন না তিনি। 150 টাকা মাইনের পোস্টমাস্টারের চাকরি নিতে হল তাকে। কাজ সামান্য হলেও অত্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করতেন তিনি, ফলে মাত্র 1.5 বছর চাকরি করার পরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়েন তিনি, পদোন্নতি হয় তাঁর। পোস্টাল ইন্সপেক্টর হিসেবে এবার কাজ শুরু করেন দীনবন্ধু। অসমে লুসাই যুদ্ধ শুরু হলে স্থানীয় ডাক ব্যবস্থা ভেঙে পড়ে, বিপর্যস্ত ডাক ব্যবস্থায় শৃঙ্খলা আনার দায়িত্ব পড়ে দীনবন্ধুর ওপর। যথেষ্ট বিপদের ঝুঁকি থাকা সত্ত্বেও দীনবন্ধু কাছাড়ে গিয়ে বিশৃঙ্খল ডাক ব্যবস্থায় শৃঙ্খলা আনেন। তাঁর এই দক্ষতার জন্য ইংরেজ সরকার তাঁকে রায়বাহাদুর খেতাব দেন। কলেজ জীবনেই দীনবন্ধু ঈশ্বরগুপ্তের সংসর্গ লাভ করেছিলেন। তাঁরই প্রেরণায় সংবাদ প্রভাকর এবং সাধুরঞ্জন পত্রিকায় লিখতে শুরু করেন দীনবন্ধু। কর্মজীবনে তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো। এই ঘুরে বেড়ানোর সুবাদে তিনি নানা শ্রেণীর মানুষের সঙ্গে মেলামেশা করেছেন। লোকচরিত্রের এই অভিজ্ঞতা পরবর্তীকালে তাঁর সাহিত্য সৃষ্টিতে সহায়ক হয়েছিল। নীলদর্পণের পর প্রকাশিত হল নবীন তপস্বী এবং এরপর বিয়ে পাগলা বুড়ো ও সধবার একাদশী নামে দুটি প্রহসন। 1867 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় লীলাবতী ও জামাই বারিক নাটক। কৌতুকরসের মোড়কে তিনি আঘাত করেছেন সমাজের নানা কুপ্রথা এবং আচার আচরণের বিরুদ্ধে। বিপথগামী যুব সম্প্রদায়ে বিকৃত স্বভাব উচ্চবিত্ত শ্রেণী, দরিদ্র কৃষক এবং নিম্নশ্রেণীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষের চরিত্র রূপায়ণের মাধ্যমে তিনি সমাজের বিকৃতি, কুসংস্কার প্রভৃতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। মাত্র 43 বছর বয়সে দীনবন্ধু মিত্রর জীবনাবসান হয়।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন দীনবন্ধু মিত্রের জীবন কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলাদেশ প্রেস রিভিউ। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী অশান্তিতে চারজন প্রাণ হারিয়েছেন, নিউ এজ এই খবর জানিয়েছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে নির্বাচনী জয় উদযাপন করার পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক অশান্তিতে চারজনের মৃত্যু হয়েছে বলে বুধবার জানিয়েছে পুলিশ ও দলীয় আধিকারিকরা। 10 কোটিরও বেশি জনসংখ্যার ভারতের পূর্ব অংশের গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আসনের মধ্যে 206টিতে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি।

এই প্রথম ক্ষমতা দখল করেছে। সোমবার ঘোষিত ফলাফলে এই তথ্য উঠে এসেছে। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে ঢাকার সঙ্গে একযোগে কাজ করছে ভারত, ডেইলি অবজারভার এই খবর জানিয়েছে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঘোষণা করেন যে নতুন দিল্লি ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সবকটি পথ পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যেই মন্ত্রী স্তরের যোগাযোগও চলছে। বিদেশ সচিব উল্লেখ করেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে জলবণ্টন, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, যোগাযোগ এবং বাণিজ্য সংক্রান্ত বিষয়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে 40টিরও বেশি প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে। প্রথম আলো জানিয়েছে, বাংলাদেশে গত 24 ঘণ্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে 5টি শিশু হামের উপসর্গ নিয়ে এবং 2 জন হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। এই নিয়ে গত 52 দিনে বাংলাদেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 324 জনে। এরই মধ্যে হাম রুবেলা এবং পোলিও টিকাসহ 10 ধরনের টিকা বাংলাদেশে পৌঁছেছে। অভিবাসীদের অধিকার রক্ষায় বিশ্বব্যাপী জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিজনেস স্ট্যান্ডার্ড এই খবর জানিয়েছে, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অভিবাসন ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়ে উন্নত তথ্যভাণ্ডার গড়ে তোলা, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা বৃদ্ধি করা এবং বৈষম্য ও ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে জোরালো প্রয়াসের ওপর গুরুত্ব আরোপ করেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে ইউএন ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের একটি গোলটেবিল বৈঠকে সহসভাপতি হিসেবে তিনি বলেন, অভিবাসী শ্রমিকদের কেবল ব্যবহারযোগ্য শ্রম শক্তি হিসেবে নয়, বরং অধিকার সচেতন মানুষ হিসেবেই গণ্য করা উচিত। ডেইলি সান জানিয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে 8ই মে বাংলাদেশের কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার শিয়ালদহ কুঠিবাড়ি এখন উৎসব মুখর। পদ্মাপাড়ের এই এলাকাটি বিশ্বকবির স্মৃতিতে মুখরিত হয়ে উঠেছে। সেখানে বড় ধরনের সাংস্কৃতিক মিলন মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। এই কুঠিবাড়িটি কবিগুরুর পৈতৃক নিবাস। চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চ সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়ে $19.2 মিলিয়ন পৌঁছেছে। ফিনান্সিয়াল এক্সপ্রেস এই খবর জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী পণ্য রপ্তানি কমে যাওয়ায় চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চ সময়ে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যের উল্লেখযোগ্য অবনতি হয়েছে। পর্যালোচনাধীন সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $19.2 মিলিয়ন। পরিসংখ্যান অনুযায়ী রপ্তানি আয় বার্ষিক হিসেবে 4.4% কমে $32.3 বিলিয়ন নেমে এসেছে। অন্যদিকে আমদানি ব্যয় 4.6% বেড়ে $51.6 বিলিয়ন পৌঁছেছে। ঢাকা থেকে এই খবর পাঠিয়েছেন নভলসং পারমার। শুনলেন বাংলাদেশ প্রেস রিভিউ। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী শ্রীধারা।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন প্রাণীবাহিত মনুষ্য রোগ ও প্রতিরোধ। এই বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যুগ্ম নিবন্ধক ডক্টর সৌরভ চন্দ্র।
1: জুনোটিক রোগ বা প্রাণীবাহিত মনুষ্য রোগ নিয়ে এখন বর্তমান সময়ে খুবই আলোচনা হচ্ছে। এর কারণ কি, যে পরিবেশের পরিবর্তন, চাষবাসের পরিবর্তন, মানুষের ব্যবহারের পরিবর্তন অনেক নতুন ধরনের রোগের উদ্ভাবন ঘটাচ্ছে, যেগুলো মানুষের মধ্যে চলে আসছে প্রাণীর শরীর থেকে, আবার প্রাণীর শরীরের রোগও কিছু মানুষের মধ্যে চলে আসছে। তো সুতরাং আমাদের এই বিষয়ে চিকিৎসা করার কথা ভাবলে হবে না, কেন চিকিৎসা ব্যয়সাধ্য, চিকিৎসা করেও যে মহামারী আটকানো যায় এরকম কোনো আমাদের কাছে রিপোর্ট নেই। সুতরাং প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুতরাং রোগ প্রতিরোধ করাই হবে কিন্তু রোগ প্রতিরক্ষার প্রধান উপায়। আমরা এই প্রতিরোধ করতে গেলে কারণ জানতে হবে, কারণ অনুযায়ী রোগের প্রতিরোধ পদ্ধতি ঠিক করতে হবে। কিছু সাধারণ ব্যবস্থাপনা আছে যেগুলো রোগ প্রতিরোধ করার জন্য আমরা আপনাদেরকে বলবো। মনুষ্য যেসব রোগ যেগুলো প্রাণীর শরীর থেকে আসে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখবেন। পোষা প্রাণী বা খামারের প্রাণীর সংস্পর্শে যদি আসেন এবং খাওয়ার আগে পরে অন্তত 20 সেকেন্ড সাবান ও জল দিয়ে হাত ধুয়ে নেবেন। আপনার যদি পোষ্য প্রাণী থাকে বা খামারের প্রাণী থাকে, কুকুর বিড়াল হোক বা গরু ছাগল হোক, তাদের নিয়মিত ভ্যাকসিনেশন বা টিকাদানের কাজটি গুরুত্ব দিয়ে করবেন। পোকামাকড়, ভেক্টর বা যেসব বাহকের মধ্যে দিয়ে এই ধরনের রোগ ছড়ায়, সেক্ষেত্রে মশা মাছি এই ধরনের এদের কামড় থেকে বাঁচতে গেলে মশারি ব্যবহার করতে হবে, কিছু পরজীবী নাশক স্প্রে বা ওষুধ ব্যবহার করতে হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপদভাবে খাদ্য পানীয় গ্রহণ করতে হবে। মাংস দুধ ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে খেতে হবে। কাঁচা বা আধকাঁচা মাংস খাওয়া থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। এবং বন্য প্রাণী এবং বন্য এলাকার যেসব প্রাণী যদি মানুষের বসবাস জায়গায় চলে আসে, তাদের থেকে বিশেষ সাবধানতা নিতে হবে, কেননা বন্য প্রাণীর থেকে অনেক রোগ কিন্তু প্রাণীর দেহে এবং মানুষের দেহেও আসতে পারে। আর আপনার খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, সতর্ক থাকুন, তাহলেই আপনি সুরক্ষা পাবেন। অসুস্থ প্রাণীর যত্ন নেওয়ার জন্য গ্লাভস বা মাস্ক বা বুট ব্যবহার করুন। যদি আপনার খামার থাকে, খামারে যাওয়ার আগে জৈব নিরাপত্তা ব্যবস্থা নেবেন। এরকম অনেক রোগ দেখা যায়, আমি কিছু যে রোগ দেখা যায় তার কথা বলছি, যেমন জলাতঙ্ক রোগ, অ্যানথ্রাক্স রোগ। অ্যানথ্রাক্স রোগে মারা গেলেই গরুটা আমরা কেটে রাস্তার পাশে ফেলে দিই, চামড়াটা বিক্রি করে দিই। এই যে সর্বনাশটা করলেন, এই রোগের যে জীবাণু সে ফুলে রেণুর মতন বাতাসে ছড়িয়ে যায়, বা শিয়ালে কুকুরে যদি সেই মাংস খেয়ে নেয়, সেটা কিন্তু বন্যপ্রাণীর মধ্যে রোগ চলে যেতে পারে, তার থেকে মানুষের মধ্যে রোগ চলে আসতে পারে। জলাতঙ্ক রোগের যেমন সাবধানতা নিতে হয়, অ্যানথ্রাক্স রোগ বা ইনফ্লুয়েঞ্জা রোগ, যেগুলোই প্রাণীবাহিত মনুষ্য রোগ, সব ক্ষেত্রে কিন্তু নিজস্ব সাবধানতা নিন এবং অন্যকেও সচেতন করুন, তাহলে অবশ্যই এই জুনোটিক রোগ বা প্রাণীবাহিত মনুষ্য রোগ থেকে আপনি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবেন। বিশেষ করে কিছু বলার দরকার, যেগুলো যে ছোট ছোট বাচ্চারা, গর্ভবতী মহিলা বা যারা রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে, যাদের মধ্যে ইমিউনিটি লস আছে, যেমন কিছু কিছু রোগে ইমিউনিটি লস হয়, তাছাড়া যারা দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের রোগে ভুগছেন যেসব মানুষ, তারা কিন্তু বেশি ঝুঁকির জায়গায় আছেন, তাদের ক্ষেত্রে এই ধরনের রোগ সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি, তাই তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা নিতে হবে। আপনার যদি পোষ্য প্রাণী থাকে ঘরের মধ্যে, তাদের জন্য খাবার দাবার আলাদা করে রাখা, আলাদা করে তৈরি করা, তাদের খাবারের সঙ্গে নিজের খাবার একসঙ্গে না খাওয়া, এই ব্যবস্থাগুলো নিতে হবে। আর যদি আপনার খামার বাড়ি থাকে, গরু ছাগল যেগুলো আপনার খামারে আছে, খামারেই থাকতে দিন। খামারের মধ্যে যেন কোনো বন্য প্রাণী না আসে, আসলে তাকে তাড়াতে হবে, ব্যবস্থা নিতে হবে। খামারের মলমূত্র পরিষ্কার পরিচ্ছন্নভাবে বর্জন করতে হবে, দরকার হলে ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করতে হবে, এবং খামারের গরু ছাগল হাঁস মুরগি আমাদের প্রিয় হলেও তাদের থেকে সাবধানভাবে তাদেরকে হাত লাগাতে হবে, এবং তার থেকে কোনো রোগ হবে তাকে আলাদা করে চিকিৎসা করতে পারলে অনেকটা অংশেই আমরা এই রোগ প্রতিরোধ করতে পারি।
0: শুনলেন প্রাণীবাহিত মনুষ্য রোগ ও প্রতিরোধ। এই বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যুগ্ম নিবন্ধক ডক্টর সৌরভ চন্দ্র।
2: কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন শ্রীধারা গুপ্ত। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন আজকের দিনের অনুষ্ঠান সূচি। মৈত্রী প্রচার তরঙ্গে আজ সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। আজ আমাদের গন্তব্য অরুণাচল প্রদেশের ওয়াক্কা। 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় শোভন সেন, 8:30 কলকাতার ডায়েরি, চিত্রগ্রাহক সমীরণ নন্দীর সাক্ষাৎকার গ্রহণ করেছেন তৃষিতা মুখোপাধ্যায়। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে গণকেলি রাগে শুনবেন খেয়াল, শিল্পী সুপ্রিয়া দে, তবলা সহযোগিতায় তিমির রায়চৌধুরী, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। 9:30 মনের মতো গান উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। সকাল 10:30 অনুষ্ঠান রামধনু। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন পুরাতনী শিল্পী তিমির ঘোষ, এরপরে শুনবেন লোকসঙ্গীত শিল্পী অভিজিৎ দাস। 11:00 গ্রাম বাংলার গান, 11:15 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সোমা রায়, 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা উপস্থাপনায় ঐন্দ্রিলা কন্যার, 12:30 শুনবেন সাঁওতালি গান, 1:00 নাটক চণ্ডালিনী রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় দুপুর 3:00। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু ভারতীয় সময় বিকেল 5:00। 5:05 শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় সুদীপ্তা ব্রহ্ম, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বিতান দে। সন্ধ্যে 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, বিষয় স্বনির্ভরতার লক্ষ্যে দুগ্ধ শিল্পের প্রসার, আলোচনায় ডক্টর প্রদীপ কুমার রায়, গৌতম কুমার দাসের সঙ্গে সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের এবারের ভাবনা ও দিনটির তাৎপর্য। 7:00 নাটক চণ্ডালিনী রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 7:45 হাউসফুল চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষের সাক্ষাৎকার গ্রহণ করেছেন আম্রপালি ঘোষ মিত্র। আজ শুনবেন দ্বিতীয় পর্ব, সম্পাদনায় সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। 8:15 মহিলাদের আসর, বিষয় ওয়ার্ল্ড রেড ক্রস দিবসের অনুষ্ঠান চেনা পথের বাইরে, উপস্থাপনায় সুস্মিতা সরকার। 9:00 কথায় গানে উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসর, রবীন্দ্রসঙ্গীত শুনবেন প্রশিক্ষণে প্রমিতা মল্লিক। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী স্নেহেশ নাগ। শুনবেন রাগ বেহাগ, তবলা সহযোগিতায় সুব্রত গুপ্ত। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি হবে ভারতীয় সময় 12:00। শুনলেন আজকের মৈত্রী প্রচার তরঙ্গের

শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন পূর্ণ দাস বাউল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে। এই অনুষ্ঠানে আজ শুনব অরুণাচল প্রদেশের ওয়াক্কার কথা।

বন্ধুরা, আসাম থেকে গুয়াহাটি আর সেখান থেকে কামাখ্যা মন্দির, কাজিরাঙ্গা ফরেস্ট ঘুরে তারপর মেঘালয়ের শিলং ভ্রমণ, এটা তো মোটামুটি পরিচিত এক ভ্রমণ পথ। কিন্তু উত্তরপ্রদেশের অরুণাচল প্রদেশে সচরাচর কিন্তু আমাদের যাওয়া হয় না, আর গেলেও সে ভ্রমণ সীমাবদ্ধ থাকে তাওয়াং, জিরো ভ্যালি, বোমডিলা, নামদাফা ন্যাশনাল পার্ক এবং মেচুকাতেই। কিন্তু আজ নিয়ে যাব আপনাদের অরুণাচল প্রদেশের এক গ্রামের রাজার বাড়িতে, আর সেই গ্রামে তখন চলছে স্থানীয় ওয়াক্কা উৎসব। সেই বিনোদনও আজকে আপনারা থাকবেন, আপনারা সামিল হবেন। চলুন যাওয়া যাক ওয়াক্কা উৎসবে অরুণাচল প্রদেশে। হ্যাঁ, যাওয়ার পথে কিন্তু একটু প্রস্তুতি নিয়ে নিতে হবে। কেমন? প্রচুর টাটকা শাক সবজি কিনে গাড়িতে ভরে নিতে হবে। কেন? গরিব অঞ্চল, খাওয়া দাওয়ায় আপনার খুব খাতিরদারি ওরা করতে পারবে না, আতিথেয়তার কোনো অভাব হবে না, কিন্তু ওই খাওয়া দাওয়ার ব্যাপারে যদি আপনি সর্বভুক না হয়ে থাকেন, তাহলে এই স্বনির্ভরতার সহজ পাঠ আপনাকে মেনে চলতে হবে। অরুণাচল প্রদেশের প্রবেশদ্বার কানুবাড়ি থেকে 36 কিলোমিটার দীর্ঘ পাহাড়ি পাকদণ্ডী পথের সৌন্দর্য অনুভব করতে করতে আপনি পৌঁছবেন ওয়াক্কা গ্রামে। দেখবেন এখানকার লোকজনের অনেক পোষ্য মিথুন রয়েছে, প্রত্যেক ছানাদের কানে বিশেষ চিহ্ন দেওয়া হয়, আর সে থেকেই বোঝা যাবে কোনটি কার মিথুন। মিথুনকে অরুণাচল প্রদেশে পবিত্র প্রাণী মনে করা হয়, কিন্তু উৎসবে পালা পার্বণে এই মিথুন বলিও হয়, আর মালিকানা বোঝা যায় ওই কানের চিহ্নে। মায়ানমার সীমান্তে ঘেঁষা অরুণাচলের লংডিং জেলায় মূলত ওয়াঞ্চো জনজাতির বাস এই গ্রামে। এলাকাটি দুটো ভাগে বিভক্ত, একটা পুরনো ওয়াক্কা আর একটা পাহাড়ের গায়ে বেশ কিছু বড় বাড়ি, দোকানপাট, সরকারি অফিস, বাংলো ইত্যাদি নিয়ে গড়ে ওঠা নিউ ওয়াক্কা। পাহাড় চূড়োয় ওয়াক্কা বসতিতে রাজামশায়ের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ঘর আছে, তবে রাজা থাকেন নিউ ওয়াক্কার বাড়িতে। আপনি দুটি অঞ্চলেই রাজবাড়ি দর্শন করে নিতে পারেন, আর এখানে গেলে রাজা হয়তো বা রাজার পরিবারের লোকজন আপনাকে ভাত, আলু, জঙ্গলি শাক আর মিথুনের মাংস অফার করতে পারে। রাজার সঙ্গে অবশ্যই দেখা করবেন, এমন কিছু বিরল ব্যাপার নয়। আপনার রাজার সঙ্গে দেখা করতে করতে মনে পড়ে যেতে পারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দবরুপান্নার কথা। রাজাকে বলে না দিলে রাজা বলে চেনা দায়, হীরে মতি চুনি পান্না কিছুই নেই, আছে কেবল

অনেশ পাখির ঠোঁট আর পাঁচটি পালক দেওয়া একটি মুকুট। ওয়াক্কাবাসীরাও ওনাকে ডাকেন চিফ বা কিং বলে। এখানে রাজার কথাই কিন্তু শেষ কথা, প্রশাসনও রাজাকে সমীহ করে। এই ওয়াক্কা আপনি এমন সময়ে যাবেন যখন আপনি এখানকার কৃষিজ উৎসব, এই যে উৎসব, তাতে যোগ দিতে পারেন। ওড়িয়া এই উৎসবের এক নাম। দেখবেন যে কাঁধে বন্দুক, কোমরে দাও, পিঠে ঝোলা নিয়ে পাহাড় থেকে সমতলের দিকে চলছে বা নেমে আসছে লোকজন নানা দলে। খাদের কিনার ঘেঁষে কয়েকটি ছোট ঝুপড়িহীন দরজাহীন ঘর আপনি দেখতে পাবেন এই গ্রামে। ঘরের বাইরে টাঙানো ছবি, কাপড়, জামা, জুতো। কেন? এগুলি মৃত মানুষের কবর। ধীরে ধীরে মাটিতে মিশে যাবে সেই জামা কাপড়, তখন এই জায়গায় স্মৃতিফলক করে দেওয়া হয়। ওয়াক্কার রাজগৃহ বাঁশ কাঠ দিয়ে বানানো একতলা দুচালার একটি বাড়ি। টোকোপাথার ছাউনি, দরজাবিহীন বিশেষ প্রবেশ পথে খোদাই করা তিনটি বাঘের ছবি। রাজাকে এখানে বাঘের গুণাবলীর ধারক বলে ভাবা হয়। আর এখানে ঘুরতে ঘুরতেই আপনার দেখা হয়ে যাবে কোনো ওয়াঞ্চ যুদ্ধ যোদ্ধাকে। সেই যুদ্ধরত বেশেই তারা ঘোরাফেরা করে। এবারে চলুন যাওয়া যাক ওড়িয়া উৎসবে। ওয়াঞ্চ জনজাতি প্রকৃতি পুজোয় বিশ্বাসী। উৎসব প্রাঙ্গণে দেখবেন ছোট্ট বাঁশের মঞ্চ, সেখানে বড় পাতা আকারে খুঁটি। উৎসবে নিজের ঐতিহ্য তুলে ধরতে ওয়াক্কার পাহাড়ি নানা বসতি থেকে হাজির হয় নানা প্রসাধনী ও গয়নায় সজ্জিত নারী পুরুষ। মহিলাদের মাথায় পুঁতি দিয়ে বানানো অলংকার, আর দলের সদস্যদের লম্বা চুল কায়দা করে বাঁধা, ঊর্ধ্বাঙ্গে সাদা বা নীল পোশাক আর নিচে হাঁটু চুল, তাতে বোনা রঙিন সুতোয় তোলা জটিল নকশা। পুরুষরা অনেকেই শিকারির বেশে আসে। বেশ কয়েকের মাথায় পশুর লোম, পাখির ঠোঁট লাগানো বাঁশ আর ঐতিহ্যবাহী সব পোশাক। আপনি শুনতে পাবেন রাজার বক্তৃতা, তারপরে সাংস্কৃতিক উৎসব, নাচ গান সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। আসবেন কি করে? আপনারা তো জানেন মেঘালয়ে কি করে যেতে হয় বা আসামে, তা অরুণাচল প্রদেশে ট্রেনে বা বিমানে ডিব্রুগড় বা কামরূপ এক্সপ্রেসে ডিব্রুগড় আসতে পারেন, ফ্লাইটেও আসতে পারেন। ডিব্রুগড় থেকে কানুবাড়ি 70 কিলোমিটার, আর কানুবাড়ি থেকে ওয়াক্কা গ্রাম কিছুটা 35 কিলোমিটার মতন। তবে গেলে একটা বিরল অভিজ্ঞতার, মানে সচরাচর যে পথ, ভ্রমণ পথ পরিচিত, সেই পথের বাইরে এক বিরল অভিজ্ঞতার শরিক হবেন আপনি। বন্ধুবান্ধবদের সঙ্গে গল্প করলে তাদের কাছেও সে অভিজ্ঞতা নতুন। গ্রামটিও সুন্দর, মনোমুগ্ধকর, আর এখানকার ঐতিহ্য, এখানকার নতুনত্ব আপনাকে মুগ্ধ করবেই। আসুন বেরিয়ে যান ভারতে। আজ এখানেই শেষ হলো। আজ আমাদের গন্তব্য ছিল অরুণাচল প্রদেশের ওয়াক্কা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সরকার গঠনের প্রস্তুতি চলছে জোরকদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6.4 কোটি টন ছাড়িয়ে গেছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া এআই এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান, প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীর জন্য তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার স্থগিত ঘোষণা করেছে। IPL ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে লখনউ সুপার জায়ান্টস গতরাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদের ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল RN রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। এদিকে রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে জোরদার। প্রবীণ বিজেপি নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। এই পরিষদীয় দলনেতার নেতৃত্বেই নতুন সরকার গঠিত হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী শনিবার 9 মে শপথ নেবে নতুন সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বিজেপির প্রবীণ নেতৃবৃন্দ এবং NDA শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা যোগ দেবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। প্রায় 4,000 পুলিশকর্মী ওই দিন মোতায়েন থাকবে। থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। এলাকার বিভিন্ন বহুতল থেকেও নজরদারি চালানো হবে। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে 2 মাস ধরে জারি থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ায় অবিলম্বে আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ থাকায় সেখানে আপাতত আচরণবিধি বহাল থাকছে। অসমে বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার আগামী 12 মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যে সরকার গড়বে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী সাইকিয়া জানান, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ NDA শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি রয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার TVK সভাপতি সি জোসেফ বিজয়কে চেন্নাই লোকভবনে ডেকে পাঠান। লোকভবনের পক্ষ থেকে জারি করা এক প্রেসবার্তায় জানানো হয়েছে, তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সমর্থন জোগাড় করা যে অপরিহার্য তা রাজ্যপাল বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে TVK 108 আসনে জয়লাভ করার পর দলের প্রবীণ নেতা KA সেঙ্গোত্তাইয়ান, N আনন্দ এবং আদেব অর্জুনা সহ অন্য প্রতিনিধিদের নিয়ে বিজয় সরকার গঠনের দাবি পেশ করেছেন। পুদুচেরিতেও সরকার গঠনের প্রক্রিয়া চলছে জোরদার। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কদের সঙ্গে আলোচনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6.4 কোটি টন ছাড়িয়ে গেছে। বাধ্যতামূলক মজুতের চেয়ে এই পরিমাণ প্রায় 3 গুণ বেশি। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, গম ও চালের যথেষ্ট পরিমাণ মজুদ দেশজুড়ে জনকল্যাণমূলক প্রকল্প এবং গণবণ্টন ব্যবস্থায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। ফলে একদিকে যেমন বাড়ছে খাদ্য নিরাপত্তা, তেমনি একটি স্থিতিশীল ও শক্তিশালী দেশ গঠনও বাস্তবায়িত হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া AI এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই অংশীদারিত্ব স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইন্ডিয়া এআই এর প্রযুক্তিগত পরিকাঠামো ব্যবহার করে ICMR এর বায়োমেডিক্যাল গবেষণা ও জনস্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ফ্রান্সের উচ্চশিক্ষা গবেষণা ও মহাকাশমন্ত্রী অধ্যাপক ফিলিপস ব্যাপটিসের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। ডক্টর সিং বলেন, বিজ্ঞান ও মহাকাশ ক্ষেত্রে দুদেশের সম্পর্ক একটি শক্তিশালী স্তম্ভে পরিণত হয়েছে। 2026 সালকে ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। মন্ত্রী ইসরো এবং ন্যাশনাল সেন্টার ফর স্পেস স্টাডিজের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস তুলে ধরেন। ভারতের গগনযান মিশনেও ফ্রান্সের ভূমিকা রয়েছে। ফিলিপস ব্যাপটিসও মহাকাশ গবেষণায় ভারতকে একটি গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, মাইক্রোগ্রাভিটি পরীক্ষা এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা সহ মহাকাশে মানুষ পাঠানোর ক্ষেত্রেও ফ্রান্স সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। আগামী সেপ্টেম্বরে প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভারতকে অংশগ্রহণ করার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানোর জন্য অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশ পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে বলে ভারত জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরেই সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে।
1: পুরে দুনিয়া নে দেখা কিস প্রকার কে বর্বরতা কে সাথ পহলগাম মে আতঙ্কবাদী হামলা হুয়া থা জিসমে 26 মাসুম লোগো কে জানি গই থি। হাম লোগো নে পাকিস্তান কো উসকে বাদ অপারেশন সিন্দুর কে জরিয়ে মুহতোড় জবাব দিয়া উনকে সীমা পার সে আতঙ্কবাদ কে সমর্থন কে লিয়ে। পুরে দুনিয়া জানতি হ্যায় কি পাকিস্তান সীমা পার সে আতঙ্কবাদ কো এক ইনস্ট্রুমেন্ট অফ স্টেট পলিসি কি তরহ উসকা ইস্তেমাল করতা হ্যায়।
0: অবৈধ বাংলাদেশিদের সেদেশে ফেরানো নিয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, 2860 জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের কাজ বাকি রয়েছে। দেশের নিয়ম অনুযায়ী বিদেশের কোনো নাগরিক অবৈধভাবে এখানে বসবাস করতে পারে না, সেক্ষেত্রে তাদের অবশ্যই ফেরত পাঠানো হবে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ কেরালা, মাহে, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। দপ্তর জানিয়েছে, আজ উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক উপকূল এবং রায়ালসীমাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অংশেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীর জন্য তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার স্থগিত ঘোষণা করেছে। ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোকে এসকর্ট করার পরিকল্পনা আকস্মিকভাবে বাতিল করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজন মার্কিন কর্মকর্তা ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াশিংটনের উপসাগরীয় কৌশলের জন্য এটি একটি বড় ধাক্কা। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্রদের নিয়ে প্রজেক্ট ফ্রিডম নামে পরিচিত এই অভিযানটি গতি পাওয়ার আগেই বন্ধ হয়ে গেল। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সাম্প্রতিক আলোচনাকে খুব ভালো বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেছেন, একটি স্থায়ী চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। ইরানও যুদ্ধ শেষ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের 14 দফার প্রস্তাব পর্যালোচনা করছে। তেহরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের একটি ডিজিটালি বিকৃত ভুয়ো ভিডিও পাকিস্তানের প্রচার মাধ্যম সমর্থিত অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিটের তরফে জানানো হয়েছে। ভিডিওটিতে দেখানো হয়েছে, পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারত 4টি রাফাল যুদ্ধবিমান হারিয়েছে বলে রণধীর জয়সওয়াল মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, ভিডিওটি AI নির্মিত ডিপ ফেক। নাগরিকদের এ ধরনের বিষয়বস্তুতে বিশ্বাস না করার এবং সবসময় সরকারি সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। কলকাতা নাইট রাইডার্স আজ IPL এর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। অন্যদিকে লখনউর অটল বিহারী বাজপেয়ী একানা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লখনউ সুপার জায়ান্টস 9 রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সরকার গঠনের প্রস্তুতি চলছে জোরকদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে BJP নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6.4 কোটি টন ছাড়িয়ে গেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর স্থানীয়

0: What?
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে সকালের আড্ডা। উপস্থাপনায় শোভন সেন। বন্ধুরা, পয়লা বৈশাখে হালখাতা করার পর আবারও যে বাংলা ক্যালেন্ডারের তারিখে আমরা মন রাখি তা হল 25শে বৈশাখ। আর আগামীকাল বাঙালির সেই সংস্কৃতি পার্বণ। কাল থেকে শুরু করে প্রায় এক মাস জুড়ে বাংলার গ্রামে শহরে নানা মঞ্চে বাড়ির ছাদে চলবে এই রবীন্দ্র পার্বণ। আর আজ 8ই মে সঙ্গীত সাধক জ্ঞানপ্রকাশ ঘোষেরও জন্মদিন। আবার ক্যালেন্ডার বলছে আজ বিশ্ব রেড ক্রস দিবস এবং বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আলোচনা আজকে শুনবেন বিকেলে মৈত্রী প্রচার তরঙ্গে। কিন্তু আজ সকালের আড্ডায় আপনারা কি কি শুনবেন তার একটু ধর্তা দেওয়া যাক। আজ শুনবেন কম আলোতে মোবাইল দেখার ফল। আজ আছে রোবট সন্ন্যাসীর কাহিনী, রয়েছে কোটি বছর আগের জলবিন্দুর গল্প। সকাল 8টায় অনুষ্ঠান দৃষ্টিকোণ, 8:20 থাকবে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান জানা অজানা। আর এখন থাকছে একটি গান।

মোবাইল বেশি দেখিস না, চোখ খারাপ হয়ে যাবে। ঘরে ঘরে ছেলে মেয়েদের প্রতি মা বাবার এই নিষেধাজ্ঞা। কিন্তু সেই মা বাবারও যদি স্ক্রিন টাইম পরখ করা যায়, দেখা যাবে অনেক ক্ষেত্রেই তা ছেলে মেয়ের স্ক্রিন টাইমকে ছাড়িয়ে গেছে। সমীক্ষা বলছে 2050 সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ ঝাপসা দেখবেন। তবে কারণটা কিন্তু শুধু স্ক্রিন টাইম নয়, মোবাইল, ল্যাপটপ বা যে কোনো ডিজিটাল পর্দার দিকে তাকিয়ে থাকার কারণেই যে ক্ষীণ দৃষ্টি হবে তা নয়, এর কারণটা এক অদ্ভুত অভ্যাস। এর কারণ মোবাইলের নীল আলো নয়, বরং নিবু নিবু বা কম আলোয় কোনো কিছু দেখা বা পড়ার অভ্যাস, এবং এই অভ্যাসটা বেশি ছোটদের মধ্যে। তারা আবার বাবা মার বেশি আলোয় পড়ার অভ্যাসকে একটু পরিহাসও করে থাকে, যে মা বাবার ফোন তারা হাতে নিল আর অমনি চোখ বন্ধ হয়ে গেল, চোখ ধাঁধিয়ে গেল, তারা এত বেশি আলোয় দেখে। তাই তাদের একটা ট্রেন্ড বা ফ্যাশন বলা যায় যে তারা কম আলোয়, নিবু নিবু আলোয় মোবাইল দেখে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে এই স্বল্প আলোয় বা আবছা আলোয় অন্ধকারে মোবাইল দেখা, বই পড়া বা কোনো কিছু কাজ করার অভ্যাস মোটেই ভালো নয়। দেখবেন যে রেস্টুরেন্টে বা এমনকি বাড়িতেও অন্দর সাজে নিবু নিবু আলোর ব্যবহার আছে, এগুলো জ্বালিয়ে রাখা হয় বেশিরভাগ সময়। এতে ঘরের বা হোটেল বা রেস্টুরেন্টের সাজসজ্জায় এক মায়াবী পরিবেশ তৈরি হয় বটে, কিন্তু চাপ পড়ে চোখের ওপর, এবং মায়োপিয়া রোগ হতে পারে, কর্নিয়া অ্যাফেক্টেড হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের সকালের আড্ডায় গান শোনার অভ্যাস আপনার কানে মোটেই চাপ ফেলবে না। তাই শুনে নেওয়া যাক আরও একটি গান, শিল্পী নচিকেতা চক্রবর্তী।

বন্ধুরা, এখন এই তো আজকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। কিছুদিন আগে আইএসসি, আইসিএসসি, সিবিএসসির পরীক্ষারও রেজাল্ট বেরিয়েছে, সমস্ত বোর্ডেরই রেজাল্ট বেরিয়েছে। আর বিশেষ করে উচ্চ মাধ্যমিকের পরে বা মাধ্যমিকের পরেও একটা ভাবনা আসে যে কোন স্ট্রিম নিয়ে পড়া যায়, কি কি কম্বিনেশনে কি কি সাবজেক্ট রাখা যায়। তা এবং এই ভাবনাগুলো, এই আলোচনাগুলো চলতে চলতে চালাতে চালাতে একটা কথা তো প্রায়শই আমরা বলি যে এই আসছে এআই, এআই তো সব দিকের সব কাজ খেয়ে নিচ্ছে, কোন লাইনে পড়লে কিছু কাজের হদিশ পাওয়া যায়, এটা একটা সবারই চিন্তার বিষয়। সমস্ত বিষয়েই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা বহু ক্ষেত্রে মানুষের কাজ করে দিচ্ছে, এর ফলে মানুষের প্রয়োজন ফোরাচ্ছে কাজের, তাহলে তাদের উপার্জন ক্ষেত্র একের পর এক বন্ধ হয়ে

যাচ্ছে। এটা যেমন চিন্তার বিষয়, তেমন এটাও আমরা ইতিহাস আমাদের শেখাচ্ছে যে যখন কম্পিউটার এসেছিল তখনও এই একই চিন্তা এসেছিল, কিন্তু নতুন নতুন কর্মক্ষেত্র বেরিয়েছে, তেমনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরেও নতুন কর্মক্ষেত্র বেরোবে। কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন যে নতুন নতুন চমক দেখাচ্ছে, তারই একটি চমক আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিতে চাই। জাপানে দেখা যাচ্ছে রোবট সন্ন্যাসীরা প্রাচীন ধর্মীয় আচার আচরণ পালন করছে। কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বুদ্ধারয়েড নামে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত রোবট সন্ন্যাসী তৈরি করেছে, যা কিয়োটোর একটি মন্দিরে চালু করা হয়েছে। এই রোবটটি বিশেষভাবে বৌদ্ধ ধর্মগ্রন্থ দিয়ে প্রশিক্ষিত, যার ফলে একটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক সমস্যায় একজন আসল সন্ন্যাসীর মতন পরামর্শ দিতে পারে। কথা বলার পাশাপাশি এটি সন্ন্যাসীদের মতন ধীরে হাঁটা, প্রণাম করা, প্রার্থনার ভঙ্গি অনুকরণ করা, এসবই করতে পারে। ফলে মানুষের কাছে এটা অনেকটা বাস্তব ধর্মী মনে হয়। কথা বলার পাশাপাশি এটি তো প্রণাম তো করেই, কথাও বলে, এবং সামনে যে এসেছে তার যে বাস্তব সমস্যা, সেই সমস্যা অনুযায়ী সে তার সমাধান বাতলায়। বর্তমানে যেখানে জনসংখ্যা কমে যাচ্ছে, তরুণ প্রজন্ম ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, এর ফলে অনেক মন্দিরে নতুন সন্ন্যাসী পাওয়া যাচ্ছে না এবং অনেক উপাসনালয় বন্ধ হয়ে যাচ্ছে। এমনটা মনে করা হচ্ছে 2040 সালের মধ্যে প্রায় 30% বৌদ্ধ মন্দির হারিয়ে যেতে পারে। এর আগে 2019 সালে কিয়োটোর এক মন্দিরে মেন্ডার নামে এক রোবট চালু করা হয়েছিল বটে, তবে সেটা শুধু প্রি রেকর্ডের বক্তব্য দিত, আর বুদ্ধারয়ের সেটার থেকে আলাদা, কেননা এটা মানুষের সাথে সরাসরি কথা বলতে পারে আর বাস্তব উপস্থিতির অনুভূতি দিতে পারে, যা আগের রোবটটা পারত না। এর মাধ্যমে মানুষ মানসিক সহায়তা ও আধ্যাত্মিক সংযোগ অনুভব করে, যা শুধু চ্যাট এবং ভার্চুয়াল প্রযুক্তিতেই সম্ভব নয়। তাহলে বন্ধুরা, বুদ্ধারয়েড দেখাচ্ছে যে ভবিষ্যতে প্রযুক্তি শুধু দৈনন্দিন কাজে নয়, মানুষের আধ্যাত্মিক জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং পরিবর্তিত সমাজে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো টিকে থাকার নতুন পথ খুঁজে পেতে পারে। আমরাও খুঁজে নিই।

এখন শুনবেন দৃষ্টিকোণ। আজ বিশিষ্ট অভিনেত্রী মঞ্জু দের স্মরণে আজকের দৃষ্টিকোণ।

আজ যান্ত্রিক ত্রুটির জন্য দৃষ্টিকোণ অনুষ্ঠানটি আপনাদের শোনানো গেল না, পরবর্তী সময়ে নিশ্চয়ই আমরা শোনাব এই দৃষ্টিকোণ অনুষ্ঠান, বিশিষ্ট অভিনেত্রী মঞ্জুদের স্মরণের দৃষ্টিকোণ। বন্ধুরা, নানা বিষয়ে আমরা কথা বলছি, আর এক সময় জানেন তো আমাদের পৃথিবীতে, আপনারা জানেন যে মানুষ তো দূরের কথা, ডাইনোসরও ছিল না, তখন কেবল ছোট ছোট এককোষী প্রাণী ছিল জীবনের একমাত্র চিহ্ন। সেই আদিম সময়ের জল যদি আজও কোথাও থেকে যায়, সেই জল কি একই রকম? এই ভাবনা নিয়েই সম্প্রতি কানাডার এক খনন প্রক্রিয়ায় গভীর খনিতে পাওয়া গিয়েছিল তেমনই প্রাচীন জল। কানাডার অন্টারিও অঞ্চলে অবস্থিত কিটক্রিক নামের এক খনির প্রায় 2.4 কিলোমিটার নিচে এই জল পাওয়া গেছে। গবেষকরা জানিয়েছেন এই জল প্রায় 120 কোটি বছরের পুরনো, যা পৃথিবীর অন্যতম প্রাচীন জল। বিজ্ঞানীরা বিশেষ ধরনের আইসোটোপ পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন এই জলের বয়স এত বেশি। এর আগে একই খনিতে পাওয়া জলের বয়স ছিল প্রায় 15 কোটি বছর, কিন্তু এই নতুন আবিষ্কার সেই রেকর্ড ভেঙে দিয়েছে। এই জল সাধারণ জলের মতো নয়, এতে অদ্ভুত কিছু বৈশিষ্ট্য দেখা গেছে। খুবই নোনা এবং খনিজে ভরপুর, ঘনত্ব বেশি, এবং এর মধ্যে হিলিয়াম, নিয়ান, আর্গানের মতন গ্যাসও রয়েছে। এত কোটি বছর ধরে পাথরের ফাঁকে আটকে ছিল এই জলবিন্দু। সহজভাবে বললে এ যেন এক টাইম ক্যাপসুল, যেখানে অতীতের পৃথিবীর পরিবেশ জমে আছে। সবচেয়ে অবাক করা বিষয় হল এই জলে অণুজীবের উপস্থিতি ইঙ্গিত পাওয়া গেছে। এই অণুজীবগুলি সূর্যের আলো ছাড়াই বাঁচে, অক্সিজেন ছাড়াই টিকে থাকে, এবং পাথরের রাসায়নিক বিক্রিয়া থেকে শক্তি নেয়। অর্থাৎ খুব কঠিন পরিবেশেও জীবন টিকে থাকতে পারে, এটাই প্রমাণ করেছে এই আবিষ্কার। এই আবিষ্কার শুধু পৃথিবীর ইতিহাস জানার জন্য নয়, মহাকাশ গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। মঙ্গল গ্রহের মাটির গঠন অনেকটা এর মতন, তাই ধারণা করা হচ্ছে মঙ্গলের গভীরেও হয়তো এমন লুকোনো জল বা প্রাণ থাকতেই পারে। এটি মহাকাশ অভিযানেও এক নতুন আশার আলো দেখাচ্ছে। কানাডার এই প্রাচীন জল শুধু একটি বৈজ্ঞানিক আবিষ্কার নয়, এটি আমাদের অতীতের দরজাও খুলে দেয়। এটা প্রমাণ করে যে পৃথিবীর গভীরে এমন অনেক রহস্য লুকিয়ে আছে, আর জীবন প্রতিকূলতার মধ্যেও বেঁচে থাকার পথ খুঁজে নেয়। 120 কোটি বছরের এই জল যেন সময়ের এক জীবন্ত সাক্ষী, যা আমাদের নতুন করে ভাবতে শেখায় জীবন আসলে কতটা অদম্য। শুনে নেব আরও একটি গান।

0: সাবস্ক্রাইব করুন www.youtube.com।
1: আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে আগামী ২৪ ঘন্টায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সামান্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে এবং তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ ও সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের সকালের আড্ডা। আমরা চলে যাব পরবর্তী আরও একটি গানে। গানটির শিল্পী আশা ভোঁসলে।

0: এখন শুনবেন জানা অজানা।
1: জানা অজানায় আজ থেকে পরপর তিন দিন আপনারা শুনবেন ধারাবাহিক কথিকা সুগম হোক ওয়েব দুনিয়া। আজ প্রথম পর্ব, বলছেন মালবিকা ঘোষ।
2: ভাবুন তো, একদিন সকালে অনিতা দেবী তার ছেলের পরীক্ষার জন্য জরুরি ট্রেনের টিকিট কাটতে বসেছেন। সময় খুব কম, মোবাইল হাতে নিয়ে ওয়েবসাইট খুললেন, কিন্তু লেখা এত ছোট যে পড়তেই পারছেন না। ছবিতে কি লেখা আছে বোঝা যাচ্ছে না, কিবোর্ড দিয়ে কিছুই সিলেক্ট করা যাচ্ছে না। শেষ ধাপে এলো একটা ছবি, সেখানে লেখা অক্ষর দেখে প্রমাণ করতে হবে তিনি মানুষ, কিন্তু ছবিটাই পরিষ্কার দেখা যাচ্ছে না। অনিতা দেবী গভীর নিঃশ্বাস ফেললেন। সময় চলে যাচ্ছে আর তিনি অসহায় বোধ করছেন। বিরক্তি, চাপ, হতাশা সব মিলিয়ে যেন ছোট্ট একটি কাজও পাহাড় সম কঠিন হয়ে উঠল। এই গল্পটি শুধু অনিতা দেবীর নয়, এটাই প্রতিদিনের বাস্তবতা বহু মানুষের জন্যে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা হয়তো চোখে একটু কম দেখেন, কেউ পুরোপুরি দেখতে পান না, কারুর হয়তো মাউস ব্যবহার করতে অসুবিধে হয়, কেউ বয়সের কারণে ছোট লেখা পড়তে পারেন না, আবার কেউ প্রযুক্তি ব্যবহারে নতুন। তাদের জন্য একটি সাধারণ ওয়েবসাইটও হয়ে উঠতে পারে এক অদৃশ্য দেয়াল। আজকের দিনে প্রায় সবকিছুই অনলাইনে, ব্যাংকিং, রেশন, ট্রেনের টিকিট, হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট, পড়াশুনো, সরকারি পরিষেবা, আরও কত কি। আমরা বিল দিচ্ছি অনলাইনে, ফর্ম পূরণ করছি অনলাইনে, খবর শুনছি অনলাইনে। তাহলে প্রশ্ন হল, ওয়েবসাইট দুনিয়া কি সত্যি সবার জন্য সমানভাবে সুগম? এই জায়গাতেই আসে একটা গুরুত্বপূর্ণ ধারণা, ওয়েব অ্যাক্সেসিবিলিটি। সহজ ভাষায় বললে ওয়েব অ্যাক্সেসিবিলিটি মানে এমনভাবে ওয়েবসাইট ও অ্যাপ তৈরি করা যাতে মানুষের শারীরিক সক্ষমতা, বয়স বা পরিস্থিতি যাই হোক না কেন, প্রত্যেকে তা সহজে ব্যবহার করতে পারেন। অর্থাৎ ডিজিটাল পরিষেবাগুলো থেকে কেউ যেন বাদ না পড়ে। এটা দয়া নয়, এটা সহানুভূতি নয়, এটা অধিকার। যেমন অনেক প্রতিষ্ঠানে সিঁড়ির পাশাপাশি র্যাম্প থাকে যাতে হুইলচেয়ার ব্যবহারকারীও সহজে ঢুকতে পারেন, তেমনি ওয়েবসাইটও থাকতে হবে এমন ব্যবস্থা যাতে সবাই স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন। ছবি থাকলে তার বর্ণনা থাকতে হবে যাতে স্ক্রিন রিডার দিয়ে সহজে পড়া যায়। ফর্ম এমনভাবে বানাতে হবে যাতে শুধু মাউস নয়, কিবোর্ড দিয়েও ব্যবহার করা যায়। রঙের কন্ট্রাস্ট এমন হতে হবে যাতে কম দেখেন এমন মানুষও পরিষ্কারভাবে পড়তে পারেন। অনেকে ভাবেন এটা তো শুধু কিছু বিশেষ মানুষের জন্য আলাদা ব্যবস্থা, কিন্তু সত্যিটা হল সুগম ডিজাইন সবাইয়েরই উপকার করে। বড় আকারের অক্ষর শুধু কম দেখেন এমন মানুষের জন্য নয়, সবার চোখের আরাম দেয়। পরিষ্কার রঙের কন্ট্রাস্ট সবার পড়া সহজ করে, সহজ ভাষা সবার বোঝা সহজ করে। ভিডিওতে সাবটাইটেল শুধু শোনার অসুবিধে আছে এমন মানুষের জন্য নয়, শব্দ না থাকলেও লেখা পড়ে সবাই বুঝতে পারে। অর্থাৎ যখন একটি ওয়েবসাইট সুগম হয় তখন আসলে সেটি আরও উন্নত, আরও সহজে ব্যবহারযোগ্য হয়ে ওঠে। আমরা যখন রাস্তা বানাই তখন আলো, সাইনবোর্ড, ফুটপাত সবই এমনভাবে করা হয় যাতে সব মানুষ সহজে ব্যবহার করতে পারেন। তাহলে ওয়েবসাইট বানানোর সময় কেন ভাববো না সব ব্যবহারকারীর কথা? প্রযুক্তি তখনই সফল যখন তা সবার হাতে পৌঁছায়। আজকের দিনে নাগরিক পরিষেবার অনেকখানি জুড়ে আছে ডিজিটাল পরিষেবা, আর নাগরিক পরিষেবা মানেই সবার অধিকার। আমরা যদি সত্যি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই, সবাই একসাথে চলতে চাই, তাহলে ওয়েবসাইট দুনিয়াকেও হতে হবে অন্তর্ভুক্তিমূলক। কারণ ওয়েবসাইট দুনিয়া এখন আর আলাদা কোনো দুনিয়া নয়, এটাই আমাদের প্রতিদিনের জীবন, আমাদের কাজ, আমাদের যোগাযোগ, আমাদের অধিকার ও আমাদের সম্ভাবনার ক্ষেত্র।
1: সুগম হোক ওয়েব দুনিয়া ধারাবাহিক কথিকার প্রথম পর্ব শুনলেন জানা অজানায়। বললেন মালবিকা ঘোষ।
0: বন্ধুরা, আমরা এখন উপস্থাপিত করতে পারছি

আজকের দৃষ্টিকোণ অনুষ্ঠানটি একটু আগে পরে হয়ে গেল, তা এখন শুনে নিন বিশিষ্ট অভিনেত্রী মঞ্জুদের স্মরণে আজকের দৃষ্টিকোণ।

সে সময়কার বিদুষী মহিলা বলা হয় তাঁকে। শিক্ষিতা, আধুনিকা, সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা করতে পারিদান ইংল্যান্ডে। সিনেমার অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনাতেও তাঁর প্রতিভার স্বাক্ষর রাখেন। মঞ্জুদে জন্ম ১৯২৬ ৭ই মে। ৫০-৬০-এর দশকে বাংলা ছবির জগতে বিশিষ্ট প্রতিভাদের অন্যতম বলে গণ্য হন মঞ্জুদে। প্রথম ছবি ১৯৫১-এ হেমেন গুপ্ত পরিচালিত ৪২।

0: হ্যাঁ, ঘোড়া এড়িয়ে যাবো। জানো বিনা, আর যাচ্ছি না, আমাদের এলাকার যত রেল লাইন, রাস্তা, পুল, তার সমস্ত ভেঙে কেটে উড়িয়ে দেওয়া। ভেবে দেখো বিনা, কাল থেকে না আমরা স্বাধীন রাষ্ট্রের স্বাধীন দল নারী হব, যদি আমরা জিতি।
1: আর যদি হারি?
0: ক্ষতি নেই, আমাদের মৃত্যু দিয়ে তো স্বাধীনতার পথ খানিকটা এগিয়ে দিতে পারবো নিশ্চয়ই। তারপর তা সম্পূর্ণ করবে আমাদের পরবর্তী কর্মীরা এসে।
1: হ্যাঁ, কাল আমরা আমাদের টুজনের কাছে যাব না?
0: বিনা, এবার চলো লক্ষ্মীটি, রাত হয়ে যাবে। বিনা, বিনা,
1: এই হয়তো আমাদের শেষ দেখা।
0: ও কি করছো?
1: বড্ড সেকে লেগে, জানোই তো।
0: না বিনা, তুমি শুধু সেকেলেন নও, আগামীকালেরও।
2: জিঘাংসা ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। মঞ্জুদের অভিনয় ক্ষমতা এবং এই গোয়েন্দা গল্পের চিত্রায়ন রীতিমতো আলোড়ন ফেলে সাদাকালো পর্দায়। দর্শক আবারও মোহিত হন নীল আকাশের নিচে ছবিতে তাঁকে দেখে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে তপন সিংহ তৈরি করেন কাবুলিওয়ালা। ছোট্ট মিনির সদা সতর্ক আতঙ্কিত মায়ের ভূমিকায় অভিনয় করেন মঞ্জুদে। বেশ কিছু অফবিট ছবিতে তাঁকে দেখা যায়। বলা যেতে পারে অভিনয়ের ধারা পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন ধরনের চরিত্রায়নে তাঁকে আমরা পর্দায় হাজির হতে দেখি। অসিত বরণের সঙ্গে কার পাপে কিংবা উত্তম কুমারের সঙ্গে অভিনীত উপহার বাংলা ছবির স্বর্ণযুগের এই দক্ষ প্রতিভাময়ী অভিনেত্রীকে নতুন করে চেনায়।
1: কি হলো, শুনলে বাবা কি বললেন?
3: উনি তো বললেন যে এক প্রশ্ন ছাড়তে পারবেন না।
1: তাহলে কি হবে?
3: কি করি বলো তো, আমি তো অনেক জায়গায় চেষ্টা করলাম কিন্তু কোথাও পেলাম না।
1: আচ্ছা, আমি যদি একটা কথা বলি তুমি রাগ করবে?
3: বলো।
1: আগে বলো রাগ করবে।
3: আহা, কি বলবে বলো না।
1: একটু দাঁড়া, আমাদের গয়নাগুলো রেখে তুমি এক হাজার টাকা নিয়ে এসো।
3: লীলা,
1: তুমি কাজ করছো, আমার তো কোনো অভাবই রাখো না। একটু কষ্ট করে থেকে মাসে মাসে কিছু কিছু জমিয়ে এক বছরের মধ্যে গয়নাগুলো আমরা ছাড়িয়ে আনতে পারবো। অথচ সুনীল আর কৃষ্ণ যদি বিয়ে না হয় ওদের দুটো জীবনই যে নষ্ট হয়ে যাবে।
3: লীলা,
1: তুমি রাগ করলে নাকি?
3: রাগ করবো তোমার উপর? তুমি জানো না আমি কত খুশি হয়েছি, সত্যি তুমি জানো না আমি কত খুশি হয়েছি। দাও।
2: সে যুগে স্বনামধন্য সর্বাধিক কৃতি নায়িকাদের মতো খ্যাতির শিখরে তিনি পৌঁছেছিলেন কিনা তা নিয়ে সন্দেহ থাকতেই পারে, কিন্তু অনস্বীকার্যভাবে বলা যায় বিদুষী রুচিশীলা নায়িকা হিসেবে বাংলা ছবিতে তাঁর এক সুস্পষ্ট স্বতন্ত্র স্থান রয়ে গেছে।
1: মোহন, আমি যাব, আমাকে নিয়ে যেতেই হবে।
3: তুমি যাবে না?
1: যাব বই কি মোহন, আমার রাগ অভিমান, আমার বাসনা কামনা চিরদিনের জন্য বিসর্জন দেব বলেই যাব। এতদূর এসে অমনি ফিরে যাব? তাকে দেখব, তার মার চোলা ভিক্ষে করে নেব, যে আসছে তাকে আশীর্বাদ করব, তার হাতে আমার রাজাকে সঁপে দেব, তারপর চিরবিদায় দিয়ে চলে যাব। চলো মোহন, আমি হেঁটেই যাব।
3: হেঁটে যাবে মা জননী?
1: হেঁটে যাওয়াই কি আমার সাজে মোহন?

এতক্ষণ শুনলেন জানা অজানা, তারপরে দৃষ্টিকোণ। আজ দৃষ্টিকোণে শুনলাম বিশিষ্ট অভিনেত্রী মঞ্জুদের স্মরণে একটি অনুষ্ঠান। সকালের আড্ডা আজকের মতন এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কলকাতার ডায়েরি। চিত্রগ্রাহক সমীরণ নন্দীর সাক্ষাৎকার গ্রহণ করেছেন ত্রিশিতা মুখোপাধ্যায়।

0: পাখির ডাকে সকাল আসে, তাদের ডাকে সন্ধ্যা গান। পাখির কথা শুনতে বন্ধু মৈত্রীতে পাদবু কান। আমার দুই বাংলার শ্রোতা বন্ধু আকাশবাণী মৈত্রীর কলকাতা ডায়েরি অনুষ্ঠানে ঠিক ধরেছেন, আজ পাখির কথা হবে। আমাদের মতো যারা গৃহস্থ পাখি, খাঁচার পাখি, চিরচেনা পাখি, তারা তো আছেই, তার সঙ্গে আজ আরও বিশেষভাবে জানব পরিযায়ী পাখিদের কথা। যে পাখিরা দূর দেশ থেকে আসে, ডানায় কত গল্প বুনে তারা উড়ে আসে, কত বাধা প্রতিকূলতা অতিক্রম করে নতুন দেশকে দেখতে। 9ই মে আন্তর্জাতিক পরিযায়ী পাখি দিবস, সেই উপলক্ষে আমাদের কলকাতা ডায়েরির বিশেষ অনুষ্ঠান। আজ আমাদের অতিথি রয়েছেন সঙ্গে আলোকচিত্র শিল্পী সমীরণ নন্দী। উনি শান্তিনিকেতনে থাকেন এবং পেশা ও নেশা সূত্রে পাখিদের সঙ্গে ওনার সখ্য বহুকালের। আর আমি আপনার সঙ্গে রয়েছি আপনার মৈত্রীবন্ধু তৃষিতা মুখোপাধ্যায়। চলুন শুরু করা যাক পাখিদের নিয়ে আজকের কলকাতার ডায়েরি। আপনাকে স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর কলকাতা ডায়েরি অনুষ্ঠানে।
1: নমস্কার, এই অনুষ্ঠানে কিছু বলতে পেরে ভালো লাগবে। আমি শান্তিনিকেতনে থাকি, এখানে এসেছিলাম ফটোগ্রাফি সূত্রে, বিশ্বভারতীতে আমি ফটোগ্রাফি ডিপার্টমেন্টে চাকরি করতাম। ফটোগ্রাফিটা যেহেতু ভালো লাগে, অন্যান্য সব কিছুর সঙ্গে আমার পাখির ছবি তুলতেও খুব ভালো লাগে, এবং সেই সুবাদেই পাখির সম্বন্ধে অনেক কিছু জেনেছি। তাদের পরিবেশ কেমন, কোথায় থাকে, কেমনভাবে থাকে, তাদের বিভিন্ন আচার আচরণ, এইগুলো জানতেই হয়েছে, না হলে পাখির ছবি তোলা যেত না। পাখির ছবি ছাড়াও যেমনি প্রকৃতির গাছপালা নিয়েও আমার ইন্টারেস্ট আছে, সেই জন্য এই সমস্তটা মিলিয়ে পরিবেশ নিয়েই আসলে আমার টানটা। যে বিষয়ের ছবি তুলছি সেই বিষয়টাকে খুব গভীরে জানতে হয়, না জানলে সেই ছবিটা তোলা যায় না। যে পরিবেশের প্রতি যে একটা আকর্ষণ, যেটা সেটা এসছে খুব ছোটবেলা থেকে। তার কারণ হচ্ছে আমার ছোটবেলাটা কেটেছে শহরে নয়, গ্রামে, বসিরহাটে ওদিকের একটা গ্রামে আমাদের গ্রামের বাড়ি ছিল। সেখান থেকে পরে কিছুদিনের জন্য শহরে এসেছিলাম, কলকাতায় ছিলাম, তারপরে তো আবার শান্তিনিকেতনে আসি। শান্তিনিকেতনটাকে গ্রাম বলা যায় না, আবার শহরও বলা যায় না। এটা চারপাশে এমনভাবে প্রকৃতিটা একে জড়িয়ে রেখেছে যে আমরা প্রায় প্রকৃতির ভেতরেই বাস করি, প্রকৃতিটা আমাদের ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে। কি গাছ,

0: কে পাখি পতঙ্গ কীটপতঙ্গ সমস্তটা মিলিয়েই শান্তিনিকেতনটা একটা অনবদ্য জায়গা।
1: আপনার পাখি দেখার শুরু কবে থেকে আর কি, মানে আপনার ছোটবেলায় যে পাখিরা আসতো এখন হয়তো দেখা যায় বা দেখা যায় না, সব মিলিয়ে গল্প শুনবো।
0: দেখো এটা খুব ইন্টারেস্টিং, বললাম প্রথমেই যে গ্রামে থাকতাম, আমার ঠাকুমা ছিলেন, ঠাকুমার কাছে অনেক পাখির নাম শুনেছি, কারণ ঠাকুমার সঙ্গে সবসময় ঘুরতাম। আমাদের বেশ বড় বাড়ি, বাগান নলা বাড়ি ছিল, সেই বাড়ির বাড়িতে অনেক পাখি আসতো। তার মধ্যে এক্ষুনি এক্ষুনি যেটা মনে পড়ছে সেটা হচ্ছে, হঠাৎ করে একদিনকে আমরা দেখছি একটা সাদা রঙের পাখি লম্বা লেজ উড়ে যাচ্ছে, একটা মনে হচ্ছে সবুজ গাছপালার ভেতর দিয়ে বিদ্যুৎ চমকের মতো পাখিটা উড়ে গেল। মানে সেই সময় আমার ঠাকুমার কাছে শুনেছিলাম যে ঠাকুমা বলেছিলেন দেখ দেখ ওই ওই দেখ দুধরাজ পাখি উড়ে যাচ্ছে। তো সেই দুধরাজের যেমন ঠিক এই সময়ে, এটা হচ্ছে ওদের প্রজননের সময়। আমাদের প্রতিবেশী দেশ যেটা শ্রীলঙ্কা, তারপরে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা, ওইসব এলাকা থেকে এই সময় দুধরাজ বা প্যারাডাইস, এশিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার, ওরা এখানে উড়ে আসে। তো তার কারণ হচ্ছে ওরা এই সময় এখানে প্রজননের জন্য আসে, এখানে বাসা বানায়, জুটি বাঁধে, তারপরে ডিম পাড়ে, ডিম পেড়ে বাচ্চা হয়ে ওরা চলে যায়। খয়েরি রঙের হয় আর একদম দুধ সাদা, অসাধারণ দেখতে লাগে। যে জায়গায় গাছ বেশি আছে সেইখানে এবছরে দেখতে পেয়েছি।
1: দুধরাজ পাখির কথা শুনলাম, ছোটবেলায় আরো আমাদের যে খুব পরিচিত পাখি, যেমন ধরুন চড়াই, চড়াইয়ের সংখ্যা এখন কমে আসছে, সেই সব পরিচিত পাখি, টিয়া, এসব পেরিয়েও যে সমস্ত অচেনা পাখি, অচেনা পাখির কথা জানতেই আপনার কাছে আসা মূলত। তো একটা অচেনা পাখিকে চিনবো কি করে, মানে প্রথম ধরুন কোনো পাখিকে দূর গাছের মাথায় দেখতে পেলাম, কিন্তু তার সম্বন্ধে জানতে পারবে কি করে আমাদের শ্রোতা বন্ধুরা?
0: প্রথমত পাখিটার, আমাদের যে পরিচিত পাখি, যদি পাখির প্রতি টান থাকে তাহলে যেমন ওখানে বললে যে চড়াই, তারপরে শালিক, টিয়া, তারপরে পেঁচা, তারপরে এই ধরনের যে পাখিগুলো আছে, কিছু পরিযায়ী হাঁস বা যেগুলো সরাল বলি আমরা, এগুলো দেখলে, এগুলো তো মানে তার মানে কি পাখির প্রতি একটা টানটা থাকতে হবে। টানটা থাকার পরে যে একদম অপরিচিত একটা পাখি আমি দেখলাম, তারপরে আমাকে খোঁজ নিতে হবে পাখিটার ডাকটা কেমন, অচেনা ডাক নাকি, তারপরে তাকে তার গায়ের রং কেমন, তারপরে একটু বইপত্র ঘাঁটতে হবে। অনেক রকমের বই আছে, সেই বইগুলো ঘেঁটে না দেখলে পরে তাছাড়া চেনা খুব মুশকিল। যেমন আমার ব্যক্তিগত জীবনেই হয়েছিল, আমি হঠাৎ করে একদিনকে রবীন্দ্রভবন থেকে আসছি, একটা পাখির ডাক শুনতে পেলাম। পাখির ডাকটা শোনার পরেই ভাবছি যে এই পাখিটা একদম ডাকটা তো আলাদা, পাখিটা কি, আশেপাশে তাকাচ্ছি গাছের মধ্যে পাখি দেখতে দেখতে দেখছি একদম কালো রঙের একটা পাখি, ঠোঁটটা হলুদ, কোকিলের মতো দেখতে অনেকটা, কিন্তু কোকিলের মতো ঠোঁটটা কোকিলের মতো নয়, তাহলে তো কোকিল নয়, ডাকও কোকিলের মতো তো একদমই নয়, তাহলে কি পাখি, খোঁজ করো খোঁজ করো। তারপরে বইপত্র ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে ওটা পাহাড়ি ময়না। ও এরকম গরমের একটু আগে, মানে শীতের শেষে, গরমের প্রথমের দিকে খুঁজে পেয়েছিলাম। ঘটনাটা ঘটেছিল বছর পাঁচেক আগে, তারপর থেকে নজর করছি ছোট খাটো ফলগুলো খেয়েই ওরা বেঁচে থাকে, কিন্তু পাহাড়ি ময়না থাকার কথা ডুয়ার্সের জঙ্গলে, সেখান থেকে প্রজননের জন্য এই সময় নেমে আসার কথা, এদিকে নেমে আসবে, প্রজনন হবে, তারপরে চলে যাবে। কিন্তু কিছু কিছু পাখি ঠিক মানুষের মতোই তার মাতৃভূমি বা জায়গাটা ছেড়ে অনেক দূরে চলে যায়, হয়তো সেখানেই তারা সেই জায়গাটাকে আপনভাবে সেখানেই থেকে যায়, আর সেই জায়গাটাতেই বাস করতে থাকে। পরিযায়ী পাখিরা যেমনি ওই পাহাড়ি ময়নাটা থেকে গেছে, এখানে আমিও তেমনি থেকে গেছি। এরকম পাখিদের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে, এরকম একটা মিল আছে, কারণ এটা তো জীবজগতের একটা অংশ।
1: এই গল্প বেশ ভালো লাগছে, মানুষের সঙ্গে পাখিদের তুলনা করলেন আপনি, পাখির ছবি তুলতে গিয়ে এমন অনেক তাদের স্বভাব লক্ষ্য করেছেন নিশ্চয়ই, এমন কিছু বিশেষ স্বভাবের কথা জানতে পারি?
0: হ্যাঁ, এটা তো হয়, যেমন পাখিদের স্বভাবের মধ্যে এই ধরো প্রজননের সময় একটা সেই পাখিটার বাসা খুঁজে বের করতে হয়, সেটা কিন্তু বেশ মুশকিল। তার কারণ হচ্ছে তারা বাসাটা তো তাদের শত্রুদের থেকে আড়ালে, চোখের আড়ালে রাখবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তাহলে কি করে, তারা পাতার ভেতরে গাছের ডালপালা দিয়ে বাসাটা বানাবে, আর যদি সে চটপট সবসময় যদি বাসাতে যেতে থাকে তাহলে তার শত্রু যারা, মানুষ নয়, মানুষটাকে ওরা চট করে অত শত্রু তো ভাবেই, বেশি শত্রু সেটা হচ্ছে অন্য পাখিরা। যেমন কিছু শিকারি পাখি আছে, সোনাবো, বেনেবো, ছাতারে, তারপরে শালিক, এরা একটু মাংসাশী, এরা অন্য পাখির ডিম চুরি করে খায়। কিছু কিছু পাখি আছে যারা অন্য পাখির বাসায় ডিম পাড়ে, কোকিল আছে যেমনি কাকের বাসায় ডিম পাড়ে, এটা তো আমরা জানি আর কি। এবারে কি হয়, ওই যে পাখিগুলো চট করে নিজের বাসায় যাবে না, বাসার আশেপাশে একটু দূরে উড়ে যাচ্ছে, ওখান থেকে দেখছে কেউ ওর বাসার দিকে আসছে কিনা, এই করতে করতে টুক করে বাসাতে ঢুকে যাবে, যাতে ওকে ও চেনাবে না যে ওর বাসাটা কোথায় আছে। এটা তো একটা বিশেষ বৈশিষ্ট্য বলা যায়। তারপরে আরো বৈশিষ্ট্য, যেমন আমরা পরিযায়ী পাখি নিয়ে কথা বলছিলাম, পশ্চিমবঙ্গ বা ভারতে প্রায় সারা বছরই পরিযায়ী পাখি আসে। পরিযায়ী পাখির শব্দটা আমরা ব্যবহার করি, এটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি অতিথি পাখি। তারা অতিথি হিসেবে আমাদের এখানে আসে, তারপরে আবার তারা কিছুদিন থাকলো, আবার নিজের নিজের জায়গায় ফিরে যায়। তো শীতকালে যে পরিযায়ী পাখি যারা আসে বা অতিথি পাখি যারা আসে, তাদের আমরা তারা কিন্তু এখানে প্রজননের জন্য আসে না, আসে তাদের যেখানে বাসস্থান সেখানে তাদের পরিবেশগত কিছু সমস্যা দেখা দেয়, হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেই ঠান্ডা থেকে বাঁচার জন্য ভারতবর্ষ বা আমাদের এই যে ভারতীয় উপমহাদেশ, আমি এটাকেই ছোটভাবে যদি ধরি, সারা পৃথিবীতে এরকম অনেক অনেক জায়গা আছে, সেই উপমহাদেশের বিভিন্ন দেশগুলোতে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারতবর্ষের যে সমুদ্র তটবর্তী এলাকা বা ভারতবর্ষের ভেতরে মাঝখানে, ভারতবর্ষ তো বিশাল দেশ, এর ভেতরে ছড়িয়ে আসে। এরা মূলত আসে সাইবেরিয়া থেকে, আলাস্কা থেকে, এখান থেকে সেই কত হাজার কিলোমিটার পথ তারা পাড়ি দিয়ে আসে, শুধুমাত্র খাদ্য আর বাসস্থান অনুকূল পরিবেশ এর জন্য।
1: এই প্রকৃতিতে ঋতুতে নানান রকম রং হয়। আমরা যদি দেখি শীতকালের রং যদি ভাবি তাহলে সেটা ধূসর, আবার বসন্তে সেটা হয়ে যায় বাসন্তী হলুদ। তেমন ভাবে প্রকৃতিতে নানান রকম ফুলের মেলা। পরিযায়ী পাখিরাও কি এরকম ঋতু বিশেষে আসা যাওয়া করে এই বাংলায় বা এই ভারতে?
0: প্রকৃতিতে শত পাখিদের মধ্যে ছেলে পাখিদের রংটা ভালো হয়, উজ্জ্বল হয়, বিভিন্ন রঙের পালক আসে গায়ে থাকে। এখন যেমন ইন্ডিয়ান পিট্টা বলে একটা পাখি শান্তিনিকেতন এলাকায় দেখা যাচ্ছে, ইলামবাজার জঙ্গলও দেখা যাচ্ছে, আমি ছবি তুলছি, সেই পাখিটার গায়ের নবরং বলে আর বাংলায় হচ্ছে বর্ণালী, তার কারণ হচ্ছে ওর গায়ে নরকম রঙের পালক থাকে। এক ছোট্ট পাখি, জঙ্গলে গেলে পরে ওদের ডাক শুনে বোঝা যাবে যে এই জঙ্গলে পিট্টা আছে, কেন ওরা একটু পাতার মধ্যে মিশে থাকে বলে ডাক শোনা যায়, কিন্তু পাখিটাকে দেখা একটু মুশকিল হয়, কিন্তু অসাধারণ রং। তারপরে ধরো এই যে বেনেবো বা শোনাবো, একদম দারুণ হলুদ রং গাটা, তার মধ্যে ব্ল্যাক হুডেড ওরিয়ল যেটা, সেটার মাথাটা কালো আর সারা গাছ একদম সোনালি হলুদ, অপূর্ব দেখতে। তার প্রথমে তোমাকে বললাম যে ওই দুধদরাজ পাখির কথা, ওটা দুরকম ছেলেদের পাখিটা দুরকম রঙের হয়, একটা খয়েরি আর একটা সাদা। তারপরে আমরা এমনি মাছরাঙার কথা বলি বটে, মাছরাঙার কিন্তু একটু যদি খুঁটিয়ে দেখা যায়, দেখা যাবে নীল রঙের গা, বুকের কাছটা সাদা, তারপরে কিছু খয়েরি রঙের পালক দিয়ে, অপূর্ব দেখতে। এছাড়াও যদি মৌটুসির কথা ভাবি, মৌটুসিটা ছোট্ট পাখি, খুব লম্বা একটা ঠোঁট, মধু চুষে খায় বলে খুব সুন্দর একটা বেঁকানো কাস্তের মতো ঠোঁট। ছেলে পাখিটা একদম একটা গাঢ় নীল রঙের, আর যেখানে যেখানে রোদ্দুর পড়ে সেইখানটা তো একদম মনে হয় ময়ূরকণ্ঠি রং। প্রকৃতি নিজেই রাঙিয়ে নেয় ওদের, ওরকমভাবে আমাদের মানুষের মতো বিভিন্ন রঙের পোশাক পরে টোরে ওনের কাছে আকর্ষক করতে হয় না, ওরা নিজেরাই এত অপূর্ব দেখতে হয়, একদম নির্নিমেষ চোখে তাকিয়ে থাকতে হয়, আমি তো তাকি। এর মধ্যে আমার কাছে যেটা সবথেকে একটা গুরুত্বপূর্ণ পাখি, বেশ কয়েক বছর ধরে আমি তাকে লক্ষ্য করছি, সেটা হচ্ছে পাখিটার ইংরেজি নাম বলতে হবে বাল হেডেড গুস। এটা খুব বড় পাখি হয়, প্রায় মাটি থেকে যদি আমি উচ্চতাটা ধরি 2.5 ফুটের কাছাকাছি হবে, প্রায় 6-7 কেজি ওজন হবে, এক একটা পাখির ওজন 6-7 কেজি ওজন হয়, সাদা দুধ সাদা রং, আর মাথার ওপরে দুটো কালো কালো দাগ থাকে, যার জন্য বাল হেডেড গুস বলা হয়। এই পাখিটাকে নিয়ে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা ভীষণভাবে কৌতূহলী, তার কারণ হচ্ছে 7-8 কেজি ওজনের পাখি মানে খুব একটা যে বড় পাখি তা নয়, বা মানুষের তুলনায় যদি বলা যায় তা কিছুই ওজন নয়, কিন্তু এই পাখি প্রায় 25,000 ফুট আকাশের ওপর দিয়ে, মানে হিমালয় পার হয়ে, এভারেস্টের ওপর দিয়ে বলা যায় পার হয়ে আমাদের এখানে আসছে। এমনি সাধারণভাবে কি মনে হবে যে একটা পাখি আকাশের উপর দিয়ে উড়ে আসছে, তাতে অবাক হওয়ার কি আছে? অবাক হওয়ার একটা বিষয় আছে, তার কারণ হচ্ছে ওই 25,000 ফুট ওপরে যদি একটা মানুষকে তুলে দেওয়া হয় তার ফুসফুসটা ফেটে যাবে, এতটাই হালকা বাতাস নিঃশ্বাস নিতে পারবে না, কেন ওখানে অক্সিজেন নেই। এই যে জীবটা, সে অক্সিজেন কি করে নিচ্ছে? কি করে ওই হালকা বাতাসের মধ্যে দিয়ে উড়ে আসছে, কি করে

0: তার শক্তিটা ওই প্রবল ঠান্ডা, প্রবল হাওয়া, তার ভিতরে সে শক্তিটা কোথা থেকে পাচ্ছে? এটাই বিজ্ঞানীদের ভাবাচ্ছে। বিজ্ঞানীরা নিরলসভাবে বহু বছর ধরেই এদের ওপরে গবেষণা করে যাচ্ছেন। কেউ কেউ বলছেন যে ওদের শরীরে যে চর্বিটা জমে সেই চর্বিটা ভেঙে ওরা অক্সিজেন তৈরি করে। আবার অন্য মতও আছে, সাইবেরিয়ার থেকে আর একটা পাখি আসে, সেটা হচ্ছে প্লোভার। প্লোভারটা আকার মানে সাইজটা যদি ভাবি, আমরা তো শালিক পাখি দেখেছি, শালিক পাখির অর্ধেক সাইজের, তার মানে খুবই ছোট্ট। তার মানে কত হাজার কিলোমিটার পার হয়ে ও জাপান সাগর পার হচ্ছে, এরকমভাবে ওরা টানা, বৈজ্ঞানিকরা বলছেন যে 2000 কিলোমিটার টানা নাকি উড়ে আসতে পারে। তো প্রতি বছর তো আসছে, এই ভারতবর্ষের উপমহাদেশে আসছে, বিভিন্ন জলাভূমিতে থাকছে, তারপরে আবার চলে যাচ্ছে। ওইটুকু একটা পাখি কোথা থেকে এত শক্তি পায়? আমরা 4 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটলে পরেই হাঁপিয়ে যাই, আর ওরা আসে। এগুলোকে আমাকে বিস্মিত করে। আমি সবসময় সেই জন্য আমি ওদের কাছ থেকে আমার বেঁচে থাকার যে রসদ সেগুলো খানিকটা নিই, যে ওরা যদি পারে তাহলে আমাকেও তো পারতে হবে। আমাদের মধ্যেও কত রকমের কষ্ট আছে, বেদনা আছে, সেগুলো থেকে উত্তরণ যদি আমি বলি, যে একটা আমি উত্তরণ চাই, উত্তরণটা নিতে গেলে কিন্তু আমাদের সেই প্রকৃতির কাছে ফিরে যেতে হয়। প্রকৃতির এই জীব জগতের কাছ থেকেই বিভিন্নভাবে যদি কেউ শিক্ষা নিতে চায় তাহলে এরকমভাবে নিতে পারে, যে ভীষণ প্রতিকূল পরিবেশের ভেতরেও টিকে থাকতে হবে। এই টিকে থাকার মন্ত্রটা এই পাখিদের কাছ থেকে আমি পাই।
1: রবি ঠাকুরের একটা কবিতা মনে পড়ে যাচ্ছে, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। দূর থেকে যে পাখিরা উড়ে আসে তাদের শুধু রূপ নয়, এই গুণ এবং মনের জোরেও আমাদের মুগ্ধ হতে হয়। এবার শুনবো এমন পাখিদের কথা যারা বাংলা থেকে দূরে যাচ্ছে, যেমন খুব রূপকথার গল্প বা বাস্তবেও খানিকটা বাংলা নীলকণ্ঠ পাখিকে উড়িয়ে দেওয়া হয় পূজোর সময় দূর হিমালয়ের উদ্দেশ্যে। তো বাংলার কোন পাখি যারা দূরে যাচ্ছে তাদের কথা জানতে পারি?
0: কিছু পাখি তো আছে যারা আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে পরিযায়ী হয়, যেমন এখান থেকে কিছু, এই যেমন কোকিল, বসন্তের কোকিল, এই গরম বেশি, গরম শীতকাল পড়বে তো তারা তো এখানে থাকবে না, তারা অন্য জায়গায় চলে যায়, সেটা ভারতবর্ষের অন্য প্রান্তে চলে যাচ্ছে। তারপরে যে পাখিটার নাম করলে নীলকণ্ঠ পাখি, সেই পাখিও কিন্তু ওই পুজোর মানে শরৎকালের শেষ দিকে তাদের দেখা যায়, যে শীতকালটা এসে যাচ্ছে, আমাদের এখানকার জলবায়ুটা পরিবর্তন হয়ে যাচ্ছে, খাবার পাচ্ছে না, সেই জন্য তারা এখান থেকে অন্য জায়গায় যেখানে তারা খাবার পাবে সেখানে চলে যাচ্ছে। পুরো ব্যাপারটাই একটা পরিযানের মতো চলতে থাকে, যে একটা জায়গার থেকে আর একটা জায়গায় যাচ্ছে, আর একটা জায়গার থেকে আর একটা জায়গায় যাচ্ছে, সেখান থেকে ফিরে আসছে। আমাদের মতো তো তারা মানুষের মতো নয়, ওদের কাছে মূলত ওরা যেখানে খাবার পাবে, যেখানে পরিবেশ ভালো থাকবে, সেইখানে বছরের একটা সময় নির্দিষ্ট সময় সেখানে চলে যায়, আবার ফিরে আসে। সেটাও বিজ্ঞানীরা পরীক্ষা করেছেন, ওই পাখির পায়ে একটা রিং লাগিয়ে দিয়ে, বিশেষত কিছু আমুর ফ্যালকন বলে একরকমের বাজ পাখি আছে তাদের উপরে, যে তারা পরিযায়ী হয়ে আবার কি সেই জায়গায় ফিরে আসে, আসে। এটাই সব থেকে একটা অদ্ভুত ব্যাপার, কি করে রাস্তা চেনে? ওদের কাছে তো জিপিএস কিছু নেই, ওদের কাছে কোনো ম্যাপ নেই, ওই আকাশে হাজার হাজার কিলোমিটার উড়ে যাচ্ছে, উড়ে আবার নিজের বাসস্থানে ফিরে যাচ্ছে, সেখান থেকে তার পরের বছরে আবার আমাদের এখানে আসছে। সেই পাখিগুলোই কিন্তু আসে, যারা আগে গত বছরে এসেছিল তারাই এখানে আসে।
1: তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা যেমন অনেক দূরে দূরে বেড়াতে যাই, পাখিরাও কিন্তু বেড়াতে যায়। খুবই ভালো লাগছে শুনতে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে গ্রামীণ পাখি হয় নাকি শহুরে পাখিও হয়? মানে শহরে তো এখন এত দূষণ, পাখিরা যে আসছে গ্রামের নির্মল পরিবেশে আসতে পারছে, শহরে কত পাখি আমরা দেখতে পাই আর কি?
0: শহরে তো সব পাখি দেখা যাবে না, শুধু কেমন কিছু কিছু পাখি আছে, যেমন শহরে গেলে পরে সবসময় কাক দেখা যাবে, শালিক দেখা যায়, শালিকটা একটু মানুষ খেসা পাখি, চড়াই পাখি আগে দেখা যেত, এখনো কিছু কিছু দেখা যায়, কমে গেছে, কোনো কারণে কমছে, কিসের জন্য কমছে, মানে বিভিন্ন জনের বিভিন্ন রকমের এর কারণ বলছেন, বলছেন যে মোবাইল বেড়ে যাওয়ার জন্য, এটা মাইক্রোওয়েভ টাওয়ারের জন্য কমে মানে ইয়ে হচ্ছে। আমার নিজের মনে হচ্ছে যে শহরের দিকে চড়াই পাখি মূলত ছোট ছোট শস্যদানা খেয়ে বাঁচে, সেই খাবারটা কমে যাচ্ছে বলেও হয়তো বা থাকে না, কেন গ্রামের দিকে আমি চড়াই পাখি দেখি, শহরের দিকেই দেখা যায় না। কিছু কিছু পাখি তো শহুরে পাখি বলা যায়, আর গ্রামের দিকে তো প্রচুর পাখি দেখাই যায়, বিভিন্ন পাখি আসে, লোকালয়ে যেখানে থাকে না সেইখানে আরও বেশি পাখি থাকে, ওরা একটু নির্জন জায়গা পছন্দ করে, ওদের খাবারের জায়গা পছন্দ করে, জলাভূমি পছন্দ করে। কিছু গাছ না থাকলে পাখি থাকা মুশকিল, শুধু হচ্ছে এই কাক শালিক এরা বাড়ি চড়াই, এরা বাড়িতে

0: কংক্রিট ইট কাট জঙ্গলের মধ্যেও বাসা বানাতে পারে, কিন্তু অন্য পাখি তো সেরকম হয় না, তাদের গাছ দরকার হয়।
1: ভালো কথা, এই পৃথিবী থেকে সবুজ যথেচ্ছাচারে কমছে, গাছ কাটা হচ্ছে মানুষের প্রগতির জন্য, এবং তাই জন্যই হয়তো আমাদের এখন এত গরম বেড়ে গেছে, মাটি আলগা হয়ে যাচ্ছে, পাখিদেরও নানান রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে আর কি। এই যে প্রকৃতিকে মানুষ ধ্বংস করছে নিজের সুবিধার জন্য,

0: একটা উন্নয়নের জন্য সেখানে একটা বড় জলাভূমি বুঝিয়ে দেওয়া হলো, তাহলে কি হবে, সেখানে খাবার থাকবে না, তাহলে তার আশেপাশের যে পাখিগুলো আসতো সেখানে, শুধু তো জলের মধ্যেই এসে বসে না পাখি, তটে ঘুরে বেড়ায় অনেক রকম, মানে কোন কোন পাখি আছে যে জল উদ্ভিদ খেয়ে বাঁচে, কোন কোন পাখি আছে যে জলের ভেতর যে পোকামাকড় আছে সেটা খেয়ে বাঁচে, কিছু কিছু পাখি আছে যেমন পানকৌড়ি, তারা তো মাছ খায়, আবার পুকুরের পাড়ে যে গাছগুলো থাকে সেই গাছে বসে মাছরাঙা বসে থাকে, সেই মাছরাঙাগুলো ওখানে ওই পুকুর থেকে কোনো সময় ব্যাংটা ধরছে, কোনো সময় ছোট একটা সাপকে ধরছে, কোনো সময় মাছ ধরছে। তাহলে কি বস্তুতন্ত্রটা পুরোটাই একটা পরিবেশের ওপরে, যদি আমরা একটা সার্কুলার হিসেবে দেখি, একটা বৃত্ত হিসেবে দেখি, প্রত্যেকে প্রত্যেকের ওপর নির্ভরশীল। মানে আমি যদি মাঝখান থেকে একটা জিনিস যদি কমিয়ে দিই, তাহলে কিন্তু ওই পুরো সার্কেলটা তো ভেঙে যাবে, বৃত্তটা তো ছিন্ন হয়ে গেল, কোথাও না কোথাও সেটা ব্যাহত হবে। উন্নয়নের নামে এগুলো করা হচ্ছে, আমি বলতে পারবো না মানে সঠিকভাবে যে এটা থেকে বাঁচবার উপায়টা কি। মানুষের প্রয়োজনের জন্য ভারতবর্ষের কথা যদি দেখা যায়, যে মানে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যাওয়ার জন্য ইদানিংকালে প্রচুর হাইওয়ে তৈরি হচ্ছে, হাইওয়ে তৈরি হচ্ছে মানে প্রচুর বনাঞ্চল কাটছি, পুকুর নষ্ট করছি, তারপরে এরকম করতে করতে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যাচ্ছে, বিশাল চওড়া একটা রাস্তা তৈরি হচ্ছে, তার জন্য কোথাও পাহাড় ভাঙতে হচ্ছে, পাথরগুলো ভেঙে নিয়ে আসতে হচ্ছে, কোথাও মাটি মানে ওই রাস্তার উপরে যেসব পুকুর ছিল, জলা ছিল, সেগুলো বুঝিয়ে ফেলা হচ্ছে, তার মানে পরিবেশটা তো ধ্বংস হচ্ছেই। উপকথা আছে যে একটা সাপ তার লেজটাকে খাচ্ছিল, সাপটা তার ল্যাসটা খেতে খেতে তার মাথার দিকে যাবে না, ল্যাস মাথাটা খেয়ে ফেলবে, কি হবে এই একটা, এটা একটা ধাঁধার মতো। আমরাও এখন ওই ধাঁধার মধ্যে পড়ে গেছি যে আমরা উন্নয়ন করতে গিয়ে তো পরিবেশ ধ্বংস করে দিচ্ছি, পরিবেশ ধ্বংস হয়ে গেলে আমরাও ধ্বংস হয়ে যাব। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা চেষ্টা করছেন যে পরিবেশটাকে বাঁচিয়ে কেমনভাবে উন্নয়ন করা সম্ভব, আমাদেরও সেটাই ভাবতে হবে। এদিকে একটা খবর দেখছিলাম যে বর্ণীয় জঙ্গল কেটে ফেলা হচ্ছে, বর্ণীয় জঙ্গলটা এমন একটা জঙ্গল যেটা কয়েক কোটি বছর মানে সেই পৃথিবীর আদি যুগ থেকে ওই জঙ্গলটা রয়েছে, তারা পৃথিবীর যে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা শুষে নিয়ে অক্সিজেনটা তৈরি করে, মানে পৃথিবীর যে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি তার জন্য যে অক্সিজেন দরকার তার অনেকটা সেখান থেকে আসে। অ্যামাজনকে কেটে ফেলা হচ্ছে, অ্যামাজন সাহারার থেকে যে বালি উড়ে যায় সেই বালিটা আটকে দিত, তার মানে আমি কি ভারসাম্য নষ্ট করে দিচ্ছি। একটা ভারসাম্য রাখতে হবে প্রত্যেকটা জিনিসের, আমার যেমনি মরুভূমির দরকার আছে আবার বনাঞ্চলও দরকার আছে, না বুঝে না জেনে ভারসাম্য নষ্ট করা যায় না, প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিলে সেটা নিজেদের পায়ে নিজেদেরই ক্রুল মারা হয়ে যায়।
1: পাখি পরিবেশের জন্য কতটা জরুরি,
0: এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এটা খুব সহজ একটা খুব ছোট্ট আর আমাদের জানা জিনিস দিয়ে একটা উত্তর দিই। পাখি আমাদের আমাদের এই যে ধরো ঘুঘু পাখি বা পায়রা এই ধরনের পাখিগুলো কি খায় খেয়াল করেছো, এরা খায় কিন্তু পাকা বটফল। আচ্ছা বটফলের যে বীজ হয় সেই বীজ মাটিতে পুঁতলে কিন্তু গাছ হবে না, এটা অনেকেই হয়তো জানে না। এই বটফল, তারপরে পাকুড়, অশ্বত্থ, ডুমুর এই ধরনের যে ফলগুলো, তাদের বীজ মাটিতে পুঁতলে কোনো গাছ হয় না। এটা হতে গেলে দরকার হচ্ছে পাখিতে ওই ফলটা খাবে, সে খাওয়ার পরে তার যে বিষ্ঠা সেই বিষ্ঠাটার থেকে এই গাছগুলো জন্মাবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের পরিবেশের জন্য এই গাছগুলোকে বাঁচানোর জন্য আমাদের এই পাখিটা দরকার। পাখি ওর বীজ খাবে, বীজ খেয়ে সেই অনেকটা দূরে নিয়ে গিয়ে সেখানে বীজ ফেলবে, মানে তার বিষ্ঠাটা ফেলবে, সেখানে তার সেই গাছটা জন্মাবে, তার মানে কি গাছটার এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। আর যদি এই বীজগুলো না পড়ে, গাছ যদি মরে যায়, তাহলে পরে এই পাখি খাবারের অভাবে মারা যাবে, যেমনভাবে সেই ডোডো পাখি মারা গেছে। ডোডো পাখি বিশেষ একটা গাছের ফল খেত, সেই ফল আর হলো না, কারণ ডোডো পাখিকে মেরে ফেলা হলো, সেই গাছও মরেছে আর সেই ডোডো পাখিও মরেছে। তাহলে পাখি কিন্তু পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বা পরিবেশকে সজীব রাখতে পাখি অত্যন্ত প্রয়োজনীয়। আমি এত বেশি প্রকৃতিপ্রেমী, আমি মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা জঙ্গলে পাখি দেখি, এটা একটা আমার কাছে ভালো লাগে। আপনারাও সেরকম করলে পরে পরিবেশকে ভালোবাসবেন, পরিবেশের মধ্যে থাকবেন, তাহলে দেখবেন যে মানুষের মানুষের হানাহানি কমে যাবে, মানুষের মধ্যে বিভেদ কমবে, পরিবেশ মানুষকে শান্ত করে, আত্মস্থ করে।
1: এই পাখি দেখা নিয়ে কোনো বিশেষ স্মৃতির কথা মনে পড়ে?
0: পাখি দেখাটা তো একটা জার্নি বলা যায়।

0: একটা ভ্রমণ, মানে ছোটবেলার থেকে তো পাখি দেখতে দেখতে আসছি। যারা শীতকালীন পরিযায়ী যে পাখিরা আসতো তাদের দিকেই নজরটা বেশি থাকতো, কেননা লালবাঁধের পাশেই যে বল্লভপুর ফরেস্ট ডিপার্টমেন্টের যে বড় পুকুরটা, সেখানে আগে লক্ষ লক্ষ পাখি আসতো। এখন এটা বললে মনে হবে এটা গল্প কথা। বেশ কয়েক বছর আগে, বছর 15-20 আগে লালবাঁধেও এত রকমের পাখি আসতো, এখন আসে না। তো পাখি দেখার সেনাভাই বিশেষ অভিজ্ঞতা, সমস্তটাই বিশেষ অভিজ্ঞতা হিসেবে সেনাভাবে কিছু বলতে পারবো না। বিশেষ কিছু পাখি, যেমন আমি এক্ষুনি ইন্ডিয়ান পিট্টার কথা বললাম, ইন্ডিয়ান পিট্টাটা আমি যখন গোলাম বাজার জঙ্গলে প্রথম যেদিনকে দেখতে পাই সেদিনকে আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে পিট্টাটা দেখাই যায় না, কোথায় পাওয়া যায়, কোন এলাকায় আসে, ওরা তো লোকালয়ের মধ্যে আসতেই চায় না, জঙ্গলের মধ্যে থাকে। এবারে জঙ্গলের ভেতরে ওই অত বড় জঙ্গলের মধ্যে একটা পিট্টাকে খুঁজে বের করে ছোট্ট শালিক পাখির মতো দেখতে, ওরা সাধারণভাবে পাখিটাকিদের এদের একটা খাদ্য অঞ্চল তৈরি হয়। খাদ্য অঞ্চল মানে হয়তো 150-200 স্কোয়ার মিটারের একটা এলাকা, সেখানে একটা কি দুটো পাখি থাকবে, ওই পাখি, তারা ওর ভেতরে অন্য পাখিকে ঢুকতে দিতে চায় না। তো এরকম ধরনের খাদ্য অঞ্চলের মধ্যে একটা পাখি, ওইটুকু পাখি একটা জঙ্গলের গাছপালার মধ্যে খুঁজে পাওয়াটা কিন্তু বেশ একটু মুশকিল হয়। তো এরকম ধরনের কিছু কিছু পাখি দেখার জন্য মনটা তো টানে, তাদের দেখা পেলে ভীষণ আনন্দ হয়, সেটাই একটা বিশেষ স্মৃতি হয়ে থাকে।
1: আমাদের এখন ডিজিটাল যুগ, এখন ছোট বয়স থেকে দেখা যায় যে অনলাইন ক্লাসের হিড়িকে ছোটদের হাতে একটা করে স্মার্টফোন দিয়ে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে বাইরের পাখি দেখা বা প্রকৃতিকে দেখা, সেই মনটাও নষ্ট হয়ে যাচ্ছে। আপনার কাছে প্রশ্ন যে কোনো ছোট্ট বন্ধু যদি তার একটা পাখি দেখা বা প্রকৃতিকে দেখার মন তৈরি করতে হয় বা পাখিদের সাথে পাখি চিনতে হয়, তাহলে সেটা কিভাবে হবে? এবং এরই সঙ্গে জানতে চাইব যে আমাদের শ্রোতা বন্ধুদের এই পাখি নিয়ে কোনো বিশেষ বার্তা আপনি দিতে চান?
0: আমি আমার ছোটবেলার কথা বললাম যে আমি আমার ঠাকুমার কাছ থেকে পাখি দেখতে শিখেছিলাম। এখনকার ছোট বাচ্চারা তাদের পড়াশোনা, তাদের কেরিয়ারের কথা বাবা মা এত বেশিভাবে ভাবেন, তাদের আর প্রকৃতির ভেতরে নিয়ে যান না, সেই জন্য তারা প্রকৃতি চেনে না। তারা তাদের ভাবেন যে একটুখানি ন্যাশনাল জিওগ্রাফিক দেখালাম, একটু কিছু পাখির বই কিনে দিলাম, তাহলেই পাখি দেখা শিখবে। ওরমভাবে হয় না আসলে। তার কারণ হচ্ছে আমি ন্যাশনাল জিওগ্রাফিকে আমি আফ্রিকার একটা সিংহ দেখাচ্ছি, কি হাতি দেখাচ্ছি, কি জেব্রা দেখাচ্ছি, সে তো দৈনন্দিন জীবনে সেই হাতি জেব্রা বাঘ এগুলো দেখবে না। তার কাছে ওই মনে হবে ওই চার একটা স্কোয়ার শেপের একটা বাক্স, যার ভিতরে একটা ছবি হচ্ছে বা মোবাইলের স্ক্রিনে দেখছে। প্রকৃতির ভিতরে নিয়ে যেতেই হবে, যদি পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হয়। তাহলে প্রকৃতির ভিতরে যদি তারা না যায় তাহলে প্রকৃতিকে ভালোবাসতে শিখবে না, প্রকৃতির মধ্যে প্রকৃতির সম্বন্ধে একটা টান তৈরি হবে না, একটা ওপরে ওপরে ওই একটা কাগজে বিদ্যে হলো সেটা দিয়ে হয় না, হাতে কলমে জানতে হবে, প্রকৃতির মধ্যে পৌঁছতে হবে। ওই ওই যে বেড়াতে নিয়ে গেল, দুদিন হয়তো বেড়াতে নিয়ে গেল, ওরকমভাবে হয় না, প্রতিদিনই কিছু না কিছুভাবে নিদেন। কলকাতায় যারা থাকে তাদের পার্কে নিয়ে যাক, পার্কে নিয়ে গিয়ে ওই মাটিটার উপরে খালি পায়ে হাঁটুক, ওই ঘাসটা স্পর্শ করুক, তাহলে তার সঙ্গে প্রকৃতির একটা আত্মিক যোগাযোগ তৈরি হবে, টান তৈরি হবে। এরকমভাবেই প্রকৃতিকে বাঁচানো যাবে। পরবর্তী প্রজন্ম যদি এরকমভাবে তৈরি না করি, প্রকৃতি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এই প্রকৃতির মধ্যে তো পাখি একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, ভীষণই গুরুত্বপূর্ণ অংশ। তো পাখিটাও আমাদের শহরে থাকলে পরেও শহরের যে কটা পাখি আছে সেগুলো দেখতে হবে। আর একদম ছোটদের যদি বলা যায় যে তারা হয়তো ছবি আঁকলো, পাখির বিভিন্ন রকমের পাখির ছবি দেখিয়ে দিয়ে তাদের ছবি আঁকাচ্ছি, তাহলে একটা পরোক্ষ যোগাযোগ তাদের তৈরি হবে, পাখির প্রতি একটা টান তৈরি হবে। আর যারা একটু বয়স্ক তারা, তাদেরও বলবো যে পাখি একটু চিনতে চেষ্টা করো, আশেপাশের পাখিগুলো কি, নতুন কোথাও গেলাম সেখানে কি কি পাখি আছে সেটা একটু লিখে রাখলাম যে এখানে এই এই পাখি পেলাম, একটা চেকলিস্টের মতো। এরকম করে পাখির প্রতি একটা টান তৈরি হলে পরে যেই পাখির প্রতি টান তৈরি হবে, সঙ্গে সঙ্গে পরিবেশের প্রতি টান তৈরি হবে।
1: কেমন আছে আমাদের পাখিরা? ছোটবেলায় যে পাখিদের দেখতাম, এখনো কি বাড়ির ছাদে বা জানলার কিনারে তাদের দেখা মেলে? আমাদের আজ নিশ্চিত করবে আমাদের আগামী শুধু মানুষের প্রকৃতি না, ভাবতে হবে এই গাছ, এই প্রকৃতি, পাখি, মাছ, কীট পতঙ্গ সবার কথা, কারণ আমরা একসঙ্গে বেঁচে আছি সবাই এই পৃথিবীতে। এতক্ষণ শুনছিলেন আলোকচিত্র শিল্পী সমীরণ নন্দীর সাক্ষাৎকার, সঙ্গে ছিলাম তৃষিতা মুখোপাধ্যায়।

কলকাতার ডায়েরি অনুষ্ঠানটি শুনলেন আকাশবাণী মৈত্রী। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গণকেলি রাগে খেয়াল, শিল্পী সুপ্রিয়া দে, তবলা সহযোগিতায় তিমির রায়চৌধুরী, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। খেয়াল, শিল্পী সুপ্রিয়া দে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন গণকেলি রাগে খেয়াল। শিল্পী ছিলেন সুপ্রিয়া দে। তবলা সহযোগিতায় ছিলেন তিমির রায়চৌধুরী, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে।

আকাশবাণী মৈত্রী এখন শুনবেন মনের মতো গান। সকল শ্রোতা বন্ধুদের সুস্বাগতম আজকের মনের মতো গান অনুষ্ঠানে। আজকের রাত গড়ালেই রবীন্দ্র ভোর, 25শে বৈশাখ, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিনের প্রাক লগ্নে তাঁর সৃষ্টি সম্ভার থেকে নৃত্যনাট্য ও গীতিনাট্যের সামান্য কিছু কোলাজ নিয়ে আজ আমার পথ চলা। সঙ্গে অবশ্যই প্রাসঙ্গিক অচেনা রবীন্দ্রনাথের কথা নিয়ে মনের মতো গানের ক্যানভাস সাজিয়েছি। তিনি তো আমাদের রক্তে রন্ধ্রে, তাকে এড়িয়ে চলাই দুঃসাধ্য, তাই বোধ হয় 25শে বৈশাখের হাতছানি আমাদের পেয়ে বসে, যাকে ছাড়া আমাদের ভাবনার বৃত্তই সম্পূর্ণ হয় না। পৃথিবীর সব শান্তির জায়গা মনে হয় রবীন্দ্রনাথে এসেই পাওয়া যায়। চলুন তার কাছে গিয়ে খানিক বসি। সঙ্গে রয়েছি শর্মিষ্ঠা রায়।

তার প্রথম জন্মদিন যেবার পালন করা হলো এবং তার শেষ জন্মদিনে তিনি কি আশীর্বাদ আমাদের দিয়ে গিয়েছিলেন সেদিনকার সেই কথা শোনাব। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তার 27 বছর বয়সে প্রথম ঘটা করে উদযাপিত হয় তার নদিদি স্বর্ণকুমারী দেবীর কন্যা সরলা দেবীর উদ্যোগে। তার মামাকে মৃদুস্বরে ঘুম থেকে জাগিয়ে বলেন, আজ তোমার জন্মদিন। স্বর্ণকুমারী দেবীর পুত্র জ্যোৎস্নানাথ সেই জন্মদিনে তার রবি মামাকে উপহার দিলেন জার্মান কবি হাইনের কাব্যগুচ্ছ। রবীন্দ্র জন্মদিন সেই প্রথম উৎসব হয়ে উঠল এবং বাঙালির ক্যালেন্ডারের পাতায় 25শে বৈশাখ হয়ে উঠল সবচেয়ে উজ্জ্বল দিন।

আসলে তিনি এতটাই প্রবল যে তার বিরোধিতার জন্যও তাকে এই প্রয়োজন। তার উদ্ধৃতি ছাড়া আর কথা খুঁজে পাওয়া ভার। তিনি এমন একজন মানুষ, এমন একজন কবি, এমন একজন স্রষ্টা দার্শনিক, যাকে ছাড়া আমাদের এক মুহূর্তও চলতে পারে না। যেমন পারে না বহু তীর্থে ঘুরে আসা স্মৃতি গৃহদেবতাকে ভুলিয়ে দিতে, তার গান, তার কবিতা, চিঠি, উপন্যাস কিংবা নৃত্যনাট্য, গীতিনাট্য নবযুবক যুবতীদের প্রেমের ক্ষেত্রে কি অনুঘটকের কাজ করেনি? জীবনের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা বয়সের সমস্ত রকম আবেগকে তার রচনার মধ্যে খুঁজে পাই, যেমন পাই সাপমোচন নৃত্যনাট্যে। সাপমোচন নৃত্যনাট্যের পর্দা সরিয়ে উকি দিয়ে শুনে নিই বরং একটি গান। ও হ্যাঁ, এই নৃত্যনাট্যের ছোট্ট একটু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব এই গানটির উপরে।

ছাপ মোচনের কমলিকা, সৌন্দর্য উপভোগে কেবল চোখকে বিশ্বাস করে। তাই তার আপাতভাবে মনে হয় অরুণেশ্বর কুদর্শন, আঁতকে ওঠেন, এতটাই ভয়ঙ্কর মনে হয়। কিন্তু যখন সে মন, অনুভূতি, প্রেম দিয়ে দেখতে শিখেছে, তখন সে তার প্রিয়কে প্রাণে ধরেছে। যে বৌদ্ধ আখ্যান অবলম্বন করে রাজা নাটক রচিত, তারই আভাসে সাপমোচন রচনা করা হয়। এর গানগুলি পূর্বরচিত নানান গীতিনাট্য থেকে সংকলিত। সাপমোচনে তিনি নৃত্যকে প্রাধান্য দিয়েছেন। শান্তিনিকেতন সেই সময় বেশ অর্থকষ্টে ভুগছে। রবীন্দ্রনাথ অর্থ জোগাড়ের জন্য তার নৃত্যনাট্য গীতিনাট্য মঞ্চস্থ করতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছিলেন। সাপমোচন ও তাসের দেশের দল নিয়ে মুম্বাই রওনা হন। 1933 সালে মুম্বাই শহরে সাপমোচন নৃত্যনাট্য

সেই সময়ে নৃত্যনাট্য অনুষ্ঠিত হতো খোলা আকাশের নিচে, প্রকৃতির বুকে, আম্রকুঞ্জে, বকুল বিথিতে। তার জন্মদিন অনেক সময়ই জোড়াসাঁকো বা শান্তিনিকেতনে আবদ্ধ কিন্তু থাকেনি, বিদেশেও মহাসমারোহে পালিত হয়েছে তার জন্মদিন। তার কথাতেই বলি, দেশে দেশে মোর ঘর আছে, আমি সেই ঘর লব খুঁজিয়া। যেমন 1921 সালে 60 বছর জন্মদিন পালিত হয়েছিল তার জেনিভায়, আর 63 বছরের জন্মদিন কবি তখন চীনের রাজধানী বেজিংয়ে চিত্রাঙ্গদা ইংরেজি ভাষ্যে অভিনীত হয়েছিল। কবির চৈনিক বন্ধুরা সেদিন তাকে চু চেন তান, অর্থাৎ ভারতের বজ্রঘোষিত প্রাতঃকাল, এই উপাধিতে ভূষিত করেন। 1940 সাল, গান্ধীজি আসেন শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথের জীবিতাবস্থায় সেই শেষবার শান্তিনিকেতনে গান্ধীজির সঙ্গে কিন্তু তার দেখা হয়। গান্ধীজির সফর সঙ্গী ছিলেন কস্তুরবা গান্ধী ও রাজকুমারী অমৃতা কাউর। আম্রকুঞ্জে তাকে সংবর্ধনা দেওয়া হয়। চণ্ডালিকা সেদিন মঞ্চস্থ হয়েছিল, একথা জানতে পারি নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পের নাম রবীন্দ্রনাথ এই বইটি।

গীতিনাট্য নৃত্যনাট্যের কত প্রেক্ষিত, তাঁর সৃষ্টি সম্ভারের পেছনে কত যে গল্প, কত যে কাহিনী, তেমনি আরেকটি কাহিনী। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে সেবার বিদ্যোজ্জন সমাগম। এই উপলক্ষে 1882 সালের 23শে ডিসেম্বর মঞ্চস্থ হয়েছিল কালমৃগয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন 21, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তখন 33 বছরের যুবক, অভিনয়ে ছিলেন তাঁরাই। রবীন্দ্রনাথ অন্ধমণির চরিত্র অভিনয় করেন, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর দশরথের ভূমিকায় ছিলেন এবং হেমেন্দ্রনাথের পুত্র রীতেন্দ্রনাথ ও কন্যা অভিজ্ঞা দেবী যথাক্রমে অন্ধমণির পুত্র ও লীলার ভূমিকায় ছিলেন। কালমৃগয়া গীতিনাট্যটি নিয়ে কবি বলেছিলেন, বাল্মীকি প্রতিভার গান সম্বন্ধে এই নূতন পন্থায় উৎসাহ বোধ করিয়া এই শ্রেণীর আরও একটি গীতিনাট্য লিখিয়াছিলাম, তাহার নাম কালমৃগয়া। তেতলার ছাদে স্টেজ খাটাইয়া ইহার অভিনয় হইয়াছিল। তাসের দেশ নৃত্যনাট্যের দল নিয়ে কবি বিভিন্ন রাজ্যে ঘুরেছিলেন, মঞ্চস্থ হয়েছিল, সমাদরও পেয়েছিল। এবার শোনাবো সেই গল্পই।

শুনছেন মনের মতো গান। কবিগুরুর 165তম জন্মদিনের প্রাকলগ্নে তাঁর গীতিনাট্য ও নৃত্যনাট্যের অল্প কিছু কল্পকথা নিয়ে, সঙ্গে শর্মিষ্ঠা রায়, অচেনা রবীন্দ্রনাথের সে সমস্ত গল্প এবং গীতিনাট্য ও নৃত্যনাট্যে বিভিন্ন গল্প আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আগেই বলেছি, বিশ্বভারতী তখন অর্থ সংকটে ভুগছে। সাপমোচন আর তাসের দেশ এই দুই নৃত্যনাট্যের দল নিয়ে রবীন্দ্রনাথ মুম্বাই যাবেন। দল বড় হয়ে যাচ্ছে, ছোট করার দরকার। কবির সচিব অনিল চন্দ তাকে যেতেই হবে দলের সঙ্গে। গুরুদেব দাসের দেশে রুইতনের ছোট্ট পার্ট, তাই অনিল চন্দকে দিয়েই করাতে চাইছেন। অনিল চন্দ রাজি নন, কারণ তিনি জানতেন তার কথাবার্তায় সিলেটি বাংলার টান এসে যায়। অবশেষে রবীন্দ্রনাথের কথায় তাকে রাজি হতে হল। প্রথম দিনের মহড়া চলছে, সকলে হাজির। হর্তনীতিক রুইতনের বলার কথা, চলো হর্তনী, বেরিয়ে পড়ি। মনে হচ্ছে আজ পর্দা খুলে গেছে, আকাশে মেঘ সরে গেছে।

অনিল চন্দ বলে উঠলেন, আকাশে ম্যাঘ সরে গেছে। হাসির রোল ওঠে। রবীন্দ্রনাথ মজাটা বুঝে মেঘ কেটে সেই মেঘের জায়গায় কুয়াশা অবশ্য করে দেন, তবে নিজেও এরপর মজা করতে ছাড়েননি। এর কদিন পরই চায়ের আসরে রবীন্দ্রনাথ রয়েছেন, অনিল চন্দ এসেছেন। ভৃত্য বনমালী এক প্লেট কেক এনে রাখল সামনে। কবিকে বলল, একটুখানি ক্যাক খান আপনি। কবি বললেন, ও আমার খেয়ে কাজ নেই বাপু, যারা ম্যাগ বলে তাদের ক্যাক খাওয়াওগে। এরপর একটা গানে যাই।

1934 সালের জন্মদিনটিতে কবি ছিলেন সমুদ্রের ওপর সিংহলের পথে। ইনচাঙ্গা জাহাজে তাঁর জন্মদিন কেটেছিল সেবার। সিংহলবাসীদের কাছে ভারতীয় শিক্ষা, সাহিত্য, শিল্প সংস্কৃতি তুলে ধরাই তাঁর ছিল আসল উদ্দেশ্য। 5ই মে যাত্রা শুরু করেন। ভারতীয় চিত্রকলা প্রদর্শনীতে রবীন্দ্রনাথ, শিল্পাচার্য নন্দলাল বসু ও কলাভবনের শিক্ষক ছাত্রছাত্রীদের আঁকা ছবির সঙ্গে অন্যান্য ভারতীয় শিল্পের নিদর্শনও স্থান পায়। সাপমোচন নৃত্যনাট্যটি সেখানকার রোটারি ক্লাবে 5 দিন ধরে মঞ্চস্থ হয়েছিল। অবশ্য কেবল নৃত্যনাট্য গীতিনাট্য নয়, যিনি তার সমস্ত শিল্পসৃষ্টিকে আমাদের সামনে সাজিয়ে রেখে বলেন, এসো পশুর মতো নয়, মানুষের মতো বাঁচো। স্বার্থপরতা কিংবা নিজের জন্য কেবল নয়, অন্যদের প্রতি উপেক্ষা বা উদাসীনতা নয়, বাঁচো অনন্ত প্রেমে। নিজের জীবন দিয়ে তিনি দেখিয়ে গেছেন কিভাবে বেঁচে থাকা যায় জীবনের অনেক পরেও, অনন্তকাল। তার জীবনের দিকে তাকালে বোঝা যায় কিভাবে তিনি বারবার নিজেকে ভেঙেছেন, গড়েছেন আর আমাদের ভরিয়ে দিয়েছেন তার অতুলনীয় সৃষ্টি সম্ভার দিয়ে। অসামান্য সেই উচ্চতা কত বড়, যত বড় তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরো। তার জীবনের আরো কত গল্প, কত কীর্তি, কত ছন্দের অধ্যায়, কত বেদনার অধ্যায় তার জীবনের পাতায় পাতায়। পুত্র রবীন্দ্রনাথের গান শুনতে ভালোবাসতেন মহর্ষি। একবার মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ অনেকগুলো গান লিখেছিলেন। তার একটি হল নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। মহর্ষি তখন চুঁচোড়ায়। জ্যোতিরিন্দ্রনাথকে তিনি বললেন রবীন্দ্রনাথের গানের সঙ্গে হারমোনিয়াম বাজাতে। রবিকে নতুন লেখা গানের সবগুলোই শোনাতে বললেন। বাবার নির্দেশে কোনো কোনো গান দুবারও গাইতে হল রবীন্দ্রনাথকে। গান গাওয়া শেষ হল। আপ্লুত মহর্ষি বললেন, দেশের রাজা যদি দেশের ভাষা জানিত ও সাহিত্যের আদর বুঝিত, তবে কবিকে তো তাহারা পুরস্কার দিত। রাজার দিক হইতে যখন তাহার কোনো সম্ভাবনা নাই, তখন আমাকেই সেই কাজ করিতে হইবে, এই বলে তিনি একখানা 500 টাকার চেক দিলেন রবীন্দ্রনাথের হাতে। কবির জীবনে সেই প্রথম পুরস্কার। আরেকটি ঘটনা বলি। 1938 সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা বেতার কেন্দ্রের অস্থায়ী স্টেশন ডিরেক্টর হিসেবে যোগ দেন অশোক কুমার সেন, যিনি রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাতের জন্য শান্তিনিকেতনে যান ওই বছরেই গ্রীষ্মকালে। শ্রী সেন রবীন্দ্রনাথকে সরাসরি জিজ্ঞেস করলেন, বেতারে রবীন্দ্রসঙ্গীতের সুষ্ঠু প্রচার সম্পর্কে রবীন্দ্রনাথ এত উদাসীন কেন? কবি উত্তরে জানান যে অল ইন্ডিয়া রেডিও স্টুডিওর মধ্যে হারমোনিয়ামের দৌরাত্ম্য চলতে থাকলে তার আঘাতে রবীন্দ্রসঙ্গীতের হত্যা অবশ্যম্ভাবী, এতে তিনি রাজি নন। কবির ক্ষোভের কথা শুনে শ্রী সেন তাকে আশ্বস্ত করেন এবং কবি স্বীকার করেন যে রবীন্দ্রসঙ্গীত প্রচারের ব্যাপারে বিশ্বভারতীর সহযোগিতা করা উচিত। শেষ পর্যন্ত অল ইন্ডিয়া রেডিওর সমস্ত কেন্দ্র থেকে হারমোনিয়াম বর্জনের নির্দেশ দেওয়া হয় তৎকালীন কন্ট্রোলার অফ ব্রডকাস্টিং লিওনেল ফিল্ডেনের পক্ষ থেকে। এই প্রসঙ্গে জানাই, কবির জন্মদিনের বাণী কলিংপং থেকে কলকাতা বেতারে রিলের মাধ্যমে প্রচারিত হয় তদানীন্তন প্রোগ্রাম ডিরেক্টর নৃপেন মজুমদারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে।

রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, আমার গানে তো আমি কোনো ফাঁক রাখিনি। এই যে ঠাস বুনোট সুরে কথায় ও ভাবে, এই যে একটা নিটোল সৃষ্টি, এটাই তো রবীন্দ্রসঙ্গীতের অনন্যতা। তার চণ্ডালিকা নৃত্যনাট্য চৈত্র মাসের ছায়া রঙ্গমঞ্চে সাধারণের সামনে সর্বপ্রথম অভিনীত হয়। চিত্রাঙ্গদা কবির বহু পুরনো রচনা। 1342 সালে 27-28-29 ফাল্গুন নিউ এম্পায়ার থিয়েটারে অভিনীত হয়েছিল। এই নৃত্যনাট্যে ব্যবহৃত রবীন্দ্রনাথের নিজের কণ্ঠ গীত মা মিত কী নতাং মন্ত্রটি শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে ধরা আছে। গুরুদেব রবীন্দ্রনাথ এক মহাসমুদ্র, তা থেকে এক বিন্দু এই মুহূর্তে তুলে ধরা সম্ভব হলো হয়তো, অথবা হলোই না। কবি 70তম জন্মদিনে কবিগুরুর জীবিত কালে সবচেয়ে বড় জন্মদিনের উৎসব পালন করা হয় শান্তিনিকেতনের আম্রকুঞ্জে। এদিকে কলকাতায় বিশাল সমারোহের জন্য তোড়জোড় শুরু হয়েছে। সভাপতি জগদীশচন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ডক্টর বিধানচন্দ্র রায়, মৌলানা আজাদ, সিভি রমন, জিডি বিড়লা, প্রশান্তচন্দ্র মহালানবিশ, অমল হোম, এমন সমস্ত দিকপাল মনীষীরা এসে হাজির হয়েছেন। সে বছর ডিসেম্বরের শেষে কলকাতায় সপ্তাহব্যাপী জন্মোৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সঙ্গে ছিল ভাষণ এবং অন্যান্য সমস্ত আয়োজনের পাশাপাশি নটীর পূজা এবং অন্যান্য নৃত্যনাট্য গীতিনাট্য পরিবেশন করা হয়। রবীন্দ্রনাথের আমাদের এই আকাশের নিচে শেষ জন্মদিন পালন হয় 81 বছর বয়সে পয়লা বৈশাখের দিন, কারণ সেই সময় গরমের জন্য শান্তিনিকেতন ছুটি পড়ে যেত, তাই পয়লা বৈশাখ রবীন্দ্র জন্মদিন পালন করে ছুটি পড়ত। 1348 বঙ্গাব্দের 25শে বৈশাখ পালিত হল, তখন তিনি অসুস্থ বিছানায়। তাঁর লেখা সভ্যতার সংকট পড়েছিলেন ক্ষিতিমোহন সেন। 25শে বৈশাখের অনুষ্ঠান অনাড়ম্বরেই সুন্দর করে সমাধা হয়। ভোরবেলা বৈতালিক অনুষ্ঠান হয়েছে, মন্দির উপাসনা হয়েছে, উৎসবে শেষে শিক্ষক ও কিছু ছাত্রছাত্রীরা বশীকরণ অভিনয় করে দেখিয়েছেন। আর তার শেষ জন্মদিনে কবি লিখেছিলেন, আমারই জন্মদিন মাঝে আমি হারা, আমি চাহি বন্ধুজন যারা, তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। ইংরেজি অধ্যাপক ক্রিস স্টুয়ার্ট জানাচ্ছেন, বার্নার্ড শ যখন মৃত্যুশয্যায় তখন তার এক বন্ধু তাকে বলেন, কোনোদিনই তো চার্চ ধর্ম কিছুই মাননি, এখন একটু বাইবেল শোনাব? শ তার স্বভাব সুলভ রসিকতায় বললেন, আমি কি নরকে যেতে ভয় পাই যে বাইবেল শুনে স্বর্গের রাস্তা তৈরি করব? তার চেয়ে বরং টেগোরের কবিতা শোনাও, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মরে। আর লন্ডনের গ্লোডার্স গ্রিনে একটি বৈদ্যুতিক চুল্লি রয়েছে, সেখানে এশীয় বা ব্রিটিশ ছাড়াও অন্যান্য অনেক ইউরোপিয়ান শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী মৃত্যুর পরে কবরস্থ হওয়ার চেয়ে চিতায় দাহ হতে চান। সেখানে কোনো মৃতদেহ এলে শোকসঙ্গীত বাজানো হয়, অন্য শোকসঙ্গীতের চেয়ে অনেক বেশি বাজানো হয় কোনটা জানেন? দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল আলোক, তবে তাই হোক। একেবারে শেষ ক্ষণে এসে পৌঁছেছি

শুধু মনে হয়। আজকের দিন মানে বছরে শুধু 25শে বৈশাখে কি তাকে আমরা স্মরণ করব? অন্য কোনো দিন নয় কেন? সারা জীবন, সারা বছর, প্রত্যেকটা মুহূর্ত নয় কেন?

এটা যেন একটা গড্ডালিকা প্রবাহ। এই প্রদাহে জ্বর আসে হয়তো শরীরে, তার কাছে ক্ষমা চাই আর তার কথাতেই তাকে প্রণতি জানাই। তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, নিষেধিন অনিমেষে দেখছো মোরে।

শেষ করব আজকে মনের মতো গান অনুষ্ঠান, সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা রায়। এই গানটি শুনতে শুনতে বিদায় নেব মনের মতো গান অনুষ্ঠান থেকে।

শুনলেন মনির মতো গান। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন রামধনু, প্রথমেই পুরাতনী শিল্পী তিমির ঘোষ।

শুনলেন রামধনু। প্রথমে তিমির ঘোষের কণ্ঠে পুরাতনী গান শুনলেন এবং পরে লোকসঙ্গীত শুনলেন শিল্পী অভিজিৎ দাসের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন গ্রাম বাংলার গান।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সোমা রায়ের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

শেষ গানটির শিল্পী ভারতী কর চৌধুরী এবং অধীর বাগচি, গীতিকার জয়ন্ত বসু এবং সুরকার সুধাংশু সেন।

Oh,

শুনলেন রম্যগীতি আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

গ্রীষ্মের তপ্ত দুপুর, প্রখর সূর্যের তাপে চারিদিক যেন ঝলসে উঠছে একেবারে। নিস্তব্ধ নির্জন প্রান্তরে হাওয়ার শব্দটুকুও নেই, মাঠের ঘাসগুলো পর্যন্ত যেন চুপচাপ হয়ে রয়েছে। দূরে কোথাও একটা কোকিল ডাকছে অলস সুরে। এরই মধ্যে এক জায়গা থেকে বেশ শোরগোল শোনা গেল। সেখানে গেলে দেখা গেল বড় বড় গাছের নিচে গোল গোল হয়ে ছায়া পড়ে আছে, আর সেই ছায়ার মধ্যে কয়েকজন ছাত্র বসে গল্প করছে, কেউ বই খুলে পড়ছে, কেউ এদিক ওদিক ছোটাছুটি করছে। আর এই যে গাছগুলো, তার মাঝখানে প্রকাণ্ড একটা গাছ, সেই গাছের ডালে কয়েকটা ছেলে দিব্যি চড়ে বসে আছে। কেউ ডাল ধরে ঝুলছে, কেউ গাছের উপরে উঠে হইচই করছে, কেউ আবার নিচে দাঁড়ানো বন্ধুদের দিকে তাকিয়ে কী সব যেন বলছে আর বড্ড হাসাহাসি করছে। হঠাৎ সেখান দিয়ে কড়া মাস্টার মশাই যাচ্ছিলেন। তিনি এসব দেখে তো খুব রেগে গিয়ে চেঁচিয়ে উঠলেন, কতবার বলেছি তোমাদের গাছে উঠবে না এরকমভাবে, এখনই নামো বলছি। কিন্তু ছেলেদের কি আর সে কথা কানে যায়, বরং হাসাহাসি আরও বাড়ে।

শেষমেশ সেই শিক্ষক বিরক্ত হয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকা একজন বয়স্ক ভদ্রলোকের কাছে গেলেন নালিশ জানাতে। ভদ্রলোক শান্তভাবে এতক্ষণ সবটা দেখছিলেন। মাস্টার মশাই তো অভিযোগের সুরে তাকে বললেন, দেখুন না, ছেলেরা কিছুতেই কথা শুনছে না, যত বলছি গাছ থেকে নামতে ততই আরো বাড়াবাড়ি করছে। সব শুনে উল্টো দিকের মানুষটা মৃদু হেসে বললেন, ওরা গাছে উঠবে না তো কি তোমার আমার বয়সে আমরা গাছে উঠব? জানো মানুষটি কে ছিলেন? মানে সেই উল্টো দিকের মানুষটি, হ্যাঁ, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা চিনি কবি হিসেবে, চিনি লেখক হিসেবে, গীতিকার, সুরকার, গল্পকার, ঔপন্যাসিক, দার্শনিক হিসেবে চিনি। কিন্তু আজ আমরা অন্য একজন রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনব, চিনব আচার্য রবীন্দ্রনাথ ঠাকুরকে, কিংবা বলতে পারো গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। তবে তার আগে তোমাদের সঙ্গে যেমন চলে এসেইছি রোজকার মতো দুপুর ১২টায় আকাশবাণী মৈত্রীর অল্প অল্প গল্প কথার আসরে, সেই আসরে গান থাকবে না, বিশেষ করে এমন একটি বিষয় নিয়ে অনুষ্ঠানে তার গান থাকবে না, তাই কি হয়? চলো তাহলে গান দিয়েই শুরু করা যাক আমাদের এই সুন্দর পর্ব, তারপর ফিরে আসছি গল্পের ঝুলি নিয়ে।

সত্যি আজকের দিনে বা প্রতিদিনই বলো না কেন, প্রতিটা জীবনের ছোট্ট থেকে বড় সমস্ত কিছুর মধ্যে বারবার মনে হয় আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণধুলার তলে। সত্যি মানুষটাই যে এমন। নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও আকাশবাণী মৈত্রীর অল্প অল্প গল্প কথার আসরে। আজকের বিশেষ পর্বে সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু ইন্দ্রিলা। আর যেমনটা আমরা গানে শুনলাম, কার কণ্ঠে শুনলাম গানটি, গানটি শুনলাম শিল্পী সুদীপ্তা ভট্টাচার্যের কণ্ঠে, সেই শ্রদ্ধাঞ্জলিটুকু জানিয়েই তাকে প্রণাম করেই শুরু করব আমাদের আজকের গল্পের আসর। যে যেখানে কি গল্প করব তোমাদের আগেই বলেছি যে আচার্য হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর কেমন ছিলেন। দেখো, আগামীকাল 25শে বৈশাখ, আর তাই আজ আমাদের গল্পের আসরে এই বিশেষ আয়োজন কবিগুরুকে স্মরণ করে। তবে শুধু কবি রবীন্দ্রনাথ ঠাকুর নয়, আজকের গল্প সেই মানুষটাকে নিয়ে আবারও বলি যিনি বিশ্বাস করতেন শিক্ষা মানে শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষা মানে শুধু পরীক্ষায় ভালো নম্বর নয়, শিক্ষা মানে একটা মানুষকে ভেতর থেকে জাগিয়ে তোলা, একটা মানুষের ভিতরে যে প্রদীপটা থাকে সেটাকে প্রজ্বলিত করে তোলা। জানো খুব আশ্চর্যের বিষয় কি, যে মানুষটা একদিন শান্তিনিকেতন তৈরি করবেন, যিনি শিশুদের মুক্তির কথা বলবেন, একটা নতুন ভাবধারা সৃষ্টি করবেন শিক্ষার জগতে, তার নিজের স্কুল জীবনটাই কিন্তু খুব একটা আনন্দের ছিল না। ছোট্ট রবি প্রথম দিন স্কুলে গিয়েই যেন বুঝে ফেলেছিলেন এই চার দেওয়ালের মধ্যে তাঁর মন টিকবে না। জীবন স্মৃতিতে তিনি তাই পরে লিখছেন, ঘরগুলো নির্মম, ইহার দেওয়ালগুলো পাহাড়ওয়ালার মতো, ইহার মধ্যে বাড়ির ভাব কিছুই নাই, খোপওয়ালা একটা বড় বাক্স, কোথাও কোনো শয্যা নাই, রং নাই, ছেলেদের হৃদয়কে আকর্ষণ করিবার লেশ মাত্র চেষ্টা নাই, ছেলেদের যে ভালো মন্দ লাগা বলিয়া একটা খুব মস্ত জিনিস আছে, বিদ্যালয় হইতে সে চিন্তা একেবারে নিঃশেষিত নির্বাসিত। কি গভীর অভিমান লুকিয়ে রয়েছে এই কথাগুলোর মধ্যে ভাবতো। একটা ছোট্ট ছেলে যার মন জানলার বাইরের আকাশে উড়ে বেড়াতে চায়, তাকে যদি একটা বেঞ্চে বসিয়ে ঘন্টার পর ঘন্টা চুপ করে থাকতে বলা হয় বইয়ের মধ্যে মুখ গুজে, সে কি পারবে? ছোট্ট রবি পারেননি। 10 বছর স্কুল জীবনে 5 বার স্কুল বদলেছিলেন তিনি, তবু স্কুলে মন টেকেনি। আর সেই কারণেই হয়তো তিনি বুঝেছিলেন শিশুর মনকে বন্দি করে দেওয়ার যে শিক্ষা, সেই শিক্ষা প্রকৃত শিক্ষা হতেই পারে না। জীবন স্মৃতিতে তিনি আবারও লিখছেন, শিক্ষা জিনিসটা যথাসম্ভব আহার ব্যাপারের মতো হওয়া

উচিত। খাদ্যদ্রব্যে প্রথম কামড়টা দিবা মাত্রেই তাহার স্বাদের যে সুখ আরম্ভ হয়, পেট ভরিবার পূর্ব হইতেই পেটটি খুশি হইয়া জাগিয়া ওঠে। এই যে শিশু মনের খুশি, এই যে উৎসাহ, এই যে উদ্দীপনা, তিনি চিরাচরিত শিক্ষা ব্যবস্থার মধ্যে খুঁজেই পাননি কখনো। তবে স্কুল তাকে আনন্দ না দিলেও শিক্ষা তাকে ভীষণভাবে টেনেছিল, আর সেই শিক্ষাটা এসেছিল বাড়ির একেবারে ভিতর থেকে। কি কঠিন রুটিন ছিল জানো, ভোরের অন্ধকারে উঠে কুস্তি, তারপর মেডিকেল কলেজের ছাত্রের কাছে অস্থিবিদ্যা, তারপর অঙ্ক, ইতিহাস, ভূগোল, সংস্কৃত, মেঘনাদ বধ কাব্য, বিকেলে জিমন্যাস্টিক্স, তারপর ড্রয়িং, রাতে ইংরেজি পড়া। উফ, আজ শুনলে মনে হয় একটা ছোট্ট ছেলের জীবন নয়, যেন নিয়মে বাঁধা যন্ত্রের একটা দিনলিপি। আমার মতো যারা পড়াশোনাকে একটু হলেও ভয়ের চোখে দেখো, তাদের কাছে এই রুটিন রীতিমতো এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। কিন্তু বোধ করি এই যে সমস্ত কিছুর মধ্যে ঘুরপাক খাওয়া, এই সমস্ত কিছুর মধ্যে ব্যস্ত হয়ে ওঠার কারণেই ধীরে ধীরে তার ভিতরে একটা ভাবনা জন্ম নিচ্ছিল। তিনি বুঝতে শিখেছিলেন, শিক্ষা মানে মুখস্থ করা নয়, শিক্ষা মানে সমস্ত বিষয়ে পারদর্শী হওয়া নয়, শিক্ষা মানে নিজের ভালো লাগার বিষয়টিকে আপন করে নেওয়া, আপনার অন্তরে এই পৃথিবীকে আপন করে নেওয়া, অর্থাৎ একজন প্রকৃত মানুষ হয়ে ওঠা। এই কারণেই হয়তো তিনি পরে বলছেন, সর্বোচ্চ শিক্ষা সেই শিক্ষা যা কেবল আমাদের তথ্য দেয় না, বরং আমাদের জীবনকে সমগ্র অস্তিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। আজ এত বছর পর দাঁড়িয়েও কথাটা কতখানি তাৎপর্যপূর্ণ ভাবো। আমরা আজ অনেক তথ্য জানি, অনেক তথ্য জানি, কিন্তু নিজেদের কি সত্যিই চিনি? আমরা কি প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারি, মানুষকে আপন করে নিতে পারি এক মুহূর্তে? ঠিক এই প্রশ্নগুলোই বারবার করে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিজের গোটা জীবন দিয়ে এই উপলব্ধিতে পৌঁছেছিলেন তিনি, আর সেই উপলব্ধি রূপ নিয়েছিল স্বপ্ন তুল্য এক বাস্তবে। কি স্বপ্ন? শিশু মুক্তির স্বপ্ন, শিক্ষার মধ্যে থেকেই শিশুকে মুক্তি দেওয়া। সত্যি সেই সময় দাঁড়িয়ে এমন স্বপ্ন দেখাটাও একটা দুঃসাহস, তাই না? তাই তো দেখো, আজও যখন আমরা চিরাচরিত কোনো নিয়ম ভেঙে নতুন কিছু করার কথা ভাবি, তখন আবারও এই মানুষটাকেই বলতে ইচ্ছে করে, তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা।

খোলা আকাশের নিচে ক্লাস, গাছতলায় পড়াশোনা, চারপাশে প্রকৃতি, বইয়ের সঙ্গে গান, পড়ার সঙ্গে নাটক, ছবির সঙ্গে জীবন। সেই সময়কার ছাত্র সুধীর রঞ্জন দাস লিখছেন, শান্তিনিকেতনের উন্মুক্ত আকাশ, অবারিত আলো হাওয়া, দিগন্ত বিস্তৃত ধানক্ষেতের শ্যামল শোভা এবং নিত্য পরিবর্তনশীল ঋতুসকলের নব নব বৈচিত্র্য শিশু মনের উপর প্রতিফলিত হয়ে উঠে তাদের কোমল হৃদয়গুলিকে প্রস্তুত করবে সার্থক বিদ্যা গ্রহণের উদ্দেশ্যে। সত্যি এই তো শিশু মুক্তির স্বপ্নের বাস্তবায়ন, তাই না? কি অপূর্ব না, মনে হয় যেন পড়াশোনা নয়, জীবন নিজেই শিক্ষক হয়ে উঠেছে কচি কাঁচাদের। জানো, শান্তিনিকেতনে ভর্তি হতে গেলে ছাত্রদের একটা কাঠের বাক্স আনতে হতো। সেখানে থাকতো কড়া, থাতুরি, বাটালি, ড্যাঁদা, আবার সেখানে ছাত্রদের ছোট ছোট জমি দেওয়া হতো চাষ করার জন্য। কেউ ফলাতো কুমড়ো, কেউ বা লাগাতো হরেক রকমের শাক। শুনতে অবাক লাগছে, তাই না? মনে হচ্ছে এমন শিক্ষা ব্যবস্থা তো আমরা কল্পনাও করতে পারি না। আসলে যা কিছু অপরিকল্পিত, যা কিছু আমরা কল্পনা করতে পারি না, আমাদের কল্পনার বাইরে, সেই সমস্ত কিছু এত বছর আগে দাঁড়িয়ে কল্পনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। একজন আচার্য হিসেবে, একজন গুরু হিসেবে তিনি চাইতেন ছাত্ররা হাতের কাজ শিখুক, চাষ করুক, কাঠের কাজ করুক, নিজের হাতে তৈরি করুক, সৃষ্টি করুক। কারণ তিনি জানতেন, তিনি বিশ্বাস করতেন মনে প্রাণে, যে হাত কাজ করতে জানে না তার শিক্ষা অসম্পূর্ণ। পরে তিনি খুব রাগ করে লিখেছিলেন, জানো, আমাদের মতে পঙ্গুতাই ভদ্র সমাজের লক্ষণ, হাত পাগুলোকে অপটু করিয়া তুলিলেই ভদ্রতা যেন পাকা হইয়া বসে। আজও কথাটা কতটা সত্যি, তাই না? আমরা এখনো হাতের কাজকে ছোট করে দেখি। আজও অনেককে বলতে শোনা যায়, ভালো করে পড়াশোনা করো, না হলে কাজ করে খেতে হবে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে বহু বছর আগেই বুঝেছিলেন, কাজ করে খাওয়া কোনো ছোট বিষয় নয়, হাতের কাজও বড় একটি শিক্ষা। সেটা মানুষকে সম্পূর্ণ করে, জীবনকে সহজ করে, নিজের পায়ে দাঁড়াতে শেখায়। সহজ, সত্যি জীবনের সহজ এই সত্যিগুলো তিনি এমন সহজে ছাত্রদের সামনে তুলে ধরতে পারতেন, কারণ তিনি শিক্ষক হিসেবে অনেকখানি সহজ ছিলেন। আচার্য হিসেবে অনেকখানি সহজ ছিলেন, কারণ তিনি শুধুমাত্র ওই গুরুর গুরুত্ব বহন করতে জানতেন না, তিনি বরং বন্ধু হয়ে বন্ধুত্ব পালন করতেন। সত্যি ছাত্রদের সঙ্গে তার সম্পর্ক ছিল একেবারে বন্ধুর মতো। তার কলম রেখে গিয়েছে সেই সমস্ত সুখস্মৃতি, তার মধ্যে কিছু তোমাদেরকে পড়ে শোনাই। তিনি লিখছেন, একদিন দুপুরবেলায় পঞ্চম শ্রেণীর কয়েকজন ছাত্র এসে বলল, আজ আমাদের ভোজ চাই। সমরেশ নামে একটি ছাত্র ছিল তাদের মনিটর, সে এসে দাবিটা জানালো। কি মনে হচ্ছে, এমন হঠাৎ আবদারে মাস্টারমশাই রাজি হবেন না নিশ্চয়ই, বকাবকি করবেন। চলো দেখা যাক কি বলছেন মাস্টারমশাই। কবি তারপর লিখছেন, আমি তাদের বললাম, আচ্ছা বেশ, তাই হবে। তারপর আমরা দক্ষিণের বারান্দায় এলাম। লুচি, ডাল, চাটনি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছিল। শেষে ছিল

আম আর রসগোল্লা। আহা, এমন শিক্ষক কে না চায় বলো? আসলে তিনি ছাত্রদের বড় ভালোবাসতেন, সেই কথা নিজেই এক চিঠিতে লিখছেন। এই খোলা মনের ছেলেদের আমি খুব ভালোবাসি জানো, ক্লাসে ওরা কি ভীষণ চেঁচামেচি করে, পুরো শান্তিনিকেতন যেন একটা বাজারে পরিণত হয়। ওরা আমার ক্লাসকে পড়াশোনা বলে মনেই করে না, যেন সেটা ওদের সবচেয়ে প্রিয় খেলা। এই লাইনগুলো পড়লে মনে হয় না, এটাই তো আসল শিক্ষা, যেখানে ছাত্র শিক্ষককে ভয় পায় না, ভালোবাসে, তার সঙ্গে মন খুলে আনন্দ করে, যেখানে ছাত্র এবং শিক্ষক একসঙ্গে শেখে। হ্যাঁ, একসঙ্গে শেখে। কেন বলছি সেটা একটা গল্পের মাধ্যমেই বলি। একটা চিঠির কথা আবারও উঠে আসবে, তিনি লিখছেন, সকালে আমাকে তিনটে ক্লাস নিতে হয়, তারপর স্নান করতে যাই, চিঠি লিখি যখন খুব দরকার পড়ে, আর বিকেলে টিফিনের ঘণ্টা পড়ার আগেই পরের দিনের পড়া তৈরি করতে বসতে হয়। ভাবো তো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেলজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি লিখছেন আগামীকালের পড়া তৈরি করতে তাকে বসতে হচ্ছে। কি আশ্চর্য, তাই না? মানে এতখানি উচ্চতায় পৌঁছে গিয়েও নিজেকে কিভাবে ছোট্টটি রাখা যায়, নিজেকে কিভাবে জীবনের ছাত্র হিসেবেই চিরকাল দেখা যায়, সেই শিক্ষা আমরা হয়তো তার থেকে পাই বারবার প্রতিদিন। আর সেই একই চিঠিতে তিনি ছাত্রদের নিয়ে আরও লিখছেন, ছাত্রদের জন্য কাজ করতে আমার বড় ভালো লাগে, ওরা জানেই না যে আমি ওদের জন্য কাজ করছি, যে তার কোনো বিশেষ মূল্য আছে। যেমন সূর্যের আলোকে সহজভাবে নেয় তারা, তেমনই ওরা আমার সেবাকেও সহজভাবে নেয়। এ যেন শুধু শিক্ষক নন, একেবারে প্রাণের অভিভাবক। আরও একটা ঘটনা বলি, রবীন্দ্রনাথের ছাত্ররা তাঁকে ভীষণ ভালোবাসতেন, কারণ তিনি কখনো দূরের শিক্ষক ছিলেন না, তিনি তাদের কাছে পৌঁছে যেতেন, কখনো গল্পে, কখনো গানে, কখনো নিছক সঙ্গ দিয়ে। প্রমথনাথ বিশি লিখছেন, ছাত্র সংখ্যা যখন 150-এর কাছাকাছি, তখনও তিনি সকলের নাম জানতেন, মুখ চিনতেন। পুরনো কোনো ছাত্র যদি নতুন তার ভাইকে বা কাউকে ভর্তি করাতে আসতো, তখন সেই নতুন ছাত্রটির খোঁজ খবর কিন্তু তিনি সেই পুরনো ছাত্রটিকে দিতেন এবং নিতেনও। ভাবো তো, আজকালকার দিনে এমনভাবে ব্যক্তিগতভাবে ছাত্রদের খেয়াল রাখা কল্পনা করা যায়? রবীন্দ্রনাথ ঠাকুর পারতেন, পারতেন বলেই তাঁর ছাত্রদের মনে তিনি রয়ে গিয়েছিলেন চিরকাল, তথাকথিত শিক্ষক হয়ে নয়, গুরু হয়ে। শান্তিনিকেতনের তৎকালীন ছাত্র সৈয়দ মুস্তাফা আলী বলছেন, বার্লিন, প্যারিস, লন্ডন, কায়রো, বহু জায়গায় বহু বিদ্যাকে গুরুদান, বহু গুরুকে বিদ্যাদান করতে দেখলাম, কিন্তু এই গুরুর অলৌকিক ক্ষমতার সঙ্গে কারোর তুলনা হয় না। তিনি যখন কিডস পড়াতেন, যেন চোখের সামনে কবিতা শুধু কবিতা থাকতো না, ছবি হয়ে ফুটে উঠত। সত্যি, এই তো সত্যিকারের শিক্ষক, যিনি জীবনকে চোখের সামনে তুলি দিয়ে এঁকে দেন ছবির মতো। তবে এই যে ছবির মতো স্বপ্ন, স্বপ্নের মতো শান্তিনিকেতন, সেই স্বপ্নে আরেকটু অন্য রং যোগ হলো। শুধুমাত্র তিনি শান্তিনিকেতন বা বিশ্বভারতীতেই শিক্ষকতা করেছেন তা কিন্তু নয়, তিনি ছড়িয়ে পড়েছিলেন নানা দিকে, বিশ্বের নানা কোণে, যেখানেই মিশেছেন যাদের সঙ্গে, নতুন করে ভাবতে শিখিয়েছেন। ইউরোপে, আমেরিকায়, জাপানে, নানা জায়গায় যখন তিনি বক্তৃতা দিচ্ছেন, এমন করেই শিক্ষা নিয়ে, মানুষ নিয়ে, সভ্যতা নিয়ে, তখন তিনি বুঝলেন, ভারত যদি সত্যি আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে চায়, তাহলে দরকার বিজ্ঞান, গবেষণা, কারিগরি শিক্ষা। আর সেই কারণেই শান্তিনিকেতনে প্রযুক্তি শিক্ষা আরম্ভ করলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে বদলাতে হয় সেই শিক্ষাও তিনি দিয়ে গিয়েছেন। তারপর এলো বিশ্বভারতী। রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় দাঁড়িয়ে গ্লোবালাইজেশনের প্রয়োজনীয়তা বুঝেছিলেন, বলেছিলেন, যত্র বিশ্বং ভবত্যেক নীরম, যেখানে সমগ্র বিশ্ব এক নীর হয়ে ওঠে। তবে হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠাকুরের শিক্ষক সত্তা, শিক্ষা চিন্তা যে শুধু তার প্রতিষ্ঠানেই থেমে থাকেনি তা কিন্তু নয়, উঠে এসেছে তার গল্পে। যেমন দাদা ঠাকুর চরিত্রে আমরা দেখি অচলায়তন ভাঙার শিক্ষা, ঠাকুরদা চরিত্রেও সেই মুক্তির ডাক আমরা দেখতে পাই। আজও যদি আমরা তার শিক্ষা সত্যি সত্যি বুঝতে পারি, তাহলে এত ভয়, এত বিদ্বেষ, এত ঘৃণা, এত বিভাজন হয়তো থাকে না। তাহলে তিনি শেখালেন তো প্রকৃতিকে ভালোবাসতে, মানুষকে সম্মান করতে, নিজের হাতে কাজ করতে আর ভয়হীনভাবে বাঁচতে। শিক্ষা মানে যে মানুষের মতো মানুষ হয়ে ওঠা, বলতে পারা, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্ছ যেথা শির, জ্ঞান যেথা মুগ্ধ, যেথা গৃহের প্রাচীর। হয়তো এই কয়েকটা লাইনেই তার সমগ্র শিক্ষাদর্শ লুকিয়ে রয়েছে, তাই আমরা ভয় পেলেই, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে এই লাইনগুলো মনে মনে আরেকবার ভেবে নিই। আগামীকাল 25শে বৈশাখ, কবিকে শুধু স্মরণ করার দিন নয়, নতুন করে ভাবার দিন, নতুন করে শেখার দিন। তবে আজ এখানেই সময় প্রায় শেষ। আচার্য রবীন্দ্রনাথ ঠাকুরকে গভীর শ্রদ্ধা জানিয়ে আজ এখানেই শেষ করছি আমাদের অল্প অল্প গল্পকথার আসর।
আমি ঐন্দ্রিলা এতক্ষণ ছিলাম তোমাদের সঙ্গে, আবারও কথা হবে অন্য কোনো দিন। ততদিন ভালো থেকো, সবাইকে ভালো রেখো। নমস্কার, তবে যেতে যেতে সুন্দর একটা গান দিয়েই ফিরি, চলো।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় ঐন্দ্রিলা কুমার। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সাঁওতালি গান।

আজ পরিবেশন করা হচ্ছে ভিন্ন ভিন্ন সুরের লাগড়ে গান। সাঁওতাল জনগোষ্ঠীর অধিকাংশ গানই কোনো না কোনো উপলক্ষ্যকে কেন্দ্র করে গাওয়া হয়। একমাত্র লাগড়েই হলো এমন গান যা বছরের যে কোনো সময় কোনো উপলক্ষ ছাড়াই গাওয়া হয়। দল বেঁধে নারী পুরুষ বাজনার তালে তালে নিছক আনন্দের জন্যে এই গান করেন। প্রথমেই এত হব লাগড়ে। অঞ্চলভেদে একে সোজে লাগড়েও বলা হয়। এত হব লাগড়ে পরিবেশন করছেন গোলাপী হাঁসদা ও সহশিল্পীবৃন্দ।

গোলাপী হাঁসদা ও সহশিল্পীদের গাওয়া এত লাগড়ের পর শুনুন লিহ লাগড়ে। এই সুরের গান সাধারণত উত্তরবঙ্গেই বেশি শোনা যায়। শিল্পী ফিলিপ মার্টি।

ফিলিপ মার্ডির গাওয়া লিহ লাগড়ে গান শুনলেন। এবারে লাগড়ে গানেরই আরেকটি প্রকার জহার লাগড়ে শোনাচ্ছেন লবা মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

লবা মুর্মু ও সহশিল্পীদের পরিবেশনায় শুনলেন জহার লাগড়ে। সাঁওতালি গানে পরব ও লাগড়ে দুটির সুর ভিন্ন ভিন্ন, কিন্তু অঞ্চল ভেদে কিছু কিছু গান আছে যা এক অঞ্চলে পরব গান অথচ অন্য অঞ্চলে তা লাগড়ে নামে পরিচিত। এই ধরনের গানকে অনেকেই পরব লাগড়ে নাম দিয়েছেন, যেমন এই গানটি শোনাচ্ছেন পয়রানী সোমবারী মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

পয়রানি সোমবারি মুর্মু ও সহশিল্পীদের গাওয়া পরব লাগড়ের পর এই ধরনেরই আরেকটি গান শোনাচ্ছেন আরশু মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

আরশু মুর্মু ও সহশিল্পীদের গাওয়া পরব লাগড়ি গান শুনলেন। পরব ও লাগড়ি সুরের যেমন মিশ্রণ ঘটেছে, তেমনি কারাম গানের সঙ্গেও লাগড়ি গানের মিশ্রণ ঘটেছে। এই ধরনের গানকে বলা হয় কারাম লাগড়ে। এই ধরনের একটি গান পরিবেশন করছেন দুলালি বালা সরেন ও সহশিল্পীবৃন্দ।

দুলালিবালা সরেন ও সহশিল্পীদের পরিবেশনায় শুনলেন কারাম লাগরিকান। দক্ষিণবঙ্গের সাঁওতাল জনগোষ্ঠীর মানুষজন কার্তিক মাসে সহরাই উৎসব পালন করেন। এই উৎসবের শেষ লগ্নে যে নাচের আখড়া অনুষ্ঠিত হয় তাতে যে গান পরিবেশন করা হয় তাকে বলা হয় সহরাই লাগড়ে। যেমন এই গানটি শোনাচ্ছেন চাঁপামণি বেসরা ও সহশিল্পীবৃন্দ।

শুনলেন সাঁওতালি গান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী এখন শুনবেন নাটক চণ্ডালিনী। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।

0: প্রকৃতি, ও প্রকৃতি,
1: গেল কোথায়? কি জানি কি হলো মেয়েটা, ঘরে দেখতেই পাইনি। প্রকৃতি,

কাটি উঠেছে তেতে পা ফেলা যায় না। ঘরের জল কোন সকালে তোলা হয়ে গেছে, পাড়ার মেয়েরা সবাই জল নিয়ে গেল ঘরে। ওই দেখ মেলে গরমে কাক ঢুকছে আমলকি গাছের ডালে, তুই এই বসে কে রোদ পোয়াচ্ছিস বিনি কাছে? পুরাণ কথা শুনেছি উমা তপ করেছিলেন ঘর ছেড়ে বাইরে রোদে পুড়ে, তপ করছে তো বটে। কার জন্যে যে আমাকে ডাক

0: গুছিয়ে জল দাও। কে শুনি তোর আপন জাতের কেউ?
1: তাই তো বলবে, তিনি আমার আপন জাতেরই।
0: জানতে কুশনি বলেছিলি যে তুই চণ্ডালিনী?
1: বলেছিলাম।

0: শুধু একটি গন্ডুর জল। কি আনন্দ!
1: ওরে, তোর মুখের কথা শুদ্ধ বদলে গেছে যে, জাদু করেছে তোর কথাকে। কি বলিস নিজে বুঝতে পারিস কিছু?
0: সমস্ত শ্রাবস্তী নগরে আর কি কোথাও জল ছিল না মা, এই মহাপুণ্যই খুঁজছিলেন। তিনি বললেন বনবাসের গোড়াতেই জানুকে এই জলে স্নান করেছিলেন, সে জল তুলে এনেছিল গুহক চন্ডাল। সেই অবধি নেচে উঠেছে আমার মন।

0: লেখন খণ্ডাবে কে? দাসী জন্মই যে তোর।
1: রাজার বংশে কত দাসী জন্মায় ঘরে ঘরে, আমি দাসী নই। ব্রাহ্মণের ঘরে কত চণ্ডাল জন্মায় দেশে দেশে, আমি নই চণ্ডাল।
0: তোর সঙ্গে কথা কইতে পারি এমন কথা আমি জানি নে, তা ভালো, আমি নিজে যাব তার কাছে, পায়ে ধরে বলবো তুমি অন্ন নিয়ে থাকো সব ঘর থেকে, আমার ঘরে কেবল এক গুণ্ডুস জল নিতে এসো।
2: ও চারণের বউ, সাত দেশেতে খুঁজে খুঁজে গো, শেষকালে এই ঠাই, ভাগ্যে দেখা পেলেন রক্ষা তাই।
0: কেন গো, কি চাই?
2: রানীমার পোষা পাখি কোথায় উড়ে গেছে? সেই নিদারুণ শোকে ঘুম নেই তার চোখে, জাদু করে মন্ত্র পড়ে ফিরে আনতেই হবে, খালাস পাবি তবে।
1: মা গো, ওই কথাই তো ভালো, মন্ত্র জানিস তুই, সেই মন্ত্র হোক আমার বাহুবন্ধন।
0: ওরে সর্বনাশী, সাপ লাগার ভয় করিস নে তুই?
1: সাপ তো লেগেই আছে জন্ম থেকে, এক সাপের বিষে আরেক সাপের বিষ ক্ষয় হয়ে যায়, শুরু করে দে তোর মন্ত্র।
0: আচ্ছা, তাহলে কি নাম তার বল।
1: তার নাম আনন্দ।
0: আনন্দ?

0: মিথ্যা সাহস তোর প্রকৃতি।
1: আমার সাহস? ভেবে দেখ তার সাহসের জোর। কেউ যে কথা আমার কাছে বলতে পারেনি। জল দাও। এক নিমেষে জেনেছি জল আছে আমার।
0: মাঠ পারে রা

আবার দেখলেন না যে এই মাটি, এই মাটি, এই মাটি।

hon tror.

ভাবনা করিস না তুই, এই দেখ মায়া দর্পণ আমার, হাতে নিয়ে নাচবি যখন দেখতে পাবি তার কি হলো দশা। এইবার এসো।

0: কি ভয়ঙ্কর দুঃখের কুর্ণি চঞ্চা। না না, দেখবো না, আমি দেখবো না তোর তর্পণ, না না না।
1: থাক, তবে থাক এই মায়া, প্রাণপণে ফিরিয়ে আনবো মোর মন্ত্র। নারী যদি ছেড়ে যায় যাক, পুরায় যায় যদি যাক নিঃশ্বাস।
0: না না, পর মন্ত্র তুই, আমার জীবন মৃত্যু সীমানায় আসবে, বুকের জ্বালা দিয়ে আমি জ্বালিয়ে দেব দীপ, সে আসবে মা, প্রকৃতি মা আমার।

0: এতদিন দেরি হবে জানতাম না বাছা, আমার মন্ত্র শেষ হলো বুঝি, আমার প্রাণ যে কণ্ঠে এসেছে।
1: ভয় নেই মা, আর একটু শুয়ে থাক, একটুখানি, বেশি দেরি নেই।
0: আশার তো পড়েছে, ওদের চাতুর্মাস্য তো আরম্ভ হলো।
1: ওরা গেছেন বৈশালীতে গোশির সঙ্গে।
0: ওরে কি নিষ্ঠুর তুই, সে যে অনেক দূর মা।
1: বহু দূর নয়, 7 দিনের পথ মাত্র, 15 দিন তো কেটে গেল। এতদিনে মনে হচ্ছে তুলেছে আসন, আসছে আসছে, যা বহু দূর, যা লক্ষ যোজন দূরে, যা চন্দ্র সূর্য পেরিয়ে, আমার দুহাতের নাগাল থেকে যা অসীম দূরে, তাই আসছে কাছে।
0: বল দেখি বাছা, কি তুই দেখছিস আয়নায় বল।
1: তার অনিমেষ দৃষ্টি বহু দূরে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলুম। আমি এই তোমার মেয়ে, তার দুঃখ আর এর দুঃখ আজ এক, কোন সৃষ্টির চোখে এমন ঘটে?
0: তোর আয়না শেষ দেখেছিস কবে মা?
1: কাল সন্ধ্যেবেলা বৈশালীর সিংহদরজা পেরিয়েছেন কিছুদিন আগে, গভীর রাত্রে, সমন্ধে না জানিয়ে। তারপরে কখনো দেখেছি নদী পেরোলেন খেয়া নৌকো, দেখেছি দুর্গম পাহাড়ে, দেখেছি সন্ধে হয়ে এসেছে মাঠে তিনি একা, দেখেছি অন্ধকারে গভীর রাতে বনের পথে। যত দিন যাচ্ছে না, স্বপ্নের ঘোর আসছে ঘন হয়ে, চলেছেন কোনো বিচার না করে, নিজের সঙ্গে সমস্ত দ্বন্দ্ব শেষ করে দিয়ে।
0: প্রকৃতি,

0: যেমন বলেছিলাম তেমনি প্রস্তুত হয়েছিস তো মা?
1: হয়েছি।
0: তবে তবে নাচো তোমার সেই আহ্বানের নাচ, প্রদক্ষিণ করো, আমি বেদীর কাছে মন্ত্র পড়ছি। আয়।

0: প্রকৃতি, প্রকৃতি এইবার তোমার আয়নাটা নিয়ে দেখো, দেখছো কালো ছায়া পড়েছে বেদিটার উপরে, আমার বুক ভেঙে যাচ্ছে, আমি পারছি না, দেখো আয়নাটা, আর কত দেরি মা, আর কত দেরি।
1: না না, দেখবো না, আমি দেখবো না, আমি

ওই দেখ এলো ঝড়, তারা আগমনের ওই ঝড়, পৃথিবী কাঁপছে, ধরো ধরো আমার অপমানের চূড়ায়। ওরে ও নিষ্ঠুর মেয়ে, দয়া কর, দয়া কর আমাকে, আমার আর সহ্য হয় না। শিক্ষির আয়নাটা দেখ মা, দেখ আয়নাটা মা। আত্মপরাজয়ের কি প্রকাণ্ড বোঝা নিল আমার দ্বারে, মাথা হেঁট করে এলো। যাক সব যাক, ওরে তুই চণ্ডালি না হোস, যদি অপমান করিস নে বীরের, জয় হোক তার, জয় হোক।

0: রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা অবলম্বনে নির্মিত চণ্ডালিনী নাটকটি এখানেই শেষ হল। অভিনয়ে মা নমিতা চক্রবর্তী, আনন্দ শুভপ্রসাদ নন্দী মজুমদার, রাজার দূত মুরারী মুখোপাধ্যায় এবং প্রকৃতি রত্না মিত্র। কণ্ঠসঙ্গীতে অরুণী ভৌমিক।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ও বায়ুসেনা গতকাল পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রের সফল ক্ষেপণ সম্পন্ন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে সে লক্ষ্যে মার্কিন দেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। গত 24 ঘন্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে 7:30। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ কলকাতায় এসেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, নিশীত প্রামাণিক, দিলীপ ঘোষ সহ দলীয় নেতারা। সেখান থেকে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন। এরপর অমিত শাহ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন সরকার। অসমে বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার আগামী 12 মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যের সরকার গড়বে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্যান্য নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী সাইকিয়া জানান, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ NDA শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে সরকার গঠন প্রক্রিয়ায় বিলম্বের জেরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় 118 সংখ্যা বা ম্যাজিক ফিগার স্পর্শ করতে বিভিন্ন শিবিরে দফায় দফায় আলোচনা চলছে। গতকালই নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পৃথকভাবে বৈঠক করেছে DMK এবং AIADMK। অন্যদিকে পুডুচেরিতে আয়োজিত এক বৈঠকে AIADMK-র পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন দলের সাধারণ সম্পাদক এডাপ্পাড়ি পালানিস্বামী। রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ VCK, CPI এবং CPIM-এর নবনির্বাচিত বিধায়কদের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যপাল বিশ্বনাথ আড়লেকারের নির্দেশ অনুযায়ী একক বৃহত্তম দল TVK-কে সমর্থন দেওয়ার বিষয়ে এই বাম ও আঞ্চলিক দলগুলি কি অবস্থান নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য গতকাল থিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের এক বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কদের সঙ্গে আলোচনা হয়েছে।

0: ফলে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছ থেকে মতামত জানার পরই কংগ্রেসের জাতীয় নেতৃত্ব এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে বলেই মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিশ্বের অর্থনীতিতে স্থিতিশীলতায় ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। আন্তর্জাতিক সমৃদ্ধিতে ভারতের গুরুত্বের কথাও বলেন তিনি। সুরিনামের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী। তিনি IMF-এর পরিসংখ্যানও তুলে ধরেন। বিশ্বের সার্বিক GDP বৃদ্ধিতে ভারতের অবদান 17%। তিনি বলেন, এই পরিসংখ্যান প্রমাণ করে বিশ্বের নিরিখে ভারতের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
1: India contributes to the 17% of the total global growth. We help to de-risk the international economy. We help to give more possibilities. We are creating more options. We are today negotiating and concluding more free trade agreements for countries to avail of it. And along with that, we are trying to create a global footprint so that our impact on the international economy and the de-risking of the world is as impactful, as far-reaching as possible.
0: বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, ভারতের অভিবাসন নীতি, প্রবাসীদের সুরক্ষা, তাদের দেশ ছাড়াও দেশে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা ও সার্বিক ব্যবস্থাপনার গুরুত্বকে তুলে ধরে। মন্ত্রী নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের স্থায়ী মিশনে দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন সমীক্ষা মঞ্চে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন। ভারত প্রবাসীদের বিভিন্ন দেশে সুষ্ঠু নিরাপদ যাতায়াতের জন্য 23টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও সমঝোতা স্মারকপত্র মৌ চুক্তি স্বাক্ষর করেছে বলেও তিনি উল্লেখ করেন। ভারতের অভিবাসন নীতি মূলত মানুষের কথা ভেবেই নির্ধারণ করা হয়েছে বলেও মত ব্যক্ত করেন কীর্তিবর্ধন সিং।
2: Our approach to migration governance is anchored in a holistic and pragmatic framework guided by the core operational principles of protection of migrants, comprehensive governance across the migration life cycle, and strong international cooperation. India has concluded comprehensive bilateral mobility agreements and MOUs with 23 countries and is pursuing several more to create sustainable pathways for fair and ethical mobility. This is the key to ensure migrant welfare through safe and regular migration pathways.
0: ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO ও ভারতীয় বায়ুসেনা গতকাল ওড়িশার উপকূলে পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রের সফল উড়ান সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানায়, মডিউলার রেঞ্জ সম্প্রসারণ অস্ত্র হিসেবে তারা দেশের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি গ্লাইড অস্ত্র, যা যে কোনো দিক নির্দেশহীন অস্ত্রকে সঠিক দিকে ক্ষেপণ করতে সক্ষম। এই অস্ত্র ভূমি সংলগ্ন লক্ষ্যবস্তুকেও নিষ্ক্রিয় করতে সক্ষম। মন্ত্রক আরও জানায়, এই অস্ত্রের নকশা DRDO-র বিভিন্ন গবেষণাগারের সহায়তায় হায়দ্রাবাদে গবেষণা কেন্দ্র ইমারতে তৈরি। রেলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতীয় রেল উত্তর রেলের গুরুত্বপূর্ণ রুটগুলিতে নিজস্ব পদ্ধতিতে তৈরি স্বয়ংক্রিয় কবচ সুরক্ষা ব্যবস্থার জন্য 362 কোটি টাকা প্রকল্পের অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে জম্মু ও ফিরোজপুর শাখার মোট 478 কিলোমিটারের উল্লেখযোগ্য রুট। রেলমন্ত্রক জানায়, রেলের আধুনিকীকরণ ও নিরাপত্তা সুনিশ্চিত করতে এই কবচ ব্যবস্থা চালু করা হবে। এই প্রযুক্তির মাধ্যমে সংঘর্ষ এড়াতে স্বয়ংক্রিয় ব্রেক ব্যবহার করা হবে। পশ্চিমবঙ্গে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। এবারে মোট পাশের হার 86.83%, পরীক্ষা দিয়েছিল 9,71,000 পরীক্ষার্থী। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান যাতে কখনোই পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে তা নিশ্চিত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়া নিয়ে তার সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এদিকে মার্কিন নৌবাহিনী জাহাজগুলোর উপর ইরানের হামলার জবাবে মার্কিন সেনা ইরানের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম ও পশ্চিম তেহরানের বিস্ফোরণের শব্দ গোলাগুলি চলার খবর দিয়েছে। দক্ষিণ ইরানে বন্দর আব্বাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওয়াশিংটন জানিয়েছে তারা সংঘাত বাড়াতে চায় না, তবে নিজেদের বাহিনীর নিরাপত্তা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত 24 ঘণ্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী মৃত শিশু

0: এর মধ্যে ছজনই ঢাকা বিভাগের, এছাড়া বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলাট থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ও বায়ুসেনা গতকাল পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রের সফল ক্ষেপণ সম্পন্ন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে সেই লক্ষ্যে মার্কিন দেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। গত 24 ঘন্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। খবর শেষ হল, এরপরেই স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 500 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গানে সকলকে স্বাগতম, সঙ্গে রয়েছি শর্মিষ্ঠা রায়। বাংলা ব্যান্ডের গান যেন মুখোমুখি মোকাবিলার ডাক, হয়তো কিছুটা অনিশ্চিত, তবু নতুন কিছু নির্মাণের দিকে এগিয়ে যাওয়া, বাধাগতের লক্ষণ রেখা পেরিয়ে আবেগী কিছু স্মৃতিময় শব্দের কঙ্কাল ছুঁড়ে ফেলে জেগে ওঠার কলস্বর নয় কি? ব্যান্ডের গানে সমবায় নীতির মান্যতা একটা বড় বিষয়, প্রত্যেক সদস্যের স্বাধীন ভূমিকা চোখে পড়ার মতো, মনে ধরার মতো, কথায় সুরে হরেক বাদ্যযন্ত্রের সম্মেলন। মঞ্চের হট্টমেলা দেখে মনে হতেই পারে এত দাপাদাপি, এত ঝংকার বুঝি হট্টগোল পাকাবে, অথচ কোথায় যেন শৃঙ্খলার শাসন রয়েছে, প্রত্যেকেই একক হয়ে নিজের নিজের স্বাক্ষর রেখে যায়। মনের গোপন কথা, আপন কথা, জটিল কথা, সুরের আলো আধার, রোদ বৃষ্টি যেন ধরা যায়, মুঠোয় ভরা যায় ব্যান্ডের গানে উচ্চারণের কোরাস স্পন্দনে। শুনি একটা গান শহরের অনিন্দর কণ্ঠে।

ব্যান্ডের গান কিছু দিক না দিক আলস্য ঘুচিয়ে দেবেই, ঘুমের ঘ্রাণ এক নিমেষে মিলিয়ে যাবে দূরান্তরে। কেমন যেন এক ছটপটানি ভালো লাগার চিনচিন অস্থিরতা ব্যান্ডের গানে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। মনে হয় হড়পা বানে তলিয়ে যাচ্ছে যেখানে পৌঁছনোর কথাই ছিল না। প্রতিদিনের পর খাওয়া জীবনের ক্ষয় ক্ষতি ক্ষত ভুলতে চাইলে, স্বাস্থ্যকর হাওয়ায় ফুসফুসের কালিমা মুছতে চাইলে, অনাসৃষ্টির জঞ্জাল স্তূপ থেকে মুক্ত হবার ইচ্ছে জাগলে, শ্রোতা বন্ধু আরো বেশি বেশি করে বাংলা ব্যান্ডের গান শুনুন। এবারের গানটি অয়ন এবং

ব্যান্ডের গান আসলে তরুণ তরুণীর আবদার মেটায়, কিশোর কিশোরীর মনকে রঙিন বুদবুদে আপ্লুত করে, বয়স্কদের অভিজ্ঞতার কোষ্ঠীপাতরে পরীক্ষিত হবার চ্যালেঞ্জ ছুড়ে দেয় বইকি। এ গান নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ নেই। কেউ কেউ বলেন রুক্ষ কর্কশ প্রান্তরে নাকি হুহু ধুলো ঝড়, তো কারো কাছে ভরা বর্ষায় ধরুন জঙ্গল সাফারির উদ্দীপন। কেউ বাংলা ব্যান্ডের গান শুনে উদ্বেল, কারো মনে আবার তারা খসার শূন্যতা। এই সব কিছু নিয়েই পাকা পোক্ত পাটাতন করে নিয়েছে বাংলা ব্যান্ডের গান। বাংলা গানের জগতে তো বটেই বাঙালি।

মনেও। বাংলা ব্যান্ডের গান নিশ্চিত দীর্ঘস্থায়ী দীর্ঘজীবী, এ প্রমাণ দিয়েছে দোলাচল বজায় রেখে সমালোচকদের মনে অনেক অনেক দিন। বাংলা ব্যান্ডের গান তো আসলে উজান ঠেলে এগিয়ে চলার নদী, এখানে তলিয়ে গেলে কেউ মরে না, বরং রং বেরঙের নুড়ি পাথর উঠে আসে হাতের মুঠোয় মনের চৌখুপিতে। তাই পানকৌড়ি হয়ে ডুব দিতে দোষ কি।

সে বড় সুখের সময়, প্রতিটা মঞ্চেই যেন ব্যান্ড উন্মাদনা, এক হৈ হৈ উৎসব। সেই অনুভূতি পেতেই এবারের গান চন্দ্রবিন্দু থেকে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুরোধের আসর। দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজকের মৈত্রীর অনুরোধের আসরে। এই আসরে আপনাদের পছন্দের গান আমরা শোনাই। সরাসরি কথা না বলে চলে যাব প্রথম অনুরোধে। প্রথম গানটির অনুরোধ করেছেন এস এম ছবেদ আলী, চপরাইল বাজার, কালিয়াগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। শিল্পী মান্নাদের কণ্ঠে একটি গান তিনি শুনতে চেয়েছেন, তাহলে শুনে নিই সেই গান।

চলে যাব পরবর্তী অনুরোধে। বন্ধু শিবির কুমার বেতাল, মিতালী বেতাল, সপ্তদীপ বেতাল, শর্মী সরকার, তরুণ সরকার, শ্রীপল্লী পূর্ব বর্ধমান থেকে, শিল্পী হৈমন্তী শুক্লার কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন। গান তুমি নির্মল করো মঙ্গল করে, শুনে নিই সেই গান।

পরের অনুরোধে সুজিত রায়, সুনীল রায়, সুধীর রায়, সুব্রত রায়, অলোক সেন, অরুণ দে, পরেশ সামন্ত, মহাদেব লাহা, অমিতাভ মজুমদার, রমা পাল, শেখ ওম্বিয়া, উদয় পাকড়ে, পাঁচু পাকড়ে ও দেবাশিস ধারা রায়না পূর্ব বর্ধমান থেকে শুনতে চেয়েছেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।

চলে যাচ্ছি পরের অনুরোধে। অনুরোধ করেছেন নিতাই দেবনাথ গোবরহাটি কান্দি মুর্শিদাবাদ থেকে। তিনি মান্নাদের কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন, রইল বন্ধুর জন্য।

চলে যাচ্ছি পরের অনুরোধে। বিষ্ণুপদ সেন, মায়া সেন, কৌশিক সেন, শ্রেয়সী সেন, কোতুলপুর বাঁকুড়া থেকে শুনতে চেয়েছেন শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান। শুনে নেব সেই গানটি।

শুনে নেব পরের অনুরোধের গান। প্রকাশ বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস, সমীর শিকদার, বিশ্বজিৎ হাজরা ও স্বদেশ মল্লিক, টেঙ্গাখালি বাজার মাগুড়া বাংলাদেশ থেকে শুনতে চেয়েছেন কিশোর কুমারের কণ্ঠে একটি গান। দেখুন তো গানটা ভালো লাগে কিনা।

শ্রোতা বন্ধু, প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকায় আজকে কিছু গানের পরিবর্তন ঘটেছে। তবু আমি চেষ্টা করেছি আপনাদের পছন্দের শিল্পীর গান আপনাদের কাছে পৌঁছে দিতে। কিছু গানের উল্লেখেও কিছু সমস্যা হয়েছে, তার জন্য আমি দুঃখিত। আজকের মতো সময় একেবারেই শেষ, তাই চলে যাব একেবারে শেষের অনুরোধে। বন্ধু বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী, অহনা চক্রবর্তী, গ্রাম উলকুণ্ডা বীরভূম থেকে শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে একটি গান। সেই গানের সাথে সাথে আজকের অনুরোধের আসর এখানেই শেষ করব। খুব ভালো থাকবেন সকলে।

এতক্ষণ শুনছিলেন অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হলো। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল পাঁচটায় এবং বাংলাদেশ সময় বিকেল পাঁচটা বেজে 30 মিনিটে। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 3:17 এবং বাংলাদেশ সময় 3:30 হয়ে 55 সেকেন্ড।

একশো বছরের জমি দাড়ি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ, মুখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় এখন বিকেল 5:15 এবং বাংলাদেশ সময় 5:32:57। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 30.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4.9 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 20.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 6.6 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94% এবং সর্বনিম্ন 74%। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 48.7 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য কোনো রকম সতর্কবাণী।

এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। একটু পরেই বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় সুদীপ্তা ব্রহ্ম, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে, 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় স্বনির্ভরতার লক্ষ্যে দুগ্ধ শিল্পের প্রসার, আলোচনায় ডক্টর প্রদীপ কুমার রায়, গৌতম কুমার দাস এবং সুব্রত চক্রবর্তী, 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের এবারের ভাবনা ও দিনটার তাৎপর্য, বলবেন ডাক্তার তুফান কান্তি দলুই, 7:00 নাটক চণ্ডালিনী, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ এবং প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, 7:45 হাউসফুল, চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষের সাক্ষাৎকার গ্রহণ করেছেন আম্রপালি ঘোষ মিত্র, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, সম্পাদনায় সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বা দে, 8:15 মহিলাদের আসর, বিষয় ওয়ার্ল্ড রেড ক্রস দিবসের অনুষ্ঠান চেনা পথের বাইরে, উপস্থাপনায় সুস্মিতা সরকার, 9:00 কথায় গানে, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসর রবীন্দ্রসঙ্গীত, প্রশিক্ষণে প্রমিতা মল্লিক, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, পরিবেশন করবেন স্নেহেশ নাগ, রাগ বিহাগ, তবলায় সহযোগিতা করবেন সুব্রত গুপ্ত, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায়

রূপালী ঘোষ মিত্র। শুরু হচ্ছে অনুষ্ঠান আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সুদীপ্তা ব্রহ্ম। দুই বাংলা শ্রোতাবন্ধুদের স্বাগত জানাই এই অনুষ্ঠান আজ সন্ধ্যায়। গানে গল্পে আজকে সন্ধ্যায় থাকব আমি সুদীপ্তা আপনাদের সঙ্গে। বাঙালি সংস্কৃতি অনুযায়ী আজ তো একেবারে প্রস্তুতি তুঙ্গে। রবীন্দ্র জন্মোৎসবের একেবারে প্রাক্কালে এসে পৌঁছেছি আমরা। ঘরে ঘরে কেউ গানটা একটু ঝালিয়ে নিচ্ছে, আবার কেউ নাচ, কবিতা, নাটক সব মিলে আগামীকালের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি। এই তো বাঙালির চির চেনা পঁচিশে বৈশাখের আগের দিন, তাই না? এমন এক আবহে আজকের আড্ডায় রবীন্দ্রনাথ প্রসঙ্গ তো আসবেই, এছাড়া থাকবে আরও অনেক গল্প। একটু ছোট্ট করে বলে দিই কী কী নিয়ে আজ গল্প করব আমরা। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্র ভারতীর পথ চলা শুরুর গল্পটা বলব। প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত সাধক পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ, তাঁর আজ জন্মদিন। শ্রদ্ধায় আসবে তার অনেক কথা। রবীন্দ্র চর্চার আরও এক উল্লেখযোগ্য প্রতিষ্ঠান দক্ষিণী, তারও শুরুর দিনটা আজকেই। উপন্যাসিক সমরেশ মজুমদারের মৃত্যুদিনে তাকে স্মরণ করব আমরা। আজকের আড্ডায় থাকবে বেশ কিছু সম্প্রতি বৈজ্ঞানিক গবেষণার উদ্ধৃতি। বিশ্ব উষ্ণায়নের বিপরীতে মোকাবিলা করার জন্য বেশ কিছু ভিন্ন ভাবনার খবরও দেব। থাকবে আরও অনেক গল্প। তাহলে শুরু করা যাক আজ সন্ধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের এক প্রবাদ প্রতিম সাধক পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের আজ জন্মদিন। এই বিশেষ দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি তার অবিস্মরণীয় অবদানকে। পণ্ডিতজি ছিলেন পাতিয়ালা ঘরানার অন্যতম শ্রেষ্ঠ সাধক ও বাহক। তার সঙ্গীত জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়েছিলেন মহান গায়ক ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ সাহেব। এই ঘরানার গায়কী ও তাত্ত্বিক দিককে তিনি শুধু আত্মস্থই করেননি, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে। গুরু শিষ্য পরম্পরার উজ্জ্বল উদাহরণ হিসাবে তিনি স্মরণীয়। বিশ্ববিখ্যাত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী তাঁরই পরম শিষ্য। শুধু কণ্ঠসঙ্গীত নয়, তবলা ও হারমোনিয়াম বাদনেও তিনি অসংখ্য গুণী শিল্পী গড়ে তুলেছেন, যারা আজ বিশ্বমঞ্চে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মান রক্ষা করে চলেছেন। এবার আসি তার আকাশবাণী জীবনের কথায়। আকাশবাণী কলকাতার সঙ্গে তার সম্পর্ক ছিল দীর্ঘ 15 বছরের এবং অত্যন্ত নিবিড়। এই সময় তিনি সঙ্গীত প্রযোজক হিসাবে একাধিক ঐতিহাসিক কাজ করেছেন। তিনি পরিচালনা করতেন জনপ্রিয় অনুষ্ঠান রম্যগীতি, যেখানে ঐতিহ্যবাহী ও আধুনিক সঙ্গীতের এক অনন্য মেলবন্ধন শোনা যায়, যা আপনারা আজও শুনতে পান। এছাড়া সঙ্গীতাঞ্জলির মতো অনুষ্ঠানও তার সৃজনশীলতার ছাপ স্পষ্ট। একটি বিশেষ উল্লেখ না করলেই নয়, আকাশবাণীতে ইতিহাসে তিনি প্রথম হারমোনিয়াম একক পরিবেশন করেন। পাশাপাশি বাংলা, হিন্দি, ইংরেজি সমস্ত ভাষায় বিভিন্ন রকম সঙ্গীতমূলক আলোচনা আমাদেরকে আজও সমৃদ্ধ করে চলেছে।

1962 সালের 8ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন হয়। এটি প্রতিষ্ঠা করে পশ্চিমবঙ্গ সরকার, সেই সময় বিশেষত তখনকার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে। 1961 সালে রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন প্রশ্ন আসে যে রবীন্দ্রভারতী তো ছিল, বিশ্বভারতী তো ছিল, তাহলে রবীন্দ্রভারতী কেন নতুন করে? রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন শান্তিনিকেতনে, যা পরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়। সেটি একটি বড় সর্বভারতীয় ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসাবে গড়ে ওঠে। অন্যদিকে কলকাতায় তার জন্মস্থান জোড়াসাঁকোকে কেন্দ্র করে একটি আলাদা সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ভাবনা ছিল, যাতে শহর কেন্দ্রিক শিক্ষার্থীরাও রবীন্দ্রসঙ্গীত, নাটক, নৃত্য, চারুকলার বিভিন্ন বিষয় নিয়মিতভাবে চর্চা করতে পারে এবং ঠাকুরবাড়িকে একটি জীবন্ত সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রে পরিণত করা যায়। এই কারণে বিশ্বভারতীর পর রবীন্দ্রভারতী তৈরি হয়। দুটি উদ্দেশ্য আলাদা হলেও রবীন্দ্র চর্চাই মূল। শুরুতে পুরো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম জোড়াসাঁকোতেই ছিল, কিন্তু পরে জায়গার অভাব ও ছাত্র সংখ্যা বাড়ার কারণে এর অনেক বিভাগ ধীরে ধীরে বিটি রোড ক্যাম্পাস, মানে সিঁথি এলাকায় যেই ক্যাম্পাসটি রয়েছে সেখানে স্থানান্তরিত করা হয়। বর্তমানে জোড়াসাঁকো ও বিটি রোড ক্যাম্পাস দুটো জায়গা থেকেই এর কার্যক্রম চলে। সংক্ষেপে বললে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল কলকাতায় বসে রবীন্দ্র সংস্কৃতির চর্চাকে আরও বিস্তৃত করার জন্য, বিশ্বভারতীর পরিপূরক হিসাবে।

আপনারা শুনছেন আজ সন্ধ্যায়। রবীন্দ্রনাথের আবহে আমরা গল্প জমিয়েছি। রবীন্দ্রচর্চার কলকাতা শহরে আরও একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান আছে, কিন্তু যে নাম আমাদের কাছে ভীষণ পরিচিত, সেই নামটি হলো দক্ষিণী, কলকাতার একটি অতি পরিচিত সঙ্গীত শিক্ষাকেন্দ্র। দক্ষিণী মূলত রবীন্দ্রসঙ্গীত শেখানোর একটি প্রতিষ্ঠান, পাশাপাশি এই গানকে ছড়িয়ে দেওয়ার কাজ আজও করে আসছে এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শুভ গুহ ঠাকুরতা। তিনি মনে করতেন রবীন্দ্রসঙ্গীত শুধু শান্তিনিকেতনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এটা সবার কাছে পৌঁছানো দরকার। তার শিক্ষক শৈলজারঞ্জন মুখোপাধ্যায়, শৈলজারঞ্জন মজুমদার পরামর্শে 1948 সালের 8ই মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে দক্ষিণী শুরু হয়। শুরুটা ছিল ছোট, কিন্তু মাত্র 12 জনের শিক্ষার্থী নিয়েই এই উজ্জ্বল পথ চলা শুরু, কিন্তু ধীরে ধীরে সংখ্যা আরও অনেক বাড়তে থাকে। 1955 সালে এটি 600 জনে গিয়ে পৌঁছায় এবং পরবর্তীতে 1500-এর বেশি শিক্ষার্থী এখানে সঙ্গীত চর্চা করেন। প্রথমে 4টি বিভাগ ছিল, সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নাচ, নাটক এবং সাংস্কৃতিক কার্যক্রম। পরে 2008 সালে প্রকাশনা বিভাগটি যোগ হয়। দক্ষিণী শুধু সঙ্গীত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, আকাশবাণী সহযোগিতায় রবীন্দ্রসঙ্গীতের সম্মেলনের আয়োজন করেছিল দক্ষিণী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষ উদযাপন হয়। এই প্রতিষ্ঠানে অনেক নামী শিক্ষক, মানে সুচিত্রা মিত্রের মতো মানুষ, সুবিনয় রায়, সুভাষ চৌধুরী প্রমুখ বিখ্যাত নাম শিক্ষক হিসাবে তারা এই প্রতিষ্ঠানে রবীন্দ্রসঙ্গীতের চর্চায় এগিয়ে দিয়েছেন এবং এখানকার শিক্ষার্থী হিসাবে উঠে এসেছে অনেক উজ্জ্বল নাম, যেমন শ্রীকান্ত আচার্য, সাহেব চট্টোপাধ্যায়, ঋতু গুহ প্রমুখ। সংক্ষেপে বলা যায়, দক্ষিণী আজও রবীন্দ্রচর্চার একটি গুরুত্বপূর্ণ নাম।

বাংলা সাহিত্যে কিছু লেখক আছেন যারা শুধু গল্প লেখেন না, একটা সময়, একটা প্রজন্ম, একটা মানসিকতাকেই শব্দের ভিতর যেন বন্দি করে ফেলেন। সমরেশ মজুমদার তাঁদেরই একজন। তাঁর লেখায় পাহাড়ি কুয়াশা আছে, কলেজ স্ট্রিটের উত্তাপ আছে, আবার রাজনৈতিক অস্থিরতার ভিতর হারিয়ে যাওয়া তরুণদের স্বপ্নও আছে। তিনি চরিত্র তৈরি করতেন না, যেন রাস্তাঘাট থেকে মানুষ তুলে এনে পাতায় বসিয়ে দিতেন। তাই তার উপন্যাস পড়তে গিয়ে মনে হয় এ তো আমাদেরই চেনা কেউ। সমরেশ মজুমদারের কলমে উত্তরবঙ্গ শুধু একটা ভৌগোলিক অঞ্চল নয়, এক জীবন্ত আবহ। চা বাগানের নিঃশব্দতা, পাহাড়ি শহরের নিঃসঙ্গতা, ছোট শহরের স্বপ্ন সব মিলিয়ে তিনি এক অন্য বাংলা নির্মাণ করেছিলেন। তার বিখ্যাত চরিত্র অনিমেষ যেন এক প্রজন্মের প্রতীক, যে স্বপ্ন দেখে, ভাঙে, আবার উঠে দাঁড়ায়। তার লেখা পড়লে বোঝা যায় প্রেম কখনো শুধু রোম্যান্টিক নয়, প্রেমের সঙ্গে জড়িয়ে থাকে রাজনীতি, সময়, সমাজ আর মানুষের ভেতরের অস্থিরতা। তাই তার উপন্যাসে প্রেম মানে কেবল দুজনের মানে

দুজন মানুষের গল্প নয়, একটা গোটা যুগের গল্প। সবচেয়ে বড় কথা, তিনি বাংলা সাহিত্যের গম্ভীরতাকে ভয় পেতেন না, আবার সহজ হওয়াকেও ছোট করতেন না। তার ভাষা ছিল সহজ অথচ গভীর, যেন চায়ের দোকানের আড্ডায় বসে কেউ জীবনের সবচেয়ে কঠিন কথাগুলো বলে ফেলছে। আজও যখন শহরের কোনো পুরনো বইয়ের দোকানে এই তাঁর বইয়ের মলার চোখে পড়ে, মনে হয় খুব গল্প কিছু গল্প কখনো পুরনো হয় না, কারণ কিছু লেখক সময়ের নয়, স্মৃতির অংশ হয়ে যান। আর সমরেশ মজুমদার ঠিক তেমনই, বাংলা সাহিত্যের এক চির চেনা অথচ অনন্য নাম। আজ তার মৃত্যুদিনে তাকে স্মরণ করে জানাই অসীম শ্রদ্ধা। এবার একটা গান শুনে নিই।

এবার বলি এক দুঃসাহসিক এক্সপেডিশনের কথা, যা আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে। 2026 সালের এভারেস্ট অভিযানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে খুম্বু আইসফলের ফলে উপরে ঝুলে থাকা একটা বিশাল অস্থির বরফ খণ্ড। এর ফলে কয়েক সপ্তাহ দেরি হয়েছে অভিযান শুরু হতে, তবু শত শত পর্বতারোহী অভিযান চালিয়ে যাচ্ছেন। এই মৌসুমে আলোচনায় রয়েছেন তরুণ অস্ট্রেলিয়ান পর্বতারোহী, মাত্র 18 বছর বয়সের এক যুবকই বলবো, তিনি দ্বিতীয়বার এভারেস্ট জয়ের চেষ্টা করছেন। বিয়ানকা অ্যাডলার 2025 সালে খারাপ আবহাওয়ার কারণে তিনি চূড়ার মাত্র 400 মিটার নিচ থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এবারও তাকে বিপজ্জনক বরফ ধস ও আইসফলের ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে। তার এই দুঃসাহসিক অভিযানের জন্য এবং এই অদম্য সাহসের জন্য তাকে জানাই কুর্নিশ।

বিশ্ব উষ্ণায়নের সময় দাঁড়িয়ে উষ্ণায়নের কথা বলে গাছের কথা চলে আসে তার সঙ্গে সঙ্গে, তাই না? আজ একটু কথা বলি আমাদের ঘরের নীরব অথচ প্রাণবন্ত সঙ্গীদের নিয়ে, ইনডোর প্ল্যান্ট বা ঘরের গাছ। অনেকেই ভাবেন ইনডোর প্ল্যান্ট শুধু সাজানোর জন্য, কিন্তু জানেন কি, কিছু গাছ ঘরের বাতাসও পরিষ্কার করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে যেমন স্নেক প্ল্যান্ট বা পিস লিলির মতো কিছু গাছ বাতাসের কিছু ক্ষতিকারক উপাদানও শোষণ করতে পারে। আরও মজার বিষয় হলো বেশিরভাগ ইনডোর প্ল্যান্ট আসলে জঙ্গলের নিচু স্তরের গাছ, তো তাই সরাসরি রোদ নয়, ছায়া আর কম আলোতেই বেশ ভালো থাকে। অনেকে বলেন গাছের সঙ্গে কথা বললে নাকি গাছ ভালো বাড়ে,

বিজ্ঞানীরা বলছেন মানুষের কণ্ঠের কম্পন আর নিয়মিত যত্ন দুটোই গাছের বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। রাতেও অক্সিজেন ছাড়ে এমন গাছ খুব কম, তার মধ্যে অ্যালোভেরা ও স্নেক প্ল্যান্ট বেশ জনপ্রিয়, তাই অনেকে শোবার ঘরেও এই গাছ রাখেন। আপনিও দেখে দেখতেই পারেন, ছোট্ট একটা টব, একটু সবুজ আর সামান্য যত্ন, এতেই ঘরের পরিবেশ অনেক বেশি শান্ত আর প্রাণবন্ত হয়ে উঠতে পারে। আজ তাহলে এই পর্যন্তই, সময় আর নেই, ঘর হোক আরও একটু সবুজ, মন হোক আরও একটু সতেজ। আজকের মতো সময় এখানেই শেষ বন্ধু। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সুদীপ্তা ব্রহ্ম, কথা হবে আবার কখনো। মনটা সতেজ রাখবেন আর খুব ভালো থাকবেন, আর তাই শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। যেতে যেতে একটা গান শুনতে থাকি।

এতক্ষণ শুনছিলেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় ছিলাম সুদীপ্তা ব্রহ্ম। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 8ই মে অর্থাৎ 24শে বৈশাখ মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি বিতান। খেলার দুনিয়ার নানান খবর নিয়ে আড্ডায় আলোচনায় থাকবো কিছুক্ষণ আপনাদের সঙ্গে। প্রথমে চলে আসবো খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরেতে। রান পেলেন না কোহলি, আরসিবিকে হারিয়ে ভেসে রইলেন পান্থরা। প্রয়াত 70 দশকের ময়দানের শিল্পী মোহন সিং। জেমিনের চিন্তা গোয়ার গরম শাস্তি মানোলার। স্পিন জুটতেই আজ আস্থা কেকেআরের, তবে কাঁটা স্টার্ক। শ্রোতা বন্ধুরা, চলে আসবো খেলার দুনিয়ার বিস্তারিত খবর অর্থাৎ আতস কাছের তলায়। আর প্রথমেই যে খবরে আসবো আজ, তা আইপিএলের দুর্দান্ত জয়। একদিকে লখনৌ সুপার জায়ান্টসের জয়ের খবর, অন্যদিকে কেকেআরের আজ পরের ম্যাচে নামার প্রস্তুতির খবর। আর আবহাওয়ার পূর্বাভাস বলছে যে আপাতত আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ উষ্ণতার পারদ ক্রমশ নিম্নমুখী, কিন্তু খেলার দুনিয়ার উষ্ণতা তা কি কমতে পারে? তার পারদ ক্রমশ চড়ছে, আর চড়বে নাই বা কেন? কারণ প্রত্যেক দিন আইপিএলে নিত্য নতুন কীর্তি কলাপ তৈরি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই এক একদিন নতুন নতুন বিষয় আমরা দেখতে পাচ্ছি। আর সেই আইপিএলের খবরেই মিচেল মার্শ, তিনি কার্যত কাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে একাই হয়ে উঠলেন পরিত্রাতা। দিগিবেশ রাঠিনা শাহবাজ আহমেদ, শেষ ওভারে ঋষভ পান্থ কাকে বল করতে দেবেন সেই নিয়ে যখন সংশয় চলছে, তখন পাশে এসে দাঁড়ালেন মিচেল মার্শ। হয়তো কখনো কখনো এমনটা মনে হচ্ছিল যে হয়তো শেষ ওভারে মার্শের হাতেই বল তুলে দিতে পারেন পান্থ, তবে তেমনটা হলো না। দিগিবেশ রাঠি, তিনি গেলেন শেষ ওভারে বল করতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জিততে গেলে শেষ ওভারে করতে হতো ঠিক 20টি রান, আর তখনই দিগিবেশ গেলেন বোলিংয়ে, কারণ বিকল্প সেইভাবে আর হাতে ছিল না ঋষভ পান্থের। শেষ পর্যন্ত রোমারিও শেফার্ড আর ক্রুণাল পাণ্ডেয়াকে আটকে দিলেন তিনি মাত্র 10 রানে। বৃহস্পতিবার ঘরের মাঠে 9 রানে জিতে প্লে অফের দৌড়ে কোনো মতে ভেসে রইল লখনৌ, কারণ 10 ম্যাচে 6 পয়েন্ট পেল তারা। আর এই জয়ের মূল কাণ্ডারি অবশ্যই মিচেল মার্শ। বৃষ্টির কারণে ম্যাচ 2 বার বন্ধ হয়ে যায়, শেষ হয় 19 ওভারে, আর এই মেঘলা আকাশে রামধনু হয়ে ফুটলেন মার্শ। তার আইপিএলে এই বছর নিজের প্রথম 100 রানটি করলেন। মরণ মাচন ম্যাচে মার্শের দাপটে লখনৌ সুপার জায়ান্টস, তারা 19 ওভারে পৌঁছল 209 রানে, কিন্তু ডাকওয়ার্থ লুইস নিয়মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে নতুন লক্ষ্য হয়ে দাঁড়াল 213 রানের, আর সেইখানে আরসিবি থামল 203 রানে। আরসিবির ইনিংসে শুরুতেই ধাক্কা দিলেন পেসার প্রিন্স যাদব এবং মোহাম্মদ শামি। দুর্দান্ত একটি ইনসুইং করলেন প্রিন্স যাদব, কোনো মতে সেই ইনসুইংকে ঠেকাতে পারলেন না বিরাট কোহলি, মাত্র 0 রানেই তিনি ফিরে গেলেন। তার আগে প্রথম ওভারে জেকব বেতল, তিনি ফিরে গেলেন মোহাম্মদ শামির বলে 9 রানে 2টি উইকেট পড়ে। যখন কার যত চাপে পড়ে যায় আরসিবি, সেখানে প্রথম লড়াইটি শুরু করেন দেবদূত পাডিকল এবং অধিনায়ক রজত পাতিদার। পাডিকল তিনি 25 বলে করলেন 34 এবং রজত পাতিদার করলেন 31 বলে একটি দুর্দান্ত 61 রানের ইনিংস। আর এরপর আরসিবিকে জয়ের স্বপ্ন দেখান টিম ডেভিড, মাত্র 17 বলে করলেন দুর্দান্ত 40টি রান। শেষ দিকে মরিয়ার চেষ্টা করলেন ক্রুণাল পাণ্ডে এবং রোমারিও শেফার্ড, কিন্তু শেষ পর্যন্ত আরসিবি জিততে পারল না। আর মিচেল মার্শ, তার ইনিংসে ছিল 9টি 4 এবং 9টি 6, মাত্র 56 বলে করেছিলেন 111। লখনৌয়ের ইনিংসের সময় কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয় নিকোলাস পুরান এবং ক্রুণাল পাণ্ডের মধ্যে। পুরানকে করা প্রথম বলটি ছিল 119 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে একটি বাউন্সার, সেই বল মারতে পারেননি পুরান। পরেরটি ছিল আরেকটি কাটো লেন্থের বল এবং কোনো মতে 1 রান নেওয়ার পরেই তাদের মধ্যে শুরু হয় বাক্য বিনিময়, তবে শেষ পর্যন্ত সবটাই খেলার শব্দে, যাকে বলে স্পোর্টসম্যান স্পিরিট, তাতে মিটে যায়। আর এই জয় এখনও লড়াই রাখল ঋষভ পান্থের।
যদি আপনাদের একবার পয়েন্ট টেবিলটা জানাই শ্রোতা বন্ধুরা, তালিকাটি এরকম। এই মুহূর্তে সানরাইজার্স হায়দ্রাবাদ, তারা 11 ম্যাচে 7টি জয় পেয়ে 14 পয়েন্টে শীর্ষ স্থানটি ধরে রেখেছে। তারপরে পাঞ্জাব কিংস, পাঞ্জাব কিংস 10 ম্যাচে 6টি জয় এবং 13 পয়েন্ট পেয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, 10টি ম্যাচে তারা পেয়েছে 6টি জয়, পেয়েছে 12 পয়েন্ট। এবং চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস, তাদের ঝুলিতে রয়েছে 6টি জয় এবং 12 পয়েন্ট। সেখানে কে আর এই মুহূর্তে রয়েছে

খবরের দিকে চলে যাব। আপনারা হয়তো অনেকেই জানেন শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপে আবারও সোনার হাতছানি দীপিকাদের। অলিম্পিকে 10 বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তীরন্দাজি বিশ্বকাপের রিকার্ভ বিভাগের ফাইনালে উঠে পদক নিশ্চিত করল ভারতের মহিলা দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ চীন তবে হতাশ করল পুরুষ দল, কারণ বাংলাদেশের বিরুদ্ধে হেরে প্রথম রাউন্ড থেকেই তারা বিদায় নিল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শেষ চারে রয়েছেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মাহত। তারা দুরন্ত ছন্দে ছিলেন, 6টির মধ্যে 4টি 10 স্কোর করে মাত্র 2 পয়েন্ট নষ্ট করে তারা প্রথম সেটে 58 স্কোর করলেন। সেই দাপট ধরে রেখে 5-1 জিতে ফাইনালে উঠলেন ভারতীয় মহিলা দল। এই বিশ্বকাপে প্রথম রাউন্ডে ভারতীয় মহিলা দল 6-2 ফলে হারিয়েছিল উজবেকিস্তানকে। তবে তাদের প্রবল লড়াই করতে হয়েছিল কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামের বিরুদ্ধে। শেষ পর্যন্ত শুট অফে 28-25 ফলাফল জিতে দীপিকারা সেমিফাইনালে উঠেছিলেন। পুরুষদের রিকার্ভ দলে ছিল চরম হতাশা। অষ্টম বাছাই অভিজ্ঞ তরুণদীপ রায়, ধীরাজ বোম্মাদেভারা এবং জসদীপ ভোগে তারা চূড়ান্ত ব্যর্থ, কারণ বাংলাদেশের বিরুদ্ধে 2-6 ব্যবধানে তারা হেরে যান। একটি সেটও জিততে পারেননি ভারতের পুরুষ দল। প্রথম সেটে 3টি 8 স্কোর করে 52 পয়েন্ট পান তরুণদীপরা। বাংলাদেশ সেখানে স্কোর করে 55। দ্বিতীয় সেটে একটি 7 পয়েন্টের জন্য 54 পয়েন্টের বেশি তুলতে পারেনি পুরুষ দল। বাংলাদেশ এই সেটে 54 স্কোর করে টাই করে। তৃতীয় সেটেও 2 দল করে 53। এরপর চতুর্থ অর্থাৎ চূড়ান্ত সেটে ভারতীয় দল হেরে যায় 53-57 পয়েন্টের ব্যবধানে। মিক্সড টিম বিভাগে বোম্মাদেভারা এবং অঙ্কিতা ব্রাজিলের কাছে শুট অফে হেরে যান 4-5 ফলাফলে।

0: শ্রোতা বন্ধুরা, খেলার দূরের অন্যান্য খবরে তো আসবে, তবে এই মুহূর্তে শুনে নেব একটি সাক্ষাৎকার ভিত্তিক বেতার প্রতিবেদন, এবং প্রতিবেদনটির বিষয় চেস অর্থাৎ দাবা। আসুন শুনে নিই সেই সাক্ষাৎকার ভিত্তিক বেতার প্রতিবেদন, তারপর দাবারই একটি অবিস্মরণীয় খবর নিয়ে আসবো আপনাদের সামনে।
1: বাংলার দাবা জগতে আর একটি গৌরবময় অধ্যায়ের সূচনা হলো। সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে পশ্চিমবঙ্গের দ্বাদশ গ্র্যান্ডমাস্টার আরণ্য ঘোষকে সংবর্ধনা জানানো হলো কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি হকি অলিম্পিয়ান গুরবখশ সিং এবং বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। তাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়, যেখানে বাংলার দুই প্রজন্মের ক্রীড়া আইকনদের এক মঞ্চে দেখা গেল। 1991 সালে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করে ইতিহাস গড়েছিলেন দিব্যেন্দু বড়ুয়া। সেই ধারাবাহিকতায় আরণ্য ঘোষের এই সাফল্য বাংলার দাবার অগ্রযাত্রাকে আরো শক্তিশালী করল। ক্রীড়ামহলে এই ঘটনাটিকে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। এদিন সেখানে হাজির ছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। এখন শুনবো আকাশবাণীকে কি বললেন আরণ্য।
2: মানে কোভিড ইয়ার্স জিএমটা হলো অনেক টাইম লেগেছে আমি থেকে জিএম হতে। বাবা মা তো মানে ওটা তো কনস্ট্যান্ট, মানে ওটা ছাড়াই না। বাট তার ছাড়া যদি বলতে হয় স্টার্টিং এ বলতে হবে ফার্স্ট অফ অল অবভিয়াসলি দিব্যেন্দু স্যার, তারপর সর্বজিৎ স্যার যার কাছে মানে আমি সাতু স্টেডিয়াম উঠে গেছি, তারপর এলিফ্যান্টাস ক্লাবে দুর্গা স্যার এন্ড সোমেন স্যার, অ্যান্ড তারপর এখন এই রিসেন্ট টাইমসে বলে এতে পারে অর্ঘদীপটা যার সঙ্গে এখন কাজ করি। তো সে এতে সাপোর্ট ছাড়া আইডন দিন কথা আমার আগের যে পি ফিলো আছে সেটাকে টপ্পানো সর্বপ্রথম। বেঙ্গলে দীপ্তেন্দা অ্যান্ড যদি গ্লোবালি বলে ম্যাগনাস প্রজ্ঞানন্দ হওয়ার আগে খেলেছি।
1: আরণ্যকের বাবা মৃণাল ঘোষ আরণ্যকের সাফল্যের কাহিনী জানালেন আমাদের।
3: 2008 থেকে 4 বছর তখন ও আমার কাছে কিছু দাবা শিখতে শুরু করে, আমি ওকে অল্প অল্প শিখে করতে তারপর যখন দেখি ইন্টারেস্ট গ্রো করেছি তখন আমি

0: বছর বয়সে তখন আমি ওকে নিয়ে যাচ্ছে বিভিন্ন বলেছে একাডেমি, তো ওখানে ও তিন বছরের মতো ছিল। ওখান থেকে ও ন্যাশনাল থার্ড হয় একবার, ন্যাশনাল এজ গ্রুপ আন্ডার নাইনে থার্ড হয়, তারপর হচ্ছে ওয়ার্ল্ড এই এশিয়ান খেলতে যায়, এশিয়ানে দুটো সিলভার মেডেল পায় স্ট্যান্ডার্ড এবং ব্রিজে, বিভিন্ন বলেছে একাডেমি থেকেই এটা ঘটে। তারপরও আরও কিছুদিন পর ও একটু ফার্দার স্টাডির জন্য আলিগঞ্জ চেস ক্লাবে যায়, আলিগঞ্জ চেস ক্লাবে দুর্গাপ্রসাদ মহাপাত্র এবং সুমন মজুমদার যিনি আছেন কর্ণাটক, তাদের হিসেবে ও বাদ বাকি 2300 রেটিং পর্যন্ত ওদের সহযোগিতা, বাদ বাকি 2300 থেকে যে 2500 জার্নিটা টোটালটাই ও একা করতে পারে তখন পরে। তারপর 2500 পর 2022 সালে 2500 ক্রস করে, কিন্তু তারপর আস্তে আস্তে করে নর্ম করতে করতে 4 বছর লেগে যায়। লাস্ট নর্মটা 2026 সালে 19 এপ্রিল হয়, ও গ্র্যান্ড মাস্টার সিরিজে কমপ্লিট করে। এটা একটা জার্নি বলতে পারেন, একটা 17 বছর ধরে লেগে গেছে।
1: দিব্যেন্দু বড়ুয়া বললেন,
2: অসম্ভব, এটা আমাদের বাংলার কাছে, আমাদের সারা বাংলা দাবা সংস্থার কাছে একটা বিশাল আনন্দের খবর, কারণ আমাদের অনেকদিন ধরেই ভারতম গ্র্যান্ডমাস্টার পাচ্ছিলাম না, অন্যকে আরও কয়েকজনের যারা দোরগোড়ায় গিয়েও মানে অনেক সময় পূর্ণ করতে পারছিল না, কিন্তু ফাইনালিও ব্যাংককের এই টুর্নামেন্টেও নন পায় এবং গ্র্যান্ডমাস্টার হয়। লেটেস্ট গ্র্যান্ডমাস্টার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভারতম এবং ভারতবর্ষের প্রশ্নবিদ, এবং এটাও মনে হয় আরুণাকের এই পারফরমেন্স আমাদের আগামী প্রজন্মে যে কোদের দাবড়গুলো তাদের মনে করছে তাদেরকে ইন্সপায়ার করবে, মোটিভেটেড করবে, যাতে তারাও যাতে গ্যান মাস্টার হতে পারে।
3: আপনার তো একটা বড় ভূমিকা ছিল, সেটা নিয়ে কী করবে, কীরকম প্রসপেক্ট দেখছে?
2: না ডেফিনেটলি ও আপনার যেটাই আর্থিক প্রবলেম আমাদের পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে যে আর্থিক প্রবলেম, ও যদি আরও স্পন্সর পায় তো ডেফিনেটলি ও 2600-2700 রেটিং পুষতে পারবে। ওর লক্ষ্য হবে ডেফিনেটলি ধাপে ধাপে এগোনো, এবং তার জন্য ওকে অনেক বেশি খাটতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, ওদের ট্যালেন্ট আছে, কিন্তু সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে যে বাইরে প্রচুর টুর্নামেন্ট খেলতে হবে, যার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্টটা খুব দরকার। দেখা যাক, সেটাও এখন ওর চাকরি করছে, ওখান থেকে যদি সাহায্য পায়, সরকার থেকে সাহায্য পায় বা প্রাইভেট যদি সাহায্য পায়, তাহলে ডেফিনেটলি ওর লক্ষ্যে পৌঁছতে পারবে।
3: বাংলা দাবায় বোধ কীরকম দেখছে?
2: অসম্ভব ভালো, আমরা সারা বাংলা দাবা সংস্থা আসার পর থেকে আমাদের এখানে 4 জন গ্র্যান্ড মাস্টার রয়েছে, 1 জন ওমেন ইন্টারন্যাশনাল মাস্টার রয়েছে, এবং সর্বর্তমানে 1 জন আপকামিং প্লেয়ার সে ফিডে মাস্টার রয়েছে। আমাদের অনিশ সরকার আছে, 5 বছরের বাচ্চা, শায়েস্তা সিং আছে, 7 বছরের বাচ্চা মেয়ে, 10 বছরের বাচ্চারা আছে, সুতরাং অসম্ভব ভালো।
1: অলিম্পিক পদকজয়ী গুরবক সিং চান দাবা খেলার আরো উন্নতি হোক।
4: That we pay attention to other sports also, and we can produce a lot of champions for the young age. I think it's very, very important. I'm happy that Arun Ghosh has come up and got the 12th Grandmaster from Bengal.
1: এতক্ষণ শুনলেন নতুন গ্র্যান্ডমাস্টার আরণ্যককে নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আরণ্যকের কথা আমরা শুনলাম, জানলাম অনেক কিছু, এবং বাংলার নতুন গ্র্যান্ডমাস্টার পাওয়ার স্বভাবতই আমরা খুশি। আর এর সাথে সাথেই যে খবরে আসব সেটিও বিশ্ব চ্যাম্পিয়নশিপের খবর, এবং অবশ্যই দাবার জন্য তো বটেই ভারতের জন্য বিখ্যাত একটি খবর, একটি প্রসঙ্গ। বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ, তিনি পোল্যান্ডের ওয়ারশিতে অনুষ্ঠিত সুপার র্যাপিড অ্যান্ড ব্লিটজ টুর্নামেন্টের র্যাপিড বিভাগে অভিযানে যেন তিন দিনে 9টি ম্যাচে 3টি স্মরণীয় জয়ের গল্প তৈরি করলেন। তিন দিনের র্যাপিড দাবা শেষে গুকেশ এখন ব্লিটজ বিভাগের শেষ দুই দিনে প্রবেশ করেছেন যৌথভাবে চতুর্থ স্থানে থেকে। দাবা নিয়ে যে বেতার প্রতিবেদনে আমরা ছিলাম, তারপর এই দাবায় গুকেশের জয় যেন আমাদের বাড়তি উচ্ছ্বাস দেয়, আমাদের বাড়তি আনন্দ তৈরি করে, এবং অবশ্যই ভারতীয় দাবার যে জয়যাত্রা অব্যাহত সেটিও প্রমাণ করে। এই সাফল্যের পিছনে রয়েছেন তিন দিনে যথাক্রমে ইয়ান ক্রিস্টফ ডুডা, জাভোকির সিন্দারাভ এবং ফাবিয়ানো কারুয়ানার বিরুদ্ধে তাঁর জয়। এখনও পর্যন্ত প্রত্যেকটি দিনেই গুকেশের পারফরম্যান্স ছিল ওঠা নামায় ভরা, তবে ওয়ারশদে অর্জিত এই তিনটি জয়ে তাঁর আত্মবিশ্বাস যে অনেকটাই বাড়াবে এটা মনে করছেন দাবা বিশেষজ্ঞরা, বিশেষ করে এমন একটি বছরে যখন তিনি পরবর্তীতে অসলোতে নরওয়ে চেস টুর্নামেন্টে ম্যাগনাস কার্লসেন এবং প্রজ্ঞানন্দের মতন প্রতিপক্ষের মুখোমুখি হবেন, আর শেষ বছরে একেবারে শেষে গিয়ে নিজের বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব রক্ষার লড়াইয়ে নামবেন। তৃতীয় জয়টি আসলো বৃহস্পতিবার, যখন গুকেশ পরাজিত করলেন কারুয়ানাকে, যিনি গত প্রায় 5 বছর ধরে বিশ্বের সেরা তিন দাবাড়ুর অন্যতম। সাদা ঘুঁটি নিয়ে খেলতে নেমে গুকেশ কারুয়ানার 38তম চালের একটি বড় ভুলের সুযোগ নিলেন। আমেরিকান গ্র্যান্ডমাস্টারের জি ফাইলে অগ্রসর হওয়ার কয়েক চালের মধ্যে এমন একটি পরিস্থিতি তৈরি হলো যেখানে গুকেশ একটি ঘোড়ার বিনিময়ে কারুয়ানার একটি রুক দখল করে নেন, আর এরপর খুব দ্রুতই কারুয়ানা আত্মসমর্পণ করতে বাধ্য হন। চলতি বছরের শুরুতে পাওয়া বহু সুবিধাজনক অবস্থানকে জয়ে পরিণত করতে না পারলেও কারুয়ানার বিরুদ্ধে গুকেশ কিন্তু ভীষণ আত্মবিশ্বাসী ছিলেন, এবং অবশ্যই নিখুঁতভাবে তার রক্ষণ থেকে আক্রমণ দুটোকে নিয়ন্ত্রণ করেছেন। একবার গুটির বিনিময়ে এগিয়ে যাওয়ার পর তিনি প্রতিপক্ষকে আর কোনো সুযোগই দেননি। এর পাশাপাশি এই মুহূর্তে সব থেকে বড় খবরে আসবো শ্রোতা বন্ধুরা, শুক্রবার অর্থাৎ আজ সুজৌয়ে লেবাননের অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল দলকে 4-0 গোলে বিধ্বস্ত করে ভারতীয় অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল দল এখন ঐতিহাসিক AFC অনূর্ধ্ব 17 মহিলা এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার থেকে মাত্র একটি ধাপ দূরে। এই জয় শুধু নকআউট পর্বে ওঠার আশাই বাঁচিয়ে রাখল না, বরং তাদের নজিরবিহীন ফিফা অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপ সব জয়ের স্বপ্নের আরও কাছাকাছি নিয়ে গেল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামার আগে ভারতের সামনে সমীকরণ ছিল একেবারেই সহজ, লেবাননকে হারাতে হবে, এবং একই সঙ্গে গ্রুপ সিতে গোল পার্থক্যের লড়াইয়ে তাদের ভাগ্যকে কিছুটা সহায় হতে হবে। পামেলা কান্তির দল নিজেদের কাজটা দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে সম্পন্ন করল। প্রীতিকা বর্মন জোড়া গোল করে ম্যাচের নায়িকা হন, আর আলভা দেবী সিনজাম ও জয়া একটি করে গোল সংযোগ করেন। ইয়াং ব্লু টাইগ্রেসরা টুর্নামেন্টে এদিনই তাদের সবচেয়ে পরিপূর্ণ পারফরমেন্সটি উপহার দিলেন। গ্রুপ পর্বের শুরুতে অস্ট্রেলিয়া এবং জাপানের মতন শক্তিশালী এশীয় প্রতিপক্ষের বিরুদ্ধে হারের পর ভারতের অভিযান অনেকটাই কঠিন বলে মনে হচ্ছিল, কিন্তু এই জয়ের পর ছবিটা যেন হঠাৎই বদলে গেছে। নিজেদের সমমানের প্রতিপক্ষের বিরুদ্ধে ভারত অনেক বেশি আক্রমণাত্মক স্বাধীনতা নিয়ে খেলছে, এবং তার প্রভাব শুরু থেকেই স্পষ্ট ছিল। প্রথম দুটি ম্যাচে যেসব মেয়েরা অধিকাংশ সময় রক্ষণ সামলাতে ব্যস্ত ছিলেন, তারাও কিন্তু এই দিন আত্মবিশ্বাসের সঙ্গে বল নিয়ে এগিয়ে গেলেন এবং উপরে উঠে চাপ সৃষ্টি করলেন ও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে এলেন। এখন দেখা যাক এরপর তাদের ভবিষ্যৎ কোন দিকে এগোয়।

আর যে দুঃখের সংবাদ এই মুহূর্তে আপনাদের জানাবো শ্রোতা বন্ধুরা, স্তব্ধ হয়ে গেল কলকাতা ময়দানের মোহন মাসি। দীর্ঘ অসুস্থতার পর চলে গেলেন তিন প্রধানে খেলা প্রাক্তন ফুটবলার মোহন সিং। তার বয়স হয়েছিল 78 বছর। 2021 সালে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর থেকেই আর কথা বলতে পারতেন না। বৃহস্পতিবার সকালে অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হলো না। দুপুর 1:10 প্রয়াত হলেন ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের শিল্পী মোহন সিং। পাঞ্জাবের লুধিয়ানা জেলার ঘুংরানা গ্রামের থেকে তিনি কলকাতায় ভবানীপুরে চলে এসেছিলেন তিন প্রধানের প্রাক্তন ফুটবলারের বাবা নারায়ণ সিং। মোহন সিংয়ের জন্ম 1947। 1967 সালে তিনি প্রথম এরিয়ান থেকে তার যাত্রা শুরু করেন। পরের বছর যোগ দেন বিএনআরে, 4 বছর রেল দলে খেলে যোগ দেন ইস্টবেঙ্গলে। 1972 সালে লাল হলুদ জার্সিতে অভিষেকে আড়লন তৈরি করলেন। মোহন সিংয়ের জন্যই সমরেশ চৌধুরীকে মাঝমাঠ থেকে উইংয়ে খেলাতে শুরু করলেন কিংবদন্তি কোচ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়। সেই মরশুমে অপরাজিত থেকে 5টি ট্রফি জিতেছিল ইস্টবেঙ্গল। সব প্রতিযোগিতা মিলিয়ে 11টি গোল করেছিলেন। 1972 সালে যেটি বর্তমান মায়ানমার, তার বিরুদ্ধে অলিম্পিক্সের যোগ্য

অর্জন পর্বে ভারতের জার্সিতে অভিষেক হয় তাঁর। জাতীয় দলের হয়ে মোট তিনটি ম্যাচ খেলেন। ইস্টবেঙ্গল ছেড়ে 1973 সালে মোহনবাগানে চলে যান মোহন সিং। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে গোলও করেন। বৃহস্পতিবার সতীর্থের প্রয়াণের খবরে তাই শোকস্তব্ধ বাংলার ফুটবল মহল। গৌতম সরকার জানিয়েছেন, 1972 সালে ইস্টবেঙ্গল বনাম মোহামেডান ম্যাচের কথাটি যেন একেবারে স্মরণীয় হয়ে রয়েছে। ইস্টবেঙ্গলের মাঝমাঠে মোহনের সঙ্গে তিনি ছিলেন এবং একাই যেন মোহামেডানকে চূর্ণ করে দেন মোহন। তার বলের ওপর অদ্ভুত নিয়ন্ত্রণ ছিল। অবশ্য চোটের কারণে দীর্ঘদিন বড় ক্লাবে খেলা চালিয়ে যেতে পারেননি, কিন্তু যতদিন খেলেছেন মাতিয়ে রেখেছেন। 1975 সালে ইস্টবেঙ্গলে ফিরে আসেন মোহন সিং। পরের বছর সই করেন মোহামেডানে। ইস্টবেঙ্গলে দুই পর্বে মোট 8টি ট্রফি জিতেছিলেন আর মোহনবাগানের হয়ে জিতেছিলেন 2টি ট্রফি।

ফুটবলের খবরে যখন আছি শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত সংস্করণের আইএসএল এ প্রতি ম্যাচের পর দলগুলির পয়েন্ট টেবিলে অবস্থান বদলে যাচ্ছে। মুম্বাই সিটি এফসিকে 2-1 গোলে ইস্টবেঙ্গল হারানোয় 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মশাল বাহিনী। এক ম্যাচ কম খেলে মোহনবাগান রয়েছে 20 পয়েন্টে। 48 ঘন্টা পর এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছেন, যদিও 48 ঘন্টা এখন আর বাকি নেই শ্রোতা বন্ধুরা। জেমি ম্যাকলারেনরা তারা নামছেন, পয়েন্ট নষ্ট করা মানেই কিন্তু চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বে গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা। তার আগে মোহনবাগানকে ভাবাচ্ছে যেটি, সেটি গোয়ার তাপমাত্রা। বৃহস্পতিবার সকালে অনুশীলন করে বিকেলে গোয়ায় পৌঁছে গেল মোহনবাগান। শনিবার গোয়ার বিরুদ্ধে ম্যাচ বিকেল 5টায়। এক আবহাওয়া বিষয়ক সাইট থেকে জানা গিয়েছে যে বৃহস্পতিবার গোয়ার তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অতিরিক্ত আর্দ্রতার কারণে আদতে অনুভূত হচ্ছে প্রায় 42 ডিগ্রির মতন। ফলে 90 মিনিট একই গতিতে খেলা তো অবশ্যই কঠিন হতে চলেছে মোহনবাগানের জন্য। এদিকে পরবর্তী মরশুমে আইএসএলের ক্রীড়াসূচি চূড়ান্ত না হওয়ায় কোনো ফুটবলারের প্রাক মরশুম চুক্তি এখনও করেনি সবুজ মেরুর ম্যানেজমেন্ট। মোহনবাগানের বিরুদ্ধে নামার 48 ঘন্টা আগে উদ্বেগে গোয়া শিবির, কারণ জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের আগে এবং পরে সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উদ্দেশ্যে গোয়ার কোচ মানোলো মার্কেস তোপ দাগায় এক ম্যাচ তাকে নির্বাসিত করা হয়েছে। ফলে শনিবার তিনি ডাগাউটে থাকতে পারবেন না। আগামী 23 মে ফেডারেশনের বিশেষ সাধারণ সভা আয়োজিত হবে কলকাতায়।

আর এদিকে মরশুমে ট্রফি না জেতার হতাশায় কি রিয়াল মাদ্রিদের অন্দরমহলে প্রভাব ফেলছে, প্রশ্নটা থেকে গেল কারণ স্পেনের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে অনুশীলনের মধ্যে অরেলিও চুয়ামেনির সঙ্গে বিবাদের জেরে মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দেকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। ঘটনার প্রভাবে দ্রুত বৈঠকও ডাকতে হলো। তাই অনুশীলনের মতো দুজনের বিবাদ কিন্তু অবশ্যই খুব একটা ভালো চোখে দেখছেন না ফুটবল বিশ্বের অনেকেই। আর এরই পাশাপাশি যে খবর আপনাদের জানাবো শ্রোতা বন্ধুরা, অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ এবং পাঞ্জাবের প্রাক্তন মিডিয়াম পেসার অমনপ্রীত সিং গিলের মৃত্যুতে শোকস্তব্ধ বিরাট কোহলি। সমাজ মাধ্যমে তিনি জানিয়েছেন যে অমনপ্রীত গিলের প্রয়াণের কথা কার্যত বিশ্বাস করতে পারছেন না। তার পরিবার এবং প্রিয়জনদের সমবেদনা জানিয়েছেন বিরাট। তার বয়স হয়েছিল ৩৬। অমনপ্রীত ৬টি প্রথম শ্রেণীর ম্যাচে পাঞ্জাবের প্রতিনিধিত্ব করেছেন। উদ্বোধনী আইপিএল মরশুমে পাঞ্জাব কিংস দলেও তিনি ছিলেন। পরে পাঞ্জাবের সিনিয়র নির্বাচক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব সামলিয়েছেন এবং তার মৃত্যুর কারণটি কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। আর এর মধ্যে যে আনন্দের খবর শ্রোতা বন্ধুরা, আইপিএল চলাকালীনই বাবা হলেন ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। বৃহস্পতিবার কন্যা সন্তানের জন্ম দেন সূর্যকুমারের স্ত্রী দেবী শাহ।

আবারও চলে আসবো আইপিএলের খবর। আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব, তা হলো কেকেআরের ভবিষ্যৎ। এবং কেকেআরের সামনে আজ সেই মিচেল স্টার্ক, অর্থাৎ প্রাক্তন কেকেআর নাইট। কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস, তারা চলতি আইপিএল মরশুমে একই রকম জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ বলা যায় তারা একই নৌকার দুই

যাত্রী, যেখানে প্লে অফে পৌঁছতে হলে অবশ্যই দুই দলকেই বাকি ম্যাচগুলোতে জিততে হবে, যা কার্যত সম্ভব নয়, কারণ আজকের ম্যাচে এক দল জিতবে, প্রতিপক্ষ পরাজিত হবে। মরণ বাঁচন ম্যাচ যদি কেকেআরের কাছে হয় তাহলে দিল্লির কাছেও, সেখানে কেকেআরের ভরসা অবশ্যই সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী। তবে সবথেকে বড় কাঁটার নাম প্রাক্তন নাইট মিচেল স্টার্ক। নাইট জার্সিতে যারাই ছেড়েছেন তারাই কিন্তু অন্য দলে গিয়ে কেকেআরের বিরুদ্ধে নিজেদের সেরা খেলাটি উপহার দিয়েছেন। আপনারা শুভমান গিলের কথাই ভাবুন, অথবা বহু পুরনো নাইট তারকা ক্রিস গেইল বা ব্রেন্ডন ম্যাককালাম। শুক্রবার যে সদ্য চোট সারিয়ে ফেরা স্টার্ক নাইটদের পথে একেবারেই গোলা পিছিয়ে রাখবে না তা তো বলার অপেক্ষা রাখে না। 2024 সালের রেকর্ড 24.75 কোটি টাকায় স্টার্ককে দলে নেওয়ার পরেও কোনো অজানা কারণে পরের বছর নিলামের আগেই তাকে ছেড়ে দেওয়া হয়। মনে রাখতে হবে সেই বছরই কিন্তু প্রথম কোয়ালিফায়ার হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে সেরা হন এই অস্ট্রেলীয় পেসার। তাঁর বিধ্বংসী স্পেল না থাকলে ফাইনালে 10 বছর পর আবারও জেতা হয়তো নাইটদের পক্ষে এতটা সহজ হতো না। সেই স্টার্ক গত শুক্রবার প্রত্যাবর্তনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 3 উইকেট পেয়েছেন, যদিও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাঁর প্রচেষ্টা সেইভাবে চোখে পড়েনি। তবে শুক্রবার অজিঙ্ক্য রাহানেদের বিরুদ্ধে স্টার্ক নিজের সেরাটি অবশ্যই দিতে চাইবেন। তার সঙ্গে সঙ্গে আরও নজরে থাকবে দুই প্রাক্তন নাইট, একদিকে নীতিশ রানা এবং অন্যদিকে কুলদীপ যাদবের দিকে। আর পাশাপাশি অজিঙ্ক্য রাহানের ফর্মে না থাকা কিন্তু নাইটদের ভাবাচ্ছে। এর থেকেও বড় সমস্যা, মাথিসা পাথিরানা এখনও দলে অন্তর্ভুক্ত হয়েছেন বটে কিন্তু একটিও ম্যাচ খেলেননি। উমরান মালিক এখনও ডাগাউটে বসে, তার সঙ্গে নবদীপ সাইনিও একটি ম্যাচের পর তাঁকে আর খেলতে দেখা যায়নি। ফলে নাইটদের বোলিং কিন্তু এখনও বেশ সমস্যার মধ্যে রয়েছে। একের পর এক বোলার তারা যথেষ্ট রান দিচ্ছেন, ক্যামরন গ্রিন সেইভাবে উইকেট পাচ্ছেন না বৈভব আরোরাও। সুতরাং নাইটদের কাছে চিন্তা যথেষ্ট কারণ রয়েছে। তার পাশাপাশি অবশ্যই ভারতের স্পিনারের বিষয়ে কিন্তু বৃহস্পতিবার কেকেআরের মেন্টর ডোয়েন ব্র্যাভো জানিয়েছেন যে বরুণ তিনি বিশ্বমানের স্পিনার, হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটু ক্লান্তিতে ছিলেন। আর দিল্লির মিডল অর্ডারের ব্যর্থতা কিন্তু দিল্লিকে বেশ চিন্তায় রাখছে, তাই আজকের ম্যাচের ফলাফল অবশ্যই দুই দলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করতে চলেছে।

শ্রোতা বন্ধুরা, সময় প্রায় শেষের পথে, আপনারা শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। আমাদের ফোন নাম্বার 2213-1342, আপনারা আমাদের ইমেল পাঠাতে পারেন, ইমেল আইডি airkolkatasports@gmail.com, ফেসবুক পেজ AIR কলকাতা স্পোর্টস পেজ। আপনারা আমাদের চিঠিতেও জানাতে পারেন। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, ক্রীড়া বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, এই ঠিকানা।

0: আকাশবাণী মৈত্রী, এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন বিতান্দে। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে কৃষক বন্ধুদের বিভিন্ন পরামর্শ, তাদের সাফল্যের কথা, যারা বিশেষজ্ঞ আসেন তাদের পরামর্শের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকের আমরা আলোচনা করব মূলত এমন একটি বিষয় এবং অতি প্রয়োজনীয় একটি বিষয়। কথায় বলা হয়, এবং কথায় কেন, শুধুমাত্র আপনারা বহু প্রচলিত একটি গানে শুনে থাকবেন যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। কিন্তু মায়ের দুধ যেমন অমূল্য সম্পদ, তেমনি আমাদের গ্রাম বাংলার যে সমস্ত প্রত্যন্ত প্রান্তে, সারা দেশ জুড়ে, পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে যে সমস্ত কৃষক বন্ধুরা গ্রামীণ এলাকায় থাকেন, তাদের কম বেশি প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো গবাদি পশু থাকে। এবং গবাদি পশু থাকা মানেই আপনাদের একটি অমূল্য সম্পদ দুগ্ধ আপনারা পেতে পারেন বাড়িতে বসে। হয়তো বর্তমানে দাঁড়িয়ে কেউ কেউ গবাদি পশু পুষছেন না, কিন্তু পুষলে আপনাদের কীভাবে লাভবান হতে পারেন এই গবাদি পশু থেকে প্রাপ্ত দুধ থেকে, দুগ্ধজাত পণ্য সামগ্রী থেকে, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা।

0: আলোচনা করব। আমরা আজকের আমাদের বিষয় রেখেছি স্বনির্ভরতার লক্ষ্যে দুগ্ধ শিল্পের প্রসার। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ডক্টর প্রদীপ কুমার রায়, এইচওডি, ডিপার্টমেন্ট অব ডেয়ারি ইঞ্জিনিয়ারিং, ফ্যাকাল্টি অব ডেয়ারি টেকনোলজি, WBUAFS ইউনিভার্সিটি, মোহনপুর, নদিয়া। ডক্টর রায়, আকাশবাণীতে আপনাকে স্বাগত জানাই। নমস্কার।
1: নমস্কার।
0: এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন ডেয়ারি টেকনোলজিস্ট গৌতম কুমার দাস। গৌতমবাবু, আপনাকেও স্বাগত জানাই।
2: নমস্কার।
0: আর আপনাদের
2: নমস্কার।
0: আর আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুব্রত। আমরা শুরুতেই যে কথা বলছিলাম যে আমাদের গ্রাম বাংলায় যে সমস্ত কৃষক বন্ধুরা যারা রয়েছেন তাদের কমবেশি প্রত্যেকের বাড়িতে দুই একটি গবাদি পশু থাকে, এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা গবাদি পশুর যে পণ্য সামগ্রী, গবাদি পশু থেকে পাওয়া যে দুগ্ধ অমূল্য একটা সম্পদ, সেখান থেকে উৎপাদিত যে বিভিন্ন পণ্য সামগ্রী বাজারজাত করে একটা স্বনির্ভর হতেই পারেন। কিন্তু তার আগে যদি আমি একটু এর রূপরেখাটা জানতে চাই যে বর্তমানে ভারতে বা আমাদের রাজ্যে হোক বা আমাদের দেশে হোক, এই দুগ্ধ উৎপাদনের হার এবং তার যোগান বা চাহিদা কি পরিমাণে রয়েছে, এ ব্যাপারে যদি আপনারা দুজনে একটু আলোকপাত করেন।
1: প্রথমেই আমার শ্রোতা বন্ধুকে নমস্কার জানাই। এখন আমাদের 2025 সালে পর্যন্ত ভারতবর্ষ দুধ উৎপাদনে পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে।
0: আচ্ছা।
1: এবং এটা শুধু আজকের না, 1998 সাল থেকে এই পজিশনে ভারতবর্ষ ধরে রাখতে পেরেছে। যখন আমরা 1950-60 সালে প্রায় 14 লক্ষ মেট্রিক টন দুধ উৎপাদন হতো, আজকের দিনে আমাদের দেশের উৎপাদন প্রায় 240 লক্ষ মেট্রিক টন।
0: প্রচুর পরিমাণে
1: বেড়েছে। এবং শুধু দুধ না, দুধ বাড়াতে গেলে আমাদের যে গবাদি পশুর সংখ্যা বা গবাদি পশুর সংখ্যাও প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
0: তার মানে আমাদের চাহিদার তুলনায় যোগানটাও রয়েছে,
1: পর্যাপ্ত পরিমাণে আছে দুধ, এবং দুধের যে লভ্যতা সেটাও প্রচুর পরিমাণে আমাদের গ্রামে, গঞ্জে, শহরে সর্বত্র বৃদ্ধি পেয়েছে।
0: বা এটা খুব একটা ভালো খবর। আরেকটা যদি একটু বলি যে আমাদের কম একটা সুষম আহারের মধ্যে রাখি আমরা মূলত দুধটাকে, সে ব্যাপারে যদি একটু গৌতমবাবু আপনি একটু আলোকপাত করেন যে আমাদের যে সমস্ত গ্রামীণ বাচ্চারা হোক বা যে যেখানেই থাকি না কেন, প্রত্যেকটা মানুষ নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের খাদ্য তালিকায় কম বেশি দুধটা রাখা হয়।
2: একদম।
0: কিন্তু বর্তমানে কিছু কিছু মানুষের হয়তো দুধের সমস্যাও হতে পারে, হজমের শক্তির কিছু সমস্যা দেখা দিতে পারে, সেই জায়গা থেকে যদি আপনি একটু আলোকপাত করেন যে কি পরিমাণে খাওয়া প্রয়োজন বা কতটা প্রয়োজন, তারপর আমরা বিস্তারিত আলোচনায় আসব আমাদের টপিকে।
2: অবশ্যই। জন্মের ঠিক পরেই শিশুর প্রথম খাদ্য হচ্ছে দুধ।
0: ঠিক।
2: কারণ দুধের মধ্যে প্রায় 83-85% জল থাকে। এছাড়াও তার মধ্যে যেটা থাকে অতি উৎকৃষ্ট স্নেহ পদার্থ অর্থাৎ ফ্যাট, প্রোটিন, সবচাইতে দামি এবং সবচাইতে শক্তিশালী প্রোটিন যেটা, তার সঙ্গে এই প্রোটিনের মধ্যে ফসফরাস জড়িত থাকে, যার ফলে ফসফরাসটাও আমরা পাচ্ছি, এবং দুগ্ধ শর্করা অর্থাৎ ল্যাকটোজ।
0: আচ্ছা,
2: আপনি যে কথাটা বললেন ল্যাকটোজ, এই ল্যাকটোজটা অনেকে হজম করতে পারেন না, সবাই নয়, অনেকে হজম করতে পারেন না, কারণ তাদের মধ্যে ল্যাকটেজ বলে একটা এনজাইম আছে, উৎসেচক আছে, সেই উৎসেচকটা তাদের শরীরে তৈরি হয় না, যে কারণে দুধ খেলেই তাদের পেটে গ্যাস এবং অন্য ধরনের নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু তবুও বলছি 200 মিলিলিটার পর্যন্ত দুধ যদি মানুষ খায় সে আরামসে হজম করতে পারে। 200 মিলিলিটার
0: নারী পুরুষ বা বাচ্চা এরকম
2: নির্বিশেষে। কিন্তু দেখুন, কপিল দেব তো খেতেন 2 লিটার করে দুধ খেতেন, মোষের দুধ। প্রত্যেকের ক্ষমতা আলাদা আলাদা,
0: স্বাভাবিক।
2: আর দুধের মধ্যে কি আছে, দুধের মধ্যে কিছু সক্রিয় বায়োপেপটাইড আছে অর্থাৎ প্রোটিনের ভগ্নাংশ, এছাড়াও আছে প্রিবায়োটিক, অর্থাৎ দুধ নিজেই হচ্ছে প্রোবায়োটিক বলে এক ধরনের ব্যাকটেরিয়ার খাবার, যে প্রোবায়োটিকটা আমাদের পেটের মধ্যে যে সমস্ত ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো, সেই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে তারা মেরে ফেলে। তো তাদের খাবার, তাদের বাড়ার জন্য যে খাবারের দরকার সেটা হচ্ছে প্রিবায়োটিক। দুধ অত্যন্ত উৎকৃষ্ট একটি প্রিবায়োটিক। এছাড়া নিউট্রাসিউটিক্যাল শব্দটা আজকাল নতুন এসেছে ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে। সেই নিউট্রাসিউটিক্যাল শব্দটার মানে হচ্ছে যে একদিকে নিউট্রিশন মানে পুষ্টি, আর একদিকে ফার্মাসিউটিক্যাল দ্যাট ইজ ওষুধ। দুধ হচ্ছে এই দুই। সেই জন্য দুধ না খেলে হবে না ভালো ছেলে।
0: খুব খুব প্রচলিত একটি লাইন এবং সেটা বোধহয় খুবই কার্যকরী লাইন।
1: একদম।
0: যাই হোক, এবার আমরা আমাদের যে মূল আজকের আলোচনার বিষয় যে দুগ্ধজাত পণ্য উৎপাদনে এবং সেখানে স্বনির্ভরতা করার মূল টার্গেট যেটা, এবং স্বনির্ভরতার কথা যদি আসে, আমাদের উভয় সরকারি কেন্দ্র এবং রাজ্য সরকার বারবার চেষ্টা করা হচ্ছে যে যে সমস্ত গ্রাম বাংলার কৃষক বন্ধু যারা রয়েছেন, কৃষি পরিবারের লোকজন রয়েছেন, বিশেষ করে যদি গ্রামীণ মহিলাদের কথা ধরা যায়, এবং গ্রামীণ মহিলাদের কাছে এই সমস্ত গবাদি পশুগুলোকে বলা হচ্ছে গ্রামীণ ব্যাংক। তাদের কাছে আমরা যখন ছোটবেলায় দেখতাম, বা আপনারা নিশ্চয়ই জানবেন যে মায়েরা মূলত এই সমস্ত গবাদি পশুগুলো পালন করেন, সেখান থেকে যে দুধ পান তার বিক্রি করে কিছু নিজেদের হাত খরচা, স্কুলে যাওয়ার বা বই খাতা কেনার সেগুলো যোগান দিতেন মায়েরা। এবারে আমরা যে স্বনির্ভর হওয়ার কথা বলছি বা তাদের ওমেন এম্পাওয়ারমেন্ট, নারী সশক্তিকরণের কথা বলা হয়, যদি আমরা একজন নারীকে হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, তাহলে বোধহয় একটা পরিবার দাঁড়িয়ে যেতে পারে। আজকের যে দুগ্ধজাত পণ্য সামগ্রীর মধ্য দিয়ে আমরা তাদেরকে দাঁড় করানোর কথা আলোচনা করছি, কিন্তু যদি আমাদের যারা শ্রোতা বন্ধু যারা শুনছেন তাদের মনে যদি প্রশ্ন আসেন, কেন অন্যান্য যা কিছু রয়েছে সেখান থেকে সেগুলো না করে আমরা হঠাৎ দুগ্ধজাত পণ্য সামগ্রী বিক্রি করতে যাব কেন, বা কেন করতে, এর বিশেষ কোনো বৈশিষ্ট্য বা লাভ কিছু আমরা পাবো কি না, সে ব্যাপারে যদি আলোকপাত করেন। মাসিক আয় কীরকম পেতে পারেন যদি দুগ্ধজাত পণ্য সামগ্রী এগুলো করে, ডক্টর রয় বা গৌতম বাবু?
2: আমি একটু বলছি।
0: বেশ।
2: দুধ সচরাচর গ্রামীণ মহিলারা এবং গ্রামীণ পুরুষেরা, তাদের এটা অত্যন্ত স্বাভাবিক একটা সহজাত প্রবৃত্তি, তারা অনায়াসে এটা করতে পারেন। রবীন্দ্রনাথের ভাষায় একটা জন্মান্তর কবিতাতে উনি বলেছিলেন, ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু, হ্যারো আঙিনাতে ব্রজের বধু দুগ্ধ দহন করে। অর্থাৎ এখানে এই ছবিটা একটা স্পষ্ট যে দুধ উৎপাদন করার জন্য এবং কৃষি কার্যের জন্য কাউকে কোনো শ্রম করতে হয় না, কোনো কষ্ট করতে হয় না, এটা সহজাত। সেই হিসাবে আমরা পশ্চিমবঙ্গের যে সমস্ত সুন্দর মিষ্টান্নগুলো রয়েছে, জিভে জল আনা মিষ্টান্ন, রসগোল্লা, চমচম, ঘি, পনির, মিষ্টি দই, এই সমস্ত জিনিসগুলো যদি আমরা এর সঙ্গে সঙ্গে তৈরি করতে পারি, দুধের তো একটা মূল্য আছেই,
0: অবশ্যই
2: দুধ আমরা তৈরি করলে, দুধ বিক্রি করলে সেখান থেকে আমরা কিছুটা লভ্যাংশ পাব, কিন্তু তার থেকে যে সমস্ত দুগ্ধজাত পদার্থ সেগুলো যদি তৈরি করি তাহলে আরও বেশি লাভ আমাদের বেড়ে যাবে। দুধে সচরাচর কি হয়, আমার যেখানে পশু খাদ্য এবং পশু পালনে একটা অংশ, বিশাল অংশ বেরিয়ে যায়, প্রায় 55-65%, বাকি পড়ে থাকলে যে 35%, সেই 35%-এর মধ্যে বাকি সমস্ত কিছু বাদ দিয়েও 15-20% তরল দুধ বিক্রি করলে আমি পেতে পারি। এইটাকে আমার উচিত, মানে স্বনির্ভরতা গোষ্ঠীর লক্ষ্য হওয়া উচিত যে আমার বাণিজ্যিক মূল্যকে আরও কীভাবে বাড়াবো, সেই জন্যেই এই সমস্ত মিষ্টান্ন শিল্পে আমাদের যাওয়া উচিত।
0: একদম। খুব
1: এখানে আমি একটা কথা যোগ করতে চাই, বর্তমানে আমাদের জনবৃদ্ধির ফলে দিনে দিনে কৃষি জমি কিন্তু কমে আসছে, যদি আমরা সেই দিক থেকে দেখতে পারি তাহলে পশুপালন বা গরু পালন এটার জন্য কিন্তু অতটা জায়গার দরকার বা প্রয়োজন নেই। সুতরাং আমাদের যেখানে ঘর বা খামার আছে অল্প জায়গাতে আমরা পশুপালন করে কিন্তু অধিকতর লাভ বা মুনাফা অর্জন করতে পারি, এটাও একটা দিক।
0: একদম, এটা খুব বাস্তব দিক।
2: প্রদীপ বাবুর কথাটার উপরে আরো আমি দুটো পয়েন্ট যোগ করতে চাই, সেটা হচ্ছে দেখুন গরু মোষ আমি যখন পালন করছি তাদের বাচ্চারও তো একটা মূল্য আছে, যদি কেউ কিনতে চায় সেই প্রাণীকে বিক্রি করেও কিন্তু আমি অনেক পয়সা পেতে পারি।

0: কাজেই আমি যখন পশুপালন করছি এটাও একটা দিক, এবং সবচেয়ে উপকারী দিক হচ্ছে প্রতিটি গরু এবং মোষ যে গোবর এবং গোমূত্র বেরোচ্ছে সেইগুলোর থেকে যদি আমরা গ্যাস তৈরি করি, গোবর গ্যাস তৈরি করি, সেটাকে কম্প্রেস করে মানে সেটাকে ঘনীভূত করে আমরা যদি সিলিন্ডার তৈরি করে আমরা যদি রন্ধনের গ্যাসে লাগাতে পারি অথবা বয়লার চালাতে পারি, তাহলে আরো বেশি লাভবান আমরা হতে পারবো একই সঙ্গে অনেক রূপে।
1: মূলত আমাদের গবাদি পশু যদি বাড়িতেই থাকে তাহলে আমরা সেখান থেকে অনেকগুলো ইনকামের রাস্তা দেখতে পারি।
2: এখানে গৌতমবাবুর কথার সূত্র ধরে আমি আর একটা আপনাদেরকে জ্ঞাতার্থ করতে চাই, পূজা অর্চনাদি উপলক্ষে আমাদের গোমূত্র এবং গোবর খুবই প্রয়োজনীয় এবং প্রতিটা পূজা বা পার্বণে আমাদের এটা জরুরি। এবং আপনারা দেখে থাকবেন বর্তমানে পোস্ট অফিস থেকেও এই জিনিসগুলো একটা মূল্য ধরে আমাদের কাছে এখন কিন্তু অতি সহজলভ্য হয়ে গেছে।
1: তার মানে তো নিশ্চয়ই কৃষক পরিবারের কেউ একজন তারা এই ব্যবসাটা শুরু করেছেন বা তারা পোস্ট অফিসের মাধ্যমে বেচাকেনার একটা আউটলেট খুলেছে,
2: অনলাইনেও এটা এখন যথেষ্ট অতি সহজলভ্য এবং বেশি মূল্য ধরেই এটা অ্যাভেলেবেল হয়ে গেছে।
0: আর আয়ুর্বেদে একটা কথা আছে পঞ্চগব্য,
1: একদম,
0: অর্থাৎ পঞ্চগব্য একটা গরু বা মোষের যে সমস্ত জিনিসগুলো তার শরীর থেকে বেরিয়ে আসছে প্রত্যেকটি কাজে লাগে,
1: ঠিক,
0: এবং সেই প্রত্যেকটিরই বাণিজ্যিক মূল্য আছে। আর শেষ কথা বলবো যে আমাদের দেশে আজ কার্বন ক্রেডিট বলে একটা কথা শুরু হয়েছে, কার্বন নিঃসরণ কম করা। আমরা যদি গোবর গ্যাস এবং যে জৈব সার এই দুটো জিনিসকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কার্বন ক্রেডিট অর্জন করতে পারবো, যেটারও কিন্তু একটা মূল্য আছে।
1: একদম, এবং আমাদের যে সমস্ত বারবার যে জমির উর্বর শক্তি কমে যাচ্ছে বিভিন্ন রাসায়নিক অত্যাধিক পরিমাণে রাসায়নিক ব্যবহারের ফলে, সেই জায়গা থেকে যদি আমরা এই গোবর সারটা ব্যবহার করি,
2: জৈব সারটা,
1: মাটির উর্বর শক্তি আবার যে পূর্বের মতো ছিল সেরকম ফিরে আসতে পারে, তাহলে গবাদি পশু থাকা শুধুমাত্র যে আমরা দুগ্ধজাত শিল্পের মাধ্যমে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হব তা নয়, এর থেকে বহু দিক আমাদের খুলে যেতে পারে,
2: আমাদের দূষণটাও কম হতে পারে। এবং আমরা গবাদি পশু থেকে কেবল দুধ কেন, গবাদি পশুর চামড়াও কাজে লাগে, গবাদি পশুর হাড়ও কাজে লাগে, গবাদি পশুর রক্তও কাজে লাগে, মেডিসিন তৈরি করতে তো গরুর রক্তটাই কাজে লাগে, যে আয়রন ট্যাবলেটস তৈরি হয় সেটা গরুর রক্ত থেকেই হয়।
1: এবারে আমরা আসি যে আমাদের এই ব্যবসা শুরু করার যেটা আলোচনা করতে যাচ্ছিলাম, যদি আমরা আমাদের যে সমস্ত গ্রামীণ মহিলা যারা রয়েছেন বা পুরুষ, শুধুমাত্র যে স্বনির্ভর গোষ্ঠী হতে হবে মহিলা এমন তো নয়, নিশ্চয়ই পুরুষও হতে পারেন, সে জায়গায় যদি আমাদের মহিলারা করেন বা পুরুষরা করেন, কি পরিমাণে জায়গার প্রয়োজন বা কতজন মিলে একটা স্বনির্ভর গ্রুপ করা যেতে পারে বা কিভাবে এগোবেন তারা?
2: হ্যাঁ, ঠিকই বলেছেন, স্বনির্ভর গোষ্ঠীটা মূলত এখন যেটা আমরা বুঝি মহিলাদেরই কথাটাই বলা হয়, তবে গৌতম বাবুর কথা ধরে পুরুষরাও স্বনির্ভর গোষ্ঠী করতে পারেন। তো মহিলাদের কমসে কম দশজন মিলে ভালো হয়, দশের অধিক যদি আমরা 15, 20, 25, 30 নিয়েও আমরা একটা স্বনির্ভর গোষ্ঠী ফর্ম করতে পারি, মানে গঠন করতে পারি। এবার আপনার কথাতে যে মহিলারা কেন, মহিলারা হচ্ছে সংসারে প্রায় 90%, আমাদের 24 ঘন্টার মধ্যে সবসময় মহিলারা আমাদের সংসারের খেয়াল রাখেন, সেটা সাংসারিক কাজে তারা রাখেন, এবং এই সাংসারিক কাজের মধ্যে থেকে পশুপালনটা যেহেতু ঘরের সঙ্গে লাগোয়া, সেই জিনিসটাকে তারা বেশি বা অধিকতরভাবে পরিচর্যা করতে পারেন। পুরুষের ক্ষেত্রে তারা বাইরে অর্থ উপার্জন বা কোনো কাজে বেরিয়ে যায়, তার ফলে পুরুষদের পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠে না, কিন্তু মহিলারা এই কাজটা যেহেতু তারা মা, মা যেমন একজন শিশুকে পরিচর্যা করে যত্ন সহকারে, সেরকম কোনো যদি আমরা গবাদি পশুকে লালন পালন করি, সেটা ছাগল হতে পারে, গরু হতে পারে, মোষ হতে পারে, তাহলে সেখান থেকে আমরা যথেষ্ট পরিমাণে দুধ প্রাপ্ত করতে পারি।
1: ঠিক, আর এই যে দুগ্ধজাত ব্যবসা যদি আমাদের যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী যারা তৈরি করলেন তারা যদি করতে চান, সেক্ষেত্রে নিশ্চয়ই তো একটা যে কোনো কাজ শুরু করি না কেন, আমরা চাষবাস থেকে শুরু করি বা ব্যবসা শুরু করি, তার ক্ষেত্রে তো আমাদের একটা প্রশিক্ষণের প্রয়োজন আছে, এই প্রশিক্ষণগুলো কোথা থেকে পেতে পারবেন?
0: দেখুন, প্রশিক্ষণ সংরক্ষণের জায়গা অনেকগুলো আছে, পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার, তারা অনেক রকমের ব্যবস্থাই করেছেন। এবং বিশেষ করে যে স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, মানে রাজ্যের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলি, তার মধ্যে পশ্চিমবঙ্গ মৎস্য প্রাণী বিশ্ববিদ্যালয়, সেখানকার দোহ অনুষদ কিন্তু 700 জনকে ট্রেনিং দিয়েছে, হাতে কলমে ট্রেনিং দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে। সেই প্রশিক্ষণের মাধ্যমে তারা শিখেছে দুধ, পনির, লস্যি, ঘি এবং আরও অনেক কিছু কি করে তৈরি করতে হয়, প্রতিটি জিনিসের খুঁটি নাটি তারা শিখেছে। এবং তারপরে গিয়ে তারা যে নিজের হাতে যখন কাজগুলো করেছে এবং বাণিজ্য শুরু করেছে, সেই বাণিজ্যগুলো কিন্তু খুব ভালোভাবে কৃতকার্য হয়েছে
2: এবং অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন এই এই ব্যবসার মাধ্যমে। অনেকে ব্যবসা শুরু করেছেন এবং তারা লাভের মুখও দেখেছেন।
1: বাহ, যদি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা আজকের অনুষ্ঠান শুনছেন, তারা যদি মূলত এরকম কিছু একটা টার্গেট নিয়ে থাকেন যে তারাও কিছু একটা করতে চান, সেক্ষেত্রে কি পরিমাণ মূলধন দিয়ে তারা শুরু করতে পারেন কমপক্ষে?
0: মূলধন বলতে দেখুন, যে কোনো মূলধনই, আমার সবচেয়ে বড় মূলধন হচ্ছে আমার গবাদি পশু, এবং গবাদি পশুকে বাঁচিয়ে রাখার জন্য তার খাবার এবং একটা জায়গা, আশ্রয়, সেই আশ্রয়ে যেন পশুটি যেন একদম সুস্থভাবে সারা জীবন থাকতে পারে। সুস্থতা যতখানি হবে গরুর উৎপাদনশীলতা তত বেশি হবে, সেই জন্য তার জায়গা হওয়া উচিত মিনিমাম, মানে ন্যূনতম পক্ষে 20x20 ফুট, এরকম জায়গা হলে আমরা শুরু করতে পারি। যদি আমরা পশু পালনটা আরো বড়ভাবে নিই, অর্থাৎ স্বনির্ভরতা গোষ্ঠীর কথা বলছি, সেখানে আমরা আমাদের যদি লাগে কয়েক বিঘে জমি আমরা লাগতে পারি, সেটা মিলিতভাবে আমরা সেটাকে ইয়ে করতে পারি, ঠিক করতে পারি যে কতখানি জায়গা আমরা রাখবো, কতখানি জায়গাতে আমরা পশু খাদ্য উৎপাদন করব, আর কোনখান থেকে আমরা যে পশু খাদ্য ফডার ফিড, সেই ফিডটা কোথার থেকে কিনব, এইটা যদি একটা নির্দিষ্ট রূপরেখা আমরা করতে পারি, তাহলে সেখান থেকে আমরা পশুপালন এবং পশুপালনের থেকে যে দুধ উৎপাদন হলো, সেই দুধ শিল্পকে আমরা অনেক বড় করে তুলতে পারি।
1: আচ্ছা, আমাদের যে যাই পারে চাষ করি না কেন, এটাও তো এক প্রকার যদি আমরা চাষ হিসেবেই ধরে নিই কৃষক বন্ধুদের, আমরা যাই করি না কেন আমাদের মূল টার্গেট থাকে যে সমস্ত আমরা সম্পদগুলো তৈরি করছি, উৎপাদন করছি, সেগুলো বাজারজাত করতে হবে। আমাদের যে সমস্ত সেলফ হেল্প গ্রুপ যেগুলো যারা তৈরি করলেন এবং সেখান থেকে কিছু দুগ্ধজাত পদার্থ থেকে কিছু পণ্য তৈরি করলেন, সেগুলো ওনারা বিক্রয় করবেন কোথায়?
0: প্রথমত গ্রাম বাংলাতে যত মানুষ রয়েছেন, তারা তাদের তো একটা বাড়িতে তারা দুধ খান, তো তাদের যে দুধটা খাচ্ছেন সে দুধটা অনেক সময় কোনো দুধের ব্যবসায়ীর কাছ থেকে পাচ্ছেন, যার মধ্যে খাঁটিত্ব সম্পর্কে কিন্তু কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। যখন সেলফ হেল্প গ্রুপ বা এরকম স্বনির্ভর গ্রুপ আমরা করব, তখন কিন্তু আমরা জানব যে আমরা যে দুধটা উৎপাদন করছি সেটা একেবারে খাঁটি।
1: আচ্ছা,
0: কাজেই সেখানে একটা উপভোক্তা রয়েছে গ্রামের মধ্যেই, গ্রামের বাইরে অর্থাৎ গ্রামের আশেপাশে কোনো না কোনো শহর আছে, সেই শহরের কোনো না কোনো মিষ্টির দোকান আছে, কোনো না কোনো যে দুধ যারা নিতে পারে বাড়িতে দুধ দেওয়া।
1: গ্রাম বাংলার দিকে আপনার দেখা যায় আবার সমিতি রয়েছে, সেখানে গিয়ে গ্রামীণ এলাকার মানুষজনরা সেখানেও জমা দেন,
0: একদম
1: একটা জায়গায় কালেক্ট করা হয়।
0: হ্যাঁ, এই সমিতিতে আমরা যদি একত্রিত করে শীতলীকরণ করি, অর্থাৎ বাল্ক কুলার রাখি, শীতলীকরণ করে সেই দুধটাকে আমরা কিন্তু কোনো বড় সংস্থাকে আমরা দিতে পারি। এবং যখনই আমাদের হাতে এই রকম ধরনের অনেকগুলো রাস্তা থাকবে, তখন কিন্তু আমরা আমাদের দাম নিয়ে নিজেরা ঠিক করতে পারবো, অন্যে আমাদের আমাদের উপর চাপিয়ে দেওয়া দাম আমাদের দিতে পারবে না।
1: মানে তার মানে আপনি বলতে চাইছেন যে আমাদের যদি একটা নিজস্ব পরিকাঠামো নিজেরা তৈরি করতে পারি এবং সেখানে নিজেদের কিছু পণ্য উৎপাদন করতে পারি, তাহলে বোধহয় সেটা
0: অনেক বেশি ভালো,
1: অনেক বেশি ভালো হবে।
2: এখানে আমি একটা কথা বলতে চাই, যখনই আমরা দুগ্ধ ব্যবসায়ী নামতে চাই, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে হোক অথবা নিজস্ব ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে, আমি অনুরোধ করব দুধ সম্বন্ধে তাকে একটু জ্ঞান

0: নিতে হবে, নলেজ সংগ্রহ করতে হবে। এবং দুধ হচ্ছে অতি পচনশীল জিনিস, দ্রব্য। সুতরাং এই দুধটাকে নিয়ে প্রথমেই আমরা শীতলীকরণের মাধ্যমে কোনো চিলিং সেন্টার, অনেক বাণিজ্যিক কোম্পানি আছেন তারা দুধ সংগ্রহ করেন, নিকটবর্তী কোনো শীতলীকরণ কেন্দ্রে দুধটাকে দিলে কি হবে, টাকাটা তাড়াতাড়ি আসবে এবং লাভের মুখ দেখা যাবে। আর লাভের মুখ দেখা গেলে মানুষের মধ্যে একটা উৎসাহ আসবে, তারপরে আমরা দুগ্ধজাত দ্রব্য তৈরির কথা ভাবব।
1: আচ্ছা ডক্টর রায়, এই প্রসঙ্গে আপনার কথা রেশ ধরে বলি যে যদি আমাদের একটা কোনো প্রশিক্ষণ নিতে পারেন, আমাদের যারা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করলেন সেখানকার যারা সদস্য রয়েছেন তাদেরকে কি কোনো সরকারিভাবে কোনো প্রশিক্ষণ বা কোনো ইউনিভার্সিটি থেকে হোক বা আপনাদের মোহনপুর নদিয়া হোক বা বিসিকেবি যেখানে রয়েছে বিভিন্ন সংস্থা সেখান থেকে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়?
0: অবশ্যই, এটা দুভাবে করতে পারেন। প্রথমে আপনাদের করতে হবে কি, সমমনোভাবাপন্ন 10 জন কি 15 জন মিলে আগে একটা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করতে হবে বা সমিতি বা সমবায় টাইপের। এবার তার যিনি প্রধান তিনি আমার সাথে বা আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে যদি যোগাযোগ করেন সেই মতো আমরা সংখ্যা অনুযায়ী বা স্ট্রেন্থ অনুযায়ী আমরা প্রশিক্ষণের ব্যবস্থা অবশ্যই করতে পারি। অথবা অন্য উপায়েও আপনি করতে পারেন, আমার ফোন নাম্বার যাবে, ফোন নাম্বারে আপনি যোগাযোগ করলে যেটা সঠিক পথে বা কিভাবে ধাপ অনুযায়ী করতে হবে সেই ব্যাপারে আমরা যথাযথ নির্দেশ দিতে পারি।
1: বেশ, মোটামুটি আমরা একটা ধারণা তো পেলাম কিভাবে কি করতে হবে। তবে তার আগে একটা জিনিস যেটা মনে হয় যে আমরা এই যে দুগ্ধজাত পণ্য সামগ্রী তৈরি করতে গিয়ে সেখানে যে স্বনির্ভর গ্রুপ করার কথা বলছি, এই যে গ্রুপটা করলে তাদের কি ফ্যাসিলিটি পাবেন তারা, এছাড়া কি যদি ব্যক্তিগত ছাড়া যদি গ্রুপ করেন তাদের কি অর্থে তারা করুন বা কি ফ্যাসিলিটি বিভিন্ন জায়গা থেকে পাবেন?
2: এখানে ব্যাপারটা হচ্ছে এই যে এককভাবে কোনো কিছু করতে গেলে সমস্ত কিছু এককভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে হয়, কিন্তু যখনই আমি গোষ্ঠী একটা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করছি তখন ব্যাংকগুলোর কিন্তু একটা বিশ্বাস জন্মে যায় যে এরা একত্রিত হয়েছে বাণিজ্য করার জন্য এবং এরা আমার পয়সা নিলে আমাকে পয়সা ফেরত দেবে, কাজেই কোনো মর্টগেজ ছাড়া এরা ঋণ পেতে পারে।
1: আচ্ছা,
2: দ্বিতীয়ত প্রত্যেক সদস্যের প্রশিক্ষণের দরকার, সেটা মার্কেটিংই হোক মানে বাণিজ্যিকীকরণই হোক, সেটা দুগ্ধ উৎপাদনই হোক কিংবা সেটা দুগ্ধজাত পদার্থ উৎপাদনই হোক। তাহলে প্রশিক্ষণ যখন দেওয়া হবে প্রত্যেকটি মেম্বার সদস্য প্রশিক্ষিত হবে, তাতে কি হবে তাদের স্কিল আপলিফমেন্ট হবে অর্থাৎ দক্ষতা বাড়বে। উৎপাদিত পদার্থের জন্য যেটা আগেই আমি বলেছি যে দাম আমরা নির্ধারিত করব, মানে স্বনির্ভর গোষ্ঠী নির্ধারিত করব, অন্য কেউ এসে আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না। এরপর আরও কতগুলো জিনিস আছে, আপাতকালীন পুঁজি জমানো, যখন আমাদের খরা হয় বন্যা হয় তখন কিভাবে সেটাকে করতে হবে, ব্যক্তিগত বীমাকরণও সম্ভব, এরপরে পরিকাঠামোগত উন্নয়নও সম্ভব, বাণিজ্য পরিচালনায় মধ্যস্বত্ব ভোগীদের অর্থাৎ মিডলম্যানদের কিন্তু অস্তিত্ব থাকবে না, যে কারণে এই যে দুধের খাঁটিত্বের কথা বললাম সেটা এবং মাঝখানে যা কিছু আমরা করব সব কিছুর মধ্যে একটা পিওরিটি অর্থাৎ শুদ্ধতা থাকবে।
0: অর্থাৎ এখানে গৌতমবাবুর কথা অনুযায়ী আমরা এটাই বলতে পারি যেটা আমাদের বহুল প্রচলিত প্রবাদ আছে, দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।
1: বাহ, খুব সুন্দর বলেছেন। আসলে একা করলে যে সমস্যাটা যেটা হয়, গৌতমবাবুর কথা বা ডক্টর রয় যেটা বললেন আর কি, খুবই স্বাভাবিক। আমরা যদি সবাই মিলে কাজটা করি সেখানে লাভ লোকসান যাই হয় সবাই মধ্যে দিয়েই ভাগ বটোয়ারা হবে এবং সবাইকে ওভারকাম করতে পারবো আমরা।
2: লাভ হলে বেশি হবে, লোকসান হলে কম হবে,
0: আর সবাই দক্ষতাটাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনার বিভিন্ন দক্ষতা আছে, সেই দক্ষতাগুলোকে এক জায়গায় করে আমরা একটা ভালো উন্নততর কাজ সম্পন্ন করতে পারি।
1: আচ্ছা, আমরা তো মোটামুটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম এবং বিস্তারিতভাবে যে সমস্ত আমাদের আজকে শ্রোতা বন্ধুরা শুনলেন যে কিভাবে দুগ্ধ শিল্পের মধ্য দিয়ে আপনারা ব্যবসায়িকভাবে এগিয়ে যেতে পারেন, কিভাবে লাভ পেতে পারেন বা একা না করে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে যদি আপনারা করেন সেক্ষেত্রে কী কী ফেসিলিটি পেতে পারেন, সে ব্যাপারে ডক্টর রয়

0: এবং গৌতমবাবু বুঝিয়ে বললেন। সেই সঙ্গে আরও একটি সাহায্য ওনারা করতে চাইছেন আপনাদেরকে, যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত, আপনারা সরাসরি ওনাদের সঙ্গে কথা বলতে পারেন বা ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে পারেন। ডক্টর প্রদীপ কুমার রায়কে ফোন করে পেতে পারেন 9933-620-108। নাম্বারটি আরেকবার বলি, 9933-620-108। এই নাম্বারে ফোন করে পেতে পারবেন এবং যদি গৌতমবাবুর সঙ্গে কথা বলতে চান তাহলে 9332-83-1763 9332-83-1763 এই নম্বরে ফোন করে আপনারা কথা বলতে পারবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারবেন সরাসরি। তাহলে আজকের মতো এখানেই থামতে হচ্ছে। ডক্টর রয় এবং গৌতমবাবু আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রোতা বন্ধুদের ধন্যবাদ, তারা খুব মন দিয়ে নিশ্চয়ই শুনেছেন এটা। এবং তাদের মধ্যে থেকে কেউ একজন যদি মানে একটা গোষ্ঠীও যদি প্রতিষ্ঠিত হন আমরা খুব উৎসাহিত হব,
2: ঠিক তবেই আমাদের সার্থকতা।
0: একদম একদম। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আপনারা যদি আমাদের অনুষ্ঠান সংক্রান্ত কোনো কথা জানাতে চান, আপনাদের প্রশ্ন থাকে তাহলে লিখে পাঠান কৃষি কথার আসর বা যে অনুষ্ঠান সংক্রান্ত লিখতে চান, ক্ষেত খামারের কথা, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, অথবা মেল করুন aircoolagri@gmail.com। আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে নমস্কার, ভালো থাকুন।
3: ক্ষেত খামারের কথা এখানে শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
4: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
3: আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
5: আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এখন শুনবেন বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের এবারের ভাবনা ও এই দিনটির তাৎপর্য, বলছেন হেমাটোলজিস্ট চিকিৎসক তুফান কান্তি দলুই।
6: প্রতিবছর 8ই মে সারা বিশ্বে এই দিনটি পালিত হয় থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগীদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং প্রতিরোধমূলক উদ্যোগ জোরদার করার উদ্দেশ্যে। এইবারের বিশ্ব থ্যালাসেমিয়ার ভাবনা রোগীর অধিকার, সবার আগে সমান চিকিৎসা ও উন্নত জীবনের নিশ্চয়তা। এই প্রতিপাদ্য আমাদের স্মরণ করিয়ে দেয় থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষও আমাদের সমাজেরই অংশ, তাদেরও স্বপ্ন আছে, আশা আছে, ভবিষ্যৎ আছে। তাদের জীবন যেন শুধুমাত্র হাসপাতাল ও রক্ত সঞ্চালনের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সে দায়িত্ব আমাদের সবার। এবার আসি থ্যালাসেমিয়া কি। থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ, এটি কোনো ছোঁয়াচে রোগ না। বাবা এবং মায়ের উভয়ে যদি থ্যালাসেমিয়ার বাহক হন তবে তাদের সন্তানেরা এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগে শরীরে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন তৈরি হয় না, ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে এবং প্রতিনিয়ত রক্ত গ্রহণ।

0: করতে হয়, অনেক সময় প্রতি মাসে একবার বা দুবার। এর পাশাপাশি লৌহজনিত জটিলতা দূর করতে বিশেষ ওষুধেরও প্রয়োজন হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, বিশেষত ক্ষেত্রে ভারতবর্ষ, বাংলাদেশ, এই থ্যালাসেমিয়ার প্রকোপ অনেক অনেক বেশি। আমাদের দেশে অসংখ্য মানুষ আছেন যারা জানেনই না যে তারা এই রোগের বাহক। কেন আমাদের সচেতনতা জরুরি? সচেতনতা আমাদের জরুরি কারণ থ্যালাসেমিয়া প্রতিরোধযোগ্য, আর এখানে আমাদের সবথেকে বড় আশা। একটি সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায় কেউ থ্যালাসেমিয়ার বাহক কিনা। বিয়ের আগে যদি ছেলে ও মেয়ে উভয়েই রক্ত পরীক্ষা করেন, তবে ভবিষ্যৎ থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্মানোর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। অনেক সময় আমরা সামাজিক সংকোচ, অজ্ঞতা বা অবহেলার কারণে পরীক্ষা করাতে চাই না, কিন্তু একটি ছোট্ট পরীক্ষা ভবিষ্যতের একটি বড় কষ্ট থেকে আমাদের বাঁচাতে পারে। যারা আমরা সুস্থ তারা হয়তো কল্পনাও করতে পারি না একটি থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর জীবন কতটা কঠিন হতে পারে। প্রতিনিয়ত হাসপাতালে যাওয়া, রক্ত নেওয়া, পড়াশুনোয় বাধা, শারীরিক দুর্বলতা, সব কিছুর সঙ্গে লড়াই করে তারা বড় হয়। অনেক পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, তবুও এই শিশুরা স্বপ্ন দেখে ডাক্তার হবে, শিক্ষক হবে, শিল্পী হবে। তাই আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। এই দিনটি উদ্যোগের মূল উদ্দেশ্য সচেতনতা বৃদ্ধি। সমাজের প্রত্যেক স্তরে থ্যালাসেমিয়া সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়া আর সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসা, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং মানসিক সহায়তা নিশ্চিত করা, যার ফলে এই থ্যালাসেমিয়া রোগকে আমরা প্রতিরোধ করতে পারি। শুধু তাই নয়, থ্যালাসেমিয়া রোগীদের অধিকারও নিশ্চিত করা, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা তারা যেন বৈষম্যের শিকার না হয়। সুতরাং আসুন আমরা সবাই মিলে বিয়ের আগে থ্যালাসেমিয়া স্ক্রিনিং করে জেনে নিই আমরা থ্যালাসেমিয়ার বাহক কিনা। সামাজিক মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সচেতনতা কর্মসূচির আয়োজন করে তুলি, আন্দোলন করে তুলি, যাতে আমরা সবাই থ্যালাসেমিয়া আক্রান্তদের প্রতি সহানুভূতিশীল আচরণ করি এবং থ্যালাসেমিয়া রোগটাকে আমরা প্রতিরোধ করতে পারি। থ্যালাসেমিয়া কোনো অভিশাপ না, এটি একটি চ্যালেঞ্জ, আর সচেতনতা, বিজ্ঞান ও মানবিকতার মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। আজকের দিনে আমরা শুধু আলোচনা করব না, আমরা অঙ্গীকারও করব। আমরা বলব, আমরা পরীক্ষা করব, আমরা সচেতনতা ছড়াব, বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করব। একটি ছোট্ট সচেতনতা একটি বড় পরিবর্তন আনতে পারে। একটি সঠিক সিদ্ধান্ত একটি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে পারে। আসুন বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে আমরা সবাই একসাথে বলি, সচেতন সমাজ গড়ব, থ্যালাসেমিয়া মুক্ত ভবিষ্যৎ গড়ব।
1: বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ, সেই উপলক্ষেই শুনলেন বিশেষ কথিকা বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের এবারের ভাবনা ও এই দিনটির তাৎপর্য, বললেন হেমাটোলজিস্ট চিকিৎসক তুফান কান্তি দলুই।
2: এতক্ষণ শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরেই সন্ধ্যে 7টায় শুনবেন নাটক চণ্ডালিনী, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 7:45 শুনবেন হাউসফুল, চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষের সাক্ষাৎকার গ্রহণ করেছেন আম্রপালি ঘোষ মিত্র। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, সম্পাদনায় সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। 8:15 মহিলাদের আসর, বিষয় ওয়ার্ল্ড রেস ক্রস দিবসের অনুষ্ঠান, চেনা পথের বাইরে। উপস্থাপনায় সুস্মিতা।

সরকার। রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, 9:15 বিশ্বপরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসর, রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণে প্রমিতা মল্লিক, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সেতার, পরিবেশন করবেন স্নেহেশ নাগ, রাগ বিহাগ, তবলায়

0: শুরু হচ্ছে নাটক চণ্ডালিনী।
1: আজকের নাটক চণ্ডালিনী। ১৯৩২ সাল, গান্ধীজি শুরু করলেন অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন, বসলেন অনশনে। গান্ধীজির সমর্থনে এগিয়ে এলেন রবীন্দ্রনাথ। সারা দেশবাসীকে আহ্বান জানালেন এই অস্পৃশ্যতার বিরুদ্ধে মুখর হতে। আর তার নিজের লেখনীতে স্থান পেল সামাজিক ব্যাধি রূপে অস্পৃশ্যতা। প্রকাশ পেল চণ্ডালিকা। গান্ধীজির হরিজন আন্দোলন উঠে এলো মঞ্চে পাদপ্রদীপের আলোয়। ১৯৪০ সালে রবীন্দ্রনাথের আমন্ত্রণে গান্ধীজি আর কস্তুরীবাই এলেন শান্তিনিকেতনে। তাদের সম্মানে ১৮ ফেব্রুয়ারি উত্তরায়ণ প্রাঙ্গণে অভিনীত হল চণ্ডালিকা। তন্ময় হয়ে গান্ধীজি হৃদয়ের মাঝে উপলব্ধি করলেন চণ্ডালী প্রকৃতিকে।

0: প্রকৃতি, প্রকৃতি, ও প্রকৃতি,
1: গেল কোথায়? কি জানি কি হলো মেয়েটার, ঘরে দেখতেই পাইনি।
0: প্রকৃতি,
2: এই যে
1: আশ্চর্য করলি তুই। বেলা গেল দুপুর পেরিয়ে, কাঠফাটা রোদ, মাটি উঠেছে তেতে পা ফেলা যায় না। ঘরের জল কোন সকালে তোলা হয়ে গেছে। পাড়ার মেয়েরা সবাই জল নিয়ে গেল ঘরে। ওই দেখ, ঠোঁট মেলে গরমে কাক ধুঁকছে আমলকি গাছের ডালে। তুই এই বসে কে রোদ পোয়াচ্ছিস বিনি কাজে? পুরাণ কথা শুনেছি, উমা তপ করেছিলেন ঘর ছেড়ে বাইরে রোদে পুড়ে।
3: তপ করছি তো বটে।
0: কার জন্যে?
3: যে আমাকে ডাক দিয়েছে।
1: কিসের ডাক?

0: জল দাও,
1: জল দাও আমায়, জল দাও।
0: ভোড়া কপাল, তোকে বলেছে জল দাও, কে শুনি? তোর আপন জাতের কেউ?
2: তাই তো বললেন, তিনি আমার আপন জাতেরই।
0: জাতলো কোশনি, বলেছিলি যে তুই চণ্ডালিনী?
2: বলেছিলাম।

0: শুধু একটি গন্ডুষ জল। কি আনন্দ!
1: ওরে, তোর মুখের কথা শুদ্ধ বদলে গেছে যে, জাদু করেছে তোর কথাকে। কি বলিস নিজে বুঝতে পারিস কিছু?
0: সমস্ত শ্রাবস্তী নগরে আর কি কোথাও জল ছিল না মা, এই মহাপুণ্যই খুঁজছিলেন। তিনি বললেন, বনবাসের গোড়াতেই জানকী এই জলে স্নান করেছিলেন। সে জল তুলে এনেছিল গুহক চণ্ডাল। সেই অবধি নেচে উঠেছে আমার মন, শুনতে পাচ্ছি দিন রাত, জল দাও, জল দাও।
1: কি জানি বাছা, ভালো ঠেকছে না। ওদের মন্তরের খেলা আমি বুঝিনি, তোকে কি নেশা লেগেছে কি জানি।

0: বিধাতার লিখন খণ্ডাবে কে? দাসী জন্মই যে তোর।
1: রাজার বংশে কত দাসী জন্মায় ঘরে ঘরে, আমি দাসী নই। ব্রাহ্মণের ঘরে কত চণ্ডাল জন্মায় দেশে দেশে, আমি নই চণ্ডাল।
0: তোর সঙ্গে কথা কইতে পারি এমন কথা আমি জানি নে। তা ভালো, আমি নিজে যাব তার কাছে, পায়ে ধরে বলবো তুমি অন্ন নিয়ে থাকো সব ঘর থেকে, আমার ঘরে কেবল এক গুণ্ডুস জল নিতে এসো।
2: ও চারণের বউ, সাত দেশেতে খুঁজে খুঁজে গো, শেষকালে এই ঠাই, ভাগ্যে দেখা পেলেন রক্ষা তাই।
0: কেন গো, কি চাই?
2: রানীমার পোষা পাখি কোথায় উড়ে গেছে? সেই নিদারুণ শোকে ঘুম নেই তার চোখে, জাদু করে মন্ত্র পড়ে ফিরে আনতেই হবে, খালাস পাবি তবে।
1: মা গো, ওই কথাই তো ভালো, মন্ত্র জানিস তুই, সেই মন্ত্র হোক আমার বাহুবন্ধন।
0: ওরে সর্বনাশী, সাপ লাগার ভয় করিস নে তুই?
1: সাপ তো লেগেই আছে জন্ম থেকে, এক সাপের বিষে আরেক সাপের বিষ ক্ষয় হয়ে যায়, শুরু করে দে তোর মন্ত্র।
0: আচ্ছা, তাহলে কি নাম তার বল।
1: তার নাম আনন্দ।
0: আনন্দ? ভগবান বুদ্ধের শিষ্য?
1: হ্যাঁ, সেই ভিক্ষু।
0: ওরে ওরে, তুই আমার বুক চেরা ধন, আমার চোখের মণি, তোর কথাতেই এত বড় পাপে হাত দিচ্ছি।
1: কিসের পাপ? যিনি সবাইকে কাছে আনেন তাকে কাছে আনবো, তাতে দোষ হয়েছে কি?
0: ওরা পুণ্যের জোরে টেনে আনেন মানুষকে, আমরা মন্তর পরে টানি, পশুকে টানে যে ফাঁসে, আমরা মন্থন করে তুলি পাক।
1: ভালো, সে ভালো মা, নইলে পঙ্কোত্থার হয় না।
0: ওগো ওগো, তুমি মহাপুরুষ, অপরাধ করবার শক্তি আমার যত, ক্ষমা করবার শক্তি তোমার তার চেয়ে অনেক বেশি। প্রভু প্রভু, অসম্মান করতে বসেছি, তবু তবু প্রণাম গ্রহণ করো প্রভু, প্রণাম গ্রহণ করো।
1: কিসের ভয় তোমার মা? মন্ত্র আমি পড়ছি মায়ের মুখ দিয়ে, আমার বেদনা যদি আনে তাকে টেনে, আর তাই যদি হয় অপরাধ, তবে করব অপরাধ, করবই।
0: রক্ষিতে,

0: আচ্ছা, সাহস তোর প্রকৃতি।
1: আমার সাহস? ভেবে দেখ, তাঁর সাহসের জোর। কেউ যে কথা আমার কাছে বলতে পারেনি। জল দাও। এক নিমেষে জেনেছি জল আছে আমার।
0: মাঠ পাড়ের রাস্তা দিয়ে ওই যে কারা চলেছে প্রকৃতি, পীত বসন পরা,
1: তাই তো? ও যে দেখছি সংঘের সব শ্রমণ, শুনছ না, পড়ছেন মন্ত্র।

0: নিজের হাতের নতুন সৃষ্টিকে আর দেখলেন না যে এই মাটি, এই মাটি, এই মাটি তোর আপন। হতভাগিনী, কে তোকে আনলো আলোতে শুধু এক নিমেষের জন্যে? থাকতে হবে তোকে মাটিতেই, সবার পায়ের তলায়।
1: ওরে বাছা, ওরে বাছা, দেখতে পারি নে তোর দুঃখ, আনবই আনবই আনবই তারে মন্ত্র পড়ে।
0: মা, মা, তোর মন্ত্র আদিকালের, এদের মন্ত্র কাঁচা এই সেদিনকার। ওরা পারবে না তোর সঙ্গে, তোর মন্ত্রের টানে খুলবে ওদের মন্ত্রের গাঁট। ওকে হাঁটতে হবে, হাঁটতেই হবে।
1: কোথায় যাচ্ছে ওরা?
0: ওরা যায় এই মাত্র জানি, ওরা কোনোখানেই যায় না। বর্ষা আসবে কিছুদিন পরে, তখন বসবে চাতুর্মাসে, আবার যাবে কি জানি কোথায়। একেই ওরা বলে জেগে থাকা।
1: ওরে পাগলি, তবে কি বলছিস মন্তরের কথা? চলে যাচ্ছে কত দূরে, কোথা থেকে আনবো ফিরিয়ে?
0: যেখানেই যাক, ফেরাতেই হবে, দূর নেই তোর মন্তরের কাছে।
1: প্রকৃতি,

0: ভাবনা করিস নে তুই, এই দেখ মায়া দর্পণ আমার, হাতে নিয়ে নাচবি যখন দেখতে পাবি তার কি হলো দশা। এইবার এসো, এসো রুদ্র ভৈরবের সন্তান, জাগাও তাণ্ডব নৃত্য।
1: ওই দেখ পশ্চিমে জুমল মেঘ, ঝড়ের মেঘ, মন্ত্র খাটবে মা খাটবে, উড়ে যাবে শুষ্ক সাধন শুকনো পাতার মতো, নিভবে বাতি, পথ দেখা যাবে না।
0: এখনো ভেবে দেখ মা, মাঝখানে তো আটকে উঠবে না ভয়ে, ধৈর্য থাকবে তোর, মন্ত্রের বেগ চড়ে যাবে যখন, হঠাৎ ঠেকাতে গেলে আমার প্রাণ বেরিয়ে যাবে, জলবার জিনিস সমস্ত যাবে ছাই হয়ে, তবে নিভবে আগুন। এই কথাটা মনে রাখিস মা।
1: তুই ডরছিস কার জন্যে? সে কি তেমনি মানুষ? কিছুতেই কিছু হবে না তার, শেষ পর্যন্তই আসুক সে চলে আগুনের পথ মাড়িয়ে মাড়িয়ে। আমি মনের মধ্যে দেখতে পাচ্ছি সামনে প্রলয়ের রাত্রি, মিলনের ঝড়, ভাঙনের আনন্দ।
0: এইবার এইবার দেখ দর্পণ একবার।
1: আমি দেখব না, আমি দেখব না তোর দর্পণ, বুক ফেটে যায়, ফেটে যায়। কি ভয়ঙ্কর দুঃখের কর্ণে চঞ্জা, না না দেখব না, আমি দেখব না তোর দর্পণ, না না না।
0: থাক তবে থাক এই মায়া, প্রাণপণে ফিরিয়ে আনবো মোর মন্ত্র, নারী যদি ছিঁড়ে যায় যাক, ফুরায় যায় যদি যাক নিঃশ্বাস।
1: না না পর মন্ত্র তুই, আমার জীবন মৃত্যু সীমানায় আসবে, বুকের জ্বালা দিয়ে আমি জ্বালিয়ে দেব দীপ, সে আসবে মা,
0: প্রকৃতি মা আমার।

0: এতদিন দেরি হবে জানতুম না বাছা, আমার মন্ত্র শেষ হলো বুঝি, আমার প্রাণ যে কণ্ঠে এসেছে।
1: ভয় নেই মা, আর একটু শুয়ে থাক, একটুখানি, বেশি দেরি নেই।
0: আশার তো পড়েছে, ওদের চাতুর্মাস্য তো আরম্ভ হলো।
1: ওরা গেছেন বৈশালীতে গোশির সঙ্গে।
0: ওরে কি নিষ্ঠুর তুই, সে যে অনেক দূর মা।
1: বহুদূর নয়, 7 দিনের পথ মাত্র, 15 দিন তো কেটে গেল। এতদিনে মনে হচ্ছে টলেছে আসন, আসছে আসছে, যা বহুদূর, যা লক্ষ যোজন দূরে, যা চন্দ্র সূর্য পেরিয়ে, আমার দুহাতের নাগাল থেকে যা অসীম দূরে, তাই আসছে কাছে।
0: বল দেখি বাছা, কি তুই দেখছিস আয়নায় বল।
1: তার অনিমেষ দৃষ্টি বহু দূরে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলুম। আমি, এই আমি, এই তোমার মেয়ে, তার দুঃখ আর এর দুঃখ আজ এক। কোন সৃষ্টির চোখে এমন ঘটে?
0: তোর আয়না শেষ দেখেছিস কবে মা?
1: কাল, কাল সন্ধেবেলায়। বৈশালীর সিংহ দরজা পেরিয়েছেন কিছুদিন আগে, গভীর রাত্রে, শ্রমণদের না জানিয়ে। তারপরে কখনো দেখেছি নদী পেরোলেন খেয়া নৌকোয়, দেখেছি দুর্গম পাহাড়ে, দেখেছি সন্ধে হয়ে এসেছে মাঠে তিনি একা, দেখেছি অন্ধকারে গভীর রাতে বনের পথে। যত দিন যাচ্ছে মা, স্বপ্নের ঘোর আসছে ঘন হয়ে, চলেছেন কোনো বিচার না করে, নিজের সঙ্গে সমস্ত দ্বন্দ্ব শেষ করে দিয়ে।
0: প্রকৃতি,

0: যেমন বলেছিলাম তেমনি প্রস্তুত হয়েছিস তো মা?
1: হয়েছি।
0: তবে তবে নাচো তোমার সেই আহ্বানের নাচ, প্রদক্ষিণ করো, আমি বেদীর কাছে মন্ত্র পড়ছি। আয় তোরা, আয় আয় তোরা। প্রকৃতি, প্রকৃতি, এইবার তোমার আয়নাটা নিয়ে দেখো, দেখছো কালো ছায়া পড়েছে বেদিটার ওপরে, আমার বুক ভেঙে যাচ্ছে।

0: আমি পারছি নে, দেখো আয়নাটা। আর কত দেরি মা, আর কত দেরি।
1: না না, দেখবো না, আমি দেখবো না, আমি শুনবো, মনের মধ্যে আমি শুনবো, ধ্যানের মধ্যে আমি শুনবো তার চরণ ধ্বনি। ওই দেখ, ওই দেখ, এলো ঝড়, তার আগমনের ওই ঝড়, পৃথিবী কাঁপছে থর থর।
0: ওরে, তোর অভিশাপ নিয়ে সে আসে রে হতভাগী।
1: না না মা, অভিশাপ না, না অভিশাপ নয়, আনছে আমার জন্মান্তর, মরণের সিংহ দ্বার ওই খুলছে, ভাঙলো দ্বার, ভাঙলো প্রাচীর, ভাঙলো জন্মের মিথ্যা। ওগো আমার সর্বনাশ, আমার সর্বস্ব, তুমি এসেছ আমার অপমানের চূড়ায়।
0: ওরে ও নিষ্ঠুর মেয়ে, দয়া কর, দয়া কর আমাকে, আমার আর সহ্য হয় না। শিক্ষির আয়নাটা দেখ মা, দেখ আয়নাটা
1: মা। ও মা, রাখ রাখ রাখ, ফিরিয়ে নে তোর মন্ত্র, ওরে রাক্ষসী। কি করলি তুই, কেন মরলি নে, কি দেখলে? কোথায় আমার সেই দীপ্ত উজ্জ্বল, সেই শুভ্রনের মল, সেই সুদূর স্বর্গের আলো? কি ম্লান, কি ক্লান্ত, আত্মপরাজয়ের কি প্রকাণ্ড বোঝা নিয়ে এলো আমার দ্বারে, মাথা হেট করে এলো। যাক, সব যাক, ওরে তুই চণ্ডালিনী না হোস যদি।

0: রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা অবলম্বনে নির্মিত চণ্ডালিনী নাটকটি এখানেই শেষ হল। অভিনয়ে মা নমিতা চক্রবর্তী, আনন্দ শুভপ্রসাদ নন্দী মজুমদার, রাজার দূত মুরারী মুখোপাধ্যায় এবং প্রকৃতি রত্না মিত্র। কণ্ঠসঙ্গীতে অরুণী ভৌমিক, যন্ত্রানুষঙ্গে শিউলি বসু, রাজীব মুখোপাধ্যায়, অসিত কুমার জানা, চিরঞ্জীব চৌধুরী, অশোক দাস, দেবাশিস ভট্টাচার্য, প্রস্তুতি সহায়তা প্রদীপ নাগ। চণ্ডালিনী নাটকটির বেতার নাট্যরূপ ও প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
1: শুনলেন নাটক চণ্ডালিনী।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দেব আজ রাতের হারানো দিনের গানে কি থাকছে। পঁচিশে বৈশাখ দিনটাই বুঝি প্রতিভার জন্ম দেয়। গুরু, পণ্ডিত বা আচার্য, তাঁর নামের আগে এই শব্দগুলো বসলে যেন তারা নিজেরাই অলঙ্কৃত হয়। ছোটদের কাছে তিনি প্রিয় গান দাদু। সঙ্গীত পাগল এই মানুষটি গান শেখার জন্য নিজের অস্টিন গাড়ি বিক্রি করতেও দ্বিতীয়বার ভাবেননি। ছাত্রছাত্রীদের বাড়তি কালো আদি শুনলেই তাঁর সরস ভৎসনা। পায়েসে বেশি মিষ্টি দিলে কি খেতে ভালো হয়? পরম সার্থক নামে তাঁর পরিচয় জাজ্জল্যমান সঙ্গীত আকাশে। গুরু জ্ঞান প্রকাশ ঘোষ, সুরস্রষ্টা, সঙ্গীত গবেষক, তবলার কুলগুরুর জন্মদিবস উপলক্ষে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন পর্ব সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই। আজ হারানো দিনের গানে সেই সম্ভার নিয়ে অপেক্ষায় থাকবে আম্রপালি ঘোষ মিত্র, মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত ১১টায়।

0: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairtrwkathamaitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল টিভিকে কংগ্রেস, সিপিআই ও সিপিএম এর সমর্থন পেয়েছে। কেরালম, অসম, পুদুচেরিতেও চলছে সরকার গঠনের প্রস্তুতি। সরকার জানিয়েছে দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। হান্টা ভাইরাস নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে মিলিত হন। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। পরে শ্রী শাহ রাজ্যে বিজেপিকে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন যে ভরসা রাজ্যবাসী বিজেপির ওপর রেখেছে তা যেন বজায় থাকে। নেতাদের এমন কাজ করতে হবে যাতে রাজ্যের মানুষের বিশ্বাস ভঙ্গ না হয়। দলের জয় নিয়ে শ্রী শাহ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের জয়ের গড় ব্যবধান 28,000-এর কাছাকাছি। 9টি জেলায় তৃণমূল কংগ্রেস কোনো আসনই পায়নি। সদ্য সমাপ্ত হওয়া বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করে শ্রী শাহ বলেন, কমিশনের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তোলা হয়েছিল, তা সত্ত্বেও রাজ্যে 93% ভোট পড়েছে, স্বাধীনতার পর যা সর্বোচ্চ এবং ঐতিহাসিক। এই জয়ের ফলে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপি সরকার ক্ষমতায় এলো বলে উল্লেখ করেন তিনি।
1: বঙ্গাল মে 93% মতদান হুয়া হ্যায় জো আজাদী কে বাদ।

0: লোকসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে যে যে সংকল্পের কথা জানিয়েছেন তা পূরণ করা হবে। স্বামী বিবেকানন্দের মন্ত্র নিয়েই তিনি এগিয়ে যেতে চান। খোলা হবে আরজিকর ও সন্দেশখালী কাণ্ডে ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য কমিশন। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ মুক্ত করার ডাক দেন তিনি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বিচারক দিয়ে কমিশন বসানো হবে। ব্যবস্থা নেওয়া হবে সরকারি অর্থ যারা নয়ছয় করেছে তাদের বিরুদ্ধেও। প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মধ্যে দিয়েই ডাবল ইঞ্জিন সরকার জনকল্যাণে কাজ করবে বলেও উল্লেখ করেন শ্রী অধিকারী।
1: মোদীজির স্বপ্ন পূরণ করে বাংলার মানুষের আশাকে পূরণ করে 60% বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে, বাংলায় অনুপ্রবেশ মুক্ত করতে হবে, মা বোনদের সুরক্ষিত করতে হবে, রাষ্ট্রবাদকে মজবুত করতে হবে, ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী ও কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে।
0: পরিষদীয় নেতা নির্বাচনের জন্য শ্রী অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের অন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এদিকে পশ্চিমবঙ্গে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের মধ্যে দিয়ে বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন যুগের সূচনা হবে। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। এজন্য জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী আজ কিছুক্ষণ আগে লোকভবনে গিয়ে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির কাছে সরকার গড়ার দাবি পেশ করেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা। ইতিমধ্যেই শহরে এসেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এবং অন্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন আবাসন ও দপ্তর সাজিয়ে তোলা হয়েছে গেরুয়া আলোয়। প্রধানমন্ত্রী সফর উপলক্ষে কলকাতা শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল টিভিকে সিপিআই, সিপিএম এবং ভিসিক এর কাছে সমর্থন চেয়েছে। কংগ্রেস ইতিমধ্যেই 5 বিধায়কের সমর্থনের কথা জানিয়েছে। দীর্ঘ আলোচনার পর সিপিআই এর 2 বিধায়ক টিভিকে বিনা শর্তে সমর্থন করবে বলে জানায়। 2 বিধায়ক নিয়ে সিপিএমও তাদের সমর্থনের আশ্বাস দিয়েছে। ভিসিকে আজ এ ব্যাপারে সন্ধ্যায় সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি নয়না নাগেন্দ্রন স্পষ্ট জানিয়েছেন, দলের ফলাফল স্বীকার করে নেওয়া হয়েছে। নতুন সরকার গড়তে বিজেপি কোনোভাবেই টিভিকে সঙ্গে জোট বাঁধবে না বলেও জানিয়ে দেন তিনি। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস রবিবারের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11ই মে সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে গুজরাট সফর করবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। এবছর শুরুর দিকে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্বে যোগ দেন। প্রধানমন্ত্রী আজ একটি জাতীয় দৈনিকে একটি প্রবন্ধ লিখে তথ্য জানিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানান, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোনোরকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, গত 2 দিনে প্রায় 87 লক্ষ বুকিং এর প্রেক্ষিতে 57 লক্ষের মতো এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে 5 কেজি সিলিন্ডারের সরবরাহ। গত 2 দিনে 1,11,000-এর বেশি 5 কেজি সিলিন্ডার বিক্রি হয়েছে। শ্রীমতী শর্মা বলেন, বাণিজ্যিক গ্যাস সরবরাহ বেড়েছে প্রায় 70%।
2: পিছলে 2 দিন মে ভি তো হমনে লগভগ 97 লাখ ঘরো কো এলপিজি সিলিন্ডার পৌঁছায়ে আর ইসকে আগেন্সট জো বুকিং থি লগভগ 87,66,000 থি। জো হামারি কমার্শিয়াল সাপ্লাই হ্যায় আভি ভি ও 70% পর হ্যায় লেকিন পিছলে 2 দিন মে 15,400 টন সে অধিক কমার্শিয়াল এলপিজি কি সেল হুই হ্যায়। পিছলে 2 দিন মে 1,11,000 সে অধিক 5 কিলো কে সিলিন্ডার্স কি সেল হুই।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সরকার উপসাগরীয় দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।

হান্টা ভাইরাসের আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু সংক্রমণের ঝুঁকি বর্তমানে কম বলে মূল্যায়ন করলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রের খবর, এমভি হন্ডুরাস জাহাজে সংক্রমণের প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রোগ পর্যালোচনায় নিবিড় কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংগঠন এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্ত্রক। কেন্দ্রীয় অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমান এআই 171 এর চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রায় শেষ পর্যায়ে, আগামী এক মাসের মধ্যে তা প্রকাশ করা হতে পারে। গান্ধীনগরের গিফট সিটিতে আজ এক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। তিনি বলেন, মন্ত্রক দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির আর্থিক সহায়তা প্রদানের কাজে নিরন্তর নজর রেখে চলেছে, দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গত বছর 12 জুন লন্ডনগামী বোয়িং 787 আহমেদাবাদ থেকে উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই আবাসিক এলাকায় ভেঙে পড়লে 260 জন প্রাণ হারান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের ক্ষমতায়ন এবং নিরাপত্তা সীমান্ত সুরক্ষাতে সীমাবদ্ধ নয়, তা সমাজ, পরিবেশ এবং নাগরিকদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। নতুন দিল্লিতে আজ তিনি ভারতীয় সেনা তিরঙ্গা মাউন্টেন রেস্কিউয়ের 10 বছর পূর্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী রবিবার নতুন দিল্লিতে তাপপ্রবাহ এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করবেন। সুপ্রশাসন, নাগরিক কেন্দ্রিক বিপর্যয় মোকাবিলা সহ অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই এই বৈঠক। বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সাহিত্য, সঙ্গীত এবং মানবতাবাদী চিন্তাধারায় রবীন্দ্রনাথের চিরস্থায়ী অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কেকেআর টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে, দিল্লি 3 ওভার 3 বলে কোনো উইকেট না হারিয়ে 33 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান হাউসফুল।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন হাউসফুল। আজকের অতিথি চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষ। তাঁর সঙ্গে কথা বলেছেন আম্রপালি ঘোষ মিত্র। আজ দ্বিতীয় পর্ব।

0: আচ্ছা, আর্যন ঘোষ, সে তো এই অদম্য ছবিতে আপনার সঙ্গে একদম শুরু থেকে, মানে একদম স্ক্রিপ্ট রাইটিং এর পর্যায় থেকে বোধহয় আপনার সঙ্গে থেকেছেন, এবং যত স্ক্রিপ্ট এগিয়েছে আপনাকে বলতে শুনেছি যে বিভিন্ন পর্যায়ে তিনি কিন্তু আপনাকে বিভিন্ন অভিনেতার কথা বলেছিলেন যে এনাকে নেওয়া যায় বা তাকে নেওয়া যায়, কিন্তু আপনি শেষ পর্যন্ত আর্যন ঘোষকেই বেছে নিলেন। আপনি কি শুরু থেকে ওনাকে ভেবেছিলেন, মানে যখন থেকে আপনার মাথায় এই গল্পটা চলছে, আপনি যেটা বললেন যে নতুন একজনকে দরকার ছিল, সেটা আর্যনের কথা ভেবেছিলেন?
1: আর্যনের সঙ্গে আমার পরিচয় প্রায় আমার মনে হয় 8-9 বছরের আমাদের পরিচয়।
0: আচ্ছা,
1: আমি ছেলেটিকে যখন প্রথম আলাপ হয় এবং প্রথম দেখি, আমি ওর মধ্যে একটা কি বলবো, একটা অদম্য স্পিরিট দেখি কোনো কিছু শেখার। হ্যাঁ, এবং ও যতক্ষণ আমার সঙ্গে থাকে, আমি ছেলেটিকে অবজার্ভ করতাম যে স্পঞ্জের মতো পুরোটা একদম আহরণ করে, একদম বাচ্চা বয়স থেকে, ওই 17-18 ওরকম বয়স থেকে ওর সঙ্গে আমার আলাপ। তো ওকে আমি কাজে লাগাই আহারের সময়, ও আমার সঙ্গে সঙ্গে গিয়ে গিয়ে আমাদের মানে প্রচার পর্বে ঋতুদির সঙ্গে আমরা প্রচার করতাম, ও গিয়ে ছবি টবি তুলত ইত্যাদি। হ্যাঁ, তখন আমি দেখতাম যে যেই কাজটা ওকে দেওয়া হচ্ছে খুব সিনসিয়ারলি সেই কাজটা করছে, হ্যাঁ সিনসিয়ারিটি আছে, এবং পালিয়ে চলে যাচ্ছেন, ওদের বয়সে যেগুলো হয় ফাঁকি মারা, মানে পালিয়ে চলে যাওয়া, ডিস্ট্র্যাকশন, এগুলো কিছু নেই ছেলেটির মধ্যে। তারপর ওকে

0: মহিষাসুর মর্দিনীর সময় আমি ওকে পোস্ট প্রোডাকশনের ভার দিয়েছিলাম। মহিষাসুর মর্দিনীতে একটা ছোট রোল করেছিল, পোস্ট প্রোডাকশনের ভার দিয়েছিলাম। আমি দেখেছিলাম কি উৎসাহের সঙ্গে এবং আবার ওই সেম ডেডিকেশন সঙ্গে পুরো পোস্ট প্রোডাকশনটা করছে। এগুলো থেকে আমাদের জাজ করতে সুবিধে হয় যে ছেলেটি লম্বা রেসের ঘোড়া কিনা। তারপর যখন এবার অদম্য যখন লেখা হচ্ছে এবং ও স্ক্রিপ্টিং লেভেল থেকে আমার সঙ্গে ছিল, তখনও আমাকে বিভিন্ন নাম সাজেস্ট করত। একে নাও, এর অভিনয়টা কিন্তু ভালো, ওকে নাও, ওর কিন্তু হাইট ভালো, ওকে নাও, ও কিন্তু ফিজিক্যাল একটা এজিলিটি আছে তোমার এখানে যেটা দরকার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি সব শুনতাম এবং নামগুলো আমরা নোট করতাম, প্রায় 5-6খানা নামও আমাকে দিয়েছিল, সেগুলো আমরা সব নোট করেছি। পরবর্তীকালে আমি যখন প্রযোজক খুঁজতে গিয়ে দেখলাম যে প্রযোজক পাচ্ছি না, হ্যাঁ, যে সিঙ্গেল ক্যারেক্টার গল্প কেউ করতে চাইছে না এবং রাজনৈতিক গল্প করতে অনীহা ইত্যাদি ইত্যাদি, তখন আমি ঠিক করে নিলাম যে এই ছবিটা আমি স্বাধীনভাবে নিজেই করব এবং ওইভাবে কোনো সরঞ্জাম ছাড়া, ইকুইপমেন্ট ছাড়া ওখানে গিয়ে করব। 4 মাস থেকে 4 মাস 5 মাস 3 মাস যতটাই সময় লাগে থেকে করব। তখন আমার মাথায় চিন্তা এলো, এই 4 মাস 3 মাস 5 মাস আমাকে কে দেবে, কোন প্রতিষ্ঠিত অভিনেতা দেবে, সে যতই নতুন হোক না কেন, আমি রাখবো কোথায় ওই গ্রামে নিয়ে গিয়ে? আমি তো তার আগে রেকি করেছি, ওখানে না আছে কোনো হোটেল, না আছে কোনো লজ, না আছে কোনো গাড়ি ঘোড়া। আমরা এক একটা লোকেশনে যেতাম, আমাদের 45 মিনিট হাঁটতে হতো, ঠিক আছে, একটা ভাঙা মোটর সাইকেল ছিল, সেই মোটর সাইকেলে করে আমরা যেতাম। না পারবো স্যান্ডউইচ দিতে, না পারবো স্যালাড দিতে, কিছুই দিতে পারবো না। স্নান কোথায় করতে বলবো, হয় পুকুরের জলে নয়তো আমাদের সঙ্গে টিউবওয়েলে। প্রাতঃকর্ম কোথায় করতে বলবো, সবাই একই জায়গায় গিয়ে আমরা ছোটবেলার মতো আমরা প্রাতঃকর্ম করতাম, তো কিভাবে করব? তো সেই তখন আমি ডিসাইড করলাম যে এটা একদম নতুন কেউ যে, তাকে দিয়ে করাতে হবে। এবং আরিয়ুন হাতের কাছে ছিল, আমি ওকে বললাম তুমি কি করতে চাও, বলে তোমার কি মাথা খারাপ, এ ছবি কি হবে? বললাম যে তুমি ভেবে বলো, কেন আমি আমি ছবিটা করব এইভাবে করব, তুমি আমাকে ভেবে বলো যে তুমি এক সপ্তাহ সময় নাও, তুমি আমাকে ভেবে জানো যে তুমি ছবিটা করতে চাও কি না, তারপর আমার কাজ। ও এক সপ্তাহ পর বললো যে তোমার আমার উপর কনফিডেন্স আছে এই একক চরিত্র পুরোটা। আমি বলছি আমার তোমার উপর কনফিডেন্স আছে, তোমার নিজের উপর কনফিডেন্স আছে কিনা সেটা আমাকে বলো। বলে যে হ্যাঁ আমি করতে রাজি। তারপরের আরো 1 বছর সময় আমরা পুরো প্রি প্রোডাকশন হ্যানা ত্যানা ইত্যাদি করে করে।
1: ডিরেকশন তো কেমন আপনার প্রসেস বুঝলাম, কিন্তু আমরা তো সবসময় জানি যে শুটিং ফ্লোরের ডিরেক্টর হচ্ছেন মানে একদম ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো শুটিং ফ্লোরে ডিরেক্টর রঞ্জন ঘোষকে কেমন ভাবে পান সকলে, শুধু অ্যাক্টররা নয় পুরো টিম?
0: ডিরেক্টর রঞ্জন ঘোষ এত শান্ত শিষ্ট ভদ্র, এত মিতভাষী নয়। ডিরেক্টর রঞ্জন ঘোষ খুবই টাস্ক মাস্টার, হ্যাঁ, এটা মোটামুটি ঋতুপর্ণা থেকে শুরু করে পরমব্রত, শাশ্বত দা, আবির, রাইমা, খরাজ দা, পরাণ দা, এরা সবাই জানেন, ঠিক আছে। তো ডিরেক্টর রঞ্জন ঘোষ ইজ এ টাস্ক মাস্টার, এবং সেখানে ছবির সেটে আমার মনে হয়েছে সবসময় যে সে মানে ওই ধরনের ছবিই হোক কি স্বাধীন ছবিই হোক, যে সেটটা হচ্ছে বা যেখানে আমরা শ্যুট করছি যখন, সেটা হচ্ছে একটা মন্দির বা একটা মসজিদ বা একটা গির্জা, হ্যাঁ, তো সেইখানে মানে কোনো রকম ছবি ছাড়া, ছবির একটা নিজস্ব একটা পবিত্রতা আছে, একটা শ্যুটের একটা পবিত্রতা আছে, একটা অনেস্টি আছে, সেটা যদি মেনটেন না হয় তাহলে সেটা ধরা পড়ে যে কি ধরনের কাজ হয়েছে। সেই অনেস্টি, সেই পবিত্রতা মেনটেন করাটা আমার কাজ, এবং সেই জন্য আমি খুবই স্ট্রিক্ট। আমি একদমই মানে আমার সেটে কোনো রকম ইনডিসিপ্লিন আমি বরদাস্ত করি না, খুব রাগি এবং কমফোর্টেবল করি, বকে নিয়ে আদরও করে দিই, কিন্তু বকাটা খুব খায় অনেকে।
1: আচ্ছা, এইবারের ছবিতে সুন্দরবনের একেবারে প্রত্যন্ত লোকেশন, ন্যাচারাল লাইটে শুট সবচেয়ে বড় কথা, রাতের অন্ধকারে তো বটেই, দিনের বেলাতেও সাংঘাতিক রিস্ক, মানে ছবি দেখতে দেখতে অনেক সময় আমার নিজের এরকম মনে হচ্ছে যে এই রে বাঘ এসে যাবে বোধ হয় এক্ষুনি। হ্যাঁ, এই রকম একটা পরিবেশে আপনাদের শুটিং এর অ্যাডভেঞ্চার কতটা ছিল?
0: বিশাল অ্যাডভেঞ্চার ছিল। এটা তো যেটা করে দিলেন এটা তো সারা রাত বোধ হয় কভার হয়ে যাবে। আমি সব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে একবার আমরা শুট করছিলাম আর আমরা সব প্রত্যন্ত জায়গায় যেতাম, একদম ভার্জিন লোকেশন, মানে যেখানে সুন্দরবনের ট্যুরিস্ট যায় সেরকম লোকেশন না, যেখানে সচরাচর বাংলা ছবি বা ওয়েব সিরিজ বা সিরিয়াল যেসব জায়গায় শুট হয় সেসব জায়গা নয়, এটা যে একদম ভার্জিন সব লোকেশন। আমরা একবার একটা শুট করছিলাম একটা ঘাটের পাশে যে বাদাবনগুলো থাকে, সে বাদাবনের বাদাবনের সংলগ্ন জমিতে আমরা শুট করছিলাম নদীর পাড়ে। এবার প্রথম যেদিন শুট করছি, শুট করতে করতে কিছুক্ষণ পর দেখছি যে গ্রামবাসী প্রায় 15-20 জন চিৎকার করতে করতে

আমাদের দিকে সব ছুটে আসছে, এসে তারা ঘাটে দাঁড়িয়ে আমাদের হাত নেড়ে নেড়ে মানে উঠে যেতে বলছে। আমি তখনও বলে চলছি আর দু মিনিট, আর দু মিনিট, হ্যাঁ জাস্ট একটু আমাদের সময় দিন। তারপর উঠবার পর তারা আমাদের বললেন যে আপনি, আমাকে বললেন বেসিক্যালি যে আপনি ওখানে কি করছিলেন। বললাম যে শ্যুট করছিলাম। আপনি জানেন জায়গাটা কি? ওখানে কুমির ডিম পাড়ে, ওটা কুমিরের বাসা, এবং ওখান থেকে ছ মাস আগে ওখান থেকে গ্রামে যে মিন ধরে, ছোট ছোট মাছ মিন ধরে, সেই মিনের একটা লোককে তুলে নিয়ে গিয়েছিল কুমির, এবং তার দেহ পাওয়া যায় তিনটে আইল্যান্ড দূরে, তিনটে দ্বীপের পরে মাটিতে মানে ভেসে ওঠে। কুমির কি করে, কুমির লোককে ধরে নিয়ে গিয়ে, মানুষকে ধরে নিয়ে গিয়ে, তারা তো সঙ্গে সঙ্গে খায় না, পচিয়ে তারপর সে পচা মাংস খায়, একেবারে পুরো মানে নদীর আর কি বেডে, মানে রিভার বেডে গিয়ে পুঁতে দেয়। তারপর যখন পচে যায় সেই পচা মাংসটা খায়। এবার সে যখন পুঁতেছিল ঠিকমতো পুঁচতে পারেনি, হ্যাঁ সে ভেসে উঠেছে। বলে এখান থেকে, আমাদের এখান থেকে ছমাস আগে লোক তুলে নিয়ে গেছে, আপনি কি করছিলেন ওখানে? হ্যাঁ খুব বকাবকি করে, কিন্তু আমাদের সেই শ্যুট শেষ হয়নি সেদিন। তারপর দিন লুকিয়ে গিয়ে আবার একটু, তখন আমরা কেয়ারফুল হয়ে পড়েছিলাম, গিয়েছিলাম তো আমরা, তাদের বলেছিলাম দেখুন আমাদের ওখানে শ্যুটটা শেষ করতেই হবে, আপনারা একটু আমাদের গাইড করুন। ওখানে গিয়ে দ্বিতীয় দিনও গিয়ে আমরা শ্যুট করি, এবং গ্রামবাসীরা প্রায় 10-12 জন ওখানে দাঁড়িয়ে থেকে ঢিল ছুঁড়ে ছুঁড়ে ওই জায়গাটাতে, যাতে কুমির না আসে নদীতে, ঢিল ছুঁড়ে ছুঁড়ে তারা আমাদের প্রোটেকশন দেন, রক্ষা করেন। এটা একটা ব্যাপার হয়েছিল আমাদের। তারপর যখন আমরা শ্যুট করতাম, যেখানে আমরা একদিন যে ক্লাইম্যাক্স যেটা শ্যুট করেছিলাম, লো টাইট হাই টাইট দেখে আমাদের শ্যুট করতে হতো পূর্ণিমার রাতে, তো সেই লো টাইট মিলিয়ে আমরা যে জায়গাটায় যেতাম প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগতো হেঁটে যেতে সেই সি বিচটায় একদম। তো সেইখানে একদম আমরা হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যাচ্ছি যে ধিকি ধিকি করে কী সব যেন জ্বলছে সাইডে, একদম প্রথম দিন। তো তারপর একটু কাছে গিয়ে দেখি যে সেখানে আর কি শবদাহ করা হচ্ছে। পরে জানতে পারলাম যে ওই জায়গাটা হচ্ছে শ্মশান গ্রামের। এবং প্রতিদিন সেই আমরা বিকেলে সেই শ্মশান পেরিয়ে যেতাম, এবং সেখানে মাঝে মাঝেই শবদাহ করা হতো, এবং রাতে যখন ফিরতাম তখন 2-3 দিন পর সেই দুর্গন্ধ প্লাস সেই ধিকি ধিকি আগুন জ্বলা, এবং এই ফিলিংটা যে আমরা রাতে যখন 11:30 বা 12:00 ফিরছি একা ওই 6 জন মিলে, হ্যাঁ ওই পুরো আবার 45 মিনিট হেঁটে গ্রামে ফিরতে হবে, তখন ওই শ্মশানের মধ্যে দিয়ে আমরা ফিরছি, হ্যাঁ সমুদ্র তটেই আর কি। তো এগুলো একটা আদার ওয়ার্ল্ডলি একটা এক্সপিরিয়েন্স দেয়, একটা অন্য জগতের একটা ইয়ে দেয়। তো এই ধরনের অনেক কিছু ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হয়েছিল, অভিজ্ঞতা হয়েছিল, যেগুলো এর আগে কখনো হয়নি। অরুণের ক্ষেত্রে একটা ওর নিজের সুবিধে ছিল, সেটা হচ্ছে যে ও একদম শুরু থেকে ছবির স্ক্রিপ্টিং লেভেল থেকে ও অ্যাসোসিয়েটেড ছিল, যেটা আপনারা জানেনই। তো সেই জন্য ও চরিত্রের ওঠা পড়া, চরিত্রের মানসিক জগৎ সম্বন্ধে ও ওয়াকিবহাল ছিল। তো সেইটা একটা ওর ছিল শুরু থেকে, সেটা ওর ছিল। তবে অরুণের নিজস্ব একটা প্রস্তুতি পর্ব থাকে, সেটা কি সেটা আমি ঠিক জানি না, সেটা ওর বাড়িতে নিজের সঙ্গে কিভাবে ও চর্চার মধ্যে থাকে। ও থিয়েটার করেছে, এবং থিয়েটারের একটা তো ডিসিপ্লিন থাকেই, থিয়েটারে একটা নিজস্ব চর্চা থাকে, কিন্তু থিয়েটারের অভিনয় আর সিনেমার অভিনয়টা একদম আলাদা। তো সেই ক্ষেত্রে ও আমাকে এত বছর অ্যাসিস্ট করেছে, আমার কাজের পদ্ধতি দেখেছে, প্রচুর সিনেমা দেখেছে, ওয়ার্ল্ড সিনেমা দেখেছে, ভারতীয় ছবি দেখেছে, তার থেকে একটা ওর ধারণা হয়েছে। এগুলো সব একটা ওর ব্যাকগ্রাউন্ডে আছে, এবং ওর নিজস্ব একটা প্রস্তুতি পর্ব আছে, সেটা কিভাবে কি করে সেটা আমি জানি না। কিন্তু এই ছবিতে যেটা একটা যাপনের মধ্যে দিয়ে যেতে হতো, সেই যাপনের মধ্যে দিয়ে আমি ওকে যেতে দেখেছি, এবং এটা আমরা প্রত্যেকে গিয়েছি, এবং সেটার মধ্যে দিয়ে আরিয়ুনও গেছে। এবং ধরুন আমরা যেই 4 মাস সুন্দরবনে ছিলাম, সেই 4 মাস ও কিন্তু বাড়িতে কোনো ফোন কল করেনি। বাড়িতে বাবা মার সঙ্গে, ও বাবা মার একমাত্র সন্তান এবং মায়ের খুবই কাছের, যেটা হয়ে থাকে। তো বাড়িতে ও 4 মাস আমি ওকে ফোন কল করতে বারণ করেছিলাম, বলেছে 4 মাস ফোন কল করতে পারবে না, কেননা পলাশও ফোন কল করে না, ফোনে মার সঙ্গে কথা বলে না, মা ফোন করলে ওকে পায়, তো তুমি মার সঙ্গে কথা বলতে পারবে না। তো 4 মাসও কথা বলতে পারিনি, ওর বাড়ির সঙ্গে যোগাযোগ অন্যান্য আমাদের ইউনিট থেকে জানানো হতো যে সব ঠিক আছে ইত্যাদি ইত্যাদি, সেই যাপনের মধ্যে দিয়েও গেছে। তারপর হচ্ছে যে ও ফিজিক্যালি খুবই ফিট, ও সেই শরীর চর্চা করে নিয়মিত, সেটা একটা খুব আমাদের কাজে এসেছে। এবং খুব যেটা আমি বলছি যে একজন অভিনেতার মধ্যে অভিনয়ের বীজটা ওর মধ্যে আছে, এবং একটা আন্ডার অ্যাক্টিং করার একটা প্রবণতা আছে, যেটা সিনেমার জন্য খুব ভালো আর কি। হ্যাঁ, যেটা থিয়েটার হলে ওভার করে ফেলার একটা প্রবণতা চলে আসে, এটা ওর মধ্যে নেই, আন্ডার অ্যাক্টিং করার একটা ব্যাপার আছে। তো এই জিনিসগুলো খুব কাজে লেগেছে। আর তাছাড়া যেটা আমার মনে হয় সব থেকে বেশি কাজে লেগেছে, সেটা হচ্ছে যে ওর নিজের ডেডিকেশন,

0: করছে, পলাশকে নিয়ে আরো ওর উত্তেজনা এবং ওর প্রশ্ন, ওর আগ্রহ ছবি শুটের পর। হ্যাঁ, যে এখন পলাশ কি করছে, এখন পলাশ ওখানে যেতে চাইছে, তুমি কি যাবে পলাশের সঙ্গে, এখন পলাশ চা খেতে যাচ্ছে ওই চায়ের দোকানে, তুমি কি যাবে ওর সঙ্গে, এই ধরনের আর কি। যে পলাশ থেকে একটু একটু করে এখন বেরোচ্ছে। ছবি শুটের পর তো পুরোটা ছিলই এডিটের সময়, ও এডিটের সময় আমাদের পুরো পোস্ট প্রোডাকশন আমি আর ও একসঙ্গে করেছিলাম, তখন পুরোটাই ও পলাশের মধ্যে ছিল। পাবলিসিটির সময় পলাশের মধ্যে ছিল, ছবির এই দীর্ঘ 50 দিনের যে মানে প্রদর্শনী সেখানেও পলাশের মধ্যে ছিল। এবার নতুন একটা কাজের মধ্যে ঢুকে আস্তে আস্তে ওর থেকে, ওর মধ্যে থেকে হয়তো পলাশ হয়তো বেরোচ্ছে সাময়িকভাবে, ওর মধ্যে পলাশ থেকে যাবে।
1: আপনার ছবিতে যেটা আমরা সবসময় দেখেছি যে শটের একদম সূক্ষ্ম ছোট্ট ছোট্ট ডিটেইলিং এবং ছোট্ট একটা শটের মধ্যে দিয়ে অনেকটা ইমোশন আপনি ডেলিভার করান, এবং সেই সঙ্গে হচ্ছে সাইলেন্সের একটা অভূতপূর্ব ব্যবহার যেটা অদম্য ছবির ক্ষেত্রে তো ভীষণভাবে আমরা পেয়েছি। এই বিষয়গুলো কি আপনার ওই ফিল্ম স্কুলেরই এডুকেশন, নাকি এটা আপনার ছোটবেলা থেকে ভীষণভাবে সিনেমা দেখার বা সিনেমাকে ভালোবাসার ফল?
0: এটা না, ওরকম ব্যাক ক্যালকুলেট করে উত্তর দিলে সেটা আমার মনে হয় একটা ডিসঅনেস্ট উত্তর হবে। এটা কি বলুন তো, এটা ছোটবেলা থেকে একটা একটা বীজ রোপণ করা হয়। সেটা হয়তো ছোটবেলাতে আমার বাবা মা রোপণ করে দিয়েছিলেন, সাহিত্য চর্চা, সিনেমা দেখা, খেলাধুলো করা, গল্পের বই পড়া, গান শোনা, বন্ধুদের সঙ্গে একটা জীবন কাটানো, সেখান থেকে আস্তে আস্তে একটা বোধ তৈরি হয়। হ্যাঁ, সেই বোধের পর সিনেমা দেখা শুরু করা। আমি সিনে সেন্ট্রালের মেম্বার ছিলাম, তো ওটা আমি কলেজ লাইফেই হয়ে গিয়েছিলাম, তো তখন সিনেমা দেখা, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমা দেখা, এইসব চর্চার মধ্যে থেকে থেকে থেকে থেকে আস্তে আস্তে মানুষ উন্নতি করে, এবং তারপর অপর্ণা সেনের সান্নিধ্যে আসা, হ্যাঁ, সেখান থেকে একটা শিক্ষা গ্রহণ করা, ফিল্ম স্কুলের শিক্ষা গ্রহণ করা। ফিল্ম স্কুলে কেউ পরিচালক বা চিত্রনাট্যকার তৈরি হয়ে যায় না, ফিল্ম স্কুলে একটা ফ্যামিলিয়ারাইজেশন হয়। ফিল্ম স্কুল থেকে পাশ করে কেউ পরিচালক হয়ে গেল বা কেউ চিত্রনাট্যকার হয়ে গেল, কেউ অভিনেতা হয়ে গেল, কেউ ক্যামেরাম্যান হয়ে গেল, সেটা নয়, একটা ফ্যামিলিয়ারাইজেশন ট্রেনিং। ওটা ফিল্ম স্কুল থেকে বেরোবার পর আসল শিক্ষাটা শুরু হয়। তো আমার সেই আসল শিক্ষাটা ফিল্ম স্কুলের পর শুরু হয়েছিল, ইতি মৃণালিনীর সেটে, আমার নিজের সেটেও, হৃদমাজারের সেটে, রং বেরঙের করির সেটে, আহারের সেটে, মহিষাসুরমর্দিনীর সেটে, আমি শিখতে শিখতে শিখতে শিখতে এসেছি। হ্যাঁ, এখনও শিখে চলেছি, এবং আমি এটা আই মিন ইট, হ্যাঁ, যে ওই ছবি করতে করতে আমি শিখেছি, এখনও শিখছি, অদম্য করতে গিয়ে আসলে শিখলাম, নতুন করে শিখলাম, যে একটা সিনেমা যদি পুরোপুরি একটা ক্যামেরা যদি আমাকে দিয়ে দেওয়া হয় তাহলে কি আমি গল্প বলতে পারবো কি পারবো না। অদম্য করার আগে পর্যন্ত আমি জানতাম না যে একটা ক্যামেরা আমাকে দিয়ে দিলে আমি গল্প বলতে পারবো, সত্যি জানতাম না, ইন্ডাস্ট্রি ফরম্যাটে ছবি করে। অদম্যর পর আমি শিখলাম যে একটা ক্যামেরা দিয়ে দিলে এবং যদি একটা ভালো টিম পাই আমি, তাহলে আমি একটা শুধুমাত্র একটা ক্যামেরা নিয়ে একটা ছবি বলা, ছবি করা সম্ভব, এটা আমি শিখলাম অদম্য করে। তো শেখার যে প্রসেসটা, এটা মানে আবহমান আর কি, চিরকালই, এর কোনো শেষ নেই।
1: ঠিক, যেমন আপনি বললেন যে শ্যাম বেনেগালের কাছ থেকে আপনি শিখেছেন, সেরকম এই যে অপর্ণা সেনের সঙ্গে ইতি মৃণালিনীতে আপনি সহলেখক হিসেবে কাজ করেছেন, বা তারপরেও আপনি, আপনার একটা দীর্ঘ সম্পর্ক তো ওনার সঙ্গে, ওনার কাছে এমন কিছু শিখেছেন যেটা আপনি ওই একইভাবে যেটা আপনি মনে রেখে চলতে চান?
0: আমি জানি না রীনাদির থেকে আমি কি শিখেছি, মানে কি শিখিনি, সবটাই সবটাই, এমনকি ব্যক্তিত্ব, হ্যাঁ, জীবন, ব্যক্তিত্ব। মানে আমি রীনাদির সঙ্গে পরিচয় হওয়ার আগে রঞ্জন এক ধরনের ছিল, রীনাদির সঙ্গে পরিচয় হওয়ার পর রঞ্জন ঘোষ আরেক ধরনের হয়েছে। এটা সিনেমা শিক্ষা আমি বলবো, এটা জীবনের একটা শিক্ষা। সব থেকে যেটা আমি শিখেছি রীনাদির থেকে সেটা হচ্ছে যে কোনো কিছুতে, কোনো অল্প কিছুতে বা কোনো কিছুতে একেবারে মানে স্যাটিসফাইড না হয়ে যাওয়া, খুঁতখুঁতে থাকা, এটা খুব জরুরি। উনি আমার চারটে ছবি দেখেছেন এর আগে, আমাকে বলেছেন যে রঞ্জন হয়েছে, হচ্ছে, তুই কিন্তু আরো ভালো করতে পারিস, এটা সবসময় বলে গেছেন, ডিসকারেজ করেননি, এটা ভালো হয়েছে, ওটা ভালো হয়েছে, সেটা হয়েছে, কিন্তু তুই কিন্তু আরো বেটার করতে পারিস, হ্যাঁ, এটা সবসময় বলে গেছেন। যে কোনো কিছুতে আত্মতৃপ্তি, তৃপ্ত হয়ে যাওয়া, খুব অল্পেতেই সন্তুষ্ট হয়ে যাওয়া, আমি বোধহয় এটা শিখেছি রীনাদির কাছ থেকে। এবং যেটা বললাম যে সিনেমার বাইরে গিয়েও যখন আমি রীনাদির সঙ্গে থাকি, যেটা নিয়ে একটু আগে আমি বলছিলাম, যখন অপর্ণা সেনের সঙ্গে থাকি তখন আমার মনে হয় যে স্পঞ্জের মতো আমি পুরোটাই ওর সবটাই আহরণ করি। উনি কি বলেন, উনি কি ভাবছেন, উনি যে কথাগুলো বলছেন তার পিছনে ভাবনাটা কি, হ্যাঁ, কোনো কথার সঙ্গে হয়তো আমি অ্যাগ্রি করছি না, হয়তো আমরা ডিসঅ্যাগ্রি করছি, তার মধ্যেও যে বিতর্কের মধ্যেও যে একটা ভাবনা চিন্তা থাকে, এই পুরো বিষয়টা আমি ওর থেকে শিখতেই থাকি আর কি, এখনো শিখে চলি। হ্যাঁ, তো

0: অপর্ণা সেনের থেকে শুধু সিনেমা সংক্রান্ত নয়, জীবন সংক্রান্ত অনেক কিছু আমি শিখেছি। এবং অপর্ণা সেন পূর্ববর্তী এবং অপর্ণা সেন পরবর্তী রঞ্জন কিন্তু আলাদা।
1: খুব সুন্দর লাগলো কথাটা। আচ্ছা, এডুকেশনের জন্য যেমন ইনস্টিটিউশন মাস্ট, আমরা তো প্রত্যেকটা লেভেলে নিজের এলিজিবিলিটি প্রুভ করেই পরের লেভেলে এগোতে পারি, সেরকম স্ক্রিপ্ট রাইটিং বা ফিল্ম মেকিং বা অ্যাক্টিং এসবের ক্ষেত্রে একটা স্ট্রাকচার্ড এডুকেশন কতটা প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? আপনি নিজে যেহেতু এইভাবেই এই প্রসেসে গেছেন, তাই আপনাকে এই প্রশ্নটা করা।
0: আমরা যখন ডাক্তার হতে চাই আমরা ডাক্তারই পড়ি, আমরা যখন ইঞ্জিনিয়ার হতে চাই আমরা ইঞ্জিনিয়ারিং পড়ি, যখন ম্যানেজমেন্ট করতে চাই আমরা ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে গিয়ে লাখ লাখ টাকা দিয়ে আমরা ম্যানেজমেন্ট শিখি। সিনেমার ক্ষেত্রে কেন এরকম আমাদের মনে হয় যে সিনেমাটা না শিখলেও চলে? এবং আরেকটা জিনিস হয়েছিল, ছোটবেলায় সিনেমার কথা বলে সত্যজিৎ রায়ের একটি বই আমি পড়েছিলাম, সে গ্রাজুয়েশন লেভেলেই, সেখানে উনি লিখেছিলেন যে তখনকার দিনেও কোনো ফিল্ম স্কুল তৈরি হয়নি ভারতবর্ষে। উনি লিখেছিলেন যে আমার খুব মনে হয় যে ভারতে একটা, ইন্ডিয়াতে একটা ফিল্ম স্কুল হওয়াটা খুব জরুরি, যেরকম রাশিয়াতে আছে, মস্কোতে আছে, ইন্ডিয়াতেও একটা ফিল্ম স্কুল হওয়াটা খুব জরুরি। তাতে ফিল্ম শিক্ষাটা তো একটা কারিগরি শিক্ষা, টেকনিক্যাল শিক্ষা, তো সেই টেকনিক্যাল শিক্ষাটা খুব জরুরি, এটা উনি বলেছিলেন, এটা আমি পড়েছিলাম। হয়তো সেখান থেকে আমার চিন্তা ভাবনাটা আমার মাথায় এসেছিল যে সত্যিই তো, ডাক্তার হতে গেলে ডাক্তারই পড়তে হয়, ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারিং পড়তে হয়, তাহলে ফিল্ম মেকার হতে গেলে ফিল্ম মেকিং শিখতে হবে, লজিক্যাল ব্যাপার না এটা একটা। তো সেখান থেকেই আমি ফিল্ম স্কুলে গিয়েছিলাম, এবং ফিল্ম স্কুলে গিয়ে যেটা আমি শিখলাম সেটা হচ্ছে যে ফিল্ম স্কুল, যেটা বললাম একটু আগে, যে ফিল্ম স্কুল থেকে বেরিয়ে আমি পরিচালক হয়ে যাব না, ফিল্ম স্কুল থেকে বেরিয়ে আমি সিনেমাটোগ্রাফার হয়ে যাব না বা অভিনেতা হয়ে যাব না, তারপর থেকে শেখাটা শুরু হবে। কিন্তু ফিল্ম স্কুল যেটা শেখায় সেটা হচ্ছে যে কারিগরি বিদ্যার পাশাপাশি একটা টিমের সঙ্গে কিভাবে কাজ করতে হয়, টিমের স্পিরিটটা কি হয়, একটা আমাদের পরিবেশ দেয় যেখানে আমরা ওয়ার্ল্ড সিনেমা দেখি, নিজের দেশের চলচ্চিত্র দেখি, পড়াশুনো করি, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি, অ্যানালিসিস গুলো হয়, আলাপ মানে ভাবের আদান প্রদান হয়, ভাবনার আদান প্রদান হয়, চিন্তার আদান প্রদান হয়, বিতর্ক হয়। হ্যাঁ, সেটা একবার ইন্ডাস্ট্রিতে চলে গেলে এইগুলো আর হয় না, সেই চর্চাটা আর হয় না। ফিল্ম স্কুল সেই চর্চার পরিবেশটা দেয়, সেই চর্চার পরিবেশে তোমার আত্মা, তোমার মগজ, হ্যাঁ, এটা সেটার পুষ্টি যোগায়, সেই পুষ্টির জন্যই ফিল্ম স্কুল। টেকনিক্যাল শিক্ষাটা তো তুমি এখানে অ্যাসিস্ট করলে, দুবছর অ্যাসিস্ট করলে টেকনিক্যাল শিক্ষা পেয়ে যাবে, কিন্তু সেই মগজের এবং মেধার যে একটা পুষ্টি এবং মানে উত্তরণ, একটা উন্নতি, সেটা ফিল্ম স্কুল দেয়, এবং সেই পরিবেশটা আমার মনে হয় জরুরি। নিজে যেহেতু সেখান থেকে এসেছি আমার তো ডেফিনেটলি মনে হয় সেটা জরুরি।
1: ফিল্ম স্কুলের প্রজেক্ট ওরিয়েন্টেড সিনেমাকে বাদ দিয়ে প্রথম আপনার ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে 2014 সালে হৃদমাঝারে, এবং তারপর আজ 2026, এই 12 বছর, এই দীর্ঘ সময়ের মধ্যে আপনি নিজে টলিউড ইন্ডাস্ট্রিকে কেমন দেখছেন? মানে কতটা একই রকম রয়েছে বা কতটা পাল্টেছে, বা আপনি কেমন দেখতে চান, সেটা কতটা ফুলফিল করছে?
0: সব থেকে যে বড় বিষয় আমি এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে যখন হৃদমাঝারে শ্যুট করেছিলাম তখন 25 দিন পেয়েছিলাম, এখন আমাদের বলা হচ্ছে 10-12 দিনে শ্যুট করতে। এটা সব থেকে বড় একটা ফিজিক্যাল আমি যেই চেঞ্জটা দেখতে পেলাম, এটার বিবিধ কারণ আছে। সব থেকে বড় কারণ হচ্ছে যে বাংলা ছবির ব্যবসা না করা, ব্যবসা না হওয়া, এবং সিনেমা হল কমে যাওয়া, সেখান থেকে যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেই বিষয়টা থাকে সেইগুলো কিছু না হওয়া, হ্যাঁ, তো সেখান থেকে দিন কমতে থাকা, দিন কমতে থাকতে থাকতে কি হয়, ছবির পরিধি কমে যায়, স্কেল কমে যায়, একই ধরনের ঘরের মধ্যে গল্প বলতে হয়, বা যেই গল্পগুলো বলা হয় সেগুলো ঠিক মতো বলা হয়ে ওঠে না। হ্যাঁ, তো এই কতগুলো আমি দিক দেখলাম যেটা আমার মনে হয় যেখানে মানে উন্নতির প্রচুর সুযোগ আছে, এবং এইগুলো আমার মনে হয় খুব অ্যাড্রেস করা। এবং আরেকটা জিনিস আমার খুব একটা পরিবর্তন লক্ষ্য করেছিলাম, যে আমরা যখন কাজ করেছিলাম আমাদের কোনো রকম শেকলের মধ্যে কোনো বাধার কোনো ব্যাপার ছিল না, আমরা অনেকটাই মুক্ত হস্তে কাজ করতে পেরেছি। এখন আমার যেটা মনে হয় যে কোথাও একটা বাইরে থেকে একটা কন্ট্রোল, বাইরে থেকে একটা মানে শৃঙ্খলে বাঁধার একটা সবসময় একটা প্রবণতা, কিন্তু যে কোনো শিল্পকর্ম তখনই উজ্জীবিত হতে পারে, তখনই ফ্লারিশ করতে পারে যখন তাকে ছেড়ে দেওয়া হয়, মুক্ত করে দেওয়া হয়। হ্যাঁ, না হলে উড়বে কি করে পাখি? পাখিকে যদি তুমি খাঁচার মধ্যে বেঁধে রাখো, সেখানে যদি তুমি তাকে উঠতে বলো, সে তো ওইটুকুই উঠতে পারবে, ডানা ঝাপটাবে, সেটা ওড়া হবে না। পাখিকে যদি তুমি ছেড়ে দাও, মুক্ত করে দাও, পাখি ঠিক উড়বে। পাখি যদি ওড়ে, পাখি উড়ে এসে তোমার কাছেই বসবে। আমার মনে হয় যে কোনো শিল্পকর্মের ক্ষেত্রেও তাই, যে আরও ফ্রিডম দেওয়া উচিত, হ্যাঁ, কন্ট্রোল করাটা এতটা উচিত নয়। যত কন্ট্রোল করবে তত মানে ফ্লারিশ করবে না, এবং সেটাই হচ্ছে আমাদের এখানে। ফ্লারিশ করতে পারছে না বাংলা সিনেমা এত বেশি কন্ট্রোলের জন্য। তো কন্ট্রোলটা ছেড়ে

0: আমার মনে হয় আরো বেশি বাংলা ভালো ছবি তৈরি হবে।
1: রঞ্জনদা, আমরা আগামীতে আপনার কাছ থেকে কি ছবি পেতে চলেছি, মানে আমাদের জন্য কি অপেক্ষা করছে এবং সেই অপেক্ষার জন্য আমাদের আরো কতদিন অপেক্ষা করতে হবে?
0: সেটা তো আমারও নিজের কাছে প্রশ্ন যে এরপর কি, কেননা আমার সবসময় ওই আনসার্টেনটির যে একটা ব্যাপার থাকে না, অনিশ্চয়তার যে কি হবে কি হবে, তো আমার নিজের ক্ষেত্রেও সেটা খুব আর কি প্রযোজ্য, খুব কাজ করে যে এরপর কি করব। বিশেষ করে এবার অদম্যর পর, মানে নন্দনে যে আমরা গত 42 দিন এবং পদ্মশ্রীতেও যে চলছে গত 1 সপ্তাহ ধরে ছবি দেখে বেরিয়েছি, সবাই ওই কথাই বলে চলেছেন যে এরপর কিন্তু আপনার থেকে খুব ভালো কিছু একটা এক্সপেক্ট করবো, আশা রাখবো। সেটা খুব একটা বড় চাপের বিষয়, আমি তো নিজের থেকে নিজে কখনো কিছু আশাই করি না, হ্যাঁ, বা নিজের জন্য সেরকম কোনো কিছু রাখি না। আমার যেটা মনে হয় যে এইটুকু জানি যে নিজেকে রিপিট করব না, যে এই ধরনের গল্প একবার বলে দিয়েছি সেই ধরনের গল্প বা সেই ধরনের ছবি আরেকবার করব না, আই ডোন্ট লাইক রিপিটিং মাইসেলফ, তো সেইটা আছে। কিন্তু এরপর কি হবে সেটা আমি জানি না, তবে যেটাই হোক না কেন সেটা অদম্যর থেকে একদম আলাদা কিছু একটা হবে, এবং যারা অদম্য দেখে যাদের ভালো লেগেছে আমি আশা করব যে তাদের আবার সেই ধরনের কিছু একটা কাজ দিতে পারবো আমরা, যাতে তাদের আবার মানে ভালো লাগে, এরকমই কিছু একটা হবে হয়তো।
1: আমাদের সময় তো প্রায় শেষের দিকে, এবার দ্রুত একটা র‍্যাপিড ফায়ারে যেতে চাইছি, শুরু করি?
0: অবশ্যই।
1: আচ্ছা, সৃজন না প্রযুক্তির ব্যবহার?
0: সৃজন।
1: রবীন্দ্রনাথ না দস্তয়েভস্কি?
0: দুটোই।
1: আড্ডা না ওয়েবিনার?
0: আড্ডা।
1: পঙ্কজ ত্রিপাঠী না শাহরুখ খান?
0: শাহরুখ খান।
1: আইসটি না ভাঁড়েচা?
0: ভাঁড়েচা।
1: কলকাতা না কান?
0: কলকাতা।
1: মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল ম্যাচ না ছবির প্রিমিয়ারের ইনভিটেশন?
0: অফকোর্স মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল।
1: আচ্ছা, অ্যাওয়ার্ড না পপুলারিটি?
0: দর্শক, দ্য বিগেস্ট অ্যাওয়ার্ড। কোনো ফিল্ম ফেস্টিভ্যাল না, এখানে জাস্ট একটু মানে শর্ট কোয়েশ্চেন, মানে লং আনসার দিয়ে দিই, ফিল্ম ফেস্টিভ্যাল বা অ্যাওয়ার্ড বা কোনো রকম প্রাতিষ্ঠানিক পুরস্কারের থেকে দর্শকের হাততালি, দর্শকের ভালোবাসা, দ্যাট ইজ গড,
1: ওটাই অ্যাওয়ার্ড। আবোল তাবোল না অ্যালিসন ওয়ান্ডারল্যান্ড?
0: আবোল তাবোল।
1: একা লং ড্রাইভে যাওয়া নাকি গঙ্গার ধারে বসে থাকা?
0: লং ড্রাইভে যাওয়া।
1: অপর্ণা সেনের অভিনয় না অপর্ণা সেনের পরিচালনা?
0: অপর্ণা সেনের পরিচালনা।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং আমাদের আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে নতুন অনুষ্ঠান আমাদের শ্রোতা বন্ধুদের ইতিমধ্যে জানিয়েছি, আবারও বলছি, হাউসফুল আপনারা শুনতে পাবেন প্রতি শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যে 7:45 এবং বাংলাদেশ সময় রাত 8:15। অবশ্যই আমাদের এই নতুন পথ চলায় আমাদের সঙ্গী হবেন। আজ আমাদের সঙ্গে আমরা পেয়েছিলাম পরিচালক রঞ্জন ঘোষকে, এবং তাঁকে সঙ্গে নিয়ে স্টুডিওতে আপনাদের সঙ্গে ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র। আমরা শেষ করব, তবে যাওয়ার আগে একটু যদি ওই মধুরেণু সমাপয়েতের মতো আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটু কিছু বলেন, আমাদের দুই বাংলার শ্রোতা বন্ধু।
0: প্রথমত আমি ধন্যবাদ জানাই আকাশবাণী কলকাতাকে এবং মৈত্রী আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, আমি সম্মানিত বোধ করছি এবং অদম্যর জন্য যা এখানে পৌঁছতে পেরেছি এবং আপনাদের সঙ্গে কথোপকথনটা হলো তার জন্য খুব ভালো লাগছে। একটাই কথা, সেটা হচ্ছে যে ভালো ছবি পাশে থাকতে হবে, ভালো ছবি দেখতে হবে। ওপার বাংলাতে এখন দারুণ দারুণ সব বাংলা ছবি, সব সিনেমা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আমাদের থেকে তারা অনেক এগিয়ে, হ্যাঁ, এবং সেই প্রচুর সিনেমার দ্বারা আমরা অনুপ্রাণিত হই। এপার বাংলাতেও আমরা চেষ্টা করছি যে বাংলা সিনেমাকে কিভাবে আরও একটা বাক্সবন্দি জায়গা থেকে ভালো কিছু যদি করা যায়, তো সেই জন্য দুই বাংলার সিনেমার মাধ্যমে যে আমাদের মেলবন্ধন আছে সেই মেলবন্ধনটাকে আরও পোক্ত করতে হবে, কেননা পরিশেষে গিয়ে আমরা তো বাঙালি, আমরা তো একই, হ্যাঁ, তো ওপার বাংলা সিনেমা আমরা দেখবো, এপার বাংলা সিনেমা তারা দেখবেন, এটুকুই আমাদের আশা।
1: খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন পরিচালক যে ছবির সঙ্গে আমাদের থাকতে হবে, এবং এখানেই আজকের মতো আমাদের আলোচনা শেষ হবে। তবে যাওয়ার আগে প্রতিবারের মতোই শ্রোতা বন্ধুদের মনে করিয়ে দেব, আমাদের মতামত জানাতে ভুলবেন না। মতামত জানানোর 3টি মাধ্যম, ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আমাদের ইমেল করতে পারেন maitribondhu23@gmail.com, এই ঠিকানায় maitribandhu23@gmail.com। এছাড়া রয়েছে আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, AKASHBANIMAITREE। শ্রোতা বন্ধুরা, মাঝে ভি নয় রয়েছে বি, আমাদের একমাত্র

0: ফেসবুক পেজ এটি সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো হাউসফুল এখানেই শেষ হচ্ছে। পরের পর্বে আবারও নতুন কাউকে নিয়ে হাউসফুল থাকবে আপনাদের অপেক্ষায়। শ্রোতা বন্ধুদের সকলকে জানাই নমস্কার। রঞ্জনদা, আপনাকে আমাদের মৈত্রী পরিবারের পক্ষ থেকে নমস্কার জানাই।
1: অসংখ্য ধন্যবাদ।
2: শুনলেন হাউসফুল। আজকের অতিথি চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষ। তাঁর সঙ্গে কথা বললেন আম্রপালি ঘোষ মিত্র। প্রযোজনা দুর্বাদে আকাশবাণী মৈত্রী।

এতক্ষণ শুনলেন হাউসফুল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন মহিলাদের আসর, আজ শুনবেন চেনা পথের বাইরে। উপস্থাপনায় থাকবেন সুস্মিতা সরকার।

নমস্কার, স্বাগত জানাই আমার দুই বাংলার সকল শ্রোতা বন্ধুকে। আজ চেনা পথের বাইরেতে শুরুতেই বলবো কিছু মানুষের অদম্য পথ চলার গল্প। আমরা গতে বাঁধা পথে শিক্ষা জীবন শেষ করে প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠিত হই, অর্থ উপার্জন করি নিজেদের পরিবারকে ভালো রাখার জন্য, নিজেদেরকে ভালো রাখার জন্য। কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই পারেন বৃহত্তর পরিবারের সদস্য হতে, পারেন মানুষের জীবন সংগ্রামের সঙ্গী হতে। তেমনই একটি সংস্থা রেড ক্রস। আজ 8ই মে সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক রেড ক্রস দিবস। 1859 সাল হেনরি ডুনান্ড প্রত্যক্ষ করলেন সলভেনিয়ার যুদ্ধের ভয়াবহতা, দাঁড়ালেন আক্রান্ত ভয়ার্ত মানুষদের পাশে, উপলব্ধি করলেন তাদের প্রয়োজনীয়তা, এবং সেখান থেকেই 1863তে গঠিত হল আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। পরবর্তীতে 1901-এ নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন তিনি। আজ তাঁর জন্মদিন, তাই 1948 সালের পর থেকে প্রতি বছর আজকের দিনটি উদযাপিত হয় আন্তর্জাতিক রেড ক্রস দিবস উপলক্ষে। বহু কর্মী এই সংস্থার সঙ্গে পথ চলা শুরু করেছিলেন। ইতিমধ্যে 190টির বেশি দেশে প্রতিষ্ঠিত হয়েছে রেড ক্রস সংস্থা। পিছিয়ে নেই আমাদের ভারতও। ভারতীয় রেড ক্রস সংস্থা দুর্যোগ মোকাবিলা, রক্তদান, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং

0: জনস্বাস্থ্য উন্নয়নে বিশেষভাবে কাজ করে চলেছে। সাতটি মূল মন্ত্র: মানবতা, নিরপেক্ষতা, পক্ষপাতহীনতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবা, ঐক্য ও সার্বজনীনতা। এই সাতটি মন্ত্রকে মনে প্রাণে ধারণ করে লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবক নিরন্তরভাবে দুর্যোগে আক্রান্ত মানুষদের কাছে পৌঁছে দেন জরুরি সহায়তা। তাই আজকের অনুষ্ঠানের শুরুতেই কুর্নিশ জানাই এই সমস্ত কর্মীদের, এবং তার সাথে একটা প্রতিশ্রুতি কিন্তু আমরাও নিতে পারি, তাদের পাশে গিয়ে আমরাও কিন্তু একটু দাঁড়াতে পারি। তার জন্য প্রয়োজন একটু ইচ্ছা, একটু সচেতনতা। পৌঁছে দিতে পারি দুর্যোগে অসহায় মুমূর্ষু মানুষের কাছে তাদের জীবন ধারণের ন্যূনতম প্রয়োজনটুকু। চলুন না আমরা সবাই একটু চেষ্টা করি নিজের পরিবারের পাশাপাশি বৃহত্তর পরিবারের সদস্য হয়ে উঠতে, অন্ততপক্ষে নিজের দেশের মানুষদের হাত ধরতে, যে দেশের মানুষকে, যে দেশের মাটিকে ভালোবাসতে শিখিয়েছিলেন আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কাল যে তার জন্মদিন, তাই আজকে তাকে ছাড়া কথা বলি কি করে? তাই আজ চেনা পথের বাইরের পরবর্তী অনুষ্ঠানে শুনব তার নিজের হাতে তৈরি শিক্ষা প্রতিষ্ঠান শান্তিনিকেতনে একটু অচেনা পথে হেঁটে চলার গল্প। আজ রবি ঠাকুরের জন্মদিনের একদম প্রাককালে দাঁড়িয়ে আমরা অবশ্যই শুনে নেব শান্তিনিকেতনে কিভাবে জন্মোৎসবের আয়োজন করা হচ্ছে, আর পাশাপাশি একটি বিশেষ বিভাগের পড়াশুনো এবং সৃজনশীল কাজ সম্পর্কে। আমরা জানি শান্তিনিকেতন শিল্প, সাহিত্য এবং নন্দনতত্ত্বের আঁতুড়ঘর, আর সেই ঐতিহ্যকে বহন করে নিয়ে আসছে আগামীর প্রজন্ম, এবং তারই একটি বিশেষ ধারা টেক্সটাইল ডিজাইন। আমাদের সঙ্গে আছেন এই বিভাগের বিভাগীয় প্রধান ও গবেষক ডক্টর বনতনী দাস মহাপাত্র। আমরা দিদির থেকে শুনব এই বিভাগের ছাত্রছাত্রীদের হাতের সৃজনশীল কাজ এবং উচ্চ শিক্ষার ধারা কিরকম ভাবে এগিয়ে চলেছে সেই বিষয়ে। নমস্কার দিদি।
1: ধন্যবাদ সুস্মিতা।
0: আকাশবাণী মৈত্রী মহিলাদের আসরে আপনাকে স্বাগত।
1: ধন্যবাদ এবং সকলকে নমস্কার জানাই। টেক্সটাইল ডিজাইন বিভাগে আমার প্রায় 12 বছর হতে চললো শিক্ষকতা।
0: আচ্ছা।
1: আর আমি টেক্সটাইল ডিজাইন বিভাগ থেকেই পড়াশোনা করেছি, আমার ব্যাচেলর মাস্টার্স দুটোই কলা ভবনে টেক্সটাইল ডিজাইন ডিপার্টমেন্ট থেকে।
0: আচ্ছা, তাহলে ছাত্রী জীবন এবং শিক্ষকতা জীবন
1: এবং সব, হ্যাঁ, শিক্ষকতা জীবন সব মিলিয়ে আরো অনেকগুলো বছর, কারণ আমি যখন এখানে ছাত্রী ছিলাম 5+2 7 years,
0: প্রায় 20 বছরের পথ চলা।
1: একদম। টেক্সটাইল ডিজাইন বিষয়টা সাধারণ মানুষের কাছে এখনো পর্যন্ত খুব একটা পরিচিত নয়। সাধারণত লোকেরা ভাবেন যে এটা নকশা অথবা জামা কাপড় ইত্যাদি ইত্যাদি, কিন্তু এর বাইরেও যে এর একটা বৃহত্তর জগৎ আছে, যেটা হচ্ছে টেক্সটাইল নিয়ে শিল্পকর্ম, টেক্সটাইল আর্ট, সেটা খুবই কম জায়গায় আছে, বিশেষ করে ভারতবর্ষে। এবং আমাদের ডিপার্টমেন্টে, আগে এটা ছিল ডিজাইন ডিপার্টমেন্ট, এখন সেটা টেক্সটাইল ডিজাইন ডিপার্টমেন্ট হয়েছে, এবং আমাদের এই ডিপার্টমেন্টের সাথে যুক্ত ছিল সিরামিক অ্যান্ড গ্লাস, সেটা আলাদা একটা বিভাগ, এবং আমাদেরটা এখন আলাদা একটা বিভাগ। কারণ এই দুটো বিভাগেরই পড়াশোনার ধরন, বিষয় সমস্তটাই আলাদা। শুরু হয়েছিল কলা ভবনের একেবারে প্রাককাল থেকে। রবীন্দ্রনাথ সবসময় চাইতেন যে ভীষণভাবে মুক্ত মন নিয়ে একটা শিশু বেড়ে উঠতে পারে, মুক্ত চিন্তাধারা তৈরি হতে পারে, শিল্প চিন্তা ভাবনাকে নিয়েই তার একটা সম্পূর্ণ বিকাশ হওয়া সম্ভব। যার ফলে রবীন্দ্রনাথ ভীষণভাবে সঙ্গীত এবং ভিজুয়াল আর্ট এই দুটোর উপরে ভীষণ একটা গুরুত্ব দিয়েছিলেন। এবং এই ক্ষেত্রে অবশ্যই মাস্টারমশাই নন্দলাল বসুর কথা বলতে হয়, কারণ তিনি আমাদের কলা ভবনের ফাউন্ডার টিচার। তো কাজে এই কলা ভবনে একেবারে প্রথম থেকে ডিজাইনের একটা ভীষণ গুরুত্ব ছিল। ডিপার্টমেন্ট অনেক পরে শুরু হয়েছে, 1980 নাগাদ।
0: তার আগে কি এই বিষয়টা নিয়ে পরীক্ষা দেওয়া, একাডেমিক্স দিক থেকে এগিয়ে যাওয়া?
1: আসলে আসলে কলা ভবনে একদম প্রথম দিকে আলাদা করে বিভাগ ছিল না। মানে এখন আমাদের 6টা বিভাগ আছে, তার মধ্যে পেইন্টিং, স্কাল্পচার, প্রিন্ট মেকিং, গ্রাফিক আর্ট, আর্ট হিস্ট্রি, টেক্সটাইল ডিজাইন এবং সিরামিক ও গ্লাস ডিজাইন।

0: এই 6টা বিভাগ আছে। তো একদম প্রথম দিকে কোনো বিভাগ ছিল না, ছেলে মেয়েরা ভর্তি হতো কলা ভবনে, এবং কলা ভবনে ভর্তি হয়ে সমস্তটাই শিখতে হতো, সমস্তটাই ভীষণ ভাবে ইন্টিগ্রেটেড ছিল।
1: আচ্ছা,
0: শিল্পের যে সাথে ডিজাইনের যে একটা আভ্যন্তরীণ সম্পর্ক রয়েছে সেইটা, কিন্তু সেই চর্চাটা একদম প্রথম থেকেই ছিল।
1: চিত্রশিল্প এবং ডিজাইন এই যে দুটো আলাদা, পার্থক্যটাকে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা একটা ডিজাইন বা এটা একটা বিশেষ ধরনের আর্ট ফর্ম?
0: আসলে ডিজাইন ইন জেনারেল যদি আমি বলি, সামগ্রিক ভাবে যে ডিজাইনের চিন্তা ভাবনা রয়েছে সেটা কিন্তু সমস্ত শিল্প মাধ্যমেই রয়েছে।
1: আচ্ছা,
0: মানে আমি যদি একটা ভাস্কর্য করি তাতেও আমার ডিজাইনের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, আমি যদি একটা পেন্টিংও করি তার একটাও একটা ডিজাইনের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, এবং আমার প্রাত্যহিক জীবনটাকে আমি কিভাবে লিড করব, প্রত্যেক দিনের প্রত্যেকটা সময়কে আমি কিভাবে ব্যবহার করব বা কিভাবে বাঁচবো, সেটার মধ্যেও কিন্তু ডিজাইনের একটা চিন্তা ভাবনা আছে। এবং ডিজাইন ছাড়া সেই অর্থে আমরা কোথাও এক্সিস্ট করি না। যে কোনো জিনিস যখনই একটা তার ফর্মাল আইডেন্টিটি তৈরি হচ্ছে অথবা বাস্তবে যখন আমরা রূপ দিচ্ছি, সেই রূপটা দেওয়ার জন্য ডিজাইনের প্রয়োজন।
1: বেশ,
0: হ্যাঁ, আমি যখন টেক্সটাইল আর্ট বলছি, যেটা জিজ্ঞেস করলেন এক্ষুনি যে চিত্রশিল্প এবং টেক্সটাইল ডিজাইন, তো টেক্সটাইল ডিজাইনটা কি শুধুমাত্র ব্যবহারিক অর্থেই ব্যবহার হয়, মানে আমাদের যে প্রাত্যহিক জীবনের যে ইউটিলিটেরিয়ান অবজেক্ট, জামা কাপড়, পর্দা, পালিশের কাভার, বিছানার চাদর, এগুলো তো ব্যবহারিক জিনিস, এই সমস্ত জিনিস বাদেও একটা বৃহত্তর জায়গা আছে যেখানে আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি, একটা আর্ট ওয়ার্ক তৈরি করতে পারি টেক্সটাইলের মাধ্যমে।
1: আচ্ছা,
0: যেমন আমরা ভাস্কর্য করতে পারি, টেক্সটাইল দিয়ে ভাস্কর্য বানানো, টেক্সটাইল দিয়ে টেপেস্ট্রি করা, যেখানে আমরা নানান ধরনের ন্যারেটিভ অথবা নন ন্যারেটিভ কাজকর্ম করতে পারি। তো এই সমস্ত কাজকর্ম যে করা যেতে পারে, এই ধারণাটা খুব একটা প্রচলিত ধারণা এখনো পর্যন্ত আমাদের দেশে কিন্তু সেইভাবে আসেনি। টেক্সটাইল নিয়ে যে শিল্পকর্ম আমি তৈরি করব সেইটার কিন্তু একটা বড় অবদান কলা ভবনে রয়েছে।
1: বেশ, রবি ঠাকুরের ভাবনা এবং দর্শনে আমরা দেখেছি যে প্রকৃতির মধ্যে শিক্ষা, যেখানে মুক্ত চিন্তন সম্ভব এবং শিশুর বিকাশ সম্ভব, তার সঙ্গে এই নন্দন তত্ত্বের একটা যোগাযোগ, এগুলো আমরা পড়েছি। টেক্সটাইল ডিজাইন শিক্ষার উপর কতটা প্রভাব ফেলেছে সেই জীবন দর্শন, সেই সম্পর্কে যদি একটু শুনি।
0: রবি ঠাকুরের জায়গায় তো সমস্ত ক্ষেত্রেই তার জীবন দর্শন, তার এডুকেশনের যে ভ্যালু, হ্যাঁ, তার যে ভিশন, সেটা সমস্ত ক্ষেত্রেই ভীষণ ভাবে রয়েছে। এবং রবি ঠাকুর যেটা ভীষণ ভাবে চাইতেন যে ছেলেমেয়েরা প্রকৃতির মধ্যে পড়াশোনা করবে, প্রকৃতির মধ্যে বেড়ে উঠবে, কারণ নেচারের মধ্যে বেড়ে ওঠার থেকে বৃহত্তর কিছু হতে পারে না।
1: হ্যাঁ,
0: তো সেই ক্ষেত্রে টেক্সটাইল ডিজাইনের আমাদের ছেলেমেয়েরাও যেভাবে প্র্যাকটিস করে, অনেকে বিভিন্ন জায়গা থেকে মাস্টার্স করতে আসছে অথবা ব্যাচেলারে আসছে, তো সেই ক্ষেত্রে অনেকে সেইভাবে কিন্তু প্রকৃতিকে পায়নি ছোটবেলা থেকেই, তো অবশ্যই তাদের ক্ষেত্রে এই যে প্রকৃতিকে পাওয়া এবং এত কাছ থেকে পাওয়া, প্রকৃতিকে পাওয়া মানে শান্তিনিকেতনের প্রত্যেকটা ঋতু এত ভীষণ ভাবে প্রমিনেন্ট, এত ডিস্টিংক্ট এবং এত প্রাণোচ্ছল, আমরা ভীষণ প্রত্যেকটা ঋতুর বদল এবং একটা ঋতু শেষ হচ্ছে আরেকটা ঋতুর আগমন হচ্ছে, এইটা আমরা ভীষণ কাছ থেকে দেখতে পাই। তো যখন ছেলেমেয়েরা এই যে পরিবর্তনগুলো এবং একটা প্রকৃতিকে এত কাছ থেকে পাওয়া, সেইটা একটা বড় পাওয়া শান্তিনিকেতনে, যেটা আমার ভীষণ ভাবে মনে হয় যে শান্তিনিকেতনে এই মাটির মধ্যে ভীষণ প্রোডাক্টিভিটি আছে, ভীষণ পজিটিভিটি আছে, ভীষণ ভাবে জীবন্ত বিভিন্ন ক্ষেত্রে। হ্যাঁ, যেখানে একটা রাস্তা দিয়ে হেঁটে চলে প্রকৃতির সাথে কিন্তু একজন ইন্টারাক্ট করতে পারে খুব সহজে। আমরা যদি একটা গাছের আকার খুব সুন্দর ভাবে যদি একটু অবজার্ভ করতে পারি, হ্যাঁ, একটু কাছ থেকে দেখতে পারি, তাহলে দেখবো যে ওই গাছের একটা সুন্দর একটা রিদম রয়েছে যেটা আমাকে একটুখানি হলেও ভাবাবে। তো কাজে এই জিনিসগুলো কিন্তু আমরা ভীষণ ভাবে শান্তিনিকেতনে পেয়ে থাকি, এবং অবশ্যই সেটা টেক্সটাইল ছাত্রী হিসেবে এবং শিক্ষক হিসেবে আমি ভীষণ ভাবে মনে করি যে খুবই প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ। এই নয় যে প্রত্যেকেই এটাকে বুঝতে পেরেছে, কিন্তু যারা সত্যিকারে এখান থেকে নিতে, এই পজিটিভিটি নিতে চেয়েছে, তারা বারে বারে প্রকৃতির কাছে ফিরে যাচ্ছে এবং প্রকৃতির থেকে বিভিন্ন রিসোর্স নিয়ে তাদের কাজে ব্যবহার করছে,
1: মানে প্রকৃতির নির্যাসটুকুই তাদের ডিজাইনে, তাদের শিল্পে ধরা থাকে।
0: হ্যাঁ,
1: অনেক ধন্যবাদ, আপনার এই ব্যক্তিগত অনুভূতি একদম হৃদয়ের অনুভূতি আমি বলবো, যারা শান্তিনিকেতনে থাকেন তারাই এই অনুভূতি এইভাবে বর্ণনা করতে পারেন। আমরা যারা বাইরে থেকে যাই শান্তিনিকেতন ভ্রমণে, আমরা ওভাবে ঠিক অনুভব করতে পারি না, যারা থাকেন ওখানে তাদের অনুভূতিটা একদম অন্যরকম।
0: হ্যাঁ, এটা এটা সত্যি কথাই, সেটা তো

0: থেকে হয়ই, কিন্তু শান্তিনিকেতনকে অনুভব করতে গেলে কিন্তু শান্তিনিকেতনে কিছুটা সময় কাটানোটা ভীষণ জরুরি। কারণ শান্তিনিকেতন খুব ছোট্ট একটা জায়গা, এবং এই ছোট্ট জায়গার মধ্যে প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস, মানে যেগুলো আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত হয়ে যাচ্ছে দিন দিন, সেই অনুভূতিগুলোকে যদি আমরা বুঝতে চেষ্টা না করি, তাহলে কিন্তু আমরা শান্তিনিকেতনকে বুঝতে পারবো না, অথবা রবি ঠাকুরের যে আদর্শ বা চিন্তা ভাবনা সেটাকেও কিন্তু আমরা ছুঁতে পারবো না। তো কাজেই শান্তিনিকেতনে এসে থেকে সেই জায়গাটাকে অনুভব করাটা কিন্তু ভীষণ জরুরি।
1: একদমই তাই। আপনি দীর্ঘদিন শান্তিনিকেতনের সঙ্গে আছেন, কলাভবনের সঙ্গে আছেন, শান্তিনিকেতন বরাবরই তার ঐতিহ্যের ধারা বজায় রেখেছে। তাও আমি জানতে চাইবো যে ট্র্যাডিশনাল ক্রাফট আর মডার্ন ডিজাইন, এই দুটোর মধ্যে সমতা বজায় রাখার ক্ষেত্রে আপনি কি অনুভব করছেন?
0: শান্তিনিকেতনে কিন্তু ট্র্যাডিশনাল ক্রাফট এবং মডার্ন ডিজাইন এই দুটো কিন্তু সমানভাবেই চলে এসেছে এবং এখনো চলছে। কারণ ট্র্যাডিশনকে তো বাদ দিয়ে আমরা এগোতে পারি না, কখনোই সেটা সম্ভব নয়। তো কাজেই রবীন্দ্রনাথও বিভিন্ন ক্ষেত্রে সবসময় চেয়েছেন যে ট্র্যাডিশন তো থাকবেই, ট্র্যাডিশনের ইম্প্রোভাইজেশন হতে পারে, তাকে আরো সময় উপযোগী করে তোলা যেতে পারে, কিন্তু সেটাকে বাদ দেওয়া যেতে পারে না। বাদ দেওয়া মানে তো আমরা তার মূলটাকেই উপড়ে ফেললাম।
1: শান্তিনিকেতনের মানুষ বা শিল্পীরা কিন্তু সময়ের থেকে অনেকটা এগিয়ে ভাবতে পারেন, তাদের কাজ অনেক সময় আমরা বাইরে কোথাও সেই কাজটা দেখতে পাই না, কিন্তু তাদের কাজে আমরা সেই ছাপটা লক্ষ্য করি।
0: হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এবং তার বীজ তো বপন করে গেছেন স্বয়ং রবীন্দ্রনাথ।
1: একদম,
0: রবীন্দ্রনাথ তার তার সময়ের থেকে অনেক দূরে চিন্তা ভাবনা করে গেছেন। তো কাজেই শান্তিনিকেতনে যেরকম ট্রেডিশনাল যে প্র্যাকটিসটা রয়েছে সেটা তো আছেই, এবং আধুনিক চিন্তা ভাবনা এখনকার সময়ে কিভাবে চলছে, সেখানে শিল্প চিন্তা ভাবনা কিভাবে এগোচ্ছে, অথবা কোন কোন বিষয় আমাদেরকে ভাবাচ্ছে, শিল্পীদের ভাবাচ্ছে, অথবা একজন সৃষ্টিশীল মানুষের চিন্তা ভাবনাকে আরো বেশি করে ঋদ্ধ করছে, তার প্রকাশে সাহায্য করছে, সেইগুলো কিন্তু শান্তিনিকেতনের, ওই যে বললাম যে শান্তিনিকেতনে থেকে শান্তিনিকেতনের যে পজিটিভিটি এবং শান্তিনিকেতনের নির্যাসটুকু নেওয়া, যদি সে সম্পূর্ণভাবে নিতে পারে বা নেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু এই সময় থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ রয়েছে।
1: আচ্ছা, আমি যদি একটু জানতে চাই যে টেক্সটাইলের ওপর কিরকম কাজ হয় সেই সম্পর্কে।
0: টেক্সটাইলের ওপরে আমাদের যেরকম ব্যাচেলারে, টেক্সটাইলের মূলটা হচ্ছে কিন্তু উইভিং। টেক্সটাইল শব্দটাই এসেছে টেক্সচার থেকে, অতএব এর যে ট্যাকটাইল কোয়ালিটি, টাচ, টেক্সচার, এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টেক্সটাইলের ক্ষেত্রে। বিভিন্ন ধরনের উইভিং টেকনিক শেখানো হয়, মানে তারা নিজেরাই প্র্যাকটিস করে, ছোট ছোট স্যাম্পল বানায়, উইভিং, সিল্কিং, প্রিন্টিং, ব্লক প্রিন্টিং, টাই ডাই, ন্যাচারাল ডাই, ইকো প্রিন্টিং, ইকার্ট, জামদানি, টাঙ্গাইল, এই সমস্ত দিয়ে শুরু করা হয়। তারও আগে প্রাথমিকভাবে আমাদের একটা বড় বিষয় কিন্তু নেচার স্টাডি, যে প্রকৃতিকে কতটা ভালোভাবে আমরা অবজার্ভ করতে পারি। তো সেইখান থেকে তাদের যাত্রাটা সেইভাবে শুরু হয় যে আমরা কিভাবে দেখতে শিখবো। যত আমরা ভালোভাবে দেখতে শিখবো, তত কিন্তু আমরা ভালোভাবে প্রকাশ করতে পারবো। যেমন খুব ভালো গান গাইতে গেলে আগে খুব ভালো শ্রোতা হতে হয়। হ্যাঁ, ঠিক সেইভাবে সেই জার্নিটা শুরু হয় কিন্তু এই দেখতে শেখা থেকে, এই প্র্যাকটিস গুলো শুরু হচ্ছে। এবং আস্তে আস্তে কুইন্টিং শেখানো হয়, সার্ফেস ডিজাইন নিয়ে কাজ করানো হয়, টেপেস্ট্রি করানো হয়, এইগুলো একটু থার্ড ইয়ার অনওয়ার্ডস। হ্যাঁ, আরো একটু যখন ম্যাচিওর হচ্ছে এবং তাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা তৈরি হচ্ছে, নিজস্ব প্রকাশভঙ্গি তৈরি হচ্ছে, এবং যখন মাস্টার্স লেভেলে যায় তখন তারা আরো বেশি স্বাধীন, তখন তারা নিজেরা ডিসাইড করছেন তারা কি বিষয়গুলোর ওপর, কারো যদি উইভিং এ বেশি ইন্টারেস্ট থাকে তাহলে সে উইভিং নিয়ে বেশি করে এগোতে পারে, বা টেপেস্ট্রি নিয়ে কাজ করতে পারে, কারো যদি মিক্সড মিডিয়ায় কাজ করার ইচ্ছে থাকে সে সেইভাবে এগোতে পারে, কারো যদি প্রিন্টিং নিয়ে ইন্টারেস্ট থাকে সে সেইভাবে এগোতে পারে। তো সেইটা হচ্ছে স্পেশালাইজেশনের একটা কোর জায়গায় আস্তে আস্তে যাচ্ছে, এবং যেখানে মোস্টলি তারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করার চেষ্টা করছে। এবং এই ক্ষেত্রে আমাদের খুব ইন্টারেস্টিংলি একটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে যে আমাদের এক্সপ্রেশনাল ডিজাইন এবং ফাংশনাল ডিজাইন দুটোর ওপরেই কিন্তু সমান গুরুত্ব দেওয়া হয়। এবং যত তারা ম্যাচুরিটির দিকে এগোচ্ছে তখন এক্সপ্রেশনের জায়গাটা কিন্তু গ্র্যাজুয়ালি ভীষণ স্ট্রং হচ্ছে।
1: আচ্ছা আচ্ছা।
0: এবং যখন সিল্কস্ক্রিন প্রিন্টিং করছে পুরোটাই ম্যানুয়ালি হয়, স্টুডিও লুম যেগুলো হয়, ছোট ছোট লুম আছে, যখন তারা উইভ করে তখন সেই ছোট ছোট লুম গুলো ব্যবহার করে।
1: আচ্ছা, মানে হ্যান্ড
0: উইভিং এর জন্য, হ্যান্ড উইভিং, হ্যাঁ হ্যাঁ, কোনো মেশিন না। তো কাজেই ছেলে মেয়েরা করে দেখতে পাচ্ছে, যার ফলে কি আমরা কোনো ওভেন প্রোডাক্টের দিকে যাচ্ছি না সেই হিসেবে, যদি আর্টওয়ার্ক করছি সেটা আলাদা কথা, কিন্তু আদারওয়াইজ কোনো অ্যাপারেল

0: প্রোডাক্টের দিকে আমরা এগোচ্ছি না, কিন্তু আমরা স্যাম্পলিং করে দেখছি যে এইভাবে করলে ডিজাইনটা কিভাবে, এক্সারসাইজ একটা কন্টিনিউয়াস একটা এক্সারসাইজ, যেরকম আমরা স্কেচ করি প্রত্যেক দিনে একটা অভ্যেস, সেরকম একটা বিভিন্ন একটা অভ্যেসের মধ্যে নিয়ে গিয়ে যে এখানে আর কি কি পসিবিলিটিস আছে। সিমিলারলি প্রিন্টিং এর ক্ষেত্রেও তাই, এখানে আর কি কি পসিবিলিটিস আছে, ছোট ছোট স্যাম্পলিং করে।
1: বাহ, আপনি একটু আগেই বললেন ন্যাচারাল ডাই, ইকো পেন্টিং, এই যে প্রকৃতি বান্ধব অভ্যেস, এটা দীর্ঘদিনের একটা অভ্যেস শান্তিনিকেতনের, এই ধরনের রংগুলো কিভাবে প্রস্তুত করা হয়?
0: হ্যাঁ, শান্তিনিকেতনে আগেও যখন কাজ হয়েছে সেখানে কিন্তু খুব বেশি যে প্রাকৃতিক রং ব্যবহার হয়েছে তা নয়, কোনো কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, সব ক্ষেত্রে নয়, কারণ প্রাকৃতিক রং তৈরি করা থেকে শুরু করে পুরো জিনিস প্রসেসটাকে কন্টিনিউ করাটা একটু সময় সাপেক্ষ। সমস্ত প্রাকৃতিক রং কিন্তু খুব বেশিরভাবে স্টেপ খুব ফাস্ট নয়, যদিও প্রাকৃতিক রঙের মধ্যে অনেক পসিবিলিটিস আছে এবং প্রচুর গবেষণা করার সুযোগ আছে এবং প্রচুর কালার আছে যেগুলো কিন্তু কম্পারিটিভলি স্টে করে এবং অনেক দিন ধরেই স্টে করতে পারে। তো সেই ক্ষেত্রে সেটা অনেকটা এটা এই কারণ হতে পারে যে একটা ব্যক্তি পছন্দের বিষয় হতে পারে যে আমি এই রংটা কতটা ব্যবহার করব বা কোন কাজে ব্যবহার করব, কিসের জন্য ব্যবহার করব, কি উদ্দেশ্যে। কিন্তু এখন আমরা ভীষণ ভাবে প্রাকৃতিক রং ব্যবহার করছি বেশ কিছু বছর ধরে, বিগত কয়েক বছর ধরে কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্র্যাকটিস এর মধ্যে রয়েছে এবং ছেলেমেয়েরা ভীষণ ভাবে ইন্টারেস্টেড, তারা রিসার্চও করছে এই বিষয় নিয়ে, কারণ তারা এই যে বললাম তাদের একটা এই গবেষণা করার সুযোগ আছে এবং এক্সপেরিমেন্টেশনের একটা সুযোগ আছে, তারা বিভিন্ন কিছু মিশিয়ে দেখতে পাচ্ছে যে কিভাবে রংটা, এবং যেগুলো আমাদের লোকালি অ্যাভেলেবল। শান্তিনিকেতনের বৈশিষ্ট্য সেখানেই যে একদম প্রথম থেকে সেটা ছিল যে শান্তিনিকেতনে তো অনেক কিছু একসাথে অ্যাভেলেবল বা হয় না, তো সেই ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো অ্যাভেলেবল আছে সেইগুলোকে নিয়েই আমাদের কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে যেমন পেঁয়াজের খোসা, হরিতকি ফল, হরিতকি বীজটাকে বাদ দিয়ে বাকি অংশটা, খয়ের, চা পাতা, অর্জুনের ছাল, ইউক্যালিপটাসের ছাল, এরকম অনেক কিছু দিয়ে আমরা ন্যাচারাল ইন্ডিগো ব্যাট আমরা তৈরি করছি ডিপার্টমেন্টে। তো এইগুলো দিয়ে রং হচ্ছে এবং মডার্ন হিসেবে মোস্টলি আমরা অ্যালাম এবং ফেরাস ব্যবহার করে থাকি, ফেরাস সালফেট অ্যালাম।
1: এই যে একদম গ্র্যাজুয়েশন লেভেল থেকে একদম রিসার্চ ওয়ার্ক, গবেষণার কাজ চলছে এবং এতদিনের পথ চলা, সব মিলিয়ে আপনার অনুভূতি এবং অভিজ্ঞতা শুনব।
0: এইটা একটা বড় সুযোগ যে যেখান থেকে আমি পড়াশোনা করেছি সেখানে আমি শিক্ষকতা করার সুযোগ পেয়েছি। এইটা একটা নিজের কাছেও চ্যালেঞ্জ, এই যে এত কিছু একসাথে হচ্ছে একদম ইউজি লেভেল থেকে পিএইচডি পর্যন্ত, এবং আমাদের বিভাগে 2 বছরের একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্সও চলে।
1: ব্যবহারিক প্রয়োগটাই তো বেশি বোধ হয়,
0: ব্যবহারিক প্রয়োগটা বেশি, 2 ইয়ার্স স্কিল ডেভেলপমেন্ট কোর্স, মানে এটা শুরুই হয়েছে কিন্তু এই ব্যবহারিক দিকটাকে মাথায় রেখে।
1: আচ্ছা,
0: এটা আগে বলা হতো 2 বছরের সার্টিফিকেট কোর্স, এখন সেটা 2 বছরের স্কিল ডেভেলপমেন্ট কোর্স হয়েছে, কারণ আমাদের 1 ইয়ার একটা সার্টিফিকেট কোর্স ইন্ডিয়ান এবং ফরেন স্টুডেন্টস এর জন্য শুরু হয়েছে।
1: আচ্ছা,
0: তো কাজে এটা যখন শুরু হয় তার উদ্দেশ্য ছিল যে বিশেষ করে যারা হোম মেকার তাদের কথা মাথায় রেখে তারা সারাদিনের যে কাজকর্ম বাদে কোথাও গিয়ে কিছু সৃষ্টিশীল মূলক শিখে সেটা নিয়ে তারা কোথাও অ্যাপ্লাই করে কিছু করতে পারেন, সেটা থেকে শুরু হয়েছিল। কিন্তু এখন ভীষণ ভাবে ইয়াং জেনারেশন এই কোর্সে আসছে, এবং শুধু আসছে তাই নয়, হয়তো কোনো অনার্স পড়ছে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারে ঢুকেছে, তারা এই বিষয়ে চান্স পেলে কিন্তু তারা প্রথমেই এখানে আসছে। তো কাজে এটার একটা বেশ বড় ডিমান্ড রয়েছে, তো এটা করে কিন্তু অনেকে অনেক ভালো জায়গায় খুব ওয়েল এস্টাবলিশড হয়েছে, তাদের সিলেবাসটা কিন্তু সেইভাবে তৈরি।
1: আচ্ছা, শান্তিনিকেতন এমন একটা জায়গা, এমন একটা ক্ষেত্র যে ক্ষেত্রের মধ্যে দিয়ে আমাদের বাংলার সংস্কৃতি বিশ্বের দরবারে পৌঁছেছে, যে আগেকার দিন থেকে একদম এখনো পর্যন্ত এত ছাত্রছাত্রী প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেইভাবে তারা জীবনের পথে এগিয়ে যাচ্ছে। আপনার অভিজ্ঞতা শুনবো, একজন টেক্সটাইল ডিজাইনিং নিয়ে পড়া ছাত্র বা ছাত্রী যিনি একজন সফল ডিজাইনার হতে চান, তার মধ্যে কোন কোন দক্ষতাগুলো থাকা জরুরি? আপনি ইতিমধ্যেই বলেছেন যে দেখার চোখ থাকা অত্যন্ত প্রয়োজন।
0: হ্যাঁ, সেটা তো একটা প্রাথমিক একটা প্রিরিকুইজিট বলা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে একজন ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত হতে গেলে তার একটা ব্রডার আন্ডারস্ট্যান্ডিং অফ ডিজাইন থাকতে হবে, ডিজাইনকে সামগ্রিকভাবে বোঝবার এবং ব্যবহার করার বুদ্ধিমত্তা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে একজন ডিজাইনারকে খুব ভালোভাবে জানতে হয় টিম ওয়ার্ক, কিভাবে একসাথে কাজ করা যেতে পারে, একটা টিমে কাজ করা যেতে পারে।
1: যারা শিখছে তারা তো প্রতিটা ফর্মই শিখেছে, প্রতিটা ফর্ম সম্পর্কেই তাদের ধারণা আছে,

0: এবার যখন তারা কিছু তৈরি করছে, তখন কোন জিনিসটাকে তারা ব্যবহার করবে, কতটুকু ব্যবহার করবে, সেই মাপটা এটা কি আপনারা শেখান, না এটা যে যার নিজের দর্শন, নিজের
1: না,
0: ভাবনা?
1: এই যে মাপটা, যে আমি কোথায় শুরু করব এবং কোথায় শেষ করব, মানে আমি কতটা বলবো,
0: হুম
1: এই মাপটা কিন্তু সেই অর্থে শেখানো যায় না। এই মাপটা আমরা কিভাবে করব সেটা একটা আমাদের অভ্যেস তৈরি করতে হয়। হ্যাঁ, সেই অভ্যেসটা আমরা তৈরি করতে সাহায্য করি। যেমন মানে শান্তিনিকেতনের একটা বড় গুণ কলাভবনের শিক্ষায় রয়েছে যে কেউ কোনো কিছু কারোর উপরে চাপিয়ে দেবে না। কারণ যখনই আমি কোনো কিছু খুব জোর করে কোনো একটি ছাত্র বা ছাত্রীর উপর চাপিয়ে দেবো, তখন তার কাছে সেটা একটা বার্ডেন হয়ে যাবে, একটা বোঝা হবে। মানে শিল্প চর্চাটা এমন একটা জিনিস যে এখানে তো ভীষণ ভাবে একটা স্বাধীনতা দরকার, এবং সেই স্বাধীন জায়গাটাকে তৈরি করে দেওয়া এবং সেই ক্ষেত্রের মধ্যে কিভাবে একজন চলাফেরা করবে, সেই অভ্যেসটা কিভাবে তৈরি হবে বলে দেওয়া, এবং সেইখান থেকেই কিন্তু এটা সূত্রপাত হয় এবং ছেলেমেয়েরা আস্তে আস্তে শিখতে পারে। ডিজাইনার হিসেবে অথবা একাডেমিক হিসেবে কাজ করব, এই পরিণতি পোর্টটাকে ডিজাইনিং আমরা কিভাবে অ্যাপ্লাই করব।
0: বেশ, মানে শিল্পী মনটা তৈরি করে দেওয়া এবং তার প্রয়োগ সম্পর্কে কিন্তু আর সেভাবে কোনো নিয়ন্ত্রণ থাকে না, সেই স্বাধীনতা একজন শিল্পীরই থাকে।
1: নিশ্চয় নিশ্চয়।
0: আমরা রবি ঠাকুরের জন্মদিনের একদম প্রাক্কালে দাঁড়িয়ে আজ রাত পোহালেই বাঙালির দরজায় আরো একটি 25শে বৈশাখ, এবং শান্তিনিকেতনে মহা সমারোহে এই দিনটি উদযাপিত হয়। শুধু শান্তিনিকেতনে নয়, বাংলার প্রতিটি কোণ থেকে শুরু করে বিশ্বের দরবারে এই দিনটি উদযাপিত হয়। শান্তিনিকেতন তার নিজের হাতে তৈরি প্রতিষ্ঠান, মানে একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। অনুষ্ঠান থেকে বিদায় নেব শান্তিনিকেতনে উৎসবের প্রস্তুতি শুনতে শুনতেই।
1: হ্যাঁ, এটা তো একটা বিশেষ উৎসব, আমরা ভীষণ ভাবে নিষ্ঠার সাথে শান্তিনিকেতন এটাকে উদযাপন করে। সাধারণভাবে যে প্রস্তুতি, মন্দিরে আলপনা দেওয়া থেকে শুরু করে চারিদিকে একটা কোথাও তো সাজু সাজু রব থাকেই, বৈতালিক থেকে শুরু করে সকালবেলার উপাসনা দিয়ে শুরু হয়, ব্রহ্ম উপাসনা দিয়ে, এবং সারাদিন বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, সেইভাবেই কিন্তু আমরা এই দিনটাকে উদযাপন করে থাকি। বাইরে থেকে প্রচুর লোকজন আসেন এবং সেই দিন প্রত্যেকেই মন্দিরে যেতে পারেন এবং উপাসনায় অংশগ্রহণ করতে পারেন। সত্যিকারই ভীষণ বিশেষ দিন হিসেবেই উদযাপিত হয়ে থাকে এবং সেটার প্রস্তুতি ভীষণ ভাবেই চলছে।
0: বাহ, যারা শান্তিনিকেতনে থাকতে পারেন না, যারা বাইরের মানুষ, তারা আজকের দিনটিতে সেই প্রাঙ্গণে পৌঁছানোর চেষ্টা করে, আর যারা পৌঁছতে পারেন না তারা চোখ রাখেন টেলিভিশনের পর্দায়, কান
1: একদম
0: রেডিও।
1: একদম একদম।
0: অনেক তথ্য আমরা জানলাম, কারণ শান্তিনিকেতনের এই কাজের খবর সহজে সবসময় সাধারণ মানুষের কাছ অব্দি এসে পৌঁছয় না, তাই তাদের কাছে সেই শিল্পটা একটু বোঝার বাইরেই থেকে যায়, যা আমাদের কাছে অনেকটা সহজ হয়ে গেল আপনার থেকে পাওয়া তথ্যের মধ্য দিয়ে।
1: আমিও যখন এখানে পড়াশোনা করতে আসি, আমারও ধারণা ছিল না টেক্সটাইল আর্ট অথবা টেক্সটাইল ডিজাইন সম্পর্কে সেইভাবে, তো কাজেই আমারও একটা প্রাথমিক ভাবে ইচ্ছে ছিল যে হয় আমি হিস্ট্রি অফ আর্ট অথবা পেন্টিং নিয়ে পড়াশোনা করব। কিন্তু আমাদের সময় 2 বছরের একটা প্রিপারেটরি কোর্স ছিল, সেই 2 বছর আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করি এবং আমাদের প্রত্যেক বছরের শেষে একটা ফাইনাল সাবমিশন হতো, এবং সেই সাবমিশনের ক্ষেত্রে আমরা আমাদের সুযোগ ছিল সিনিয়রদের কাজ দেখার, এবং তাছাড়াও আমরা বিভিন্ন সিনিয়রদের স্টুডিওতেও ভিজিট করতাম মাঝে মাঝেই। কাজেই এইটা একটা সুযোগ ছিল যে এই যে বিভিন্ন ডিসিপ্লিন, সেখানে কি ধরনের কাজ হয়, কি ধরনের প্র্যাকটিস চলছে সেটা জানবার ক্ষেত্রে। তো কাজেই এইগুলো দেখে দেখে কিন্তু আমার একটা ইন্টারেস্ট গ্রো করে টেক্সটাইলের প্রতি, এবং আমি ফাইনালি তখন ডিসাইড করি যে আমি টেক্সটাইল ডিজাইন নিয়ে পড়াশোনা করব।
0: বেশ, সাধারণত ছাত্রছাত্রীরা যারা শিল্পে আগ্রহী, যারা আঁকতে পছন্দ করে ছোট থেকে, কিন্তু তাদের পক্ষে এই বিভাগগুলো সম্পর্কে জানা সম্ভব হয় না। যদি তারা শান্তিনিকেতনে পৌঁছয় এবং পড়াশোনার সুযোগ পায়, তবেই তারা এই বিষয়গুলি সম্পর্কে একটা গভীর জ্ঞান পাওয়ার একটা সুযোগ তাদের সামনে আসে।
1: আমি ভীষণ ভাবে খুশি হব যদি আপনাদের মাধ্যমে এই তথ্যগুলো আরো ভীষণ ভাবে ছড়িয়ে পড়ে অন্য মানুষজনের কাছে, এবং তারা যাতে জানতে পারে যে আর কি কি বিষয়ে কিভাবে পড়াশোনা করা যেতে পারে, তাহলে এটা ভীষণ ভাবে সকলেই উপকৃত হবে।
0: বিশেষ করে
1: কারণ
0: প্রজন্মের ছাত্রছাত্রীরা,
1: আগামী প্রজন্মের ছাত্রছাত্রীরা যারা ভীষণ প্রত্যন্ত জায়গা থেকে আসেন, তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে জানাটা খুব সহজ নয়।
0: একদমই তাই, বহু ছেলে মেয়ে আছে কিন্তু যাদের মধ্যে প্রতিভা থাকে, কিন্তু তারা সঠিক ক্ষেত্র পায় না নিজেকে সেই প্রতিভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করতে।
1: একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: খুব ভালো থাকবেন দিদি, নমস্কার।
1: নমস্কার,
0: অনেক ধন্যবাদ।
2: এতক্ষণ শুনলেন শান্তিনিকেতনের কলা ভবনে টেক্সটাইল ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান ও গবেষক ডক্টর বনু

একদিকে রেখেছেন কঠিন কঠোর রূপ, তো অন্যদিকে দেখেছেন তার রসকোমলতা। অর্থাৎ গ্রীষ্মের মধ্যে একদিকে দেখেছেন এর রুদ্র রূপ, বৈরাগীর প্রলয় নাচন, আর অপরদিকে মধুর স্নিগ্ধতা। পরের গানে রইল সেই কঠোর প্রকৃতির কাছে কবির আত্মসমর্পণ।

আমাদের রবীন্দ্রনাথ ঋতু সৌন্দর্যের কবি। তাঁর ঋতু সাহিত্যে প্রকৃতি যেমন প্রতিভাত হয়, সেই রকম মানব জীবনের প্রতিচ্ছবি আমরা কিন্তু দেখতে পাই ঋতুর মধ্যে। রবীন্দ্রনাথ এক

তবে একটা ব্যাপার এক্ষেত্রে লক্ষণীয়, রবীন্দ্রনাথ তাঁর গানে বা কবিতায় বর্ষা, বসন্ত, শীত, হেমন্ত এদের সবাইকে এই নামেই সম্বোধন করেছেন, বর্ণনা করেছেন। কিন্তু গ্রীষ্মের গানে কোথাও গ্রীষ্ম বলে সম্বোধন নেই, সর্বত্রই তিনি বৈশাখ বলেছেন। গ্রীষ্ম শব্দটি কি সম্ভবত তাঁর কাছে সুখশ্রাব্য ছিল না, তাই বৈশাখ শব্দের দ্বারাই তিনি গ্রীষ্মের অন্তঃস্বভাব পরিস্ফুট করেছেন। তবে তিনি যে গ্রীষ্মের প্রতি বিরূপ ছিলেন তার কিন্তু কোনো প্রমাণ মেলেনি। পরের গানে রইল স্নিগ্ধ এক বৈশাখ।

গ্রীষ্ম বর্ণনায় কবি দারুণ দহন বেলার রসহীনতার ছবি যেমন এঁকেছেন, তেমনি বৈশাখী ঝড়কে জীর্ণতার অবসানের নূতনের আবাহনের ভগীরথ রূপে বর্ণনা করেছেন। কালবৈশাখীর সঙ্গেই আসে বৃষ্টির আগমনী বার্তা। বিশ্ব চরাচর অমৃতবাড়ির পরশ পাবার জন্য উদগ্র হয়ে ওঠে। আজকের শেষ গানে থাকুক সেই স্পর্শ। যাবার আগে মতামত জানানোর কথা মনে করিয়ে দিই বন্ধুদের। মৈত্রী বন্ধু 23 MAITRWBANDHU23@gmail.com এই ঠিকানায় ইমেল করে, অথবা আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী AKASHBANIMAITRWE আকাশবাণী মৈত্রীর নির্দিষ্ট পোস্টে কমেন্ট করে জানান আপনার মতামত। কথায় গানে অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র। দেখে যাচ্ছি শেষ গান।

এতক্ষণ শুনছিলেন কথায় গানে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরে বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনামে রয়েছে, পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন তিনি।
1: আগামীকাল সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নতুন সরকার শপথ নেবে।
0: রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে প্রশাসনের কাছে বিরোধী দলগুলি আর্জি জানিয়েছে।
1: তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক বৃহত্তম দল টিভিকে কংগ্রেস, সিপিআই ও সিপিএম এর সমর্থন পেয়েছে। কেরালাম, অসম, পুদুচেরিতেও চলছে সরকার গঠনের প্রস্তুতি।
0: সরকার জানিয়েছে দেশের বাজারে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই।
1: ভারত ও সিঙ্গাপুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছে।
0: তীরন্দাজিতে বিশ্বকাপ স্টেজ টু প্রতিযোগিতায় মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত বিভাগে ভারতের সিমরনজিৎ কৌর সেমিফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রথমে দেশের খবর। বরিষ্ঠ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন। আগামীকাল সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যেহেতু আগামীকাল রবীন্দ্র জয়ন্তী, তাই শপথ গ্রহণ অনুষ্ঠানের কর্মসূচিতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। একটি প্রতিবেদন
2: ইঙ্গিত মিলেছিল ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটে পরাজিত করা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী বিজেপির শীর্ষ নেতৃত্বকে সঙ্গে নিয়ে লোকভবনে যান। তার সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সহ দলের একাধিক কেন্দ্রীয় ও রাজ্য নেতা। সেখানে রাজ্যপাল আর এন রবির কাছে সরকার গঠনের দাবি জানান শুভেন্দু। সাংবিধানিক রীতি মেনেই সংখ্যাগরিষ্ঠতার দাবি পেশ করা হয়। পাশাপাশি আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজ্যপালকে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানানো হয়েছে। সকাল 10টার পর নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নেবে নতুন সরকার। দীর্ঘ 15 বছর পর বাংলায় সরকার বদলের আবহে এখন নজর শনিবাসরীয় ব্রিগেডের দিকে। কঠোর পুলিশি নিরাপত্তায় দিন রাত এক করে সেখানে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। এদিকে বিধানসভা ও মহাকরণেও প্রস্তুতি চলছে জোর কদমে। ওই দুই ভবন থেকেই সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শুনলেন একটি প্রতিবেদন। এর আগে আজ কলকাতায় আয়োজিত এক বৈঠকে বিজেপির নবনির্বাচিত বিধায়করা শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হয় এবং অন্য কারোর নামের প্রস্তাব না আসায় শুভেন্দু অধিকারীর নামই চূড়ান্ত করা হয়।
3: চুনাও কি প্রক্রিয়া পুরি হুই হে, লগভগ 8 প্রস্তাব ও সমর্থন প্রাপ্ত হুয়ে হে, অর সভি প্রস্তাব ও সমর্থন এক হি নাম কে মিলে হে। উসকে বাদ দূসরে নাম কে লিয়ে ভি সবকো সময় দিয়া গয়া, পর্যাপ্ত সময় দিয়া গয়া, মগর কোই দূসরা নাম নহি আয়া হে। ইসলিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক কে রূপ মে মে শ্রী শুভেন্দু অধিকারী জি কো পশ্চিম বঙ্গাল বিধানমন্ডল দল কে নেতা কে রূপ মে নির্বাচিত ঘোষিত করতা হুঁ।
1: এদিকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করা হবে। নতুন সরকার গঠনের পর আরজি কর এবং সন্দেশখালির ঘটনার তদন্তেও কমিশন গঠন করা হবে। এছাড়া যারা সরকারি অর্থ নয়ছায় করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সংকল্পপত্রের প্রতিটি সংকল্প সঠিক সময়ের মধ্যে পূরণ করা হবে। শ্রী অধিকারী আরও বলেন, তিনি আমিতে নয় আমরাতেই বিশ্বাসী, তাই এই জয়ের কৃতিত্ব জলের জন্য নিবেদিত প্রত্যেক বিজেপি কর্মীর।
4: সন্দেশখালী থেকে আরজি কর হয়ে যত মা বোনেদের উপরে কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিমবাংলায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটার জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্ত ভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।
0: কলকাতার হগ মার্কেট সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সরকার পরিবর্তনের পর থেকেই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর, লেনিনের মূর্তি ভাঙা, হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে করা জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হলেও আবেদন গ্রহণ করলেন না প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। আইনজীবী রীতঙ্কর দাস সেদিন প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি জানালেও প্রধান বিচারপতির বেঞ্চ মামলাটি শোনেননি। এখনও মামলা তালিকাভুক্ত হয়নি, আগামী সপ্তাহে মামলা তালিকাভুক্ত হলে পরে শুনানি হতে। এদিকে বিগত সরকারের অ্যাডভোকেট জেনারেল সহ রাজ্য সরকারি প্যানেলের আইনজীবীরা না থাকায় কলকাতা হাইকোর্টে মামলার কাজ প্রায় হচ্ছেই না। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন মামলা অপরপক্ষে থাকে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেস সরকারের পতন হওয়ার পর থেকে মামলা শুনানিতে কার্যত ভাটা পড়েছে। আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণের পর ছবিটা পাল্টাতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।
1: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, নির্বাচনের পর পশ্চিমবঙ্গ জুড়ে হিংসাত্মক ঘটনা ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে, বিজেপি নেতার আত্মসহায়ক খুন হয়েছেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। কলকাতার প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে শুভঙ্করবাবু ভোট পরবর্তী হিংসাত্মক ঘটনার কথা তুলে ধরে এই ধরনের হিংসাত্মক ঘটনা অবিলম্বে বন্ধ করার জন্য প্রদেশ কংগ্রেসের তরফ থেকে তিনি ইতিমধ্যেই রাজ্যপাল ও রাজ্যের মুখ্য সচিবকে লিখিতভাবে জানিয়েছেন বলে শুভঙ্করবাবু জানান।
0: তামিলনাড়ুতে নতুন সরকার গঠনের লক্ষ্যে একক বৃহত্তম দল টিভিকে সিপিআই, সিপিএম এবং ভিসিকের সমর্থন চেয়েছে। কংগ্রেস ইতিমধ্যেই 5 বিধায়ক দিয়ে সমর্থন জানিয়েছে। আজ দীর্ঘ আলোচনার পর সিপিআই এবং সিপিএমের 2 করে বিধায়ক নিয়ে সরকার গঠনের জন্য টিভিকে নিঃশর্ত সমর্থন দিয়েছে। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, আজ সন্ধ্যায় বা আগামীকালের বৈঠকের পর ভিসিকে তাদের সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতি নাইনার নাগেন্দ্রন স্পষ্টভাবে বলেছেন যে দল নির্বাচনের ফলাফল মাথা পেতে নিয়েছে। মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন যে বিজেপি কোনোভাবেই টিভিকে সঙ্গে জোট করতে চায় না।
1: ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গস্বামী লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাসনাথের সঙ্গে দেখা করে পুদুচেরিতে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন। শ্রী রঙ্গস্বামী অধিকাংশ বিধায়কের পদ থেকে সমর্থনের চিঠি লেফটেন্যান্ট গভর্নরের হাতে তুলে দেন। এনডিএ জোটের বিধায়ক ও নেতারা তাঁর সঙ্গে ছিলেন। এর আগে এনডিএ জোটের দল ও নির্বাচিত বিধায়কদের এক সভায় রঙ্গস্বামীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়। এই সভায় সর্বভারতীয় এনআর কংগ্রেসের 12 বিধায়ক, ভারতীয় জনতা পার্টির 4 বিধায়ক এবং সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম ও লাচিয়া জননায়াগাক্কা কাচ্চি থেকে 1 করে বিধায়ক উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ডক্টর মনসুখ মান্ডাভিয়া, বিজেপি রাজ্য সভাপতি এস রামালিঙ্গম এবং এনআর কংগ্রেস নেতা ও প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীনারায়ণও এই সভায় অংশগ্রহণ করেন।
0: অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী 12 মে শপথ গ্রহণ করবে। এ নিয়ে টানা 3rd রাজ্য সরকার করবে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গতকাল এক উচ্চস্তরের বৈঠক হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্যান্য আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী সাইকিয়া বলেন, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র

0: প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীরা। তিনি বলেন, আগামী রবিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। পরিষদীয় দলের নেতা নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বৈঠকে যোগ দেবেন।
1: সরকার জানিয়েছে যে দেশজুড়ে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো ডিস্ট্রিবিউটরের কাছে গ্যাসের ঘাটতির খবর নেই। নতুন দিল্লিতে এক আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা বলেন যে, পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির মধ্যে ঘরোয়া গ্রাহকরা যাতে গ্যাসের কোনো ঘাটতির সম্মুখীন না হন এবং দাম স্থিতিশীল থাকে তা নিশ্চিত করাই সরকারের প্রচেষ্টা। বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রক জানিয়েছে, ভারতীয় নাবিকদের কল্যাণ এবং সমুদ্রের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সরকার প্রতিটি পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। তিনি জানান যে উপসাগরীয় অঞ্চলে ভারতীয় নাবিকরা নিরাপদ আছেন এবং গত 48 ঘন্টায় কোনো ভারতীয় পতাকাবাহী জাহাজের সঙ্গে কোনো ঘটনা ঘটেনি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন যে সরকার উপসাগরীয় দেশগুলির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। তিনি জানান, এই লক্ষ্যে বিদেশ সচিব বিক্রম মিশ্রী গতকাল সংযুক্ত আরব আমিরশাহীতে একটি সরকারি সফরে গিয়েছিলেন।
0: রেলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতীয় রেল উত্তর রেলের গুরুত্বপূর্ণ রুটগুলিতে দেশীয় নিজস্ব পদ্ধতিতে তৈরি স্বয়ংক্রিয় কবচ সুরক্ষা ব্যবস্থার জন্য 362 কোটি টাকা প্রকল্পের অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে জম্মু ও ফিরোজপুর শাখার মোট 478 কিলোমিটারের উল্লেখযোগ্য রুট। রেলমন্ত্রক জানিয়েছে, রেলের আধুনিকীকরণ এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে এই কবচ ব্যবস্থা চালু করা হবে। এই প্রযুক্তির মাধ্যমে সংঘর্ষ এড়াতে স্বয়ংক্রিয় ব্রেকও ব্যবহার করা যাবে।
1: সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বার্ষিকী উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 11 তারিখে সোমনাথের প্রভাস পতনে সোমনাথ অমৃত পর্বে অংশ নেবেন। গুজরাটের মন্ত্রী জিতুভাই ভাগানি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ত্রিবেণী হেলিপ্যাড থেকে বীর হামিরাজি গোহিলের মূর্তি পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ একটি মেগা রোড শোর নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী সোমনাথ মন্দিরে কুম্ভাভিষেক, ধ্বজপূজা এবং মহাপূজাও করবেন। এখন বিদেশের খবর।
0: কৌশলগত অংশীদার হিসেবে সন্ত্রাসবাদ মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দিয়েছে ভারত এবং সিঙ্গাপুর। গতকাল নতুন দিল্লিতে ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে সন্ত্রাসবাদ এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমন বিষয়ক যৌথ কার্যনির্বাহী গোষ্ঠীর পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ত্রাসবাদ মোকাবিলার লক্ষ্যে দীর্ঘমেয়াদী এবং সামগ্রিক সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলে যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী একমত হয়েছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিশ্বের অর্থনীতিতে স্থিতিশীলতায় ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। আন্তর্জাতিক সমৃদ্ধিতে ভারতের গুরুত্বের কথা বলেন তিনি। সুরিনামের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া একটি ভাষণে এই বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী। তিনি IMF-এর পরিসংখ্যানও তুলে ধরেন। বিশ্বের সার্বিক GDP বৃদ্ধিতে ভারতের অবদান 17%। তিনি বলেন, এই পরিসংখ্যান প্রমাণ করে বিশ্বের নিরিখে ভারতের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
2: India contributes to the 17% of the total global growth. We help to de-risk the international economy. We help to give more possibilities. We are creating more options. We are today negotiating and concluding more free trade agreements for countries to avail of it. And along with that, we are trying to create a global footprint so that our impact on the international economy and the de-risking of the world is as impactful, as far-reaching as possible.
0: বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, ভারতের অভিবাসন নীতি প্রবাসীদের সুরক্ষা, তাদের দেশ ছাড়া এবং দেশে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা এবং সার্বিক ব্যবস্থাপনার গুরুত্বকে তুলে ধরে। কীর্তিবর্ধন সিং নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের স্থায়ী মিশনে দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন সমীক্ষা মঞ্চে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন। ভারত প্রবাসীদের বিভিন্ন দেশে সুষ্ঠু ও নিরাপদ যাতায়াতের জন্য 23টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক এবং সমঝোতা স্মারকপত্র মৌ চুক্তি স্বাক্ষর করেছে বলেও উল্লেখ করেন তিনি। ভারতের অভিবাসন নীতি মূলত মানুষের কথা ভেবে নির্ধারণ করা হয়েছে বলে মতব্যক্ত করেন কীর্তিবর্ধন সিং।
1: চীনে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী গতকাল চীনের সহকারী বিদেশমন্ত্রী এবং বিদেশ মন্ত্রকের প্রোটোকল বিভাগের মহানির্দেশক হং লেইয়ের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেন। গত মার্চ মাসে বিক্রম কুমার দোরাইস্বামী চীনের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। উল্লেখ হয়, এর আগে তিনি ব্রিটেনে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান যাতে কখনোই মারাত্মক

0: শক্তি অর্জন করতে না পারে তা নিশ্চিত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়া নিয়ে তার সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
1: মার্কিন নৌবাহিনীর জাহাজগুলির ওপর ইরানের হামলার জবাবে মার্কিন সেনা ইরানের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমও পশ্চিম তেহরানে বিস্ফোরণের শব্দ ও গোলাগুলি চলার খবর দিয়েছে। দক্ষিণ ইরানে বন্দর আব্বাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওয়াশিংটন জানিয়েছে তারা সংঘাত বাড়াতে চায় না, তবে নিজেদের বাহিনীর নিরাপত্তা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। এর আগে ইরান হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর তিনটি জাহাজে হামলা চালালে মার্কিন সেনাবাহিনী সেই হামলা প্রতিহত করে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC দাবি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেলবাহী ট্যাঙ্কার সহ একটি জাহাজে আক্রমণ করায় তারা মার্কিন জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
0: বাংলাদেশে শুক্রবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। 1861 সালের 7ই মে বাংলা ক্যালেন্ডার অনুসারে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন কবিগুরু। কবিতা, উপন্যাস, গান, নাটক এবং প্রবন্ধের মাধ্যমে বাংলা সাহিত্যকে এক নতুন রূপ দিয়েছিলেন তিনি। উল্লেখ্য, বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ঐতিহ্যগতভাবে বাংলা পঞ্জিকা অনুসারে উদযাপন করা হয়ে থাকে। প্রথম এশীয় হিসেবে 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্য নোবেল পুরস্কার পান কবিগুরু। তাঁর বিখ্যাত সাহিত্যকর্মগুলির মধ্যে রয়েছে গোরা, চোখের বালি এবং শেষের কবিতা প্রভৃতি। রবীন্দ্রসঙ্গীত আজও বাঙালি সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে স্বমহিমায় ভাস্বর। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রক রবীন্দ্রনাথ শান্তি ও মানবতার কবি ভাবনায় 3 দিন ব্যাপী এক জাতীয় কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচির মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক বাসভবনগুলির মধ্যে অন্যতম কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়িতে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নিতাই রায়চৌধুরী। বক্তব্য রাখেন শিক্ষাবিদ ওয়াকিল আহমেদ। প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানও এই অনুষ্ঠানে অংশ নেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন এবং সাহিত্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে পতিশর, শাহজাদপুর এবং দক্ষিণ দিল্লিতে তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি রবীন্দ্রসঙ্গীত, নৃত্য পরিবেশনা, আবৃত্তি এবং আলোচনা সভাসহ 4 দিনব্যাপী এক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। অন্যদিকে বাংলা একাডেমি এবং ছায়ানট যৌথভাবে ঢাকায় বিশেষ রবীন্দ্র উৎসবের আয়োজন করেছে। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রবন্ধ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
1: বাংলাদেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত 24 ঘন্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুসারে মৃত শিশুদের মধ্যে 6 জনই ঢাকা বিভাগের। এছাড়া বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। গত 15ই মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে বাংলাদেশে এখনও পর্যন্ত সরকারিভাবে 57 জন শিশুর মৃত্যু হামজনিত কারণে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। তবে হামের মতো উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও 279 জন শিশু। বর্তমানে দেশজুড়ে 45,000-এরও বেশি শিশু অসুস্থ এবং প্রায় 31,000 শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গত 24 ঘন্টাতে নতুন করে 1,238 জন শিশুর দেহে এই রোগের উপসর্গ দেখা দিয়েছে।
0: বাংলাদেশের আরও কিছু টুকরো খবর। বিজনেস স্ট্যান্ড পত্রিকা বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির শর্তাবলী যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয় তাহলে সেই চুক্তি সংশোধন করা যেতে পারে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির কোনো বিধি যদি পরবর্তী সময়ে বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মনে হয় তাহলে সেই বিধিগুলি সংশোধনের সুযোগ রয়েছে। মুদ্রাস্ফীতি বিষয়ক এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কেবল একটি এককালীন চাপ সৃষ্টি করবে, এটি অনিয়ন্ত্রিত বা দীর্ঘস্থায়ী হবে না। ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বেআইনি অভিবাসন আটকাতে এবং অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা করতে, ন্যায্য নিয়োগ পদ্ধতি এবং উপযুক্ত কর্মপরিবেশ সুনিশ্চিত করতে শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার নিউইয়র্কের রাষ্ট্রসংঘের সদর দপ্তরে দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা মঞ্চের বিতর্ক সভায় তিনি এই আহ্বান জানান।
1: ইন্দোনেশিয়ায় আজ সকালে মাউন্ট দুকোনো আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের ঘটনায় 3 জন প্রাণ হারিয়েছেন। অগ্নুৎপাতের পর নিখোঁজ হয়ে যাওয়া 20 জন পর্বতারোহীর একটি দলের সব জীবিত সদস্যকে উদ্ধারকারীরা খুঁজে পেয়েছেন। পুলিশের

0: তথ্য অনুসারে আহত অবস্থায় 15 জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন খেলার খবর।
1: তীরন্দাজিতে বিশ্বকাপ স্টেজ টু প্রতিযোগিতায় মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত বিভাগে ভারতের সিমরনজিৎ কৌর সেমিফাইনালে পৌঁছেছেন। চীনের সাংহাইতে কোয়ার্টার ফাইনালে তিনি চীনা তাইপেই ফোং ইউ ঝুকে 6-0 হারিয়ে দেন। সেমিফাইনালে সিমরনজিৎ বিশ্বের 1 নম্বর দক্ষিণ কোরিয়ার ক্যাং চাইয়ংয়ের বিরুদ্ধে খেলবেন। এর আগে রেকর্ড 10 বারের বেশি অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেশের জন্য প্রথম পদকটি নিশ্চিত করেছেন ভারতের মহিলা দল। ভারতের দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মহৎ 5-1 দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেন। আগামী রবিবার স্বর্ণপদকের লড়াইয়ে ভারত চীনের মোকাবিলা করবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্স সামনে জয়ের জন্য 143 রানের লক্ষ্য রেখেছে। টসে জিতে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠায়। দিল্লি নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 142 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে কলকাতা 2 ওভারে বিনা উইকেটে 17 রান করেছে।
0: জয়পুরের সোয়াইমান সিং স্টেডিয়ামে আগামীকাল আইপিএল এর ম্যাচে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। রাজস্থান ও গুজরাট উভয়ই 10 ম্যাচে 12 পয়েন্ট করে সংগ্রহ করেছে।
1: হায়দ্রাবাদের গাছিবুলি স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে ওড়িশা এফসি 2-1 গোলে স্পোর্টিং দিল্লিকে হারিয়ে দিয়েছে। ওড়িশার পক্ষে ভিপি সুহের এবং লালরিন ফেলা গোল করেন, দিল্লির মানবিক গোল করেন। দুটি দলই 11 ম্যাচে 10 পয়েন্ট করে সংগ্রহ করেছে।
0: ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলে সব দলের জন্য একটি নির্দেশিকা জারি করেছে। এবারের আইপিএলে বেশ কিছু দল এবং ক্রিকেটারদের বিরুদ্ধে বিধিনিষেধ লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বোর্ড সে কারণেই প্রতিযোগিতা চলাকালীন কড়া সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। বোর্ড সচিব দেবজিৎ শইকা লিখিতভাবে 10টি ফ্র্যাঞ্চাইজিকে পেশাদারিত্ব এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ফ্র্যাঞ্চাইজিকে সুকজ বড় অঙ্কের জরিমানা, প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হতে পারে। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
1: গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামীকাল আইএসএল ফুটবলে মোহনবাগান এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। আগামীকাল অন্য ম্যাচে সন্ধ্যে 7:30 জামশেদপুর জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসি বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে।
0: এখন দৃষ্টিকোণ। আজ শুনবেন অন্ধকারে রবি।

রবীন্দ্রনাথ বারবার আলোর সন্ধান করেছেন, আলোর সন্ধান দিয়েছেন। এই আলো এক পরশ পাথর, খ্যাপা পাগলই সহজে তার সন্ধান পায়। সে যে নির্ভীক, তার চেতনা যে অনাবিল, নিয়মনীতির বাঁধাধরা গতে তার পা বাঁধা নয়। আধার রাতে আলোর সন্ধানে রত সে চলে মনের আনন্দে। ভালো মন্দির দ্বন্দ্ব তার জন্য নয়, অন্ধকারের মধ্যে আলোর উৎসরণ, দ্বন্দ্বের মধ্যে শুভপথের জাগ্রত হওয়াই প্রকৃত সত্য, আর তাই কাম্য। অসুন্দরের মধ্যে সুন্দরের প্রকাশ, আর রূপের অতীত অরূপ দেখায় যে মঙ্গলময় প্রেমের আলো, তার দিশাই দেখিয়েছেন

আধার এলো বলেই আলো উঠল চলে, আকাশ অন্ধকার হলেই না তার অঙ্গদখানি হাজার তারার অলঙ্কারে খচিত হয়, চন্দ্রকিরণে উদ্ভাসিত হতে পারে গোটা অসীম, আর সেখান থেকে নেমে আসে আলোর নিমন্ত্রণ।

একথা ঠিক, অন্ধকারের সবটাই সুখকর নয়, তার মধ্যে বিষাদ আছে, অবসাদ আছে, আছে এক অজানা আশঙ্কা। কিন্তু সেই ভয়কে জয় করে আলোর প্রতিষ্ঠা করার বার্তাই যেন পরোক্ষে নিহিত ঘোর তমসার মধ্যে।

আধারের মধ্যে রয়েছে অশ্রু, রয়েছে আনন্দ, রয়েছে প্রতীক্ষা। আলোর রাজ্যে পৌঁছনোর সেতু যে সে, নিজের মনের অতলে যে মানিক চলে, সেই সত্যের সন্ধান পেতে যে পেরোতে হয় এই অন্ধকারের পথটুকু। আধারের বার্তা শ্রবণ থেকে মননে অনুধাবনের জন্য জীবন খোঁজে নিস্তব্ধতা, একাকিত্ব হয় মধুর, গড়ে ওঠে আলোর সাথে নিবিড় সংযোগ। অন্ধকার ভেদ করে আলো তার বাণী পাঠায় নক্ষত্ররাজির সুদূর দেশ থেকে।

এক নিবিড় নিস্তব্ধতা বিরাজ করে সেখানে। অন্ধকার যতটা শূন্য ততটাই যেন পূর্ণ। অদেখা অজানার মাঝে লুকিয়ে থাকে ভয়, কিন্তু সেই ভয়ঙ্কর কখনো হয়ে ওঠে সুন্দর। ধ্বংসের ভয়াবহতার মধ্যে সুপ্ত থাকে সৃষ্টির বীজ, প্রলয়ের অন্তরে স্থিতির শান্তির আভাস। আকাশভেদী অন্ধকার, ঘর ভাঙা ঝড় আর বুক জোড়া হাহাকারকে পূর্ণ করে আলোর আসন পাতেন সত্য।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন তিনি।
1: আগামীকাল সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নতুন সরকার শপথ নেবে।
0: রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে প্রশাসনের কাছে বিরোধী দলগুলি আর্জি জানিয়েছে।
1: তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক বৃহত্তম দল টিভিকে কংগ্রেস, সিপিআই এবং সিপিএম এর সমর্থন পেয়েছে। কেরলম, অসম, পুদুচেরিতে চলছে সরকার গঠনের প্রস্তুতি।
0: সরকার জানিয়েছে দেশের বাজারে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই।
1: ভারত এবং সিঙ্গাপুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছে।
0: তীরন্দাজিতে বিশ্বকাপ স্টেজ টু প্রতিযোগিতায় মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত বিভাগে ভারতের সিমরনজিৎ কৌর সেমিফাইনালে পৌঁছেছেন। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুনবেন সঙ্গীত শিক্ষার আসর। রবীন্দ্রসঙ্গীতের আসর পরিচালনায় রয়েছেন প্রমিতা মল্লিক। শুরু হচ্ছে সঙ্গীত শিক্ষার আসর।

0: আকাশবাণী কলকাতা। খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আগামীকাল শপথ নেবে। নবনির্বাচিত এই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। তামিলনাড়ুতে তামিজাঘাত ভেত্রি কাজাঘাম টিভিকের প্রধান অভিনেতা সি জোসেফ বিজয় আগামীকাল মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। পুদুচেরিতেও এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গস্বামী উপরাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এনআইএর হাতে থাকা মামলার বকেয়া দশ থেকে পনেরোটা শুনানি সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে একটি বিশেষ আদালত তৈরির নির্দেশ দিয়েছে। ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে একটি তেলের ট্যাঙ্কার আটক করেছে। এদিকে সরকার বলেছে ভারতে গার্হস্থ্য এলপিজি সরবরাহ স্বাভাবিক। বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গে আগামীকাল 25শে বৈশাখে কবি প্রণামের আয়োজন করা হয়েছে। ভারতে সিমরনজিৎ কৌর তীরন্দাজিতে বিশ্বকাপ স্টেজ টু প্রতিযোগিতায় মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত বিভাগে সেমিফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আগামীকাল শপথ নিতে চলেছে। নবনির্বাচিত এই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক বৈঠকে মিলিত হন। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। বৈঠকের পর অমিত শাহ বলেন, বিজেপি বাংলার মানুষের বিশ্বাস পূরণ করতে বদ্ধপরিকর। রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী ও সরকার শপথ গ্রহণ করলে দুর্নীতি সিন্ডিকেট সহ সমস্ত অভিযোগ থেকে রাজ্যকে মুক্ত করা হবে। এখানে রাজনীতির অপরাধকরণ হবে না বলেও স্পষ্ট আশ্বাস দেন তিনি।
1: मैं आज भारतीय जनता पार्टी की ओर से बंगाल की जनता को विश्वास दिलाना चाहता हूं, भाजपा के शासन में न एडमिनिस्ट्रेशन का राजनीतिकरण होगा, न राजनीति का अपराधीकरण होगा। ये हमारा बंगाल की जनता को वादा है। गुंडागर्दी, हिंसा, सिंडिकेट, भ्रष्टाचार, कट मनी, ये जो त्रास था बंगाल की जनता पर, हमारे नए मुख्यमंत्री के चार्ज लेते ही कुछ ही महीनों में सारा समाप्त हो जाएगा और बंगाल के किलोमीटरों दूर, सैकड़ों किलोमीटर दूर तक होगा।
0: এদিকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান। এ রাজ্য প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের পথে হাঁটবে বলে আশ্বাস দেন তিনি।
2: আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। কেন্দ্র রাজ্য যৌথভাবে কাজ করে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করি, এটাই হোক আজকের দিনে আমাদের সংকল্প। মোদীজি দিয়েছেন ভরসা, দেখিয়েছেন স্বপ্ন, আর অমিত শাহজির নেতৃত্বে আমরা ভয় কাটাতে পেরেছি।
0: রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন এবং আরজি কর ও সন্দেশখালির ঘটনার তদন্তে কমিশন গঠন করারও প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া যারা সরকারি অর্থ নয়ছয় করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির সংকল্পপত্রের প্রতিটি সংকল্পই সঠিক সময়ের মধ্যে পূরণ করা হবে বলে শ্রী অধিকারী আশ্বাস দেন। এরপর শ্রী অধিকারী রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির কাছে সরকার গঠনের দাবি জানাতে লোকভবনে যান। তার সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি, তাপস রায় প্রমুখ। আগামীকাল সকাল 10টা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,

0: মুখ্যমন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক কেন্দ্রীয় নেতা এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী থাকবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এই শপথ গ্রহণকে ঘিরে মহানগরীতে এখন সাজু সাজু রব। লোকভবন, বিধানসভা, আকাশবাণী ভবন সহ সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর সাজিয়ে তোলা হয়েছে গেরুয়া আলোয়। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। একটি প্রতিবেদন।
1: সাংবিধানিক রীতি মেনেই সংখ্যাগরিষ্ঠতার দাবি পেশ করা হয়। পাশাপাশি আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজ্যপালকে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানানো হয়েছে। সকাল 10টার পর নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নেবে নতুন সরকার। দীর্ঘ 15 বছর পর বাংলায় সরকার বদলের আবহে এখন নজর শনিবাসরীয় ব্রিগেডের দিকে। কঠোর পুলিশি নিরাপত্তায় দিন রাত এক করে সেখানে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। এদিকে বিধানসভা ও মহাকরণে প্রস্তুতি চলছে জোর কদমে। ওই দুই ভবন থেকেই সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পশ্চিমবঙ্গের ইতিহাসে আগামীকাল এক ঐতিহাসিক দিন বলে রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা মন্তব্য করেছেন। তিনি আজ কলকাতায় সাংবাদিকদের বলেন, গত 50 বছরের ইতিহাসে এই প্রথমবার বাংলায় এমন একটি দল সরকার গড়তে চলেছে যারা একই সঙ্গে রাজ্য ও কেন্দ্র দু জায়গাতেই ক্ষমতায়। বাংলার মানুষ যে পরিবর্তন চেয়েছিলেন তা আজ পাওয়া গেছে। তামিলনাড়ুতে তামিজাঘা ভেত্রি কাজাঘাম বা টিভিকের প্রধান অভিনেতা সি জোসেফ বিজয় আগামীকাল মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। সকাল 11টায় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। সিপিআই, সিপিআইএম, ভিসিকে ও আইইউএমএল টিভিকে সমর্থন জানিয়েছে। এর ফলে এই জোটের বিধানসভায় এখন প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রইল। পুদুচেরিতে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গস্বামী আজ উপরাজ্যপাল কে কৈলাসনাথনের সঙ্গে সাক্ষাৎ করে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন। শ্রী রঙ্গস্বামী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কদের স্বাক্ষর সম্বলিত পত্র উপরাজ্যপালের কাছে হস্তান্তর করেন। তাঁর সঙ্গে ছিলেন এনডিএ এবং জোটসঙ্গী বিধায়করা। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস রবিবারের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর হাতে থাকা মামলার বকেয়া 10 থেকে 15টা শুনানি সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে একটি বিশেষ আদালত তৈরির নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি জানিয়েছেন, এক মাসের মধ্যে এই বিশেষ আদালত গঠন করতে হবে। এক স্বতঃপ্রণোদিত মামলায় শীর্ষ আদালত বলেছে, এই বিশেষ আদালতে অন্য কোনো মামলার কাজকর্ম হবে না এবং প্রতিদিনের নিরিখে মামলা শুনানি গ্রহণ করা হবে। একটি শুনানি যাতে এক মাসের মধ্যে সম্পন্ন করা যায় তা সুনিশ্চিত করবেন বিশেষ আদালতের বিচারক। ঝুলে থাকা মামলার সংখ্যা যদি 15 ছাড়িয়ে যায় সেক্ষেত্রে দুটি বিশেষ আদালত খোলা হবে। সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। 1951 সালের ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে একটি তেলের ট্যাঙ্কার আটক করেছে। সেদেশে সেনাবাহিনীর পক্ষ থেকে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, ওশেন কোই নামের ওই ট্যাঙ্কারটি ইরানের থেকে তেল বহন করছিল এবং তা জাতীয় স্বার্থবিরোধী কাজে লাগানো ছক কষা হয়েছিল। আরেকটি বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নৌবাহিনী মার্কিন বিধ্বংসী জলযান লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন হামলা চালায়। হরমুজ প্রণালী এবং ইরানের জলসীমায় এই আক্রমণ চালানো হয়। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে অবশ্য পাল্টা দাবি করা হয়েছে, ওমান উপসাগরে ইরানের বন্দরে প্রবেশের আগে তারা দুটি জলযান ধ্বংস করে দিয়েছে। ইরানের পক্ষ থেকে নিন্দা করা হয়েছে এই হামলার। সরকার জানিয়েছে, দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে আজ এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোনো রকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল রাখে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সাহিত্য, সঙ্গীত এবং মানবতাবাদী চিন্তাধারায় রবীন্দ্রনাথের চিরস্থায়ী অবদানের

0: শ্রদ্ধা জানিয়ে সেদেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবীন্দ্র জয়ন্তীতে সেদেশের সংস্কৃতি মন্ত্রক 3 দিনব্যাপী জাতীয় কর্মসূচির আয়োজন করেছে। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে উপস্থিত থাকবেন কলকাতার বিশিষ্ট শিল্পীরা। এছাড়াও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চে সকালে বরাবরের মতো কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। ভারতের সিমরনজিৎ কৌর তীরন্দাজিতে বিশ্বকাপ স্টেজ টু প্রতিযোগিতায় মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত বিভাগে সেমিফাইনালে পৌঁছেছেন। চীনে আজ তিনি চীনা তাইপেয়ের ফং ইউজুকে 6-0 হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আগামীকাল শপথ নেবে। নবনির্বাচিত এই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এনআইএর হাতে থাকা মামলা বকেয়ার 10-15টি শুনানি সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে একটি বিশেষ আদালত তৈরির নির্দেশ দিয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের, অর্থাৎ 9 মে 2026 শনিবারের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় ভোর 5:56। সকাল 6:05 শুনবেন সুচিন্তন, থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত শরদ পরিবেশন করবেন ওস্তাদ আমজাদ আলী খান, রাগ আহির ভৈরব ও গুর্জারি টোড়ি। 6:30 শাশ্বত ভারতে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। 6:40 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী দেবলীনা ভট্টাচার্য। 6:50 কৃষক বন্ধুদের জন্য পুকুরে ভেটকি মাছের চাষ বলবেন ডক্টর তিমির বরণ মণ্ডল। 7:05 শুনবেন লোকগীতি। 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, উপস্থাপনায় থাকবেন গোপীনাথ পাল। শুনবেন লালবাগ কেল্লা, বাংলাদেশের কথা। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় গোপীনাথ পাল। 8:30 পথ চলতে। 8:45 শুনবেন কীর্তন শিল্পী ব্রজরানী বেশকারি বেড়া। সকাল 9:00 শুনবেন ছোটদের আসর, শুনবেন বিশ্ব পরিযায়ী পাখি দিবস সম্পর্কে কথা, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং কবিতা আলেখ্য, উপস্থাপনায় থাকবেন সুচিস্মিতা গুপ্ত। 9:30 রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ সঙ্গীতানুষ্ঠান পরিবেশনায় আকাশবাণী কলকাতার সঙ্গীত বিভাগ। 10:30 তর্জা গান পরিবেশনায় মালতী সর্দার ও সহশিল্পী বৃন্দ। 11:00 শিল্প প্রাঙ্গণ, শুনবেন পটচিত্রের ইতিহাস, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, প্রযোজনা দুর্বাদে। 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় জয়নিকা ধারা। 12:30 নাটক ডাকঘর, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর। 4:05 শুনবেন মহিলাদের আসর। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে থাকছে বিশেষ অনুষ্ঠান, অতিথি ডক্টর সবুজ কালী সেন, উপস্থাপনায় থাকছেন অনিন্দিতা মল্লিক। চারটে বেজে 35 মিনিটে আরোগ্য নিকেতন অনুষ্ঠানে শুনবেন এই গরমে কিভাবে সুস্থ থাকবেন, এই বিষয়ে বলবেন ডক্টর রূপনারায়ণ ভট্টাচার্য, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে আনা। 4:50 ঢাকার চিঠি। 5:05 শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় জুথিকা নাজির। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন সঞ্জয় হাজরা। 6:20 ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে, গবাদি প্রাণীর দুধ উৎপাদন বাড়াতে হলে কি করবেন, এ বিষয়ে সাক্ষাৎকার থাকবেন ডক্টর কৌশিক পাল, এবং সাক্ষাৎকার গ্রহণে থাকবেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে।

ইমিউনোলজি অ্যান্ড সেল থেরাপি এই বিষয়ে বলবেন ডাক্তার তুফান কান্তি দলুই। সাতটায় তর্জা গান পরিবেশনায় মালতী সর্দার ও সহশিল্পীরা। 7:45 শুনবেন নস্টালজিয়া। আলোচনায় দেবাশিস বসু ও স্বপ্নময় চক্রবর্তী, সম্পাদনা সৌরভ গুপ্ত। 8:15 শ্রবণী আত্মজৈবনিক রবীন্দ্রনাথ, এ বিষয়ে আলোচনায় বিশ্বজিৎ রায় ও রাকা দাশগুপ্ত। 9:00 কথায় গানে উপস্থাপনায় সৃজিতা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 আলোর সন্ধানে প্রতিবন্ধীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দূরবাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে একতালে তবলা পরিবেশন করবেন পণ্ডিত রূপক ভট্টাচার্য, হারমোনিয়ামে থাকবেন হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর এবং 11:00 হারানো দিনের গানের উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়। মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি আগামীকাল ভারতীয় সময় রাত 12:00। শুনলেন মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী।

এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন মালগুঞ্জির আগে সেতার, পরিবেশনায় স্নেহেশ নাগ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মালগুঞ্জি রাগে সেতার শিল্পী স্নেহেশ নাগ। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন দিব্য দে। আজকের শিরোনামে রয়েছে, পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন তিনি।
1: আগামীকাল সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নতুন সরকার শপথ নেবে।
0: রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে প্রশাসনের কাছে বিরোধী দলগুলি আর্জি জানিয়েছে।
1: ভারত এবং সিঙ্গাপুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছে।
0: বাংলাদেশে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। বরিষ্ঠ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন। আগামীকাল সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যেহেতু আগামীকাল রবীন্দ্র জয়ন্তী, তাই শপথ গ্রহণ অনুষ্ঠানের কর্মসূচিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

0: থাকবে একটি প্রতিবেদন।
1: ইঙ্গিত মিলেছিল ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটে পরাজিত করা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী বিজেপির শীর্ষ নেতৃত্বকে সঙ্গে নিয়ে লোকভবনে যান। তার সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সহ দলের একাধিক কেন্দ্রীয় ও রাজ্য নেতা। সেখানে রাজ্যপাল আর এন রবির কাছে সরকার গঠনের দাবি জানান শুভেন্দু। সাংবিধানিক রীতি মেনেই সংখ্যাগরিষ্ঠতার দাবি পেশ করা হয়। পাশাপাশি আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজ্যপালকে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানানো হয়েছে। সকাল 10টার পর নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নেবে নতুন সরকার। দীর্ঘ 15 বছর পর বাংলায় সরকার বদলের আবহে এখন নজর শনিবাসরীয় ব্রিগেডের দিকে। কঠোর পুলিশি নিরাপত্তায় দিন রাত এক করে সেখানে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। এদিকে বিধানসভা ও মহাকরণে প্রস্তুতি চলছে জোর কদমে। ওই দুই ভবন থেকেই সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এর আগে আজ কলকাতায় আয়োজিত এক বৈঠকে বিজেপির নবনির্বাচিত বিধায়করা শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হয় এবং অন্য কারো নামের প্রস্তাব না আসায় শুভেন্দু অধিকারীর নামই চূড়ান্ত করা হয়।
2: চুনাও কি প্রক্রিয়া পুরি হুই হে, লগভগ 8 প্রস্তাব ও সমর্থন প্রাপ্ত হুয়ে হ্যাঁ, और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूँ।
3: এদিকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করা হবে। নতুন সরকার গঠনের পর আরজিকর এবং সন্দেশকালীর ঘটনা তদন্তেও কমিশন গঠন করা হবে। এছাড়া যারা সরকারি অর্থ নয়ছয় করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সংকল্পপত্রে প্রতিটি সংকল্প সঠিক সময়ের মধ্যে পূরণ করা হবে। শ্রী অধিকারী আরও বলেছেন, তিনি আমিতে নয় আমরাতেই বিশ্বাসী, তাই এই জয়ের কৃতিত্ব দলের জন্য নিবেদিত প্রত্যেক বিজেপি।
4: সন্দেশকালী থেকে আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় অমিত শাহি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিমবাংলায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটার জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্ত ভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।
0: কলকাতার হক মার্কেট সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সরকার পরিবর্তনের পর থেকেই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর, লেলিনের মূর্তি ভাঙা, হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে করা জনস্বার্থ মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হলেও আবেদন গ্রহণ করলেন না প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। আইনজীবী রীতঙ্কর দাস এদিন প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি জানালেও প্রধান বিচারপতির বেঞ্চ মামলাটি শোনেননি। এখনও মামলা তালিকাভুক্ত হয়নি, আগামী সপ্তাহে মামলা তালিকাভুক্ত হলে পরে শুনানি হতে পারে। এদিকে বিগত সরকারের অ্যাডভোকেট জেনারেল সহ রাজ্য সরকারি প্যানেলের আইনজীবীরা না থাকায় কলকাতা হাইকোর্টে মামলার কাজ প্রায় হচ্ছেই না। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন মামলায় অপরপক্ষে থাকে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেস সরকারের পতন হওয়ার পর থেকে মামলার শুনানিতে কার্যত ভাটা পড়েছে। আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণের পর ছবিটা পাল্টাতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।
3: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, নির্বাচনের পর পশ্চিমবঙ্গ জুড়ে হিংসাত্মক ঘটনা ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে, বিজেপি নেতার আত্মসহায়ক খুন হয়েছেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধানভবনে আজ এক সাংবাদিক বৈঠকে শুভঙ্করবাবু ভোট পরবর্তী হিংসাত্মক ঘটনার কথা তুলে ধরে এই ধরনের হিংসাত্মক ঘটনা অবিলম্বে বন্ধ করার জন্য প্রদেশ কংগ্রেসের তরফ থেকে তিনি ইতিমধ্যে রাজ্যপাল এবং রাজ্যের মুখ্যসচিবকে লিখিতভাবে জানিয়েছেন বলে জানান।
0: তামিলনাড়ুতে নতুন সরকার গঠনের লক্ষ্যে একক বৃহত্তম দল টিভিকে, সিপিআই, সিপিএম এবং ভিসিকে সমর্থন চেয়েছে। কংগ্রেস ইতিমধ্যেই 5 জন বিধায়ক দিয়ে সমর্থন জানিয়েছে। আজ দীর্ঘ আলোচনার পর সিপিআই এবং সিপিএম এর 2 জন করে বিধায়ক নিয়ে সরকার গঠনের জন্য টিভিকে নিঃশর্ত সমর্থন দিয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, আজ সন্ধ্যায় বা আগামীকালের বৈঠকের পর ভিসিকে তাদের সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি নাইডার নাগেন্দ্রন স্পষ্টভাবে বলেছেন যে দল নির্বাচনের ফলাফল মাথাপিতে নিয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন যে বিজেপি কোনোভাবেই টিভিকে সঙ্গে জোট করতে চায় না।
3: ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গস্বামী উপরাজ্যপাল কে কৈলাসনাথনের সঙ্গে সাক্ষাৎ করে পুদুচেরিতে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন। শ্রী রঙ্গস্বামী অধিকাংশ বিধায়কের পক্ষ থেকে সমর্থনের চিঠি উপরাজ্যপালের হাতে তুলে দেন। এনডিএ জোটের বিধায়ক এবং নেতারা তাঁর সঙ্গে ছিলেন। এর আগে এনডিএ জোটের দল এবং নির্বাচিত বিধায়কদের এক সভায় শ্রী রঙ্গস্বামীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়। এই সভায় সর্বভারতীয় এনআর কংগ্রেসের 12 জন বিধায়ক, ভারতীয় জনতা পার্টির 4 জন বিধায়ক এবং সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্রা কাজগম এবং লাচিয়া জননায়িকা কাচ্চি থেকে 1 জন করে বিধায়ক উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ডক্টর মনসুখ মান্ডাভিয়া, বিজেপি রাজ্য সভাপতি এস রামলিঙ্গম এবং এনআর কংগ্রেস নেতা এবং প্রাক্তন মন্ত্রী লক্ষ্মী নারায়ণন এই সভায় অংশ নেন।
0: অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী 12ই মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যে সরকার গড়বে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া সহ অন্যান্য আধিকারিকরা সেখানেই উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী শইকিয়া জানান, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তিনি জানান, আগামী রবিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। পরিষদীয় দলের নেতা নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নাও সিং সাইনি বৈঠকে যোগ দেবেন।
3: সরকার জানিয়েছে যে দেশজুড়ে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো ডিস্ট্রিবিউটরের কাছে গ্যাসের ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে একটি আন্তমন্ত্র সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা বলেন, পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির মধ্যে ঘরোয়া গ্রাহকরা যাতে গ্যাসের কোনো ঘাটতির সম্মুখীন না হন এবং দাম স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করাই সরকারের প্রচেষ্টা।
0: রেলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতীয় রেল উত্তর রেলের গুরুত্বপূর্ণ রুটগুলিতে দেশীয় নিজস্ব পদ্ধতিতে তৈরি স্বয়ংক্রিয় কবচ সুরক্ষা ব্যবস্থার জন্য 378 কোটি টাকা প্রকল্পের অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে জম্মু ফিরোজপুর শাখার মোট 478 কিলোমিটারের উল্লেখযোগ্য রুট। রেলমন্ত্রক জানায়, রেলের আধুনিকীকরণ ও নিরাপত্তা সুনিশ্চিত করতেই কবচ ব্যবস্থা চালু করা হবে। এই প্রযুক্তির মাধ্যমে সংঘর্ষ এড়াতে স্বয়ংক্রিয় ব্রেক ব্যবহার করা যাবে।
3: সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বার্ষিক উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11 তারিখে সোমনাথের প্রভাস পতনে সোমনাথ অমৃত পর্বে অংশ নেবেন। গুজরাটের মন্ত্রী জিতুভাই ভাগানি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ত্রিবেণী হেলিপ্যাড থেকে বীর হামিরাজি গোহিলের মূর্তি পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ একটি মেগা রোড শো নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী সোমনাথ মন্দিরে কুম্ভাভিষেক, ধ্বজপূজা এবং মহাপূজাও করবেন। শুনছেন উপমহাদেশের খবর।

0: কৌশলগত অংশীদার হিসেবে সন্ত্রাসবাদ মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দিয়েছে ভারত ও সিঙ্গাপুর। গতকাল নতুন দিল্লিতে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সন্ত্রাসবাদ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমন বিষয়ক যৌথ কার্যনির্বাহী গোষ্ঠীর পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ত্রাসবাদ মোকাবিলার লক্ষ্যে দীর্ঘমেয়াদী ও সামগ্রিক সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলে যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী একমত হয়েছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিশ্বের অর্থনীতিতে স্থিতিশীলতা ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। আন্তর্জাতিক সমৃদ্ধিতে ভারতের গুরুত্বের কথা বলেন তিনি। সুরিনামের বিভিন্ন স্তরের প্রতিনিধির উদ্দেশ্যে দেওয়া একটি ভাষণে এই বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী। তিনি IMF-এর পরিসংখ্যানও তুলে ধরেন। বিশ্বের সার্বিক GDP বৃদ্ধিতে ভারতের অবদান 17%। তিনি বলেন, এই পরিসংখ্যান প্রমাণ করে বিশ্বের নিরিখে ভারতের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
0: বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, ভারতের অভিবাসন নীতি, প্রবাসীদের সুরক্ষা, তাদের দেশ ছাড়া ও দেশে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা ও সার্বিক ব্যবস্থাপনার গুরুত্বকে তুলে ধরে। কীর্তিবর্ধন সিং নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘে সাই মিশনে দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন সমীক্ষা মঞ্চে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন। ভারত প্রবাসীদের বিভিন্ন দেশে সুষ্ঠু ও নিরাপদ যাতায়াতের জন্য 23টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও সমঝোতা স্মারকপত্র মৌ চুক্তি স্বাক্ষর করেছে বলেও উল্লেখ করেন তিনি। ভারতের অভিবাসন নীতি মূলত মানুষের কথা ভেবেই নির্ধারণ করা হয়েছে বলে মত ব্যক্ত করেন কীর্তিবর্ধন সিং। চীনে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী গতকাল চীনের সহকারী বিদেশমন্ত্রী এবং বিদেশ মন্ত্রকের প্রোটোকল বিভাগের মহানির্দেশক হং লেইয়ের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেন। গত মার্চ মাসে বিক্রম দোরাইস্বামী চীনের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। উল্লেখ্য, এর আগে তিনি ব্রিটেনে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
1: বাংলাদেশে শুক্রবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। 1861 সালের 7 মে বাংলা ক্যালেন্ডার অনুসারে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন কবিগুরু। কবিতা, উপন্যাস, গান, নাটক এবং প্রবন্ধের মাধ্যমে বাংলা সাহিত্যকে এক নতুন রূপ দিয়েছিলেন তিনি। উল্লেখ্য, বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ঐতিহ্যগতভাবে বাংলা পঞ্জিকা অনুসারে উদযাপন করা হয়ে থাকে। প্রথম এশীয় হিসেবে 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান কবিগুরু। তার বিখ্যাত সাহিত্য কর্মগুলির মধ্যে রয়েছে গোড়া, চোখের বালি এবং শেষের কবিতা প্রভৃতি। রবীন্দ্রসঙ্গীত আজও বাঙালি সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে স্বমহিমায় ভাস্বর। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রক রবীন্দ্রনাথ শান্তি ও মানবতার কবি এই ভাবনায় 3 দিনব্যাপী জাতীয় কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচির মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক বাসভবনগুলির মধ্যে অন্যতম কুষ্টিয়ার শিলাইদহ কুঠি বাড়িতে। এদিকে ডেইলি সানের খবরে প্রকাশ, ঢাকায় সম্প্রতি শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেছে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। ভারতীয় হাইকমিশনের অধীনে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র বৃহস্পতিবার গুলশানে সম্প্রতি শীর্ষ শিল্প প্রদর্শনীর উদ্বোধন করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকীতে শিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এই উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ভারত এবং বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। তাঁর সৃজনশীলতা, মানবতাবাদ এবং সাংস্কৃতিক সম্প্রীতির আদর্শ আজও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে সমৃদ্ধ করে চলেছে।
0: বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত 24 ঘন্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ খবর অনুযায়ী মৃত শিশুদের মধ্যে 6 জনই ঢাকার।
1: তীরন্দাজিতে বিশ্বকাপ স্টেজ 2 প্রতিযোগিতা মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত বিভাগে ভারতের সিমরনজিৎ কৌর সেমিফাইনালে পৌঁছেছেন। চীনের সাংহাইতে কোয়ার্টার ফাইনালে তিনি চীনা তাইপি ফোং ইউ ঝুকে 6-0 হারিয়ে দেন। সেমিফাইনালে সিমরনজিৎ বিশ্বের 1 নম্বর দক্ষিণ কোরিয়ার ক্যাং চায়ং এর বিরুদ্ধে খেলবেন। এর আগে রেকর্ড 10 বারের বেশি অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেশের জন্য প্রথম পদকটি নিশ্চিত করেছে ভারতের মহিলা দল। ভারতের দীপিকা কুমারী, অঙ্কিতা ভগত এবং কুমকুম মহত 5-1 দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেন। আগামী রবিবার স্বর্ণপদকের লড়াইয়ে ভারত চীনের মোকাবিলা করবে।
0: জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে আগামীকাল IPL-এর ম্যাচে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন তিনি।
0: আগামীকাল সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নতুন সরকার শপথ নেবে।
1: রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে প্রশাসনের কাছে বিরোধী দলগুলি আর্জি জানিয়েছে।
0: ভারত ও সিঙ্গাপুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছে।
1: বাংলাদেশ আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। উপমহাদেশের খবর আজ এ পর্যন্ত। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে হারানো দিনের গান।

সুর গত গায়কের খোঁজে হাত পেতেছেন গোটা ভারতবর্ষের কাছে। তাঁর সঙ্গীতে দেশ বিদেশের বাজনার ঝংকার, দিকপাল শিষ্যদের গোড়ে পিঠে সুরের আকাশে যিনি ছেয়ে আছেন, তিনি ছোটদের প্রিয় গান দাদু, তিনি গুরু জ্ঞান প্রকাশ ঘোষ। হারানো দিনের গানের আজকের পর্ব তাঁরই স্মরণে। নমস্কার শ্রোতা বন্ধুরা, এক ঘন্টার এই সুরেলা সফরে আপনাদের সকলকে স্বাগত জানাতে আজ স্টুডিওতে রয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। তাঁর নামেই রয়েছে অদ্ভুত এক সার্থকতার ছাপ। প্রকৃত অর্থেই যিনি সুবিশাল জ্ঞানের বিচিত্র বহিঃপ্রকাশ। হ্যাঁ, সত্যি তিনি বিচিত্রই বটে। তিনি একই সঙ্গে তবলার কুলগুরু এবং খেয়াল ও ঠুমরিরও গুরু। একাধিক বিখ্যাত শিল্পীর তবলা ও ধ্রুপদী সঙ্গীতের তালিম তাঁরই হাতে। আবার এই মানুষটি আধুনিক বাংলা গানের জগতে একজন জিনিয়াস। একমাত্র এই শব্দটিতেই হয়তো তাঁকে কিঞ্চিত বর্ণনা করা সম্ভব। অসামান্য সুরস্রষ্টা গুরু জ্ঞান প্রকাশ ঘোষ তাঁর সুরে ধ্রুপদী আঙ্গিক, আধুনিক ইডিয়ম এবং পাশ্চাত্য সঙ্গীতের সহাবস্থান ঘটিয়েছিলেন। গুরু জ্ঞান প্রকাশ ঘোষ জন্মদিবস উপলক্ষে আজ তাঁরই গানে সাজানো হারানো দিনের গানের আসর। রইল দ্বিতীয় নিবেদন।

গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ 1909 সালের 8ই মে ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতায় এক সাংগীতিক পরিবারে জন্মগ্রহণ করেন। অদ্ভুতভাবে সেই বছরে সেদিনের বাংলা তারিখটি ছিল 25শে বৈশাখ। একটু পরিণত বয়সে নিজের জন্ম তারিখ নিয়ে তিনি একটি কবিতা লিখেছিলেন, যার শুরুটা ছিল, রবীন্দ্রনাথ জন্মেছিলেন 25শে বৈশাখ, সেই দিনে না হোক সেই তারিখে আমারও জন্মে বেজেছিল শাঁখ 25শে বৈশাখ। তার পিতামহ দ্বারকানাথ ঘোষ ছিলেন কলকাতার বিখ্যাত বাদ্যযন্ত্র নির্মাণ কোম্পানি দ্বারকিনের প্রতিষ্ঠাতা। হারমোনিয়াম প্রস্তুতকারক হিসেবে বিশেষত দ্বারকিন হারমোনিয়াম উদ্ভাবনের জন্য কোম্পানিটি বিশেষভাবে পরিচিত ছিল। পিতা কিরণচন্দ্র ঘোষও ছিলেন সঙ্গীতানুরাগী। এইরকম পরিবেশে ছোটবেলা থেকেই কণ্ঠসঙ্গীতের সাথে পরিচিত হতে তাই একেবারেই বেশি দেরি হয়নি তাঁর। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে একজন সঙ্গীত গবেষক, শিক্ষক, সুরকার এবং সাংস্কৃতিক দূত হিসেবে সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়ানো তাই ছিল শুধুমাত্রই সময়ের অপেক্ষা।

বাবা কিরণচন্দ্র ঘোষের একটাই আরজি ছিল তাঁর গেনুর কাছে, গান বাজনার চর্চা মন ভরে চলুক কিন্তু তাকে যেন টাকা রোজগারের যন্ত্র হিসেবে না দেখা হয়। মাপা পেশাদারী মনোভাবটাকে ভালো চোখে দেখতেন না জ্ঞানবাবুও। মাটি কামড়ে ওস্তাদদের বকাঝকা সয়ে জ্ঞান আহরণে তার কিন্তু কোনো ক্লান্তি ছিল না। দারকিন বাড়ির ছেলে জ্ঞান প্রকাশের ছোটবেলাটা ছিল রোমাঞ্চে ভরা। ক্রিক রোয়ে দ্বারকানাথ ঘোষের যৌথ পরিবারের বাস। গান বাজনা, তবলা, পাখোয়াজ, বিচিত্র দেশি বিদেশি বাজনা নাড়াচাড়ায় কাটত সুরেলা সময়। তবু সঙ্গীত তখন ঠিক জীবনের কেন্দ্রবিন্দুতে ছিল না তাঁর। খোদ অবন ঠাকুর স্কুল জীবনে তাঁর ছবি আঁকা দেখে নিজে শেখাতে চাইলেও গা করেননি জ্ঞান প্রকাশ। প্রেসিডেন্সি কলেজে পালি ভাষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট তরুণ, একই সঙ্গে আইন এবং এমএ পড়ছিলেন। বিকেলটা তখন ছিল পারিবারিক ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের হয়ে ফুটবল, হকি, ক্রিকেটে মশগুল। সেরকমই এক বিকেলে ফার্স্ট ডিভিশন হকি ম্যাচ খেলে ফেরার সময় হঠাৎ ডান চোখে ধর্মতলার হোয়াইট ওয়ে লেডলের ঘড়িটা আবছা দেখলেন তিনি। 1930-এর সেই সময়ে তিনি বছর কুড়ির যুবক। জানা গেল দুটি চোখই প্রায় নষ্ট হয়ে যেতে বসেছে। কিছুদিন আগে ফুটবল ম্যাচে হেড করতে গিয়ে ওই ডান চোখের ওপরেই ভয়ানক একটা লাথি খেয়েছিলেন, তারই পরিণতি। বাঁ চোখটা ঠিক হলেও ডান চোখ আর ঠিক করা গেল না। পড়াশোনা, খেলাধুলা অগত্যা সব বন্ধ। ভাগ্যের এই দুর্বিপাকেই তাঁর জীবন গেল বদলে। তারপর থেকেই নিজেকে সঙ্গীতের বিভিন্ন ধারার মধ্যে সম্পূর্ণ ডুবিয়ে দেন তিনি।

যে কথা বলছিলাম একটু আগে, বাদ্যযন্ত্র নির্মাণ কোম্পানি দ্বারকিন, বাড়িতে তবলা, পাখওয়াজ, ঢোল, খোল, হারমোনিয়াম, পিয়ানো, বেহালা, অর্গ্যান, কর্নেট এসব নিয়েই ছোটবেলায় মেতে থাকতেন তিনি। দুর্ঘটনায় চোখ নষ্ট হবার পরে গানের পাশাপাশি তাঁর তবলার পাঠ জোর কদমে শুরু হয়। সেই সময়ই দ্বারকিন ছেড়ে বাবা কিরণচন্দ্র রেডিও সাপ্লাই স্টোর্স করেছেন, সেই সূত্রে প্রবাদ প্রতিম শিল্পীদের আনাগোনা লেগেই থাকত বাড়িতে। ডিকসন লেনে বাবার তৈরি বাড়িতে আসার আগেই গেনুর শিক্ষা বেশ পোক্ত হচ্ছিল। জমিদারি পৃষ্ঠপোষকতার সুবাদে তখন অনেক উস্তাদেরই বাস কলকাতায়। দ্বারকিনের অভিভাবক প্রতিম এক কর্মচারীর যোগসূত্রে তবলায় আজিম খাঁ এবং কণ্ঠসঙ্গীতে গিরিজা শঙ্কর চক্রবর্তীর কাছে শুরু হয় তালিম। কিন্তু শুধু শিখলে তো হয় না, শুনতেও তো হবে। সে যুগে গান শোনাটা একেবারেই ততটা সহজ ছিল না। 1934-এ নিতান্তই ক্ষীণ দৃষ্টিতে এলাহাবাদে সঙ্গীত সম্মেলনে গিয়েই হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের স্বরূপ নিয়ে চোখ খুলে গেল জ্ঞান প্রকাশের। কিন্তু সে সময় তবলার গুরু আজিম খাঁ জেলবন্দী হলেন খুনের তায়, ফলে ফের চলল নতুন গুরুর খোঁজ। রাইচাঁদ বড়ালের মাধ্যমে তখন নাড়া বাঁধলেন মুর্শিদ খাঁর কাছে। রামপুর, মোরাদাবাদ, ফারুকাবাদ ঘরানার তালিম চলল। তারপরে কতজনের কাছে নাড়া বেঁধে যে তাঁর শিক্ষা প্রসারিত হয়েছে তার ইয়ত্তা নেই। এবারে রইল পরপর দুটি গান।

কেমন লাগলো এই অকাল দোল উৎসব? হোলি খেলেছে শ্যাম কুঞ্জ কাননে। আমাদের সকলের মনে এই গ্রীষ্মের সময়ে আরো কিছুক্ষণ থাকুক এই অকাল দোলের আমেজ, গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের জীবনের নানা কথা ও তাঁরই গানে আমাদের সুরেলা সফর চলবে আরো বেশ কিছুক্ষণ। তবে তার মাঝে এখন সময়ের নির্দেশ মেনে আপনাদের জানিয়ে দেব আগামীকালের পর্ব কোন সাজে সেজে আসছে আপনাদের জন্য। কলকাতায় তখন দাশু রায়ের পাঁচালি, নিধুবাবুর টপ্পা, গড়ানহাটি কীর্তন জনশ্রুতি ওঠে। এ হলো গিয়ে আমাদের জোড়াসাঁকোর রবিবাবুর গান। নানা সূত্র ধরে অবিদ্যাপাড়ায় পা ফেলে যখন সেই গান, বাঙালি বাইজিদের উৎসাহের অন্ত ছিল না। যেন তেন প্রকারেণ রবিবাবুর গান কণ্ঠে তুলে নেওয়ার হিড়িক পড়ে যায় বাইজি পাড়ায়। কলকাতার বাতাসে গহরজান, মুস্তারি বাইদের মতো প্রতিথজশা অবাঙালি বাইজিদের কণ্ঠ থেকে বাঙালি বাইজিদের তান বিস্তার, তাঁদের কণ্ঠে রবিবাবুর গান। রবীন্দ্রনাথের গানের প্রথম যুগের রেকর্ড যে তাঁদেরই করা। রবিবাবুর গান থেকে রবীন্দ্রসঙ্গীত হয়ে ওঠার যাত্রাপথ নিয়ে আলেখ্য কালোয়াতি ঢঙে গাওয়া থেকে স্বতন্ত্র রবীন্দ্রসঙ্গীত হয়ে ওঠা নিয়ে রবীন্দ্র জন্মদিনে এই বিশেষ অনুষ্ঠান। মৈত্রীর আত্মজনকে আহ্বানে সৃজিতা রায়। মৈত্রী প্রচার তরঙ্গে আগামীকাল ঠিক রাত 11টায়। শুনতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা, এত আয়োজন তো শুধুমাত্র আপনাদেরই জন্য, তাই সঙ্গে থাকবেন।

আবার ফিরে আসি আজকের আয়োজনে। আজ বলছিলাম গুরু জ্ঞান প্রকাশ ঘোষের কথা, তাঁরই জন্মদিবসে। 1941 সালে নিতিন বসুর আহ্বানে জ্ঞান প্রকাশ গেলেন মুম্বাই নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের বিচার ছবির মিউজিক ডিরেক্টর হয়ে। এই ছবির সূত্রে আলাপ হল ব্রতীন্দ্রনাথ ঠাকুর ও সমরেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, দেখা হল পাহাড়ি সান্যালের সঙ্গেও। পাহাড়ি সান্যালের রেকর্ডে তিনি গিটার বাজিয়েছেন, বাজিয়েছেন দিলীপ রায়, উমা বসু, শচীন দেব বর্মনের গানেও। মান্না দেকে প্রথম ছবির গানে গাওয়ার সুযোগ তিনিই করে দিয়েছিলেন। মুম্বাইতে পরায়া ধন ছবিতে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করার পাশাপাশি হঠাৎ করে এক শিল্পীর অনুপস্থিতিতে সে ছবিতে ডাক্তারের ভূমিকায় অভিনয়ও করেছিলেন গুরু জ্ঞান প্রকাশ ঘোষ। একাধিক বাংলা চলচ্চিত্রেও তিনি সঙ্গীত সংযোজন করেছেন, যদু ভট্ট, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, বসন্ত বাহারের মতো ছবিগুলি তাঁর সাংগীতিক স্পর্শে সমৃদ্ধ হয়েছে। আবারও দুটি গান রইল পরপর বসন্ত বাহার ছবি থেকে।

0: স্বপনে রোজার বলে চরণে
1: এবারে এমন একজনের কথায় আসব। আজ গুরু জ্ঞান প্রকাশ ঘোষের কথা প্রসঙ্গে তাঁর সম্পর্কে দু এক কথা না বলে এই অনুষ্ঠান অপূর্ণ থেকে যাবে। আসলে শুধুমাত্র তাঁর প্রসঙ্গে বলা নয়, গুরু জ্ঞান প্রকাশ ঘোষ ও বেগম আখতার এ এক অপার্থিব সাংগীতিক জুটি। আজকের এই আলোচনায় এই জুটি প্রসঙ্গে দু এক কথা না বললে অনুষ্ঠান অপূর্ণ থেকে যাবে। জ্ঞানবাবু প্রথম যখন আখতারি বাইকে দেখেছিলেন তখন তিনি ছিলেন এক সুবেশা তন্নী। জ্ঞানবাবু তখন আমহা স্ট্রিটের ভাড়া বাড়িতে থাকতেন। উল্টো দিকের হোটেল রয়্যালের গেট থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতেন বেগম আখতার। সেই দেখার অনেক বছর পরে তার সঙ্গে প্রথমে অল্প, পরে ঘনিষ্ঠ পরিচয় গড়ে ওঠে। জীবনের শেষ পর্বে বেগম আখতার যে কটি বাংলা গান গেয়েছিলেন তার মূলে ছিলেন গুরু জ্ঞান প্রকাশ ঘোষ। তখন তিনি ছিলেন বেতারের লাইট মিউজিক ইউনিটের সঞ্চালক। তখন বেতারের জন্য কিছু বাংলা গান ঠুংরি ও দাদরা অঙ্গিয়ে প্রস্তুত করেছিলেন আর সানন্দে তা গ্রহণ করেছিলেন বেগম আখতার। তারও বেশ কিছু সময় পরে গ্রামোফোন কোম্পানির জন্য চারটি বাংলা গান বেগম আখতার গেয়েছিলেন গুরু জ্ঞান প্রকাশ ঘোষের তত্ত্বাবধানে। পিয়া ভোল অভিমান, কোয়েলিয়া গান থামা এবার, ফিরে কেন এলে না এবং ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, এই শেষ গানটি অর্থাৎ ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, এই গানটির গীতিকার কিন্তু ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। শেষের দুটি গান ফিরে কেন এলে না এবং ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, এই দুটি গানের রেকর্ড প্রকাশিত হয় বেগম আখতারের মৃত্যুর পরের বছর। একবার কান রাখা যাক সেই অপার্থিব সঙ্গীত জুটির অনন্য সৃষ্টিতে। কথা ও সুর গুরু জ্ঞান প্রকাশ ঘোষ, গায়িকা বেগম আখতার।

গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের সঙ্গীত পরিচালনায় বেগম আখতারের কণ্ঠে কোয়েলিয়া গান থামা এবার। এ গানটি একটি প্রচলিত ঠুংরি কোয়েলিয়া মত করো পুকার থেকে প্রতিগৃহীত। এই বাংলা গানটি বেগম আখতার প্রথমে গাওয়ার পরে জ্ঞানবাবুর শিষ্যা বাণী কোনারের কণ্ঠেও এ গান রেকর্ড করা হয়। মাঝ খামাজ রাগে আধারিত এই গান বাণী কোনারের রেকর্ডটিতে একটু অন্যভাবে পরিবেশিত হয়েছে। গানের আগে যে প্রিলিউডটি আমরা শুনি তা কিন্তু বেগম আখতারের রেকর্ডে নেই। জ্ঞানবাবুর কল্পনায় মাঝখামাজ ঠিক কেমন তার প্রমাণ কিন্তু পাওয়া যায় বাণী কোনারের এই রেকর্ডটিতেই।

গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ বিশ্বাস করতেন, ভালো যা কিছু নিজের ভেতর গ্রহণ করা হয় তার পুরোটাই শিক্ষা। তাই তার ডিকসন লেনের বাড়িতে যখন আসর বসত, সঙ্গীত পরিবেশন করতেন বড়ে গোলাম আলী খান সাহেব কিংবা আমির খান সাহেবের মতো ওস্তাদরা,

তখন একনিষ্ঠ ছাত্রের মতো শিখতেন জ্ঞান প্রকাশ। ফিরোজ খান সাহেবের কাছে শিখতে বসে নতুন গত বা টুকরার লোভে 50 টাকা থেকে শুরু করে 250 এমনকি 500 টাকাও অকাতরে দিয়ে যেতেন। তবলার বোলের পাশে 300-500 সব সংখ্যা লেখা খাতাটা ছিল জ্ঞানবাবুর আমৃত্যু সঙ্গী। মেহেদি হাসানের একটি পারিবারিক সারেঙ্গিও তরুণ জ্ঞান প্রকাশের সংগ্রহে ছিল। তা ফেরানোর বিনিময়ে তার কাছ থেকে 50-60টি রাগের গান আদায় করে নিতে পেরেছিলেন তিনি। আরও বহুজনকে হীরের বোতাম, সোনার হার, বহুমূল্য কাশ্মীরি শাল খুলে দিয়ে দিয়েছেন। বাবা কিরণচন্দ্র সঙ্গীত পাগল পুত্রের জন্য অনেক কিছুই রেখে গিয়েছিলেন, তবু দবির খাঁয়ের কাছে ঠুমরির শিক্ষার সময়ে অস্টিন গাড়িটা বিক্রি করে দিতে হয় তাকে। একই রকমভাবে শিখেছেন তার ছাত্রদের কাছ থেকেও। গুরু হিসেবে নিজেকে জাহির করতে নয়, নিজে যা শিখেছেন তা রপ্ত করার প্রয়াসেই তখন অন্যের মাঝে সেটা তৎক্ষণাৎ বিলিয়ে দিতে চাইতেন তিনি। এ যেন এক প্রকার চর্চারই অঙ্গ। নিখিল ঘোষ, কানাই দত্তদের সেই কারণেই পারলে নিজের বাড়িতে রেখেই শেখাতেন তিনি। গান গাওয়ার ক্ষেত্রে অহেতুক বেশি কালো আতি তিনি পছন্দ করতেন না। বলতেন, পায়েসে বেশি মিষ্টি দিলে সেটা তো খেতে ভালো হয় না। দক্ষিণ ভারতের বালমুরলী কৃষ্ণ এবং গুরু জ্ঞান প্রকাশ ঘোষ ছিলেন আকাশবাণীর প্রথম সঙ্গীত প্রযোজক। এই পদে প্রায় 15 বছর যুক্ত থেকেছেন তিনি। তাঁরই আমলে আকাশবাণীর সঙ্গীত বিভাগ ঢেলে সাজানো হয়েছিল। প্রযোজক থাকাকালীন রম্যগীতি এবং সঙ্গীতাঞ্জলি নামে দুটি অনুষ্ঠান তিনি শুরু করেন। শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে দুটি অনুষ্ঠান। সঙ্গীতকার হিসেবে প্রায় সারা পৃথিবী ঘুরেছেন, লিখেছেন ভ্রমণ কথা, এলেম নতুন দেশে, লিখেছেন তহজিব এ মৌসিকি, উর্দু শব্দ যার মানে সঙ্গীত সংস্কৃতি। সারা জীবনে যেসব ওস্তাদ সঙ্গীতগুণীদের সান্নিধ্যে এসেছেন তাদের বিষয়ে এ এক অনন্য স্মৃতি কথা। গদ্যের পাশাপাশি লিখেছেন কবিতাও। এত সব গুণের অধিকারী বলেই কি জন্ম 25শে বৈশাখ? ওই দিনটা কি শুধু প্রতিভারই জন্ম দেয়? আর তারপরেও শেষ সময়ে তার কণ্ঠে আক্ষেপ ঝরে পড়েছিল। গান বাজনায় কত কি তার শেখা বাকি রয়ে গেল বলে। তার প্রিয় ছাত্রছাত্রীদের মধ্যে প্রাণ ভরে শিক্ষা বিলিয়ে দিয়েও নিজেকে তার অপূর্ণ বলে মনে হওয়া এই বোধহয় তাঁর মতো প্রতিভাবানের পক্ষেই সম্ভব। সঙ্গীত জগতের এমন স্তম্ভকে নিয়ে 1 ঘন্টার পরিসরে কতটুকুই বা বলা যায়। আক্ষেপ তো রয়ে গেল আমাদের, কত কি বলা হলো না। আবারও থাকব সুযোগের অপেক্ষায়। আজ জন্মদিবসে গুরু জ্ঞান প্রকাশ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে হারানো দিনের গানের আজ এই বিশেষ পর্ব সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ভুলবেন না যেন। মৈত্রী বন্ধু 23 MAITREBANDHU23@gmail.com আমাদের ইমেল করার ঠিকানা, এবং আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, AKASHBANIMAITREBANDHU। এই পেজের নির্দিষ্ট পোস্টের কমেন্ট বক্স রইল আপনার মতামত জানার প্রত্যাশায়। আজ এ পর্যন্তই, যেতে যেতে রেখে গেলাম আরও একটি গান। সকলে ভালো থাকুন, শুভরাত্রি বন্ধুরা।

0: শুনলেন হারানো দিনের গান। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওতে ভারতীয় সময় 11:59 হয়ে 47 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 25 সেকেন্ড। শুভরাত্রি বন্ধুরা।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:24। আজ নয় মে 2026 শনিবার।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এখন থেকে রাত দুটো অবধি শুনবেন বাংলা আধুনিক গান, রাত দুটো থেকে তিনটে পর্যন্ত বাংলা ছায়াছবির গান, এবং রাত তিনটে থেকে ভোর চারটে অবধি শুনবেন নানা ধরনের গানের সম্ভার নিয়ে নানা রঙের গান শুনবেন শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায়।

0: ঘর হতে আসে তাগাদায় মুদি দুয়ারে দাঁড়ায় গায়না আজকে মাসের পয়লা আজকে মাসের পয়লা আজকে মাসের পয়লা হাঁকে পেশোয়ারি ঘন চাপ দাড়ি আবার হাঁকে পেশোয়ারি ঘন চাপ দাড়ি নেড়ে বলে এ বাবু টাকা দেবে কি না দেবে এ রাজি দেবে ও রাজি দেবে কোন রাজি দেবে আজকে মহিনা পয়লা আজকে মাসের পয়লা আজকে মাসের পয়লা আজকে মাসের পয়লা আর ছেলে বলে দাও কলেজের ফিস বহি কিনিবার দাম গো মেয়ে বলে
1: বাবা আজকে মাইনা না দিলে আমার স্কুলে নাম কেটে দেবে হ্যাঁ মাইনে দিতে হবে কিন্তু
0: আর ছেলে বলে দাও কলেজের ফিস

0: আবার গিন্নি বলেন
1: শুনছ, এক শিশু হেসবিন এনে দাও না, আজকে পারিনি বাপু, খেতে খেতে চার মাস কালই হয়ে গেল।

0: তাই খেটে খেটে খেটে হাড় মাস খালি হয়েছি, খনির পয়লা হয়েছি খনির পয়লা, আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা। জামাই মাঙেনি হীরের আংটি, আবার বেয়াই পনের টাকা, জামাই মাঙেনি হীরের আংটি, বেহাই পনের টাকা গো। আর বার্ষিকী আসেন গুরুদেব নিধি, ভরি দিয়েছেন দেখা গো। মাস গিলে মিলে মাত্র ষাটটি মুদ্রা, এর বেশি নয় বাবা একটি আদলা, তাই গালে হাত দিয়ে ভাবি বসে বসে আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা, গালে হাত দিয়ে ভাবি বসে বসে আজকে মাসের পয়লা, আজকে মাসের।
1: হরিদাস বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শোনার পর এবারের গানটি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

যদি পেতাম আমার ভাগ্য লেখা আগে অন্ধভাবে দেখে নিয়তি হাতে করুন দাঁড়িয়ে একবার।

কথা জানলে আমি বুলবুল গাও।

तेरी और दादू तो पूरी तुझे आगे दिखा नियो तेरी हमें बोलूं।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে শুনছিলেন এতক্ষণ শ্যামল মিত্রের কণ্ঠে গান। এবারে শুনে নিন রুনা লায়লার কণ্ঠে।

এতক্ষণ শুনলেন রুনা লায়লার কণ্ঠে। শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:38। এবারে পরপর কয়েকটি গান শুনে নিন ভূপেন হাজারিকার কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন ভূপেন হাজারিকার কণ্ঠে। শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:58। এবারে পরপর কয়েকটি গান শুনে নিন বাণী জয়রামের কণ্ঠে।

আধুনিক গান শুনছিলেন এতক্ষণ বাণী জয়রামের কণ্ঠে। এবারে শুনে নিন পরপর কয়েকটি গানের শিল্পী পিন্টু ভট্টাচার্য।

Sana tutup kadın da etip edip

ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে শুনছেন এখন বাংলা আধুনিক গান। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:36 হয়ে 16 সেকেন্ড। পরের গান শুনে নিন মৌসুমী ভৌমিকের কণ্ঠে।

মৌসুমি ভৌমিকের কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন রাত 2:01। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন, আগুন ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

এবার আবিষ্কার ছায়াছবি থেকে আশা ভোসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে। তার আগের গানটি শুনলেন অভাগিনী ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

অনিবার্য কারণবশত অনুষ্ঠানটি বিঘ্নিত হওয়ার জন্য দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। ফিরে আসছি একটু পরেই, সঙ্গে থাকুন।

আমরাই হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জন। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্য।

বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুল, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি,

শাহজাহান রিজেন্সি থেকে মধুবন্তী বাগচির কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুরু হচ্ছে নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনে নিন কয়েকটি নজরুল গীতি, প্রথমে ভবানী দাসের কণ্ঠে।

শুনছেন এখন নজরুল গীতি। এবারের গানটি শিল্পী গৌরী কেদার ভট্টাচার্য। আগের গানটি শুনলেন গোপালচন্দ্র সেনের, তারপরের পর্বটি।

শুনছেন নানা রঙের গান। এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, এবারে শুনে নিন রবীন্দ্রসঙ্গীত নানা রঙের গানের অনুষ্ঠানে। প্রথমে অজয় চক্রবর্তীর কণ্ঠে গান শুনে নেবেন, সঙ্গে থাকুন।

সুবিনয় রায়ের কণ্ঠে গান শোনার পর এবারে স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত শুনছেন এখন রবীন্দ্রসঙ্গীত নানা রঙের গানের অনুষ্ঠানে।

রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ হলো আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন টিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:59 হয়ে 16 সেকেন্ড। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের গলায় আধি ছবির এই গানটি দিয়ে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। ঘড়িতে চারটে বেজে গিয়েছে, শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। এখন শুনবেন সেতার, শিল্পী নিখিল ব্যানার্জি, রাগ ভাটিয়ার।

শুনছিলাম এতক্ষণ প্রভাতী অনুষ্ঠানের সেতার শিল্পী নিখিল বন্দ্যোপাধ্যায়, রাগ ভাটিয়ার, তবলায় ছিলেন কেরামাতুল্লাহ খান। শুনছেন প্রভাতী, এবারে শুনবেন টরি রাগে শিল্পী রশিদ খান।

ರಾಮ

Pare de caro,

Mama,

I'm not going to be able to do that.

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী রশিদ খান, রাগ টোড়ি। প্রভাতীর মুহূর্ত একটু একটু করে কমছে, আর কিছুক্ষণ বাদেই শুরু হবে চিরন্তনী।

0: 107 FM রেইনবোতে শুনছেন চিরন্তনী, চিরন্তনী, চিরন্তন ভাবনা নতুন রূপে, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা।

কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী। 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 9 মে, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আর আজ যে একটা বিশেষ দিন, কেবলমাত্র আর 5টা শনিবারের মতো নয়, কেবলমাত্র অন্য কোনো দিনের মতো নয়, এ কথা তো বলাই বাহুল্য। আজ 9ই মে, আজ 25শে বৈশাখ। এই দিনটির জন্য বোধহয় আমাদের সারা বছর ধরে অপেক্ষা থাকে। হ্যাঁ, যে মানুষটির জন্য আজকের দিনটি বিশেষ দিন, তাকে নিয়ে আমাদের 365 দিন প্রতি মুহূর্তই কাটে, তবুও আজকের এই দিন সত্যিই একটা বিশেষ দিন। আর তাই ভেবেছি আজ চিরন্তনীতে গল্প বলতে বসব সেই রবিকে নিয়েই। শুধু তাকে নিয়ে নয়, আসলে আজকে ইচ্ছে আছে ছোট্ট রবি, তার সেই কল্পনা প্রবণতা। ছোট্টবেলায় সকলেরই থাকে কল্পনা, কিন্তু সেই কল্পনা প্রবণতার সঙ্গে সঙ্গে প্রকাশ করতে শেখা, এও কিন্তু এক অভাবনীয় ব্যাপার। সঠিকভাবে প্রকাশ করা, সঠিক সময়ে প্রকাশ করা, সঠিক স্থানে প্রকাশ করা, এইটাই তো সত্যিকারের ঠিকঠাক প্রকাশ। কিন্তু যদি কল্পনাই না থাকে, কি প্রকাশ হবে? আর আজ তাই ছোট্ট রবির কল্পনার কথা নিয়েই মাঝে মাঝে ফিরে আসব আজকে শিশুর কল্পনার কিছু কথায়। ছোট্ট একটা শিশু রবি, তার শৈশব থেকে এক বড় সম্পদ হচ্ছে তার কল্পনা। বদ্ধ ঘরে খোলা জানালায় যার প্রকৃতিকে, মানুষকে চেনা শুরু। ঘরের কোণে জানালায় বসে সেভাবে কত বৈচিত্র্যে ভরা এই জগৎ। সত্যি তো এই ছোট্ট রবি সারা জীবন ভোর আমাদের দিয়ে গিয়েছেন কত কিছু।

0: 107 FM রেইনবোতে শুনছেন চিরন্তনী, চিরন্তনী, চিরন্তন ভাবনার নতুন রূপে শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম স্বপন গুপ্তর কণ্ঠে এসো হই বৈশাখ, এসো এসো। সত্যিই তো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৈশাখ তো আসবেই, কিন্তু এই বৈশাখ এলেই আমাদের মনে হয় একজন মানুষের কথা বিশেষ করে। পয়লা বৈশাখ পালনের পরই তার জন্মদিন পালনের জন্য আমরা উদগ্রীব হয়ে থাকি। হ্যাঁ, নিত্যদিন তাকে আমরা স্মরণ করি, নিত্যদিন তিনি আমাদের নিত্যসঙ্গী। তবুও আজকের এই দিনটা বিশেষ করে খুব অবাক লাগে, সেই ছোট্টবেলায় অনেক না পাওয়ার মধ্যেও অনেক কিছু পাওয়া। মূলত ঘরের কোণে ওই জানালায় বসে যে ছবি চোখে পড়েছিল, কি সুন্দর করে বলেছেন, ঘটনাটা এরকম হতো। ওনার ওই জানালাটার নিচেই একটা ঘাট বাঁধানো পুকুর ছিল, তার পূর্ব দিকের প্রাচীরের গায়ে প্রকাণ্ড একটা চীনা বট, আর দক্ষিণ দিকে ছিল নারিকেল শ্রেণী। ওনার কথাতেই বলি, একটু হয়তো সাধু ভাষায় লেখা, কিন্তু তাতে আমাদের এতটুকুনি গল্প শোনায় কোনো ছেদ পড়বে না। বলছেন, গণ্ডিবন্ধনের বন্দি আমি জানালার খড়খড়ি খুলিয়া প্রায় সমস্ত দিন সেই পুকুরটাকে একখানা ছবির বইয়ের মতো দেখিয়া দেখিয়া কাটাইয়া দিতাম। পুকুরটা যেন একটা ছবির বই, আহা কি সুন্দর করে বললেন। সকাল হতে দেখতাম প্রতিবেশীরা একে একে স্নান করতে আসতেছে, তাহাদের কে কখন আসিবে আমার জানা ছিল, প্রত্যেকের স্নানের বিশেষত্বটুকুও আমার পরিচিত। কেহ বা দুইখানে আঙুল চাপিয়া ঝুপঝুপ করিয়া দ্রুত বেগে কতগুলো ডুব পাড়িয়া চলে যাইত, কেহ বা ডুব না দিয়া গামছায় জল তুলিয়া ঘন ঘন মাথায় ঢালিতে থাকিত, কেহ বা জলের উপরিভাগের মলিনতা এড়াইবার জন্য বারবার দুই হাতে জল কাটাইয়া লইয়া হঠাৎ এক সময় ধাঁ করিয়া ডুব পাড়িত, কেহ বা উপরে সিঁড়ি হইতেই বিনা ভূমিকায় সশব্দে জলের মধ্যে ঝাঁপ দিয়া পড়িয়া আত্মসমর্পণ করিত। কি অসাধারণ প্রকাশ, আত্মসমর্পণ করিত। কেহ বা জলের মধ্যে নামিতে নামিতে এক নিঃশ্বাসে কতগুলো শ্লোক আওড়াইয়া লইত, কেহ বা ব্যস্ত কোনো মতে স্নান সারিয়া লইয়া বাড়ি যাইবার জন্য উৎসুক, কাহারু বা ব্যস্ততার লেশ মাত্র নাই, ধীরে সুস্থে স্নান করিয়া জপ করিয়া গা মুছিয়া কাপড় কাচিয়া কোচাটা দুই তিনবার ঝাড়িয়া বাগান হইতে কিছু বা ফুল তুলিয়া মৃদু মন্দ দদুল গতিতে স্নান ও স্নিগ্ধ শরীরের আরামটিকে বায়ুতে বিকীর্ণ করিতে করিতে বাহিরের দিকে তার যাত্রা। এমনি করিয়া দুপুর বাজিয়া যায়, বেলা একটা হয়, ক্রমে পুকুরের ঘাট জনশূন্য নিস্তব্ধ। বলছেন, দৈবাৎ সেখানে যেন এক স্বপ্নযুগের একটা অসম্ভবের রাজত্ব বিধাতার চোখ এড়াইয়া আজও যেন দিনের আলোর মাঝখানে রহিয়া গিয়াছে। মনের চোখে সেখানে যে কাহাদের দেখিতাম, আর সেই বটকে উদ্দেশ্য করি একদিন লিখিয়াছিলাম, নেশে দেশে দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট, ছোট ছেলেটি মনে কি পড়ে ওগো প্রাচীন বট।

কি সুন্দর করে বলেছেন। আবার আমরা দেখি সেই পুনশ্চর পুকুর ধারে কবিতায় কি সুন্দর করে এই ছবিটাই তিনি লিখেছেন যে দোতলা জানলা থেকে চোখে পড়ে পুকুরের একটি কোণা, ভাদ্র মাসে কানায় কানায় জল, জলে গাছের গভীর ছায়া টল টল করছে সবুজ রেশমের আভায়, তীরে তীরে কলমি সাকার হেলাঞ্চ, ঢালুপাড়িতে সুপারি গাছ কঠা মুখোমুখি দাঁড়ায়, এধারে টাঙায় করবি সাদা রঙন একটি শিউলি, দুটি অযত্নের রজনীগন্ধায় ফুল ধরেছে গরিবের মতো, মাখারি বাঁধা মেহেদির বেড়া বেড়া, তার উপরে কলা পেয়ারা নারকেলের বাগান, আরো দূরে গাছপালার মধ্যে একটা কোঠা বাড়ির ছাদ, উপর থেকে শাড়ি ঝুলছে, মাথায় ভিজে চাদর চড়ানো গা খোলা মোটা মানুষটি ছিপ ফেলে বসে আছে বাঁধা ঘাটের বৈঠাতে, ঘন্টার পর ঘন্টা যায় কেটে। এইভাবে সেই ছোট্টবেলা সেই কল্পনা সব যেন তার লেখায় তার রচনায় ফুটে উঠেছে আজীবন।

0: 107 FM রেইনবোতে শুনছেন চিরন্তনী, চিরন্তনী, চিরন্তন ভাবনা নতুন রূপে, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম ইন্দ্রনীল সেনের কণ্ঠে আকাশ ভরা সূর্য তারা। তাই তো, আকাশ ভরা সূর্য তারা। আমরা সারা দিন ধরে দেখি, সারা রাত কালো আকাশে দেখি তারা ফুটে আছে, কিন্তু এমন করে প্রকাশ করতে কজন পেরেছেন? এই কল্পনা প্রবণতা ছিলই ছোট্ট রবির সব থেকে বড় সম্পদ। অবাক লাগে, ছোটবেলায় তারও স্কুল যেতে ভালো লাগতো না। আজও ছোট্ট শিশুরা হয়তো অনেক দৃশ্য দেখা যায় এরকম কাঁদতে কাঁদতে চলেছে, তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে যখন বন্ধুদের কাছে গিয়ে পৌঁছলো এক গাল হাসি। কিন্তু ছোট্ট রবির কোনো কালই ওই ধরা বাঁধার স্কুলের পড়া, স্কুল, এটা ভালো লাগেনি। বরং তিনি বারে বারে খুঁজে বেরিয়েছেন সব কিছুর, মানে সামান্য কিছুর মধ্যে অসামান্য কিছু। কি সুন্দর, আমার এই জায়গাটা হঠাৎ মনে পড়ে গেল, ওই যে উনি বারবার করে বলতেন রাজার বাড়ি, এইটা কি সুন্দর বলছেন যে বাড়িতে আরও একটা জায়গা ছিল, সেটা যে কোথায় তাহা আজ পর্যন্ত বাহির করতে পারি নাই। আমার সমবয়স্ক খেলার সঙ্গিনী একটি বালিকা সেটাকে রাজার বাড়ি বলিত। কখনো কখনো তাহার কাছে শুনিতাম, আজ সেখানে গিয়াছিলাম, কিন্তু একদিনও এমন সুযোগ হয় নাই যখন আমিও তাহার সঙ্গ ধরিতে পারি। সে এক আশ্চর্য জায়গা, সেখানে খেলাও যেমন আশ্চর্য, খেলার সামগ্রীও তেমনই অপরূপ। মনে হইত সেটা অত্যন্ত কাছে, ওই একতলায় বা দোতলায় যাওয়ার কোনো একটা জায়গায়, কিন্তু কোনো মতেই সেখানে যাওয়া ঘটিয়া ওঠে না। কতবার বালিকাকে জিজ্ঞাসা করিয়াছি, রাজার বাড়ি কি আমাদের বাড়ির বাহিরে? সে বলিয়াছে, না, এই বাড়ির মধ্যেই। আমি বিস্মিত হইয়া ভাবিতাম, বাড়ির সকল ঘরই তো আমি দেখিয়াছি, কিন্তু সে ঘর তবে কোথায়? রাজা যে কে সে কথা কোনোদিন জিজ্ঞাসা করি নাই, রাজত্ব যে কোথায় তাহা আজ পর্যন্ত অনাবিষ্কৃত রহিয়া গিয়াছে। কেবল এইটুকু আভাস পাওয়া গিয়াছে, আমাদের বাড়িতেই সেই রাজার বাড়ি। তাই তো, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই যে সেই রাজার বাড়ি, যে রাজা এমন সম্পদে ধনী যে আমাদেরকেও ধনী করে তুলেছেন, তার সেই সম্পদ প্রতিদিন প্রতিক্ষণে আমরা অনুভব করি, স্মরণ করি। আমাদের শৈশব, আমাদের যৌবন, আমাদের সারা জীবন ভর ওই সম্পদ পরিপূর্ণ করে রাখে, সেই তো আমাদের রাজা। কি সুন্দর করে বলছেন, আমার রাজার বাড়ি কোথায় কেউ জানে না, সে তো এ বাড়ি কি থাকতো যদি লোকে জানতে পেত? রূপো দিয়ে দেয়াল গাঁথা, সোনা দিয়ে ছাদ, থাকে তাকে সরিয়ে ওঠে সাদা হাতির দাঁত, সাতমহলা কোঠায় সেথা থাকেন সুরানী, সাত রাজার ধন মানিক গাঁথা গলার মালাখানি। আমার রাজার বাড়ি কোথায় শোন মা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। রাজাকে তার দেখা হয়নি, তাই আমরা বারে বারে রাজাকে ফিরে পেয়েছি। তিনি থাকেন আধারে, তাকে দেখতে পাওয়া যায় না, কেবল অনুভব করা যায় রাজার সেই প্রাবল্য, রাজার সেই শক্তি, রাজার সেই বিশালতা।

0: 107 FM রেইনবোতে শুনছেন চিরন্তনী, চিরন্তনী, চিরন্তন ভাবনা নতুন রূপে শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: হে নূতন দেখা দিয়ে কারবার, শুনছিলাম ইন্দ্রাণী সেনের গলায় এই গানটি। আসলে রবীন্দ্রনাথকে নিয়ে গল্প বলতে বসলে না সত্যি 365 দিনেও হবে না, তাই বোধ হয় তিনি প্রতিদিন আমাদের নানান প্রসঙ্গে নানান গল্পে নানান কথায় আসেন। আজ ভাবছিলাম যে সত্যিই তো কত কত গল্প তার জীবনের, কত ঘটনা, কিন্তু বারবার মনে হচ্ছিল প্রত্যেকটা ঘটনা তার কল্পনার শক্তিকে আরও আরও বেশি বিকাশ লাভ করিয়েছে, আরও বেশি বড় করে তুলেছে। আমরা ছোটবেলায় সবাই নানান রকম কল্পনা করি, কিন্তু সেই কল্পনার মধ্যে একটা বড় কল্পনা থাকে, ভয়ের কল্পনা। আমরা বুঝতেই পারি না যা কোথায় আমাদের, কোথায় যেন আমাদের মনের পথকে রুদ্ধ করে দেয়। ছোট্টবেলায় আমাদের অনেক রকম ভয় দেখানো হয়, যাতে পড়ে না যায়, যাতে ব্যথা না লাগে, তার জন্য জুজুবুড়ি, তারপরে আরও নানাবিধ, জুজুবুড়ি তো একটা মাত্র নাম বললাম, এরকম আরও ইত্যাদি প্রভৃতি অনেক কিছু থাকে, যা কিন্তু সত্যিকারের ভয়ের প্রকৃতি, সত্যিকারের ভয়ের বৃহত্বটা কতটা আমরা কিন্তু তা পরিমাপ করতে পারি না। কিন্তু ভয় নামক একটা বিষয় আমাদের মনকে ক্রমশ আচ্ছন্ন করে রাখতে থাকে, তার হয়তো রূপ বদলায় কিন্তু ভয় থেকে যায়। মনে পড়ছে ওই যে জায়গাটা তিনি বলেছিলেন যে পৈতা উপলক্ষে মাথা মুড়াইয়া ভয়ানক ভাবনা হইল, স্কুল যাইব কি করিয়া। মানে যা হয় আর কি, এটা আমাদেরও হতো যে গ্রীষ্মের ছুটি হলেই চুলটা পুরো ফেলে দেওয়া হতো, একদম নেড়া মাথা, প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা, হে ভগবান মাথায় তাড়াতাড়ি করে চুল গজিয়ে দাও, না হলে যে স্কুলে গিয়ে কী করবে। এ হয়তো সব ছোট্টদেরই হয় বা হতো। এমন একটা অবস্থায় একদিন তেতালার ঘরে ডাক পড়িল। ওই তেতালার ঘর হচ্ছে বাবা, বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্র।

রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর। তো তিনি একদিন জিজ্ঞেস করলেন যে আমি তার সঙ্গে হিমালয়ে যাইতে চাই কি না। তখন কি সুন্দর করে বলছেন, এই কথাটা যতবার বলেছি মানে কখনো পরিমাপ করা যায় না, বোধ হয় আকাশের মতন বড় এই কথাটা হয়ে যায়। বলছেন চাই, এই কথাটা যদি চিৎকার করিয়া আকাশ ফাটাইয়া বলিতে পারিতাম তবে মনের ভাবের উপযুক্ত উত্তর হইত, কোথায় বেঙ্গল একাডেমি আর কোথায় হিমালয়ে। সত্যি তাই, আমরা এই চার দেওয়ালের মধ্যে বদ্ধ হয়ে থাকি, কিন্তু কখনো যদি এমন সুযোগ আসে যে আমরা একদম বাইরে কোথাও বেরিয়ে পড়তে পারি হিমালয়ের কাছে, কি বিশালতা, কি স্থির ধীর গম্ভীর। কিন্তু প্রতিদিনের এই নানান কিছুর মধ্যে, এত কোলাহলের মধ্যে কিছুতেই যেন আমাদের সেই স্থৈর্য ধৈর্য ধীরতা স্থিরতা আসতেই চায় না। আনার চেষ্টা করলেও বারে বারে ভেঙে যায়। কিন্তু ওই ছোট্ট রবি, এমন একটা সুযোগ হয়েছিল, তিনি ওই বৃহতের কাছে চলে গেলেন ওই ছোট্ট বয়সে। সেখানেও একটা খুব মজার ব্যাপার হয়েছিল যে যাত্রার আরম্ভে প্রথম কিছুদিন বোলপুরে থাকার কথা, তো কিছুদিন পূর্বে সত্যেন্দ্রনাথ ঠাকুর তিনি গিয়েছিলেন। এবার ও খুব ভয় দেখাতে ভালোবাসত ছোট্ট রবিকে, বলেছিল ওনার কথাতেই চলে যাই বারবার করে, বিশেষ দক্ষতা না থাকিলে রেলগাড়িতে চড়া এক ভয়ঙ্কর সংকট, পা ফসকাইয়া গেলেই আর রক্ষা নাই। তারপর গাড়ি যখন চলতে আরম্ভ করে তখন শরীরের সমস্ত শক্তিকে আশ্রয় করে খুব জোর করিয়া বসা চাই, নইলে এমন ভয়ানক ধাক্কা দেয় যে মানুষ কে কোথায় ছিটকাইয়া পড়ে তার ঠিকানা পাওয়া যায় না। এবার ন্যাচারালি স্টেশনে পৌঁছে তো ছোট্ট রবির বেশ ভয় করছে যে বাবা সত্য যা যা বলেছে তাই তাই যদি হয় কি হবে, প্রচণ্ড ভয়ের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন। তিনি বলছেন যে স্টেশনে পৌঁছিয়া মনের মধ্যে বেশ একটু ভয় ভয় করিতেছিল, কিন্তু গাড়িতে এত সহজেই উঠিলাম যে মনে সন্দেহ হইল এখন হয়তো গাড়ি ওঠার আসল অঙ্গটাই বাকি আছে। তাহার পরে যখন অত্যন্ত সহজে গাড়ি ছাড়িয়াও দিল তখন কোথাও বিপদের একটু আভাস না পাইয়া মনটা বিমর্ষ হইয়া গেল। এক্স্যাক্টলি তাই হয়, আমরা ভয় দিয়ে আমাদের ভেতরটাকে এতটা জড়িয়ে রাখি যে ভয়ের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ভয়ের আকৃতি কত বড়, সে সম্বন্ধে আমাদের কোনো ধারণাই তৈরি হয় না। ওটা ওই কল্পনার মধ্যেই ক্রমশ বড় বড় বড় বড় আরও আরও আরও বড় হতে থাকে। আপনারও তাই হয়তো, কি জানি। তবে ভেবেছিলাম তো অনেক অনেক গল্প বলবো, মনে হচ্ছে না অনেক গল্প বলা যাবে, কেননা এত এত গল্প আছে, কিন্তু ঘড়ি টিকটিক করে এগিয়ে যাচ্ছে ক্রমশ। আর তারপর আপনাদের এই দিনটাকে নিয়ে, এই প্রিয় মানুষটাকে নিয়ে কার কী অনুভূতি তা তো জানতেই হবে, আর তারই জন্য তো খোলা রয়েছে 9903653992 এই নম্বরটা, তাই না। এই জন্যই মাঝে মাঝে একটুখানি গান, আর জানেন এই গানগুলো শোনাতে শোনাতে মনে হচ্ছে প্র্যাকটিক্যালি একটা গানের বিশ্লেষণ আর আলোচনা নিয়ে বোধহয় এক ঘন্টা কেন, একটা গোটা দিন চলে যাবে। সামনে কিছু কথা, তার আড়ালে কিছু অর্থ, শব্দের কিছু অর্থ, ভাবের কিছু অর্থ, আর তার আড়ালে ওই যে রূপক, তার পিছনে ওই যে কল্পনা, সব মিলিয়ে সে এক যেন অনন্ত অসীম আকাশ। তাই মাঝে মাঝেই ফিরে যাচ্ছে একটু সুরে সুরে, গঙ্গা জলে গঙ্গা পূজা আর কি।